আজ বুধবার, 6ই জ্যৈষ্ঠ 1948 শকাব্দ, 12ই জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দ, 27শে মে 2026 খ্রিস্টাব্দ। স্টুডিওর ঘড়িতে এখন 5:55 হয়ে 30 সেকেন্ড। আকাশবাণী মুর্শিদাবাদ, শুরু হল আমাদের আজকের অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 মেগাহার্জে FM প্রচার তরঙ্গে।

আকাশ বাণী মুর্শিদাবাদ অমৃতবাণী অনুষ্ঠানে পবিত্র কোরআনের বঙ্গানুবাদ থেকে পাঠ। যে সকল লোক রাত দিন গোপনে ও প্রকাশ্যে তাদের ধন দান করে, তাদের জন্য তাদের প্রতিপালকের কাছে পুরস্কার রয়েছে। সুতরাং তাদের কোনো ভয় নেই এবং তারা কোনো দুঃখও পাবে না। যারা বিশ্বাস করে এবং সৎ কার্য করে, নামাজ যথাযথ পড়ে এবং যাকাত দেয়, তাদের পুরস্কার তাদের প্রতিপালকের নিকট আছে। তাদের কোনো ভয় নেই আর তারা কোনো রকম দুঃখ পাবে না। হে বিশ্বাসীগণ, তোমরা যা উপার্জন করো এবং আমি জমি হতে তোমাদের যা উৎপাদন করে দিই, তা থেকে যা উৎকৃষ্ট তা দান করো। মন্দ জিনিস দান করার সংকল্প করো না, যেহেতু তোমরা উহা গ্রহণ করো না। তোমরা যদি প্রকাশ্যে দান করো তবে উহা ভালো, আর যদি তা গোপনে করো এবং অভাবগ্রস্তকে দাও তবে তা তোমাদের জন্য আরও ভালো। তোমাদের মধ্যে এমন একটি দল থাকা উচিত যারা লোককে কল্যাণের দিকে আহ্বান করবে এবং সৎ কার্যের নির্দেশ দেবে ও অসৎ কার্য থেকে নিষেধ করবে, এবং এই সকল লোকই হবে সফল কাম। অমৃতবাণী অনুষ্ঠানে এতক্ষণ পবিত্র কোরআনের বঙ্গানুবাদ থেকে পাঠ শুনলেন।

0: এতক্ষণ বিভিন্ন শিল্পীর কণ্ঠে শুনছিলেন ভক্তিগীতি। আজকের শিল্পীরা ছিলেন মহেশ রঞ্জন সোম, জয়তী চক্রবর্তী এবং সবশেষে শ্রীকান্ত আচার্য। ভক্তিগীতি এখনকার মতো এই পর্যন্তই। আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্জে FM প্রচার তরঙ্গে। এখন খবর কলকাতা কেন্দ্র থেকে।
1: আকাশবাণী খবর পড়ছি অনিন্দ্য সুন্দর রায়। শুরুতেই বিশেষ বিশেষ খবর। জনবিন্যাস পরিবর্তনের ক্ষেত্রে বিভিন্ন প্রতিকূলতা এড়াতে কেন্দ্র একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছে। সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি প্রকাশ প্রভাকর নাওলেকার এই কমিটির সভাপতিত্ব করবেন। ড্রোনের ব্যবহারের মাধ্যমে মাদক ও অস্ত্রের চোরাচালান রুখতে সরকার আগামী 6 মাসের মধ্যে অ্যান্টি ড্রোন সিস্টেম স্থাপন করতে চলেছে। নতুন দিল্লিতে গতকাল কোয়াড বিদেশমন্ত্রী বৈঠকে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর জোর দিয়ে বলেছেন, ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলকে আন্তর্জাতিক সমৃদ্ধি ও স্থিতিশীলতার চালিকা শক্তি হিসেবে তুলে ধরতে হবে। ক্রীড়া ও যুব বিষয়ক মন্ত্রী মনসুখ মান্ডভিয়া বলেছেন, 2036 সালের মধ্যে অলিম্পিক গেমসের তালিকায় যোগাসনকে অন্তর্ভুক্ত করার কথা গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে। আইপিএল ক্রিকেটের প্রথম কোয়ালিফায়ার ম্যাচে গুজরাট টাইটান্সকে 92 রানে হারিয়ে দ্বিতীয়বার আইপিএল এর ফাইনালে উঠেছে আরসিবি। আসছি বিস্তারিত খবরে। অনুপ্রবেশ এবং অন্যান্য কারণে তৈরি হওয়া জনবিন্যাস পরিবর্তনের চ্যালেঞ্জগুলো মোকাবিলায় কেন্দ্র একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছে। সোশ্যাল মিডিয়ায় করা একটি পোস্টে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন যে এই কমিটির সভাপতিত্ব করবেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি প্রভাস প্রভাকর নাওলেকার। জনগণনা কমিশনারের পাশাপাশি প্রাক্তন IAS আধিকারিক দুর্গাশঙ্কর মিশ্র, প্রাক্তন IPS আধিকারিক বালাজি শ্রীবাস্তব এবং অর্থনীতিবিদ ডক্টর সুমিকা রবিকে এই কমিটির সদস্য হিসেবে নিয়োগ করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রকের যুগ্ম সচিব এই কমিটিতে সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন। গত বছর লালকেল্লা থেকে দেওয়া তাঁর স্বাধীনতা দিবসের ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জনবিন্যাসের পরিবর্তন বিষয়ক এই উচ্চ পর্যায়ের কমিটি গঠনের কথা ঘোষণা করেছিলেন।
2: मैं आज देश के सामने एक चिंता एक चुनौती के संबंध में आगाह करना चाहता हूँ। षड्यंत्र के तहत देश की डेमोग्राफी को बदला जा रहा है, एक नए संकट के बीज बोए जा रहे हैं और ये घुसपैठिए मेरे देश के नौजवानों की रोजी रोटी छीन रहे हैं, एक घुसपैठिए मेरे देश की बहन बेटियों को निशाना बना रहे हैं, ये बर्दाश्त नहीं होगा। एक घुसपैठिए भोले भाले आदिवासियों को भ्रमित करके उनकी जमीनों पर कब्जा कर रहे हैं, ये देश सहन नहीं करेगा और इसलिए एक हाई पावर डेमोग्राफी मिशन शुरू करने का निर्णय किया है।
1: শ্রী শাহ বলেছেন, অনুপ্রবেশ এবং অন্যান্য কারণে এক ধরনের অস্বাভাবিক জনবিন্যাস পরিবর্তন ঘটছে যা যে কোনো জাতির বর্তমান ও ভবিষ্যতের জন্য এক অত্যন্ত গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ। তিনি আরো বলেন, জনবিন্যাসের পরিবর্তন অত্যন্ত গুরুতর বিষয়। এটি কেবল দেশের সার্বভৌমত্বের সঙ্গে যুক্ত নয়, বরং জাতীয় নিরাপত্তা, আইন শৃঙ্খলা পরিস্থিতি, সামাজিক কাঠামোর গভীর পরিবর্তন এবং আদিবাসী সমাজের সুরক্ষার মতো বিষয়গুলির সঙ্গেও ওতপ্রোতভাবে জড়িত। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, সরকার ড্রোন প্রতিরোধী ব্যবস্থা নির্মাণের লক্ষ্যে অগ্রসর হচ্ছে। ড্রোনের সাহায্য নিয়ে ড্রাগ ও অস্ত্র পাচার বন্ধ করতেই এই ব্যবস্থার কথা ভাবা হয়েছে বলে শ্রী শাহ মন্তব্য করেন। তিনি জানান, 6 মাসের মধ্যেই এই ব্যবস্থা কার্যকর হবে। গতকাল রাজস্থানের সাঞ্চুয়া আউটপোস্টে BSF কর্মীদের উদ্দেশ্যে ভাষণ প্রসঙ্গে তিনি বলেন, সীমান্ত পাহারা দেওয়া খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু দেশের অভ্যন্তরের অস্থিরতার ব্যাপারেও সমান মনোযোগ দিতে হবে। ড্রোন প্রতিরোধের ক্ষেত্রে স্থানীয় পুলিশ ও প্রশাসনকেও এগিয়ে আসতে হবে। কারা এই কাজ করছে চিহ্নিত করার ক্ষেত্রে স্থানীয় পুলিশ গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে।
3: ড্রোন और अन्य উপকরণों के लिए भारत सरकार ड्रोन रोधी संयंत्र लगाने की शुरुआत अगले 6 माह में ही कर लेगी, परंतु ड्रोन उतरता तो भारत की भूमि में है, कौन इसके अंदर के मटेरियल को देश विरोधी कार्यों के लिए उपयोग करता है, इस पर हमारी पैनी नजर होनी चाहिए और इसके न्यूट्रलाइजेशन के लिए सिविल अथॉरिटी और डिस्ट्रिक्ट पुलिस से हमारा जीवंत संपर्क होना चाहिए और परिणाम लक्षी कार्यवाही भी हमने करनी पड़ेगी।
1: কোয়াড বিদেশমন্ত্রীদের বৈঠকে গতকাল নতুন দিল্লিতে শেষ হয়েছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বৈঠকে সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিও, অস্ট্রেলিয়ার বিদেশমন্ত্রী পেনিওং এবং জাপানের বিদেশমন্ত্রী তোশিমিৎসু মোতেগি। বৈঠকের পর এক যৌথ সাংবাদিক সম্মেলনে ডক্টর জয়শঙ্কর কোয়াড রাষ্ট্রগুলির মধ্যে পারস্পরিক সহযোগিতা জোরদার করার পাশাপাশি অন্যান্য দেশের সঙ্গে সহযোগিতা বৃদ্ধির উপর গুরুত্ব দেন। ডক্টর জয়শঙ্কর আরও বলেন, সামুদ্রিক ক্ষেত্রে সহযোগিতা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে, এর ফলে ওই এলাকায় নজরদারি ও সামগ্রিক পরিস্থিতি সম্পর্কে সজাগ থাকার পাশাপাশি লজিস্টিক্স নেটওয়ার্ক, ইন্টারনেট কেবল, প্রশিক্ষণ, সক্ষমতা বৃদ্ধি এবং মানবিক সহায়তা ও দুর্যোগ মোকাবিলা এবং ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম সংক্রান্ত সহযোগিতার সম্পর্ক বৃদ্ধি পাচ্ছে। কোয়াড গোষ্ঠীভুক্ত দেশগুলির ভারত প্রশান্ত মহাসাগরীয় সামুদ্রিক নজরদারির উদ্যোগ এবং সামুদ্রিক ক্ষেত্রে একটি যৌথ পরিকল্পনা কার্যপরিচালনার বিষয়ে একমত হয়েছে। প্রযুক্তি ব্যবস্থাপনা, আন্তর্জাতিক বাজার বিশ্লেষণ এবং জরুরি পরিস্থিতি মোকাবিলার ক্ষেত্রে ভারত প্রশান্ত মহাসাগরীয় জ্বালানি নিরাপত্তা সংক্রান্ত উদ্যোগের কথা গতকাল ঘোষণা করা হয়। এদিকে মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিও বলেন, কোয়াড ক্রিটিক্যাল মিনারেলস ফ্রেমওয়ার্ক খনিজ প্রক্রিয়াকরণ এবং খনিজ পদার্থের পুনর্ব্যবহার সহ অন্যান্য গুরুত্বপূর্ণ খনিজ সরবরাহ শৃঙ্খলকে শক্তিশালী করতে এই চার দেশ বদ্ধপরিকর। তিনি বলেন, ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের জ্বালানি নিরাপত্তার বিষয়ে কোয়াডের উদ্যোগ আঞ্চলিক জ্বালানি স্থিতিস্থাপকতাকে আরও শক্তিশালী করতে সাহায্য করবে। সুপ্রিম কোর্ট গতকাল জানিয়েছে, কোন ফৌজদারি মামলায় যদি কোনো আপিল আদালত প্রথমবারের মতো অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে তবে দণ্ডাদেশ প্রদানের বিষয়ে ওই অভিযুক্তের বক্তব্য শোনা আপিল আদালতেরই দায়িত্ব। আপিল আদালত এই বিষয়টি কোনো নিম্ন আদালতের উপর দায়িত্ব ন্যস্ত করতে পারে না। বিচারপতি কে ভি বিশ্বনাথন এবং বিচারপতি বিজয় বিষ্ণুয়ের বেঞ্চ ধর্ষণের দায়ে দোষী সাব্যস্ত হওয়ার সঙ্গে সম্পর্কিত একটি মামলা নতুন করে বিবেচনার জন্য কলকাতা হাইকোর্টে ফেরত পাঠানোর সময় এই পর্যবেক্ষণটি তুলে ধরেন। ওই মামলায় হাইকোর্ট অভিযুক্তকে দোষী সাব্যস্ত করার পর দণ্ডাদেশের বিষয়ে অভিযুক্তের বক্তব্য শোনার জন্য কোনো নির্দিষ্ট তারিখ ধার্য না করে তাকে নিম্ন আদালতে আত্মসমর্পণ করার নির্দেশ দিয়েছিল। কেন্দ্রীয় সরকার পেঁয়াজের ন্যূনতম নিশ্চিত ক্রয়মূল্য বা ম্যাপ প্রতি কুইন্টালে 1,270 টাকা থেকে বাড়িয়ে 1,580 টাকা নির্ধারণ করেছে। রাজ্য সরকারগুলোর অনুরোধে এই সংশোধিত ম্যাপ কার্যকর করা হয়েছে। আজ থেকেই এই দাম বলবৎ হয়েছে। কেন্দ্রীয় উপভোক্তা খাদ্য ও গণবণ্টন মন্ত্রী প্রহ্লাদ যোশী গতকাল নতুন দিল্লিতে উপভোক্তা বিষয়ক দপ্তর, ন্যাশনাল এগ্রিকালচার কোঅপারেটিভ মার্কেটিং ফেডারেশন অব ইন্ডিয়া লিমিটেড এবং ন্যাশনাল কোঅপারেটিভ কনজিউমার্স ফেডারেশন অব ইন্ডিয়ার আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। সোশ্যাল মিডিয়া পোস্টে শ্রী যোশী জানান, উন্নতম পেঁয়াজ সঠিকভাবে সংগ্রহ করা এবং কৃষকদের জন্য ন্যায্য মুনাফা নিশ্চিত করার লক্ষ্যেই এই বৈঠক হয়েছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর নতুন দিল্লিতে গতকাল অস্ট্রেলিয়ার বিদেশমন্ত্রী পেনি ওংয়ের সঙ্গে 17তম ফরেন মিনিস্টার্স ফ্রেমওয়ার্ক ডায়ালগে যৌথভাবে সভাপতিত্ব করেন। ডক্টর জয়শঙ্কর বলেন, ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল, পশ্চিম এশিয়ার পরিস্থিতি এবং অন্যান্য আঞ্চলিক, আন্তর্জাতিক এবং বহুপাক্ষিক বিষয়ে তাদের কথা হয়েছে। দুদেশের মধ্যে সুসংহত কৌশলগত অংশীদারিত্ব চুক্তির অগ্রগতি নিয়েও মত বিনিময় করেছেন তারা। পারমাণবিক শক্তির জন্য ইউরেনিয়াম সরবরাহ, জ্বালানি ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধি সহ একাধিক বিষয়ে আলোচনা হয়েছে। ভারত এবং রোমানিয়ার মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা সংক্রান্ত যৌথ কমিটির দ্বিতীয় বৈঠক গতকাল নতুন দিল্লিতে অনুষ্ঠিত হয়েছে। প্রতিরক্ষা ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত করতেই এই বৈঠক। সাইবার সুরক্ষা, সামরিক ক্ষেত্রে চিকিৎসা সংক্রান্ত সহযোগিতা, যৌথ প্রশিক্ষণ, দক্ষতা বৃদ্ধি এবং প্রতিরক্ষা শিল্পে সমন্বয় বাড়ানোর বিষয়ে দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতা পরিকল্পনা চূড়ান্ত করা হয়েছে। ভারতের প্রতিরক্ষা মন্ত্রকের যুগ্ম সচিব এবং রোমানিয়ার প্রতিরক্ষা নীতি পরিকল্পনা এবং আন্তর্জাতিক সম্পর্ক দপ্তরের ডেপুটি চিফ বৈঠকে যৌথভাবে সভাপতিত্ব করেন। আজকের প্রসঙ্গের এবারের বিষয়, তীব্র গরমে সুস্থ থাকুন আয়ুর্বেদ উপাচারে আয়ুর্বেদে। আয়ুর্বেদ বিশেষজ্ঞ এবং অখিল ভারতীয় আয়ুর্বেদ মহাসম্মেলনের রাজ্য সভাপতি ডক্টর সুমিত সুরের সঙ্গে কথা বলেছেন দিব্যদে। আজ শুনবেন প্রথম পর্ব। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 9:30 গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ কলকাতার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এই খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেলে এআইআর নিউজ কলকাতাতে। ভারতীয় রেল দেশে প্রথম হাইড্রোজেন চালিত 10 কোচের ডেমো ট্রেন চালানোর অনুমোদন দিয়েছে। উত্তর রেলের জিন্দ ও শনিপথের মধ্যে সর্বোচ্চ 75 কিলোমিটার ঘণ্টায় এই ট্রেন চলবে। বিদ্যুতের পরিবর্তে এই ট্রেন হাইড্রোজেন জ্বালানি কোষ ব্যবহার করবে। উত্তর রেলের জেনারেল ম্যানেজারকে চিঠি দিয়ে এই ট্রেন চালানোর ব্যাপারে রিসার্চ ডিজাইন ও স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন আরডিএসও ও রেল সুরক্ষার কমিশনারের পক্ষ থেকে অনুমতি মিলেছে। বিজেপি সভাপতি নীতিন নবীন গতকাল নতুন দিল্লিতে দলের সদর দপ্তরে বিজেপিকে জানান উদ্যোগের আওতায় 12টি দেশের কূটনৈতিক প্রধানদের সঙ্গে মত বিনিময় করেন। তিনি ব্রাজিল, জার্মানি, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, মরিশাস, নিউজিল্যান্ড, সেসেলস, সিঙ্গাপুর, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, থাইল্যান্ড এবং ভিয়েতনামের প্রতিনিধিদের স্বাগত জানান। ক্রীড়া ও যুব বিষয়ক মন্ত্রী মনসুখ মান্ডভিয়া বলেছেন, 2036 সালের অলিম্পিক গেমসের তালিকায় যোগাসনকে অন্তর্ভুক্ত করার কথা গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে। নতুন দিল্লিতে একটি সাংবাদিক সম্মেলনে শ্রী মান্ডভিয়া বলেন, আগামী মাসের 4-8 তারিখ পর্যন্ত আহমেদাবাদে প্রথম বিশ্ব যোগাসন চ্যাম্পিয়নশিপ হবে, যা আন্তর্জাতিক পরিসরে দেশের এই ঐতিহ্যবাহী যোগাসনকে ক্রীড়াক্ষেত্রে নতুনভাবে প্রতিষ্ঠা দেবে। তিনি বলেন, ইতিমধ্যেই যোগাসন বিশ্বজুড়ে শারীরিক ও মানসিক সুস্থতা সহ স্বাস্থ্যকর জীবনযাপনের একটি মাধ্যম হিসেবে জনপ্রিয় হয়েছে। আইপিএল ক্রিকেটের প্লে অফের প্রথম কোয়ালিফায়ার ম্যাচে গুজরাট টাইটান্সকে 92 রানে পরাজিত করেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এই নিয়ে টানা দ্বিতীয়বার আইপিএল এর ফাইনালে উঠল আরসিবি। ধরমশালায় গতকাল গুজরাট টসে জিতে বেঙ্গালুরুকে ব্যাট করতে পাঠালে তারা 20 ওভারে 5 উইকেটে 254 রান তোলে। অধিনায়ক রজত পাতিদার 93 রানে অপরাজিত থাকেন। গুজরাটের হয়ে জেসন হোল্ডার কাসিগোলাবাদা দুটি করে উইকেট নেন। জবাবে ব্যাট করতে নেমে গুজরাট 19 ওভার 3 বলে 162 রানে অল আউট হয়ে যায়। রাহুল তেওয়াটিয়া 68 রান করেন। বেঙ্গালুরুর জেকব ডাফি 3 উইকেট নেন। বেঙ্গালুরুর অধিনায়ক রজত পাতিদার ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। জনবিন্যাস পরিবর্তনের ক্ষেত্রে বিভিন্ন প্রতিকূলতা এড়াতে কেন্দ্র একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছে। সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি প্রকাশ প্রভাকর নাওলেকার এই কমিটির সভাপতিত্ব করবেন। দ্রোণের মাধ্যমে মাদক ও অস্ত্রের চোরাচালান রুখতে সরকার আগামী 6 মাসের মধ্যে অ্যান্টিড্রোন সিস্টেম স্থাপন করতে চলেছে। নতুন দিল্লিতে গতকাল কোয়াড বিদেশমন্ত্রী বৈঠকে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর জোর দিয়ে বলেছেন, ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলকে আন্তর্জাতিক সমৃদ্ধি ও স্থিতিশীলতার চালিকা শক্তি হিসেবে তুলে ধরতে হবে। খবর এখানে শেষ হলো। পরবর্তী সংবাদ সকাল 7:25।
0: আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্জ এফএম প্রচার তরঙ্গে। এখন রবীন্দ্রসঙ্গীত, প্রথম শিল্পী পূর্বাদাম।

এতক্ষণ বিভিন্ন শিল্পীর কণ্ঠে শুনছিলেন রবীন্দ্রসঙ্গীত। আজকের শিল্পীরা ছিলেন পূর্বা দাম, পীযূষ কান্তি সরকার, সুমিত্রা সেন, ইন্দ্রাণী সেন, সাগর সেন এবং কণিকা বন্দ্যোপাধ্যায়। রবীন্দ্রসঙ্গীত এখনকার মতো এই পর্যন্তই। আকাশবাণী মুর্শিদাবাদ, অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 মেগাহার্জে এফএম প্রচার তরঙ্গে। এখন নজরুল গীতি, প্রথম শিল্পী অনুপ জালোটা।

অনন্ত আচার্য এবং ফেরদৌস আরা। নজরুল গীতি এখনকার মতো এই পর্যন্তই। আকাশবাণী মুর্শিদাবাদ, এখন জানিয়ে দেব বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় থেকে পাওয়া কৃষি পরামর্শ। ইতিমধ্যেই যারা ফসল সংগ্রহ করছেন, বিশেষত ধান, ত্রিপল দিয়ে ঢেকে রাখুন। আগামী দু তিন দিনের জন্য ফসল কাটার কাজ স্থগিত রাখুন। বজ্রবৃষ্টির কারণে ফল পড়ে যাওয়া এবং ক্ষতি এড়াতে পরিপক্ক ফসল দ্রুত সংগ্রহ করুন। সবজি ও লম্বা ফসলের জন্য, বিশেষ করে কলা এবং পেঁপে, খুঁটি দিয়ে দিন যাতে গাছ হেলে না পড়ে। জমিতে সঠিক নিষ্কাশন ব্যবস্থা রাখুন যাতে জলাবদ্ধতা না হয়। পাকা ফসল দ্রুত সংগ্রহ করুন, শুকনো ও নিরাপদ স্থানে সংরক্ষণ করুন। ঝোড়ো হাওয়া এবং বৃষ্টির সময় কীটনাশক বা সার প্রয়োগ এড়িয়ে চলুন। বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় থেকে পাওয়া কৃষি পরামর্শ শুনলেন। এবারে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাঠানো আবহাওয়ার পূর্বাভাস। আজ এবং পরবর্তী চার দিন হালকা থেকে মাঝারি ধরনের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশ কিছু স্থানে। সতর্কবার্তায় জানানো হয়েছে ঘণ্টায় 50-60 কিলোমিটার বেগে বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো বাতাস বইতে পারে দু এক জায়গায়। কৃষক বন্ধুদের উদ্দেশ্যে জানানো হচ্ছে হালকা থেকে মাঝারি ধরনের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশ কিছু স্থানে। আগামী 48 ঘণ্টায় তেমন কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। শুনলেন আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাঠানো আবহাওয়ার পূর্বাভাস। আকাশবাণী মুর্শিদাবাদ, এখন লোকগীতি। প্রথম শিল্পী লোপামুদ্রা মিত্র।

লোকগীতি শুনছিলেন। আজকের শিল্পীরা ছিলেন লোপামুদ্রা মিত্র এবং স্বপন বসু। লোকগীতি এখনকার মতো এই পর্যন্তই। আকাশবাণী মুর্শিদাবাদ এখন জানিয়ে দেবে চলতি অধিবেশনে পরবর্তী কি কি অনুষ্ঠান আপনাদেরই জন্য। 7:25 কলকাতা কেন্দ্র থেকে বাংলা খবর, 7:45 স্থানীয় বাংলা সংবাদ, 7:45 মেঘ কালো বিলম্বিত লয় সূর্য তরুণ এবং অতিথি বাংলা ছায়াছবির গান, 8:00 শুভ সকাল অনুষ্ঠানে আজকের বিষয় ছক ভাঙা পথে, 9:05 দিল্লি কেন্দ্র থেকে হিন্দি ও ইংরেজি সংবাদ, 9:10 বিবিধ ভারতীর বিবিধ অনুষ্ঠান আকাশবাণী মুম্বাই কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 10:00 কলকাতা কেন্দ্র থেকে গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান রিলে করে শোনানো হবে, 1:00 বিজ্ঞাপনদাতার অনুষ্ঠান, 1:30 আবারও কলকাতা কেন্দ্র থেকে গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান রিলে করে শোনানো হবে, 2:05 লোকগীতির অনুরোধের আসর উপস্থাপনায় টুম্পা পাল, 2:40 আকাশবাণীর 90 বছর পূর্তি উপলক্ষে বিশেষ অনুষ্ঠান।

তিনটি বেজে পাঁচ মিনিটে দিল্লি কেন্দ্র থেকে হিন্দি ও ইংরেজি সংবাদ, তিনটি দশে দিনান্তিকা, তিনটি বেজে ৩০ মিনিটে বিবিধ ভারতীর বিবিধ অনুষ্ঠান আকাশবাণী মুম্বাই কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, পাঁচটায় বিভিন্ন শিল্পীর কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত, পাঁচটা বেজে ১৫ মিনিটে নজরুল গীতি বিভিন্ন শিল্পীর কণ্ঠে। সাড়ে পাঁচটায় ক্ষেত খামারে কথা অনুষ্ঠানে গবাদি পশু পালন নিয়ে কথা বলবেন হাসিনা বেওয়া, পরে লোকগীতি সহজ মা, সবশেষে রঘুনাথগঞ্জ ব্লক থেকে রেকর্ড করে আনা অনুষ্ঠান। সন্ধে ৬টায় দিল্লি কেন্দ্র থেকে হিন্দি সংবাদ, ৬টা বেজে ৫ মিনিটে বিভিন্ন শিল্পীর কণ্ঠে কীর্তন, সাড়ে ৬টায় জীবিকার জন্য অনুষ্ঠানে কর্মখালী সংক্রান্ত খবরাখবর, ৬টা বেজে ৩৫ মিনিটে গ্রামীণ সংবাদ কলকাতা কেন্দ্র থেকে, ৬টা ৪০ স্বচ্ছ ভারত, ৬টা ৫৫ বিভিন্ন শিল্পীর কণ্ঠে শুনবেন অতুল প্রসাদী গান, ৭টা ১০ আজ সন্ধ্যায় ৭টা বেজে ৩৫ মিনিটে কলকাতা কেন্দ্র থেকে বাংলা খবর, ৭টা বেজে ৫০ মিনিটে স্থানীয় বাংলা সংবাদ, ৮টা এবং ৮টা বেজে ৫ মিনিটে দিল্লি কেন্দ্র থেকে হিন্দি ও ইংরেজি সংবাদ, ৮টা বেজে ২৫ মিনিটে আধুনিক গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে, রাত ৯টায় দিল্লি কেন্দ্র থেকে ইংরেজি সংবাদ, ৯টা বেজে ১৫ মিনিটে বিবিধ ভারতীর বিবিধ অনুষ্ঠান আকাশবাণী মুম্বাই কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, রাত ১০টায় কলকাতা কেন্দ্র থেকে বাংলা খবর, ১০টা বেজে ১০ মিনিটে জলসাঘর অনুষ্ঠানে আজকের বিষয়ে রাগে রঙে কাজী নজরুল ইসলাম, উপস্থাপনায় সুমন চট্টোপাধ্যায়। এর মাঝে বিজ্ঞাপন দাতার অনুষ্ঠান শুনবেন ৭:৩০ এবং ৮টা বেজে ১০ মিনিটে। রাত ১১টায় আমাদের আজকের অধিবেশনের সমাপ্তি, শুনবেন চলতি অধিবেশনে পরবর্তী কি কি অনুষ্ঠান আপনাদের জন্য। আকাশবাণী মুর্শিদাবাদ, আমাদের অনুষ্ঠান সম্পর্কিত ঘোষণা। আজ সকাল ৮টায় শুভ সকাল অনুষ্ঠানের বিষয় ছক ভাঙা পথে। আমাদের সঙ্গে সরাসরি কথা বলবার জন্য ফোন নম্বর ৯৪৩৪৯২১৩০০ অথবা ০৩৪৮২২৫৯৬৪৮, এবং সেই সঙ্গে আপনারা আপনাদের মতামত পাঠাতে পারেন এই হোয়াটসঅ্যাপ নম্বরে ৯৪৩৪৯২১৩০০। ঘোষণাটি শেষ হল। আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে ১০২.২ মেগাহার্জে এফএম প্রচার তরঙ্গে। একটু পরে কলকাতা কেন্দ্র থেকে বাংলা খবর এবং স্থানীয় বাংলা সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।

0: আকাশবাণী খবর পড়ছি অনিন্দ্য সুন্দর রায়। শুরুতেই বিশেষ বিশেষ খবর। অনুপ্রবেশ এবং অন্যান্য কারণে দেশজুড়ে জনবিন্যাস পরিবর্তনের প্রভাব পর্যালোচনায় কেন্দ্রীয় সরকার উচ্চ পর্যায়ের একটি কমিটি গঠন করেছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর নতুন দিল্লিতে গতকাল 17তম ফরেন মিনিস্টার্স ফ্রেমওয়ার্কে ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল এবং পশ্চিম এশিয়ার পরিস্থিতি বিষয়ে কথা বলেছেন। বিজেপি সভাপতি নীতিন নবীন গতকাল নতুন দিল্লিতে দলের সদর দপ্তরে বিজেপিকে জানুন উদ্যোগের আওতায় 12টি দেশের কূটনৈতিক প্রধানদের সঙ্গে মত বিনিময় করেছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের সেনেটের লিন্ডসে গ্রাহাম আমেরিকা ও ইরানের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের দীর্ঘদিনের ইসরায়েল বিরোধিতা নিয়ে প্রশ্ন তুলেছেন। আইপিএল ক্রিকেটের প্রথম কোয়ালিফায়ার ম্যাচে গুজরাট টাইটান্সকে 92 রানে পরাজিত করে আইপিএল এর ফাইনালে উঠেছে আরসিবি। আজ এলিমিনেটর ম্যাচে মুখোমুখি হবে রাজস্থান ও হায়দ্রাবাদ। আসছি বিস্তারিত খবরে। অনুপ্রবেশ এবং অন্যান্য কারণে তৈরি হওয়া জনবিন্যাস পরিবর্তনের চ্যালেঞ্জগুলো মোকাবিলায় কেন্দ্র একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছে। সোশ্যাল মিডিয়ায় করা একটি পোস্টে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন যে এই কমিটির সভাপতিত্ব করবেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি প্রকাশ প্রভাকর নাওলিকার। জনগণনা কমিশনারের পাশাপাশি প্রাক্তন আইএএস আধিকারিক দুর্গাশঙ্কর মিশ্র, প্রাক্তন আইপিএস আধিকারিক বালাজি শ্রীবাস্তব এবং অর্থনীতিবিদ ডক্টর সমীকা রবিকে এই কমিটির সদস্য হিসেবে নিয়োগ করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রকের যুগ্ম সচিব এই কমিটিতে সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন। গত বছর লালকেল্লা থেকে দেওয়া তাঁর স্বাধীনতা দিবসের ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জনবিন্যাসের পরিবর্তন বিষয়ক এই উচ্চ পর্যায়ের কমিটি গঠনের কথা ঘোষণা করেছিলেন।
1: मैं आज देश के सामने एक चिंता एक चुनौती के संबंध में आगाह करना चाहता हूँ। षड्यंत्र के तहत देश की डेमोग्राफी को बदला जा रहा है, एक नए संकट के बीज बोए जा रहे हैं और ये घुसपैठिए मेरे देश के नौजवानों की रोजी रोटी छीन रहे हैं, एक घुसपैठिए मेरे देश की बहन बेटियों को निशाना बना रहे हैं, ये बर्दाश्त नहीं होगा। ये घुसपैठिए भोले भाले आदिवासियों को भ्रमित करके उनकी जमीनों पर कब्जा कर रहे हैं, ये देश सहन नहीं करेगा और इसलिए एक हाई पावर डेमोग्राफी मिशन शुरू करने का निर्णय किया है।
0: শ্রী শাহ বলেছেন, অনুপ্রবেশ এবং অন্যান্য কারণে এক ধরনের অস্বাভাবিক জনবিন্যাস পরিবর্তন ঘটছে, যা যে কোনো জাতির বর্তমান ও ভবিষ্যতের জন্য এক অত্যন্ত গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, সরকার ড্রোন প্রতিরোধী ব্যবস্থা নির্মাণের লক্ষ্যে অগ্রসর হচ্ছে। ড্রোনের সাহায্য নিয়ে ড্রাগ ও অস্ত্রোপচার বন্ধ করতেই এই ব্যবস্থার কথা ভাবা হয়েছে বলে শ্রী শাহ মন্তব্য করেন। তিনি জানান, 6 মাসের মধ্যেই এই ব্যবস্থা কার্যকর হবে। গতকাল রাজস্থানের সাঞ্চু আউটপোস্টে বিএসএফ কর্মীদের উদ্দেশ্যে ভাষণ প্রসঙ্গে তিনি বলেন, সীমান্ত পাহারা দেওয়া খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু দেশের অভ্যন্তরের অস্থিরতার ব্যাপারেও সমান মনোযোগ দিতে হবে। ড্রোন প্রতিরোধের ক্ষেত্রে স্থানীয় পুলিশ ও প্রশাসনকেও এগিয়ে আসতে হবে। কারা এই কাজ করছে তা চিহ্নিত করার ক্ষেত্রে স্থানীয় পুলিশ গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে।
2: ड्रोन और अन्य उपकरणों के लिए भारत सरकार ड्रोन रोधी संयंत्र लगाने की शुरुआत अगले 6 माह में ही कर लेगी, परंतु ड्रोन उतरता तो भारत की भूमि में है, कौन इसके अंदर के मटेरियल को देश विरोधी कार्यों के लिए उपयोग करता है, इस पर हमारी पैनी नजर होनी चाहिए और इसके न्यूट्रलाइजेशन के लिए सिविल अथॉरिटी और डिस्ट्रिक्ट पुलिस से हमारा जीवंत संपर्क होना चाहिए और परिणाम लक्षी कार्यवाही भी हमने करनी पड़ेगी।
0: বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর নতুন দিল্লিতে গতকাল অস্ট্রেলিয়ার বিদেশমন্ত্রী পেনি হোমের সঙ্গে 17তম ফরেন মিনিস্টার্স ফ্রেমওয়ার্ক ডায়ালগে যৌথভাবে সভাপতিত্ব করেন। ডক্টর জয়শঙ্কর বলেন, ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল, পশ্চিম এশিয়ার পরিস্থিতি এবং অন্যান্য আঞ্চলিক, আন্তর্জাতিক এবং বহুপাক্ষিক বিষয়ে তাদের কথা হয়েছে। দুদেশের মধ্যে সুসংগত কৌশলগত অংশীদারিত্ব চুক্তির অগ্রগতি নিয়েও মত বিনিময় করেছেন তাঁরা। পারমাণবিক শক্তির জন্য ইউরেনিয়াম সরবরাহ, জ্বালানি ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধিসহ একাধিক বিষয়ে আলোচনা হয়েছে। ভারত এবং রোমানিয়ার মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা সংক্রান্ত যৌথ কমিটির দ্বিতীয় বৈঠকে গতকাল নতুন দিল্লিতে অনুষ্ঠিত হয়েছে। প্রতিরক্ষা ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত করতেই এই বৈঠক। সাইবার সুরক্ষা, সামরিক ক্ষেত্রে চিকিৎসা সংক্রান্ত সহযোগিতা, যৌথ প্রশিক্ষণ, দক্ষতা বৃদ্ধি এবং প্রতিরক্ষা শিল্পে সমন্বয় বাড়ানোর বিষয়ে দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতা পরিকল্পনা চূড়ান্ত করা হয়েছে। ভারতের প্রতিরক্ষা মন্ত্রকের যুগ্ম সচিব এবং রোমানিয়ার প্রতিরক্ষা নীতি পরিকল্পনা এবং আন্তর্জাতিক সম্পর্ক দপ্তরের ডেপুটি চিফ বৈঠকে যৌথভাবে সভাপতিত্ব করেন। কোয়াড বিদেশমন্ত্রীদের বৈঠক গতকাল নতুন দিল্লিতে শেষ হয়েছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বৈঠকে সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিও, অস্ট্রেলিয়ার বিদেশমন্ত্রী পেনি ওং এবং জাপানের বিদেশমন্ত্রী তোশিমিৎসু মোতেগি। বৈঠকের পর এক যৌথ সাংবাদিক সম্মেলনে ড জয়শঙ্কর কোয়াড রাষ্ট্রগুলির মধ্যে পারস্পরিক সহযোগিতা জোরদার করার পাশাপাশি অন্যান্য দেশের সঙ্গে সহযোগিতা বৃদ্ধির উপর গুরুত্ব দেন। ড জয়শঙ্কর আরও বলেন, সামুদ্রিক ক্ষেত্রে সহযোগিতা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে, এর ফলে ওই এলাকায় নজরদারি ও সামগ্রিক পরিস্থিতি সম্পর্কে সজাগ থাকার পাশাপাশি লজিস্টিক্স নেটওয়ার্ক, ইন্টারনেট কেবল, প্রশিক্ষণ সক্ষমতা বৃদ্ধি এবং মানবিক সহায়তা ও দুর্যোগ মোকাবিলা এবং ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম সংক্রান্ত সহযোগিতা সম্পর্ক বৃদ্ধি পাচ্ছে। বিজেপি সভাপতি নীতিন নবীন গতকাল নতুন দিল্লিতে দলের সদর দপ্তরে বিজেপিকে জানুন উদ্যোগের আওতায় ১২টি দেশের কূটনৈতিক প্রধানদের সঙ্গে মত বিনিময় করেন। তিনি ব্রাজিল, জার্মানি, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, মরিশাস, নিউজিল্যান্ড, সেসেলস, সিঙ্গাপুর, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, থাইল্যান্ড এবং ভিয়েতনামের প্রতিনিধিদের স্বাগত জানান। এই বৈঠকে তিনি বিজেপির পথ চলা, দলের আদর্শ, সাংগঠনিক শক্তি এবং জনসেবার প্রতি দলের অঙ্গীকারের বিষয়গুলি অন্যান্য রাষ্ট্রের প্রতিনিধিদের সামনে তুলে ধরেন। কেন্দ্রীয় সরকার পেঁয়াজের ন্যূনতম নিশ্চিত ক্রয়মূল্য বা ম্যাপ প্রতি কুইন্টালে ১২৭০ টাকা থেকে বাড়িয়ে ১৫৮০ টাকা নির্ধারণ করেছে। রাজ্য সরকারগুলোর অনুরোধে এই সংশোধিত ম্যাপ কার্যকর করা হয়েছে। গতকাল থেকেই এই দাম বলবৎ হয়েছে। কেন্দ্রীয় উপভোক্তা খাদ্য ও গণবণ্টন মন্ত্রী প্রহ্লাদ যোশী গতকাল নতুন দিল্লিতে উপভোক্তা বিষয়ক দপ্তর, ন্যাশনাল এগ্রিকালচার কোঅপারেটিভ মার্কেটিং ফেডারেশন অব ইন্ডিয়া লিমিটেড এবং ন্যাশনাল কোঅপারেটিভ কনজিউমার্স ফেডারেশন অব ইন্ডিয়া আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। সোশ্যাল মিডিয়া পোস্টে শ্রী যোশী জানান, উন্নত মানের পেঁয়াজ সঠিকভাবে সংগ্রহ করা এবং কৃষকদের জন্য ন্যায্য মুনাফা নিশ্চিত করার লক্ষ্যেই এই বৈঠক অনুষ্ঠিত হয়। আজকের প্রসঙ্গের এবারের বিষয়, তীব্র গরমে সুস্থ থাকুন আয়ুর্বেদ উপাচারে আয়ুর্বেদে। আয়ুর্বেদ বিশেষজ্ঞ এবং অখিল ভারতীয় আয়ুর্বেদ মহাসম্মেলনের রাজ্য সভাপতি ডক্টর সুমিত সুরের সঙ্গে কথা বলেছেন দিব্যদে। আজ শুনবেন প্রথম পর্ব। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত ৩:৩০ গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ কলকাতা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এ খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুকে, ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেলে এআইআর নিউজ কলকাতাতে। সুপ্রিম কোর্ট জানিয়েছে, কোনো ফৌজদারি মামলায় যদি কোনো আপিল আদালত প্রথমবারের মতো অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে তবে দণ্ডাদেশ প্রদানের বিষয়ে ওই অভিযুক্তের বক্তব্য শোনা আপিল আদালতেরই দায়িত্ব। আপিল আদালত এই বিষয়টি কোনো নিম্ন আদালতের উপর দায়িত্ব ন্যস্ত করতে পারে না। বিচারপতি কে ভি বিশ্বনাথন এবং বিচারপতি বিজয় বিষ্ণের বেঞ্চ ধর্ষণের দায়ে দোষী সাব্যস্ত হওয়ার সঙ্গে সম্পর্কিত একটি মামলা নতুন করে বিবেচনার জন্য কলকাতা হাইকোর্টে ফেরত পাঠানোর সময় এই পর্যবেক্ষণটি তুলে ধরেন। সুপ্রিম কোর্ট ১৯৮৩ সালে বিহারে মুজফ্ফরপুর জেলায় পাঁচজনকে খুনের মামলায় দোষীদের সাজা বহাল রেখেছে। ওই ঘটনায় নৃশংসতা দেশের বিচার ব্যবস্থাকে স্তম্ভিত করে দেয় বলেও মন্তব্য করেছে বিচারপতি সঞ্জয় কারোল ও বিচারপতি এন কটিশ্বর সিং এর বেঞ্চ। তারা জানান, ওই মামলায় সহানুভূতি বা নমনীয়তা প্রদর্শনের কোনো অবকাশ নেই। পাটনা হাইকোর্ট দোষীদের যাবজ্জীবনের রায় দিলে ২০১৭ সালে তারা শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিল। ভারতীয় রেল দেশ প্রথম হাইড্রোজেন চালিত ১০ কোচের ডেমু ট্রেন চালানোর অনুমোদন দিয়েছে। উত্তর রেলে জিন্দ শনিপথের মধ্যে সর্বোচ্চ ৭৫ কিলোমিটার ঘণ্টায় এই ট্রেন চলবে। বিদ্যুতের পরিবর্তে এই ট্রেন হাইড্রোজেন জ্বালানি কোষ ব্যবহার করবে। উত্তর রেলের জেনারেল ম্যানেজারকে চিঠি দিয়ে এই ট্রেন চালানোর ব্যাপারে রিসার্চ ডিজাইন ও স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন আরডিএসও রেল সুরক্ষার কমিশনারের পক্ষ থেকে অনুমতি মিলেছে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী ভূপেন্দ্র যাদব শীতের মরশুমের আগে দিল্লিতে দূষণের মাত্রা কমাতে দ্রুত বাস্তবায়ন, বিভিন্ন সংস্থার মধ্যে আরও ভালো সমন্বয় এবং কঠোর প্রয়োগের উপর জোর দিয়েছেন। তিনি গতকাল দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার সঙ্গে এক পর্যালোচনা বৈঠকে রাজধানীর বায়ুর মান উন্নয়নের জন্য নেওয়া পদক্ষেপগুলির অগ্রগতি খতিয়ে দেখেন। ভূপেন্দ্র যাদব বলেন, রাস্তার ধুলো নিয়ন্ত্রণ সংক্রান্ত কাজ দ্রুত সম্পন্ন করতে এবং তিনি দিল্লি সরকারকে চলতি বছরের অক্টোবরের মধ্যে সমস্ত বকেয়া রাস্তা পুনর্নির্মাণ প্রকল্প শেষ করার নির্দেশ দেন। তিনি শহরে যান্ত্রিক রাস্তা পরিষ্কার করার মেশিনের সংখ্যাও বাড়ানোর আহ্বান জানান। মার্কিন যুক্তরাষ্ট্রের সেনেটর লিন্ডসে গ্রাহাম আমেরিকা ও ইরানের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। ইসরায়েলের সঙ্গে দীর্ঘদিনের বিরোধিতা রয়েছে পাকিস্তানের, ফলে তারা কখনোই নিরপেক্ষ নয়। সমাজ মাধ্যমে একটি পোস্টে গ্রাহাম বলেন, ইরানের সামরিক বাহিনী বিমান পাকিস্তানের বিমান ঘাঁটিতে রয়েছে। পাকিস্তানকে আব্রাহাম অ্যাকর্ডে যোগ দেওয়ার জন্য মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের আহ্বানে সাড়া দেওয়ার কথাও বলেছেন তিনি। আইপিএল ক্রিকেটের প্লে অফের প্রথম কোয়ালিফায়ার ম্যাচে গুজরাট টাইটান্সকে ৯২ রানে পরাজিত করেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এই নিয়ে টানা দ্বিতীয়বার আইপিএল এর ফাইনালে উঠল আরসিবি। ধর্মশালায় গতকাল গুজরাট টসে জিতে বেঙ্গালুরুকে ব্যাট করতে পাঠালে তারা ২০ ওভারে ৫ উইকেটে ২৫৪ রান তোলে। অধিনায়ক রজত পাতিদার ৯৩ রানে অপরাজিত থাকেন। গুজরাটের হয়ে জেসন হোল্ডার কাগিজ ও রাবাদা দুটি করে উইকেট নেন। জবাবে ব্যাট করতে নেমে গুজরাট 19/3 অল আউট হয়ে যায়। বেঙ্গালুরুর অধিনায়ক রজত পাতিদার ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। অনুপ্রবেশ এবং অন্যান্য কারণে দেশজুড়ে জনবিন্যাস পরিবর্তনের প্রভাব পর্যালোচনায় কেন্দ্রীয় সরকার একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর নতুন দিল্লিতে গতকাল 17তম ফরেন মিনিস্টার্স ফ্রেমওয়ার্কে ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল এবং পশ্চিম এশিয়ার পরিস্থিতি বিষয়ে কথা বলেছেন। খবর এখানে শেষ হল। পরবর্তী সংবাদ, স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। সুপ্রিম কোর্টে এসআইআরের আইনি বৈধতাকে চ্যালেঞ্জ জানিয়ে দায়ের একগুচ্ছ মামলার আজ রায় ঘোষণা। অবৈধ অনুপ্রবেশকারীদের ফেরত পাঠাতে নির্দিষ্ট আইন রাজ্যে কঠোরভাবে কার্যকর হচ্ছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ফের জানিয়েছেন। পশ্চিমবঙ্গে জনগণনা প্রক্রিয়ার অঙ্গ হিসেবে রাজ্য সরকার সেন্সাস অফিসার নিয়োগ করেছে। সরকারি চাকরির ক্ষেত্রে 7% ওবিসি সংরক্ষণ সংক্রান্ত নতুন বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য সরকার। রাজ্যে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের মাধ্যমে অর্থ প্রদানের জন্য সরকারি প্রক্রিয়া আজ শুরু হচ্ছে। আবেদনকারীদের জন্য প্রকাশ করা হবে নির্দিষ্ট ফর্ম। স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্লা খুনের মামলার নথি আদালতে জমা না পড়ায় পুলিশের হাতে ধরা পড়েও জামিন পেয়েছেন রাজগঞ্জের প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মন। দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় আজ বৃষ্টির সম্ভাবনা। মৎস্যজীবীদের আগামী দুদিন সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। আসছে বিস্তারিত খবরে। সুপ্রিম কোর্ট ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী এসআইআর এর আইনি বৈধতাকে চ্যালেঞ্জ জানিয়ে দায়ের একগুচ্ছ মামলার আজ রায় ঘোষণা করবে। প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চ এ বিষয়ে দীর্ঘ শুনানির পর রায়দান স্থগিত রেখেছিলেন। 1950 সালে জনপ্রতিনিধিত্ব আইনের 326 ধারায় নির্বাচন কমিশনকে যে ক্ষমতা দেওয়া হয়েছে এসআইআর প্রক্রিয়ায় তা লঙ্ঘিত হয়েছে বলে আবেদনকারীদের তরফে অভিযোগ করা হয়। নির্বাচন কমিশন ভোটার তালিকা থেকে অনুপ্রবেশকারী মৃত স্থানান্তরিত ভোটারদের বাদ দেওয়ার লক্ষ্যে এসআইআর এর বিজ্ঞপ্তি জারি করে। আবেদনকারীদের দাবি ছিল যে পদ্ধতিতে এসআইআর এর কাজ হচ্ছে তাতে একাধিক বৈধ ভোটার তালিকা থেকে বাদ পড়তে পারেন। প্রাথমিকভাবে নির্বাচন কমিশন তথ্য যাচাইয়ের জন্য আধার ছাড়া 11টি নথি জমা দেওয়া যাবে বলে জানিয়েছিল। যদিও পরবর্তী সময় শীর্ষ আদালত অতিরিক্ত নথি হিসেবে আধার কার্ডকে অন্তর্ভুক্ত করার নির্দেশ দেয়। বিহারে ভোটার তালিকা পরিমার্জনের কাজ চলাকালীন গত বছরের জুনে এসআইআর এর বিরোধিতায় একাধিক মামলা দায়ের হয়। পরবর্তীকালে পশ্চিমবঙ্গ, কেরালা, তামিলনাড়ু থেকেও একাধিক পিটিশন দাখিল করা হয়। অবৈধ অনুপ্রবেশকারীদের ফেরত পাঠাতে নির্দিষ্ট আইন রাজ্যে কঠোরভাবে কার্যকর হচ্ছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ফের জানিয়েছেন। উত্তর চব্বিশ পরগনার স্বরূপনগরের হাকিমপুর সীমান্তে বাংলাদেশে ফেরার জন্য শতাধিক মানুষের ভিড় জমানো প্রসঙ্গে গতকাল সাংবাদিকদের তিনি বলেন, ডিটেক্ট, ডিলিট এবং রিপোর্ট এই নীতিতে অনুপ্রবেশ রুখতে সরকার কাজ করছে। অনেক আগে থেকেই এই আইন চালু থাকলেও পূর্বতন রাজ্য সরকার ভোট ব্যাংকের স্বার্থে তা কাজে লাগায়নি। তাই রাজ্যে নবনির্বাচিত বিজেপি সরকার দেশ তথা রাজ্যবাসীর
1: বাংলাদেশি প্রুফ করে হ্যান্ড ওভার করে দেবে আমাদের জেলে 3 মাস 6 মাস 2 বছর রেখে। আপনার চাল, আপনার ডাল, আপনার তেল, আপনার মাছ, আপনার ডিম, আপনার কাপড়, আপনার মেডিসিন ওদেরকে দেব কেন? এটা তো ভারতীয়দেরই ক্ষতি হচ্ছে, আমাদের রাজ্যেরই ক্ষতি হচ্ছে।
0: পশ্চিমবঙ্গে জনগণনা প্রক্রিয়ার অঙ্গ হিসেবে রাজ্য সরকার সেন্সাস অফিসার নিয়োগ করেছে। রাজ্যের স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দপ্তরের সেন্সাস সেলের তরফে প্রকাশিত দুই পৃথক বিজ্ঞপ্তিতে জেলা থেকে পুরসভা স্তর পর্যন্ত একাধিক আধিকারিককে জনগণনার দায়িত্ব দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী ডিভিশনাল কমিশনারদের ডিভিশনাল সেন্সাস অফিসার, জেলা শাসকদের প্রিন্সিপাল সেন্সাস অফিসার এবং বিডিওদের চার্জ সেন্সাস অফিসার হিসেবে নিয়োগ করা হয়েছে। পাশাপাশি জনগণনার কাজে যুক্ত করা হয়েছে অতিরিক্ত জেলা শাসক, মহকুমা শাসক এবং অন্যান্য প্রশাসনিক আধিকারিকদেরও। অন্য একটি বিজ্ঞপ্তিতে পৌরসভা ও কর্পোরেশন স্তরেও সেন্সাস অফিসার নিয়োগের কথা জানানো হয়েছে। জনগণনার কাজে বাধা দিলে বা নির্ধারিত দায়িত্ব পালন না করলে 1948 এর জনগণনা আইন অনুযায়ী 1000 টাকা পর্যন্ত জরিমানা অথবা 3 বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান রয়েছে। পশ্চিমবঙ্গে জনগণনার কাজ সুচারুভাবে সম্পন্ন করতে রাজ্য সরকারের উদ্যোগে একটি সম্মেলনের আয়োজন করা হচ্ছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগামী 29 মে নবান্ন সভাঘরে প্রিন্সিপাল সেন্সাস অফিসার্স কনফারেন্সের উদ্বোধন করবেন। অনুপ্রবেশ এবং অন্যান্য কারণে দেশজুড়ে জনবিন্যাস পরিবর্তনের প্রভাব পর্যালোচনায় কেন্দ্রীয় সরকার উচ্চ পর্যায়ের একটি কমিটি গঠন করেছে। সামাজিক মাধ্যমে এক পোস্টে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, এই কমিটির চেয়ারম্যান হবেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি প্রকাশ প্রভাকর নাওলেকার। সরকারি চাকরির ক্ষেত্রে ওবিসি সংরক্ষণ সংক্রান্ত পুরনো বিজ্ঞপ্তি বাতিল করে নতুন বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য সরকার। শ্রম দপ্তরের তরফে জারি করা ওই বিজ্ঞপ্তিতে সরকারি চাকরির ক্ষেত্রে ওবিসিদের জন্য 7% সংরক্ষণের কথা বলা হয়েছে। পাশাপাশি রাজ্য সরকারের চাকরিতে নতুন 100 পয়েন্ট রোস্টার প্রকাশ করা হয়েছে। তপশিলি জাতি, জনজাতি, অনগ্রসর শ্রেণী, অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণী, প্রাক্তন সেনাকর্মী ও বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের জন্য সংরক্ষণের বিস্তারিত নিয়ম জানানো হয়েছে। গ্রুপ সি ও গ্রুপ ডি পদে প্রাক্তন সেনাকর্মীদের জন্য রাখা হয়েছে আলাদা সংরক্ষণ। সরকারি দপ্তর, সংস্থা, স্থানীয় সংস্থা ও সরকারের আওতাধীন প্রতিষ্ঠানে এই নতুন রোস্টার কার্যকর হবে। আজকের প্রসঙ্গের এবারের বিষয়, তীব্র গরমে সুস্থ থাকুন আয়ুর্বেদ উপাচারে আয়ুর্বেদে। আয়ুর্বেদ বিশেষজ্ঞ এবং অখিল ভারতীয় আয়ুর্বেদ মহাসম্মেলনের রাজ্য সভাপতি ডাক্তার সুমিত সুরের সঙ্গে কথা বলেছেন দিব্যদে। আজ শুনবেন প্রথম পর্ব। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 9:30 গীতাঞ্জলি ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ কলকাতা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। রাজ্যে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের মাধ্যমে অর্থ প্রদানের জন্য সরকারি প্রক্রিয়া আজ শুরু হচ্ছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, নবান্ন থেকে আজ তিনি এবং নারী শিশু বিকাশ ও সমাজ কল্যাণ মন্ত্রী অগ্নিমিতা পাল আনুষ্ঠানিকভাবে সেই ফর্ম প্রকাশ করবেন। অফলাইনের পাশাপাশি অনলাইনেও পূরণ করা যাবে ফর্ম। যতদিন না অন্নপূর্ণা যোজনার মাধ্যমে টাকা দেওয়া শুরু হচ্ছে, ততদিন পর্যন্ত উপভোক্তারা লক্ষ্মীর ভান্ডারের টাকা নিয়ম মেনেই পাবেন বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন।
1: আমাদের অন্নপূর্ণা যোজনার প্রক্রিয়াটা শুরু হয়ে যাবে, যেমন যেমন ফর্ম ফিল আপ হবে তেমন তেমন 3000 টাকা ট্রান্সফারও শুরু হয়ে যাবে। আর যতক্ষণ না 3000 টাকা ট্রান্সফার হচ্ছে, স্বাস্থ্যসাথী যেমন কন্টিনিউ রাখা হয়েছে,

0: বর্তমানে সরকার বদলের ফলে আর সেই সুযোগ না থাকায় পদত্যাগের সিদ্ধান্ত নিচ্ছেন তারা। এর ফলে কাজের ক্ষেত্রে কিছুটা অসুবিধা হলেও পৌরসভাগুলিতে প্রশাসক নিয়োগ করে সমস্যা সমাধানের চেষ্টা চলছে বলে তিনি জানান। সল্টলেকের দত্তাবাদে স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্লার খুনের মামলার নথি আদালতে জমা না পড়ায় পুলিশের হাতে ধরা পড়েও জামিন পেয়েছেন রাজগঞ্জের প্রাক্তন বিডিও অভিযুক্ত প্রশান্ত বর্মন। ওই মামলা তদন্তকারী আধিকারিকও আদালতে হাজির হননি বলে খবর। শেষ পর্যন্ত সড়ক দুর্ঘটনা মামলায় 1,000 টাকার বন্ডে জামিন মঞ্জুর হয় তার। বেপরোয়াভাবে গাড়ি চালানো এবং পথচারীকে ধাক্কা মারার অভিযোগে গত সোমবার নিউটাউনের ইকোপার্ক থানা এলাকা থেকে প্রশান্তকে গ্রেপ্তার করে পুলিশ। গতকাল তাকে বারাসাত এসিজেএম আদালতে তোলা হলে বিচারক স্বপন কামিল্লার খুনের মামলার নথি চান। সন্ধে পর্যন্ত অপেক্ষা করার পরেও নথি বা পুলিশের তরফে তাকে হেফাজতে নেবার আবেদন জমা না পড়ায় পথ সুরক্ষা বিধিভঙ্গের মামলায় তার জামিন মঞ্জুর করে আদালত। তৃণমূল কংগ্রেস নেতা ফলতার প্রাক্তন বিধায়ক জাহাঙ্গীর খানের অন্তর্বর্তীকালীন সুরক্ষা কবচ প্রত্যাহার করে নিয়েছে কলকাতা হাইকোর্ট। ফলতা বিধানসভার পুনর্নির্বাচনের আগে দুটি মামলায় 26 মে পর্যন্ত রক্ষা কবচ পেয়েছিলেন জাহাঙ্গীর। নির্বাচনে তৃণমূল কংগ্রেসের হয়ে জাহাঙ্গীর প্রতিদ্বন্দ্বিতার আসরে থাকায় বিচারপতি সৌগত ভট্টাচার্য এই নির্দেশ দিয়েছিলেন। কলকাতা হাইকোর্টের বিচারপতি পার্থ সারথি সেনের অবকাশকালীন বেঞ্চ গতকাল এ সংক্রান্ত মামলায় নতুন করে রক্ষা কবচের মেয়াদ বাড়াননি। সরকারি কাজের ক্ষেত্রে পুলিশকে উর্দি পরেই দায়িত্ব পালন করতে হবে বলে কলকাতা পুলিশ কমিশনারের দপ্তরের তরফে নির্দেশিকা জারি করা হয়েছে। এতে বলা হয়েছে তল্লাশি অভিযান বা কাউকে গ্রেপ্তার বা কোনো সরকারি কাজে গেলে সাধারণ পোশাকে নয় পুলিশের উর্দি পরে যাওয়াই বাধ্যতামূলক। তবে বিশেষ প্রয়োজনে সাধারণ পোশাকে যেতে হলে আগে থেকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে। যদিও পুলিশের স্পেশাল ব্রাঞ্চ, এনফোর্সমেন্ট ব্রাঞ্চ, গোয়েন্দা বিভাগ, স্পেশাল টাস্কফোর্স, সাইবার ইউনিটের পুলিশকর্মীরা এই নির্দেশিকার আওতায় পড়বেন না। ঈদ উল আজহা উপলক্ষে আগামীকাল মেট্রো রেল ব্লু লাইনে 260টির পরিবর্তে 246টি ট্রেন চালাবে, ইয়েলো লাইনে 120টির পরিবর্তে 92 এবং গ্রিন লাইনে 228টির পরিবর্তে 204টি পরিষেবা দেওয়া হবে। সব ক্ষেত্রেই প্রথম এবং শেষ পরিষেবার সময়সূচি অপরিবর্তিত থাকছে। অনুকূল বায়ুপ্রবাহ এবং বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় আজ বৃষ্টির সম্ভাবনা। কলকাতা ও পার্শ্ববর্তী এলাকাতেও বৃষ্টি হতে পারে। বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায় আজ 50-60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া ও বজ্রবিদ্যুৎ সহ কমলা সতর্কতা রয়েছে। আগামী দুদিন ঝোড়ো হওয়ার সম্ভাবনা থাকায় মৎস্যজীবীদের রাজ্য সংলগ্ন উত্তর ওড়িশা উপকূলের দিকে যেতে নিষেধ করা হয়েছে। উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদা এবং কোচবিহার জেলায় আজ দমকা হাওয়া ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। নদিয়ায় সকাল থেকেই ঝোড়ো হওয়ার সঙ্গে বৃষ্টি শুরু হয়েছে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। সুপ্রিম কোর্টে এসআইআর এর আইনি বৈধতাকে চ্যালেঞ্জ জানিয়ে দায়ের একগুচ্ছ মামলার আজ রায় ঘোষণা। অবৈধ অনুপ্রবেশকারীদের ফেরত পাঠাতে নির্দিষ্ট আইন রাজ্যে কঠোরভাবে কার্যকর হচ্ছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ফের জানিয়েছেন। স্থানীয় সংবাদ শেষ হলো।
1: আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্জে এফএম প্রচার তরঙ্গে। এখন বাংলা ছায়াছবির গান, মেঘ কালো ছবিতে আশা ভোঁসলে।

0: সচেতনতা কার্যক্রমের সঙ্গে যুক্ত হন। টেলে লয়ের টোল ফ্রি নাম্বার 14454 এবং ওয়েবসাইট www.tele-law.in থেকে আইনি সহায়তা লাভ করুন।
1: ভিডিওতে লাইক করলে টাকা পাওয়া যাবে, এত সোজা।
2: অন্য ফাঁদে
3: অচেনা অজানা লিংকে কখনো ক্লিক করবেন না। আরবিআই কথা বলে,
1: জেনে রাখুন, সতর্ক থাকুন।
4: বাংলা ছায়াছবির গান শুনছেন। বিলম্বিত লয় ছবিতে মান্না দে এবং আরতি মুখোপাধ্যায়।

0: এতক্ষণ বিভিন্ন বাংলা ছায়াছবির গান শুনছিলেন। আকাশবাণী মুর্শিদাবাদ, এখন শুভ সকাল। শুভ সকাল অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত। আর শুভ সকাল অনুষ্ঠানে আজকের যে বিষয়, ছক ভাঙা পথে। আসলে এই কথার মধ্যে একটা জিনিস লুকিয়ে আছে, সেটা আপনারা ভালোই বুঝতে পাচ্ছেন। সেটা হলো প্রথাগত বা গতানুগতিক চিন্তাধারা বা বাঁধা ধরা যে পথ, যে জীবন পথ, সেখান থেকে বেরিয়ে এসে নতুন কোনো দৃষ্টিভঙ্গি বা ভিন্নধর্মী কোনো যাত্রা পথকেই ছক ভাঙা পথ। এই যে শব্দবন্ধ, এটা হতে পারে আপনার ব্যক্তিগত উন্নয়ন, ক্যারিয়ার, ব্যবসা বা বিভিন্ন শিল্প কলা ইত্যাদি বিষয়ে এটা হতে পারে। শুভ সকাল অনুষ্ঠান এই যে শব্দবন্ধ দিয়েছে, যে ছক ভাঙা পথে, আচ্ছা ঠিক কোন কোন ক্ষেত্রে আপনি এই ছক ভেঙেছেন বা ছক ভাঙতে চান, আর এই ছক ভাঙার পর আপনার পরিস্থিতি কি, এই বিষয়গুলো নিয়ে উঠে আসুক আজকের শুভ সকাল অনুষ্ঠানে ছক ভাঙা পথে। আবার এমনও হতে পারে ছক ভাঙা পথ নিয়ে আপনার কোনো নতুন আইডিয়াও খুঁজছেন নাকি। যদি এমনতরও কিছু আপনি খুঁজে থাকেন বা খুঁজছেন মনে করেন, আসুন আমাদের সঙ্গে সরাসরি কথা বলুন এই নম্বরে 9434921300 অথবা 03482259648। সেই সঙ্গে আপনারা আপনাদের মতামত পাঠাতে পারেন এই হোয়াটসঅ্যাপ নম্বরে 9434921300। তাহলে চলে যাব, আমাদের বন্ধুরা ফোনে আসছেন, কি আছেন একটু দেখে নি। নমস্কার।
1: নমস্কার, আমি লালগোলা থেকে বলছি।
0: কে বলছেন?
1: নাম ভোলানাথ হালদার।
0: ভোলানাথ বাবু, আপনাকে স্বাগত, বলুন ছক ভাঙা পথ নিয়ে আপনার পথ চলাটা কেমন হয়েছিল?
1: এই ছক ভাঙা পথ নিয়ে আমার এমনই অবস্থা ছিল, আমি একটা এমন সিচুয়েশন এর মুখোমুখি হয়েছিলাম, যেটা মানে আমি ব্যবসা করতাম, এক সময় করতে করতে এমন একটা পজিশনে দাঁড়িয়েছিলাম, মানে নেশা ভেজা করতাম কিন্তু নিজেকে ঘুরে আবার দাঁড়িয়েছি। এইটুকুই, মানে
0: খুব ভালো
1: লাগে, নিজেকে ধন্যবাদ মনে হয় যে সাপোর্ট সবাই নিয়েছে, তার জন্য নয়, এই রেডিও স্টেশন আমাকে কম সাপোর্ট করেনি। আমরা রেডিও স্টেশনের প্রচুর বড় ভক্ত, আজ থেকে শুনছি না, আমার এখন বয়স বর্তমান 34 বছর। আপনি রেডিও শুনছি আপনার মোটামুটি আমার একটু বোঝার শক্তি যখন হয় তখন থেকে।
0: একদম, খুব ভালো লাগলো, ভালো থাকবেন, কেমন?
1: ধন্যবাদ,
0: নমস্কার আপনাকে, নমস্কার। 03482259648, নমস্কার। নমস্কার,
2: রায়নগর ভারত থেকে রফিকুল মন্ডল।
0: হ্যাঁ রফিকুল সাহেব, বলুন।
2: আমরা ব্যবসা ক্ষেত্রে অবশ্যই ভাঙে, যতই ছক করে চলার চেষ্টা করি না কেন ছক ভেঙে যায়। কখনো দেখা যায় যে চলে আসলো আপনার মহলে, সেই মহলের সময় দেখা গেল কোনো কোনো দিন এমন অবস্থা হয়ে যায়, এখন হয়তো মহলিয়াতে রেডিও শোনার খদ্দের কম, তখন রেডিও শোনার বা রেডিওর মেরামতের খদ্দের এত বেড়ে যায়, হয়তো সারাদিন মান ধীরে কাজ করছি কিন্তু বৈকালের দিকে দেখা গেল যে অনেক রেডিও জমে গেল, তখন সেই ছক ভাঙা হয়ে যায়, তখন খদ্দেরকে দিতে খুব কষ্ট হয়ে যায়। আবার এখন বর্তমানে হয়তো বিক্রিয়া তো হবে না, রেডিও নতুন রেডিও রাখবো না এরকমও হয়তো ভাবি, কিন্তু না, এমন সময় হয়তো দেখা গেল 5টা খদ্দের আসলো আমরা দিতে পারলাম না, কালকে নিন, কালকে এনে দেবো, এরকম কথা বলতে হয়। তাই ছক ভাঙবে, আবার ছক তৈরি করতে হয়, সংসারে চলার ক্ষেত্রেও এইরকম ভাবে ছক ভাঙবে, আবার ছক তৈরি করতে হবে, এটা প্রাকৃতিক নিয়ম। তো এইভাবে আমরা চলতে থাকি, এইভাবেই আমরা ভালোভাবে থাকতে পারি, আর সঙ্গে আছি, নমস্কার, ভালো থাকবেন,
0: সুস্থ থাকবেন, খুব ভালো থাকবেন আপনিও, নমস্কার। 9434921300 জিরো জিরো, নমস্কার।
3: নমস্কার দাদাবাবু।
0: নমস্কার,
3: আমি মারগাম সিদ্ধলপাড়া বীরভূম থেকে কিশোর কুমার দাস কথা বলছি।
0: হ্যাঁ কিশোর বাবু বলুন।
3: আজকের বিষয় ছক ভাঙা পথে। তো দাদাবাবু, ছকের মধ্যে দিয়ে যদি চলি সে পথটা অনেক সুগম হবে, আর ছক ভাঙা পথে যদি চলি সে পথ অনেক দুর্গম হবে। তাই ছক ভাঙা পথে কখনোই চলবো না, বাঁকা পথে গেলে অনেক আপদ বিপদ আসতে পারে, তাই সোজা পথেই চলবো। সোজা পথে অনেক দুঃখ কষ্ট আসতে পারে, সেটাকে হাসি মুখে মেনে নেব, কিন্তু বাঁকা পথে গেলে আমি অনেক স্বচ্ছন্দে থাকবো, কিন্তু সেটা আমি চাইবো না।
0: আসলে কি বলুন তো, আসলে আমাদের এই যে গতানুগতিক চলার যে পথ, সেই পথ থেকে আমার কি কখনো মনে হয় যে এই পথে নয় অন্য কোনো পথে আমি যেতে চাই, ঠিক এমনতর ভাবনা আপনার মনে কি কখনো আসে? খুব ভালো, ভালো থাকবেন, কেমন, নমস্কার।
4: আমি খায়রুল বাসার কোনিয়া মুর্শিদাবাদ থেকে কথা বলছি।
0: হ্যাঁ খায়রুল বাবু বলুন।
4: আসল কথা হচ্ছে, যে বিষয়টা আজকে আপনি দিয়েছেন খুব সাংঘাতিক বিষয়, মন ভ্রান্তই হয়। কারণ হচ্ছে, আপনি যে পথে কাজ করছেন সেই পথে যদি আপনি সাফল্য না পান, যেমন ধরো একটা বিড়ি ব্যবসা করছেন, সেই বিড়ি ব্যবসা আপনি লস খাচ্ছেন, সেই বিড়ি ব্যবসা ছেড়ে আপনাকে অন্য একটা ব্যবসা ধরতে হবে। তার কারণ হচ্ছে, দেখবেন যে পাথর ঘষে ঘষে একটা জায়গা খাল হয়ে গিয়েছিল, এবং মাকড়সার গল্পটা সবাই জানে। একটা কথা হচ্ছে, আমি যে পত্রিকা করি এবং সাংবাদিকতা পেশা, এবার সেই পেশাতে গতানুগত নিউজ না করে নিউজটাকে অন্যভাবে, মানে শেষ থেকে শুরু করতে হবে, তাহলে নিউজটার অন্য একটা আলাদা মেকআপ পাবে। এবং যে পত্রিকাটা আমি করি সেটা আপনার, আমি পুরোটাই একটা পত্রিকার ডুপ্লিকেট করি না, কিন্তু একটা পত্রিকাতে আমি সমস্ত কিছু এ টু জেড আমার পত্রিকা আপনি পাবেন। সেক্ষেত্রে কি এক একজন পত্রিকা এক একটা বিষয় করে, কিন্তু আমি সেটা করি না। আসল কথা আসল হচ্ছে যে, চক ভেঙে চলাটাই প্রতিটা পৃথিবীতে গোটা বিশ্বে দেখবেন একটা মাটিতে ভালো নাক হচ্ছে না, কিন্তু আপনাকে একটা জমিতে বারবার যদি আখ চাষ করেন সেটা না করে আপনার তিল চাষ করতে হবে, তিল না হলে ধান করতে হবে, ধান না হলে পাট করতে হবে, এটাই হচ্ছে ছক ভাঙা। এটুকুই বলছি, ভালো থাকবেন, নমস্কার।
0: খুব ভালো থাকবেন আপনিও, নমস্কার। নমস্কার,
5: হ্যাঁ নমস্কার,
0: নমস্কার।
5: আমি বীরভূমের দুর্গাপুর থেকে অমিতাভ ঘোষ কথা বলছি দাদা ভাই।
0: হ্যাঁ অমিতাভ বাবু,
5: শুভ সকাল।
0: শুভ সকাল,
5: শুভ সকাল। দেখুন, পথ হারাবো বলেই এবার পথে নেমেছি। হ্যাঁ, সোজা পথে ভাঙায় আমি অনেক ভেঙেছি। এই যে ছক ভাঙা পথ, ধরুন আমি মানে ধরুন একটা জিনিস নিয়ে পড়াশোনা করছিলাম, কিন্তু নিয়তি আমাকে নিয়ে গেল অন্য পথে। হ্যাঁ, সেই পথটা কিন্তু সম্পূর্ণ ছক ভাঙা। হয়তো আমি হতে চেয়েছিলাম ইঞ্জিনিয়ার, কিন্তু হলাম আমি অভিনেতা। হ্যাঁ, এরকম অনেক উদাহরণ চোখের সামনে রয়েছে। হ্যাঁ, যারা ছক ভাঙা পথে গিয়ে জীবনে প্রতিষ্ঠিত হয়েছে, কিন্তু পথটা ছক গেছে। তো এইভাবে হ্যাঁ, জীবনের চলার পথে অনেক সময় আমাদেরকে ছক মানে ভাঙতে বাধ্য হয়, বাধ্য হয়েই আমরা, কখনো বা পারিবারিক কারণে, কখনো বা আর্থিক সংকটের কারণে। তো এই যে ছক ভাঙা পথ, কিন্তু ওই একজনই ঠিক করে রাখেন যে কোন পথে গেলে আমার জীবনের উন্নতিটা মানে সম্ভব হবে, এবং আমি জীবন ও জীবিকা নির্বাহ করতে পারবো পরিবারের সঙ্গে সুখে এবং শান্তিতে। এটুকু শেয়ার করলাম, ভালো থাকবেন,
0: ভালো থাকবেন আপনিও। চলুন আপনার পছন্দের গান।

0: চলে এলাম আবারও ফোনে, 9434921300 0348225968। নমস্কার।
1: হ্যালো,
0: নমস্কার।
1: হ্যাঁ নমস্কার, নমেন্দ্রবাবু ভাই
0: নমস্কার।
1: হ্যাঁ আমি নদাছড়া গোঘাটা হালদারপাড়া থেকে বলছি।
0: হ্যাঁ নরোত্তম বাবু বলুন।
1: হ্যাঁ বলছি, আপনি যে অনুষ্ঠানে খুব ভালো অনুষ্ঠান দিয়েছেন, চলার পথে আমি যে চলতাম প্রথমে, কিন্তু সেই চলার পথটা আগে মাছ ধরতাম, বুঝলেন।
0: আচ্ছা,
1: এবার মাছ ধরার পথে এমন আর্থিক সংকট ছিল আজ থেকে 30 বছর আগে, তা তখন আমি কিন্তু সেই রাস্তাটা ব্যাগ করে অন্য রাস্তায় এসেছিলাম মাছ বেচা কেনার জন্য, বুঝলেন।
0: মানে আপনি ছক ভাঙা পথে পা দিয়েছেন।
1: হ্যাঁ হ্যাঁ, তার মাছ বেচা কেনার পথে এসে কিন্তু তার থেকে কিন্তু আর্থিক সমস্যাটা আমার খুব ভালো হয়েছে, বা ভগবানের আশীর্বাদে আমি খুব ভালো আছি,
0: খুব ভালো।
1: হ্যাঁ এইটুকু আপনাকে বলা, আমি পথ ত্যাগ করার পরে কিন্তু ভালো আছি, কিন্তু প্রথম অবস্থায় ধরুন হয়তো 5000 টাকার একটা জাল কিনলাম বা অন্য কিছু নৌকা সারলাম, সেরার পরে দেখা গেল সেই জিনিসটাই কিন্তু আমার একদম জলে চলে গেল, প্রচুর নষ্ট হয়ে গেল। কিন্তু এখন আমি যদি 5000 টাকা কিংবা 10000 টাকা যে কার্যক্ষেত্রে লাগাই, কিন্তু সেই টাকাটা আমার জলে যায় না, বুঝলেন তো, সেই টাকাটা আমার সম্পূর্ণ জমা থাকে। তা ভগবানের আশীর্বাদ বা আপনাদের আশীর্বাদে খুব ভালো আছি। আর এই রেডিও আমার সবথেকে জীবন সঙ্গী, আমি প্রায় 45 বছর থেকে রেডিও শুনি, বুঝলেন।
0: খুব ভালো লাগলো,
1: বহুদিনকার রেডিও, আমার রেডিও আমার সব থেকে মানে প্রিয় জিনিস। আর রেডিও থেকে খারাপ হয়ে গেছে, আমি বহরমপুর যাবো, আবার রেডিও থেকে আনছি, যাবো নতুন রেডিও, এই নতুন সুপার মার্কেট হয়েছে, ওখানে রেডিও পাওয়া যায়
0: পাঁচটার কাছে। খুব ভালো
1: থাকবেন দাদা ভাই, নমস্কার।
0: নমস্কার, খুব ভালো থাকবেন।
1: নমস্কার,
0: নমস্কার। রজত বিশ্বাস চাঁদপুর বানপুর নদিয়া থেকে পাঠিয়েছেন মতামত। ছক ভাঙা পথে মানে হলো সবার মতো একই পথে না হেঁটে নিজের মতো করে নতুন কিছু করার সাহস। জীবনে সবসময় আমরা মসৃণ পথে হাঁটতে ভালোবাসি, কিন্তু কখনো কখনো একটু উল্টো দিকেও হাঁটতে হয় বন্ধু। নতুন পথে ঝুঁকি থাকে অনেক, চ্যালেঞ্জও থাকে, তবে সেখানেই থাকে শেখার সুযোগ আর নিজেকে নিজের পরিচয় গড়ে তোলার আনন্দ। তাই প্রতিকূল পরিস্থিতি আসলে পিছিয়ে না গিয়ে একটু অন্য পথে চলা ভালো। আমিও অনেক সময় এরকম সমস্যার সম্মুখীন হয়েছি, তখন অন্য পথ ধরেছি, কষ্ট হলেও ঠিক পৌঁছে গেছি আমার কাঙ্ক্ষিত উদ্দেশ্যে। বাহ, খুব ভালো লাগলো রজতবাবু, এভাবেই চলুক আপনার জীবন পথ, ভালো থাকবেন। কেমন চলে যাবো ফোনে। নমস্কার।
2: হ্যালো।
0: হ্যাঁ নমস্কার।
2: নমস্কার দাদা, আমি বহরমপুর থেকে প্রসেনজিৎ ঘোষ।
0: প্রসেনজিৎ বাবু একটু যদি জোরে বলেন।
2: হ্যাঁ এবার শোনা যাচ্ছে?
0: হ্যাঁ বলুন।
2: হ্যাঁ বলছি যে চলার পথে আজকে অনুষ্ঠান হচ্ছে, আমি মানে ইদানিং কালে একটা উপন্যাস পড়ছিলাম, সেটা হচ্ছে অপরাজিত। হ্যাঁ, সেখানে পথ চলা নিয়ে অনেক কিছু বলা হয়েছে, যেখানে উপর যে জীবনের পরিবর্তন বিবর্তন অনেকটা যেন পথের সঙ্গে জড়িয়ে আছে। সে যখন নিজের গ্রাম থেকে নিশ্চিন্তপুর থেকে বেরিয়ে গেল গরুর গাড়ি করে, সে পথ দিয়ে আবার সে যখন 24 বছর পথ চলছিল, সে পথে কিন্তু সে ট্যাক্সি চলছিল, কিন্তু ট্যাক্সি না করে সে একটু হাঁটতে হাঁটতে গ্রামে ঢুকছে, এবং সেই পুরনো স্মৃতিগুলো সেই পথে চলতে চলতে তার যখন মনে পড়ছে, সত্যি দাদা হৃদয়কে ছুঁয়ে যাচ্ছিল। এইটুকুই বলবো যে হ্যাঁ, সে যখন সে যাচ্ছিল সেই পুকুর, সেই পুরনো বটগাছ, তারপরে নিশ্চিন্তপুর, সেই পথটাকে যেন তার জীবনটাকে আবার ফিরিয়ে দিচ্ছিল, এবং শেষে যখন সে সেই পথ দিয়ে আবার অন্য দেশে পাড়ি দিচ্ছে তার ছেলেকে রেখে নিশ্চিন্তপুরে তার রানীদের কাছে, জীবনটা যেন একটা সার্কেল এটা বুঝিয়ে দিচ্ছে আর কি হচ্ছে এই জীবন।
0: ঠিক ঠিক,
2: ধন্যবাদ দাদা,
0: খুব ভালো লাগলো, ভালো থাকবেন,
2: ধন্যবাদ।
0: নমস্কার।
3: নমস্কার, আমি বিহার থেকে রাজা সাগর বলছি।
0: বলুন।
3: বিষয়টা খুব ভালো লাগলো, অনেকদিন ধরে চেষ্টা করছি পাই না ভাই, আজকে পেয়েও গেলাম, সব বিষয়টা ভালো। তো আমাদের একটা ঘোষণা বলি যে আমি তখন কলকাতায় পড়ি, কলকাতায় যেতাম আমাদের সমাজে আর কি জন্য সমাজ 25 বছর ইউনিভার্সিটি এতে এরা প্রচুর খরচ করে, তো আমার তখন মনে হতো এটা তো ঠিক খরচ হচ্ছে না, এটা তো বাড়ি খরচ হচ্ছে, তো রসায়নিক খরচ। আমি কিন্তু পরবর্তীকালে জ্ঞান দিতে ব্যর্থ করি, আমার পুরাতন শহরে আমার শহরে, এবং আমরা চার ভাই, চার ভাই একসঙ্গে খেলি, আমরা তো ঠিক করি যে আমাদের বাড়িতে যত বাচ্চা আছে এবং যারা বড় আছে তাদের বিবাহ বার্ষিকী হোক আর বাচ্চাদের জন্মদিন হোক, আমরা ওই টাকাটা অন্য কোনো শহরকে দান করি। আগে ওই জিনিসটা কাজে রেখেছি, আমরা ঠিক করি যে কোনো বাচ্চা জন্মদিন হয়ে গেলে আমরা সেই টাকা করে নিয়ে গিয়ে করি।
0: খুব ভালো, খুব ভালো, একদম নমস্কার, খুব ভালো থাকবেন, নমস্কার। 03422-259-648 নমস্কার, নমস্কার,
4: নমস্কার। আমি পূর্ব বর্ধমানের দাঁয়াট থেকে জয়
0: চৌধুরী বলছি। বলুন।
4: দেখুন, সব ভাঙা পথ এটা সমাজের যে রীতিনীতি, সেই রীতিনীতি না মেনে আলাদা নিজের চিন্তাধারা দিয়ে নিজের জীবনের যে সাফল্য আনা, সেটাই কিন্তু ছক বাঁধা পথ। এবং এই যে এই পথ, এটা কিন্তু খুব সাহসিকতার প্রয়োজন হয়। আজকে আজকে আমি আমার নিজের জীবনে ছক বাঁধা পথে দেখেছি যে ওই মানে চাকরি জীবনের যে পড়াশোনা, সেই পড়াশোনাটা সকাল সন্ধে বেলায় করতে গিয়ে অন্যদিকে অন্যভাবে বন্ধু বান্ধব এসবগুলো চিন্তাধারা বা এই সমস্ত গুলো থেকে যায়। কারণ আমরা সাধারণত সকাল এবং সন্ধে এইসবগুলি পড়াশোনা করি বা ইয়ে করি, কিন্তু সেখানে তখন কিন্তু আড্ডা ফাড্ডা মারা মানে মারার একটা নেশা চলে যায়। কিন্তু যখনই সেই রীতিনীতিগুলো মেনে লোকে কি বলবে না বলবে এইসবগুলো না করে যখনই আমি রাত জেগে পড়তে আরম্ভ করলাম এবং দিনের দিকে ঘুমোতে আরম্ভ করলাম, তখন কিন্তু দেখলাম পরীক্ষাগুলো কিন্তু ঠিক মতো পাস করে গেলাম। এবং দেখলাম যে আমাদের যে রীতিনীতি, সেই রীতিনীতি ছক বেলা পথটা যখন ভেবে ফেললাম, তখন কিন্তু আমার জীবনে সাফল্য পেয়ে গেল।
0: ভালো থাকবেন, নমস্কার। 9434921300 এবং 03482259648 নমস্কার, বন্ধু কে আছেন? নমস্কার, কে আছেন বন্ধু? নমস্কার। নিশ্চয়ই বন্ধু আবারও চেষ্টা করবেন, চলে যাব। মতামত পাঠিয়েছেন মনোজ কুমার পাল তেঁতুলিয়া মুর্শিদাবাদ থেকে। শুভ সকাল, নমস্কার রইল। খুব সুন্দর বিষয় ছক ভাঙা পথ। ছক ভাঙা পথে কোনো মসৃণ পিচ ঢালা রাজপথ নয়, ছক ভাঙা পথ হল জীবনের প্রকৃত চ্যালেঞ্জ ও রোমাঞ্চকর আধার। ছক ভাঙা পথ হল চিরাচরিত প্রথা নিয়ম সমাজের গণ্ডি পেরিয়ে নিজের নতুন সম্ভাবনা ও স্বকীয়তা আবিষ্কারের এক সাহসী পদক্ষেপ। একটি প্রচলিত ধ্যান ধারণাকে চ্যালেঞ্জ করে নিজস্ব চিন্তাধারা এবং স্বাধীন পথে হাঁটার অনুপ্রেরণা যোগায়। ছক না ভাঙলে সমাজে নতুনত্ব আসে না। ছক ভাঙা পথে চলতে গেলে আমাদের দ্বিধা সংকোচগুলোকে অপসারণ করতে হবে। প্রথাগত পথে হয়তো নিরাপত্তা মেলে, কিন্তু আত্মতৃপ্তি মেলে কেবল ছক ভাঙা নিজস্ব পথে। ছক ভাঙা মানেই বিশৃঙ্খলা নয়, কিন্তু নিজের ভেতরের সুপ্ত ভাবনাকে সঠিক পথে পরিচালিত করা। গতানুগতিক স্রোতে গা ভাসিয়ে না দিয়ে নিজের মতো করে বাঁচার এবং সমাজকে নতুন দিশা দেওয়ার মধ্যেই আসল সার্থকতা। ছক ভাঙা পথেই হোক নতুন জাগরণ, এই কামনা করেই শেষ করছি মনোজ কুমার পাল তেঁতুলিয়া মুর্শিদাবাদ থেকে। মনোজবাবু, খুব ভালো লাগলো। ছক ভাঙা পথ কেবল আত্মতৃপ্তি নয়, এটা একটা নিজস্ব পথ, একদম ঠিক। আর সেই সঙ্গে অনেকেই হয়তো ভাবছেন যে ছক ভাঙা মানেই একটা বিশৃঙ্খলা, এটাও একেবারেই নয়। খুব ভালো লাগলো মনোজবাবু, ভালো থাকবেন। কেমন 9434921300 কে আছেন বন্ধু? নমস্কার, নমস্কার, নমস্কার,
5: নমস্কার।
0: হ্যাঁ নমস্কার, বলুন।
5: আমি বীরভূম থেকে বলছি নিতাই দাস।
0: হ্যাঁ নিতাই বাবু বলুন।
5: ভাঙা পথ বিষয়টা খুব সুন্দর। আমার জীবনে এরকম হয়েছিল কিন্তু আমি ছক ভাঙিনি। হ্যাঁ তো ধরুন আমি একটা ব্যবসা করি কাপড়ের ব্যবসা, তো সেই ব্যবসাতে এমন মানে খারাপ অবস্থা হয়েছিল যে প্রত্যেকটা কাপড়ে একদম লস দিয়েছিল। হ্যাঁ কিন্তু তবুও আমি সেই জিনিসটা ধরে রেখেছিলাম, তো সেই ধরে রেখেছিলাম বলেই আজ আমি ভালো আছি। এবং সেই যে লসটা গেছে সেই লসটা আমার একাধিক দিনে মেকআপ হয়েছে, আর সেই পথ ভাঙিনি বলেই আজকে আমি খুব ভালো আছি এবং সুন্দর আছি, ব্যবসা আমার খুব ভালো চলছে।
0: খুব ভালো, ভালো থাকবেন, কেমন?
5: নমস্কার।
0: আবারও কথা হবে, তবে তার আগে ছোট্ট বিজ্ঞাপন, সঙ্গে থাকুন।

0: সাতাশি সালের আইনি পরিষেবা কর্তৃপক্ষ আইনের ১২ নম্বর ধারার অধীনে যোগ্য নাগরিকরা ন্যায়বন্ধু মোবাইল অ্যাপ এবং www.probono-doj.in এর মাধ্যমে বিনামূল্যে আইনি সহায়তা পেতে পারেন।
1: নমস্কার।
2: হ্যালো।
1: নমস্কার।
2: হ্যালো।
1: হ্যাঁ, শুনতে পাচ্ছি
2: দাদা ভাই। আমি কাপড়ের হকানি করতে লাগলাম, ৯ বছর হকানি করে তারপরেও দেখা গেল যে যা ব্যবসা করছি ইনকাম করছি তা ধার করে দিচ্ছে, দিচ্ছে না ধার, ওটা বন্ধ করে দোকান করলাম, আমাকে দোকান করলাম চায়ের দোকান, চায়ের দোকান করে দাদা ওখানে বেশ ব্যথা কিনা ভালোই হইতো, লাভ হইতো। ওয়াই করে আমি ছেলে পিলা বাট করেছি, ছেলে পিলা দেখে লেখাপড়া শিখেছিলাম, কাউকে এম এ পাস, কাউকে বিএ পাস করিয়ে তারা এখন কেউ ডাক্তারি করছে, কেউ চাকরি করছে, কেউ এমনি বাইরে তিনটে ছেলে কাজ করছে, এখন তারা খুব ভালো চাবে দাদা, ভালো চাবে একটা রোগে ভুগছে এখন বর্তমান, তাই
3: জয়দেব চক্রবর্তী।
1: হ্যাঁ জয়দেব বাবু।
3: ঠক ভাঙা পথে ঠক করে যে সবসময় চলবো তা হয় না, জীবনে ভুল হয়, তারপরে ঝড়ে লন্ডগন্ড করে দেয়, মাকড়সার জাল ভেঙে দেয়, মাকড়সার আবার তৈরি করে, মানুষের মৌমাছির তাক ভেঙে দেয়, তখন মৌমাছি বলছে মানুষের তাক ভাঙে ভাঙুক, আমি যে মধু তৈরি করা জানি, আমার সেই কৌশল তো জানে না, তা আমাদেরকে সেই কৌশল ঠক তৈরি করার কৌশল জীবনে তৈরি করে ঠিকভাবে চলতে হবে যাতে অসুবিধা না হয়, পরিস্থিতি তো আসবেই, পরিস্থিতি তো আসবেই, হ্যাঁ সব সময় কি একই পরিস্থিতি থাকে, থাকবে না, তো সেই সময় আমাকে কৌশলটা জানতে হবে।
1: বিষ্ণুপুর বীরভূম থেকে বঙ্কিম দাস। শুভ সকাল দাদা ভাই। আজকের বিষয় ছক ভাঙা পথে। আমাদের এই ছকে বাঁধা জীবন, তাই যখন ছক ভেঙে জীবনে চলার পথে এগিয়ে যেতে চায় তখন বেশ ভালোই লাগে। দৈনন্দিন এক ঘেয়েমি থেকে মুক্তি পেতে আমাদের ছক ভাঙতে বেশ ভালোই লাগে। বিষ্ণুপুর বীরভূম থেকে বঙ্কিম দাস। বঙ্কিম বাবু খুব ভালো থাকবেন। নমস্কার। 03482259648। নমস্কার।
4: বঙ্কিম থেকে ধ্রুবজ্যোতি বড়ু বলছি।
1: হ্যাঁ ধ্রুবজ্যোতি বাবু বলুন।
4: প্রথমে একটু ঈদের শুভেচ্ছা জানাই সকলকে।
1: আচ্ছা, আজকে অনেকেই কিন্তু আগামী কালকে অপেক্ষায় রয়েছেন, যাই হোক আপনি জানালেন।
4: সৌভাগ্য হয় না ঠিক সেইভাবেই নিজের পায়ে দাঁড়ানো বা কিছু, সেই কথাটা বলছি এই কারণে যে আমার জীবনে।
1: হ্যালো হ্যালো বন্ধু, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেল, আবারও চেষ্টা করবেন কেমন। চলে যাব। মতামত পাঠিয়েছেন রামপুরহাট থেকে রতন ব্যানার্জি। চেনা ছকের বাইরে গিয়ে যে সফলতা অর্জিত হয় সেটাই মানুষকে অমরত্ব দান করে। প্রসঙ্গত বলি, রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রমুখরা যদি সেদিন চেনা ছকের বাইরে না আসতেন তাহলে আজও সমাজে নারীদের সেই সম্মান থাকত কি? তাই এই কাজে যথেষ্ট বাধা আছে, তবুও অদম্য জেদ এবং সততার জন্য একদিন সফলতা এসেই থাকে। যারা চেনা ছকের বাইরে গিয়ে ব্যক্তিগত এবং সামাজিকভাবে সফলতা প্রদান করেছেন তাদের প্রত্যেককেই আমি কুর্নিশ জানাই। ধন্যবাদান্তে রতন ব্যানার্জি রামপুরহাট থেকে পাঠিয়েছেন। রতনবাবু ভালো থাকবেন আপনি। নমস্কার।
5: নমস্কার, অনেকক্ষণ পর লাইন পেলাম।
1: হ্যাঁ, শেষ মোহাম্মদ বাবু বলুন।
5: ছকে ভাঙা আমার জীবন নয়, ছকের বাইরে আমার জীবন। প্রথম আমাদের বাড়িতে যারাই চাকরি করে বা করতো সে সময়ে সবাই রেলে চাকরি করত। আমারও ইচ্ছে ছিল যে আমি রেলে চাকরি করব, কিন্তু যখন হায়ার সেকেন্ডারি ফর্ম ফিল আপ করছি তখন আমার পেছন থেকে অমিয় বাবু স্যার বললে, শীষ মোহাম্মদ তুমি বায়োলজি থার্ড সাবজেক্ট লেখো। আমার মাথা ঘুরে গেল, স্যার একটু বলুন, না অঙ্ক হবে না, অঙ্ক তোমার থার্ড সাবজেক্ট হবে না, তুমি বায়োলজি থার্ড সাবজেক্ট করো, যদি অঙ্কতে ভালো নম্বর পাও তখন আবার অঙ্ক নিয়ে পড়তে পারবে। যাই হোক, থার্ড সাবজেক্ট বায়োলজি হলো এবং আসানসোলের একটা ভালো কলেজে আমি ভর্তি হলাম। সেখান থেকে বিএসসি উইথ বায়োলজি নিয়ে পড়াশোনা করলাম, কেমিস্ট্রি জুলজি বটানি নিয়ে। সেই বছর গভর্নমেন্ট একটা প্রতিটা হাই স্কুলে একজন করে বায়োলজির শিক্ষক নিযুক্ত করলো। আমার ক্ষেত্রে কিন্তু ছকে ভাঙা এখানে হয়ে গেল, আমি সেখানে অ্যাপ্লাই করলাম এবং বায়োলজির শিক্ষক হিসেবে আমার জীবনটা শেষ করলাম।
1: খুব ভালো লাগলো শীষ মোহাম্মদ বাবু, ভালো থাকবেন। কেমন
5: নিজের ঘটনা দাদা?
1: ঠিক ঠিক একদম আপনার জীবনের ঘটনা। ভালো লাগলো, ভালো থাকবেন, নমস্কার। 9434921300 নমস্কার।
6: হ্যাঁ নমস্কার দাদা ভাই।
1: নমস্কার।
6: হ্যাঁ আমি পূর্ব বর্ধমান জেলার বুদবুদ থেকে প্রবীর কুমার মন্ডল।
1: হ্যাঁ প্রবীর বাবু বলুন।
6: হ্যাঁ দাদা ভাই, দেখুন ছক ভাঙা এটা কিন্তু আমার ক্ষেত্রে বিরাট প্রযোজ্য। আজকে যে টপিকটা দিয়েছেন, সত্যি করে আমি জিরো থেকে হিরো হয়েছি, তখন আমি বিয়ে করেছি সেই সবে, আর আমার হাতে কিছুই পয়সা নাই এবং আমি সেইভাবে দেখছি যে আমি কি করব। তখন উনি মানে আমি ভাবলাম যে না আমাকে ভেঙে পড়লে হবে না, সেই ছক ভাঙা পণের।
1: হ্যালো হ্যালো বন্ধু, কোনো কারণে বিচ্ছিন্ন হয়ে গেছে, আবারও চেষ্টা করবেন, ভালো থাকবেন আপনি। মতামত পাঠিয়েছেন সৌভিক সরকার ঢাকুরিয়া থেকে। ছক ভাঙা পথে চলার সাহস না সবার থাকে না, কারণ পরিচিত পথ মানুষকে নিরাপত্তা দেয় আর অচেনা পথ সামনে আনে হাজারো প্রশ্ন, অনিশ্চয়তা। তবু যারা নিজের স্বপ্ন ইচ্ছা আর বিশ্বাসকে গুরুত্ব দেয় তারাই একদিন সেই ছক ভাঙা পথ বেছে নেয়। সমাজের বাঁধা নিয়মের বাইরে গিয়ে নতুন কিছু করার মধ্যেই তো লুকিয়ে থাকে সৃষ্টির আনন্দ ও আত্মবিশ্বাসের শক্তি। জীবন কখনোই শুধু নিয়ম মেনে চলার নাম নয়, বরং নিজের মতো করে পথ তৈরি করার মধ্যেই জীবনের আসল সৌন্দর্য খুঁজে পাওয়া যায়। সৌভিক সরকার ঢাকুরিয়া থেকে। সৌভিক বাবু খুব ভালো থাকবেন, নমস্কার।
7: নমস্কার দাদা ভাই, শুভ সকাল।
1: শুভ সকাল।
7: আমি মধুমণি থেকে মধুমঙ্গল পাল বলছি।
1: হ্যাঁ মধুমঙ্গল বাবু বলুন।
7: ছক ভাঙা পথে আমি কিন্তু দাদা ছক ভাঙা পথেই নেমে গিয়েছিলাম, কারণ আমার বাবা আমার একটু পড়াশোনা করার পরে আমার বাবা আমাকে ফলের দোকান করে দিয়েছিল। আমি কিন্তু ওই ফলে প্রচুর লস খেয়ে যাচ্ছিলাম। বাবাকে বললাম, বাবা আমার এই কাজ ভালো লাগছে না। বলছে তাহলে তুমি কি করবে? আমি দেখছি কিছু একটা করবো। তা আমি আমার এক দাদাকে পেয়েছিলাম, পেয়ে আমি এই রেডিওর শিক্ষা পেয়েছিলাম, রেডিও ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টিভি ডে অনেক কিছু টেপ সব সারা আমি মেরামত করা জানি বা জানি মানে শিখেছিলাম। সেই পথ ধরে যখন আমি এগোতে লাগলাম দাদা, আমি নিজেকে খুব মানে উপকৃত হতে লাগলাম। হওয়ার পর আজ আমি নিজেকে দাদা ভাই স্ট্যান্ড করেছি এবং ঠাকুরের আশীর্বাদে আমি খুবই ভালো আছি এখন।
1: খুব ভালো। আদিত্য মুখোপাধ্যায় ছোট সাটুই মুর্শিদাবাদ থেকে। শুভ সকাল। জীবন সবসময় প্রচলিত পথে এগিয়ে যাওয়ার সুযোগ পায় না, তখন জীবন ছক ভেঙে পথ তৈরি করে। ছক ভাঙা বলতে প্রথাগত বা রুটিন মাফিক পথ থেকে বেরিয়ে নিজের মতো করে বাঁচার সাহসকে বোঝায়। ছক ভাঙা অর্থাৎ প্রচলিত নিয়ম ভাঙা নয়, বরং নিজের আগ্রহে ভালো লাগাকে প্রাধান্য দিয়ে জীবনকে নতুনভাবে আবিষ্কারের এক সুন্দর দৃষ্টিভঙ্গি। ছক ভাঙা পথ এক ঘেয়েমি দূর করে জীবনে সতেজতা ফিরিয়ে আনে, নিজের সুপ্ত প্রতিভা আবিষ্কার করার সুযোগ দেয়, মানসিক চাপ কমিয়ে জীবনকে আরও আরও বেশি উপভোগ্য করে তোলে। আদিত্য মুখোপাধ্যায় ছোট সাটুই মুর্শিদাবাদ থেকে পাঠিয়েছেন। একদম আদিত্যবাবু, খুব ভালো লাগলো। ছক ভাঙা মানে শুধু প্রচলিত নিয়মকে ভাঙা নয়, বরং নিজের আগ্রহ এবং ভালো লাগা, এই দুটোকে প্রাধান্য দিয়ে নতুন কিছু আবিষ্কারের এক দৃষ্টিভঙ্গি। খুব সুন্দর এই ছক।

0: আপনার শব্দবন্ধকে আপনি এত সুন্দরভাবে বিশ্লেষণ করেছেন, খুব ভালো লাগলো। খুব ভালো থাকবেন আদিত্যবাবু, কেমন? 03482259648।
1: নমস্কার।
0: হ্যাঁ নমস্কার, শুনতে পাচ্ছি? বন্ধুপাড়া থেকে জয়নাল আবেদিন। হ্যাঁ বন্ধুপাড়া থেকে জয়নাল আবেদিন, একদম ঠিক বলেছি তাই তো?
2: আজকে সব ভাঙা পথে আমাদের জীবন পরিচালনার ক্ষেত্রে আমরা নির্ধারিত পথে পরিচালিত হই বা যাতায়াত করি বা চলাফেরা করি বা কর্ম করে থাকি। তো নির্ধারিত পথে যদি কোনো অসুবিধা হয়, যদি কোনো রকমের বাধাগ্রস্ত হয়, তাহলে মনে মনে হয়তো চিন্তা ভাবনা করি যদি না এই পথটা হলো না, এই পথে যাই তো, তখন আমার মন গড়া যে পথ, তখন আমাকে শখ পথে আমি আমার নিজের মনপ্রত অবস্থায় মনপ্রত পথে এগিয়ে গিয়ে আমি যদি সফল হই, তারপরে সেই পথটাই আমার ভালো, সেই পথটাতে আমি এগিয়ে যাব জীবনে সাফল্য লাভ করার জন্য। আমরা সব ভাঙা পথে মাঝে মধ্যে এগিয়ে থাকি। এই কথাটুকু বলে আপনাকে ধন্যবাদ এবং নমস্কার জানিয়ে আমি আমার কথা শেষ করছি।
0: নমস্কার। রীনা রায় মণ্ডল বহরমপুর গোলাবাজার থেকে মতামত পাঠিয়েছেন। আজকের বিষয় ছক ভাঙা পথে। প্রত্যেকের জীবনে এবং মনে জন্মগতভাবে অথবা পরিবেশগতভাবে অথবা নিজের মনে তৈরি একটি ছক থাকে, সুন্দরভাবে কেটে যায় অনেকের জীবন এই বাঁধা ছকে। কিন্তু অনেক সময় মানুষ চায় এক হয় আর এক, ছক ভাঙা পথে এগোতেই হয়, কিন্তু তাতে যে সব সময় খারাপ হবে এমন নয়, অনেক কিছু ভালো ঘটনাও ঘটে, অনেক নতুন নতুন সৃষ্টি হয়। এই ছক ভাঙা পথে এগিয়েই রাজা রামমোহন রায় সতীদাহ প্রথা বন্ধ করেছিলেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় নারী শিক্ষার প্রসার করেছিলেন। কবিগুরু আমাদের প্রথাগত ছক বাঁধা পথে পড়াশোনা করেননি, তাতে কি তাঁর সাহিত্য সৃষ্টি নানানভাবে বিশ্বকে চমকে দিয়েছে। অনেক স্বাধীনতা সংগ্রামী ছক ভাঙা পথে এগিয়েছিলেন বলেই আজ আমরা স্বাধীন ভারতবর্ষে বসবাস করছি। আবার ছক ভাঙা পথে এগিয়েই অনেকে তার ব্যক্তিগত জীবনের ক্যানভাসটা রাঙিয়ে তুলেছেন নতুন করে। আজ যারা বিভিন্ন ক্ষেত্রে বিশ্বসেরা, পরিবারের বাধা বন্ধন কাটিয়ে ছক ভাঙা পথে এগিয়েই তাঁরা বিশ্বসেরা। ছক ভাঙা পথে এগোতে গেলে সেখানে একটা নিয়ম শৃঙ্খলাও আছে, তাই পাশাপাশি বলতে হয় ছক ভাঙা পথের পথটি যেন সঠিক হয়, পথটি যেন অন্ধকারে হারিয়ে না যায়, তবেই যে উদ্দেশ্যে ছক ভাঙা হয়েছিল তা সফল হবে। শেষে বলি, ছক কাটা এই ছকের শহর, ছকে বাঁধা ছকের জীবন, তবুও তা প্রয়োজন হতে পারে ছক ভাঙা অন্যরকম। বা শেষ লাইনে ছন্দে ছড়ায় খুব সুন্দরভাবে শেষ করলেন রীনা রায় মণ্ডল বহরমপুর গোলাবাজার থেকে। চলে যাব ফোনে 9434921300। 03482259648। নমস্কার।
3: নমস্কার, শুভ সকাল।
0: শুভ সকাল।
3: হ্যাঁ, আমি বাহিরে বীরভূম থেকে অম্বিকা মণ্ডল বলছি।
0: হ্যাঁ অম্বিকা মণ্ডল বলুন।
3: দেখুন, ছক ভাঙা জীবনে যদি আমরা চলি তাহলে কিন্তু আমরা লক্ষ্যে পৌঁছাতে পারব না, বা লক্ষ্যে পৌঁছানোর পথটা কিন্তু আমাদের খুব কঠিন হয়ে যাবে। হ্যাঁ, তো আমাদেরকে সবসময় যে ছক ভাঙা জীবন ভালো লাগে সেটাও নয়, মাঝে মাঝে ছক থেকে বেরিয়ে যেতেও ভালো লাগে, তবে ছক ভাঙা জীবন পথে চললে চলার পথটা খুব কঠিন হয়। বললাম ভালো থাকবেন।
0: খুব ভালো থাকবেন, আপনার একান্ত মতামত আমরা শুনলাম, ভালো থাকবেন। হ্যাঁ 9434921300 কে আছেন বন্ধু? নমস্কার। নমস্কার। হ্যাঁ নমস্কার,
4: তপন দাস সুরা আর মুর্শিদাবাদ দাদা ভাই।
0: তপন বাবু বলুন।
4: ছক দিনে আমিও করছি, আমার বাবা টেলারি করতো, তো বাবা বলছে টেলারি শিখ।
1: আমি বলছি না বাবা, আমি কিছু ব্যবসা করবো, একটা ছোট্ট ব্যবসা আরম্ভ করলাম মাত্র 200 টাকা দিয়ে। সেই তারপর সেই থেকে আস্তে আস্তে আমি আমার ছেলেকে বড় দোকান করে দিয়েছি, দুখানা। হ্যাঁ,
0: একদম।
1: সেই দোকানে বেচাকেনাও ভালো। হ্যাঁ, এইভাবে সংসার সুখে আনন্দে চলছে,
0: খুব ভালো থাকুন বাবু,
1: কোনো অসুবিধা নাই। এখন সকাল হলে গোবিন্দ সেবা দিয়ে এই রেডিও প্রাণ মানুষ রেডিও নিয়ে বসে যাই, এই সব ভাঙা পথেই আমি চলছি।
0: খুব ভালো তপন বাবু,
1: সবাইকে ভালো রাখুন, ধন্যবাদ।
0: ধন্যবাদ আপনাকে, নমস্কার। নমস্কার,
5: ওখান থেকে বেরিয়েতে হলো না, 20 টাকা বেতনের কাজ, এখান থেকে চলে গেলাম কয়েক বছর বাদে কলকাতায়। হ্যাঁ, জীবনে প্রথম গেলাম, বন্ধু বান্ধব সরছে, সেখানে লেকটাউন বাঙুর ওই সব এলাকায় থাকলাম, থাকতে থাকতে যাইবো ওই লালবাজার ফায়ার ব্রিগেড ছিল। হ্যাঁ, কিছু করো কিছু করো, ওই জিনিসকে একটা ডাইভিং স্কুলে ভর্তি করে দেবে, কেমন? এখান থেকে ওনার কথা মতন আমি ওই শিখে ওই নিয়ে থাকলাম, লাইসেন্স পাকা পোক্তা হেভি করলাম, রাস্তাঘাট চিনলাম। পরে আমি একটা চাকরি পেলাম ওখান থেকে, লেকটাউন থানা থেকে ট্রান্সপোর্টে বেলগুড়ে।
0: হ্যাঁ,
5: সেখানে হয়ে ও অল ওভার ইস্ট বেঙ্গল ঘুরে ফিরে গরমপুরে ডিপো হলো, এই ডিপোতে আমি চলে আসলাম, এই ডিপোটা উদ্বোধন করলাম, দিয়ে
0: এখান থেকে আপনার অবসর হলো।
5: এখানে আপনার রিটায়ার করলাম। হ্যাঁ,
0: তো
5: এই নিয়ে ঝগ ভেঙে যদি ধৈর্য ও অধ্যবতা নিয়ে কেউ লক্ষ্য সঠিক রেখে এগিয়ে যায়, কেউ করে থাকবে না, সঠিক লক্ষ্যে পৌঁছাবে।
0: খুব ভালো থাকবেন, নমস্কার। ছক ভাঙা পথ, জীবনটাকে সুন্দর করার জন্য এক ছকের মধ্যে রাখলে হবে? ছক ভাঙতে হবে, ছক ভাঙলেই হবে না, ভালো মানুষের সাথে ভালো কথাবার্তাও শুনতে হবে। মহাপুরুষ, বিভিন্ন মহাপুরুষ, স্বামীজি, রামকৃষ্ণদেব, বাবা লোকনাথ, এনাদের পথ অনুসরণ করতে হবে, করলে ঠিক পথ অনুসরণ করে ছক সুন্দর হবে। রীতা দে চুমাপুর জলকল থেকে পাঠিয়েছেন। আবারও চলে যাব ফোনে, 03482259648 এবং 9434921300। নমস্কার,
6: শুভ সকাল।
0: শুভ সকাল আব্দুল হাদি সাহেব, বলুন।
6: নমস্কার।
0: নমস্কার।
6: ছক ভাঙা পথ খুব সুন্দর বিষয়। ছক ভাঙলাম মানে যে আমার জীবনটাকে উচ্ছন্ন দিলাম তা নয়। অনেক সময় ছক ভেঙে মানুষ শ্রেষ্ঠত্বের, সাফল্যের শ্রেষ্ঠত্বে উঠে যায়। তার প্রকৃষ্ট উদাহরণ আমার জীবনেই আছে। আমার এক শ্বশুর মশাই প্রথম জীবনে লেখাপড়া না করতে পেরে তিনি চাষ করতে লেগেছিলেন। সেই চাষটাই তার ছিল ছক ভাঙার, ছকের রাস্তা। কিন্তু তার বড় ভাই তাকে প্রহার করাতে চাষ কাজ ছেড়ে দিয়ে বাড়ি থেকে চলে গেল, পালিয়ে গেল, গিয়ে হুগলি মহসিন কলেজে, মহসিন স্কুলে ভর্তি হলো। সেখান থেকে শেষ পর্যন্ত পড়াশোনা করে আপনারন ল পাস করে ব্যারিস্টারি পাস করে এলো বাইরে থেকে, এসে কলকাতা হাইকোর্টে ব্যারিস্টার হয়ে প্র্যাকটিস করত। তো সে যদি ছক না ভাঙতেন তাহলে উনি ব্যারিস্টার হতে পারতেন না।
0: একদম।
6: তো ছক ভেঙেছিলেন মানে কৃষিকাজ থেকে তার জীবনটাকে ছক ভেঙে বাইরে নিয়ে এলেন বলেই উনি কলকাতা হাইকোর্টে ব্যারিস্টার হলেন এবং সিটি করোনার হয়েও উনি রিটায়ার করেছিলেন।
0: একদম, ওই প্রহারই তার গতিপথকে পাল্টে দিয়েছিল।
6: হ্যাঁ, তাহলে ছকটা ভেঙেছিলেন বলেই কিন্তু এই অবস্থা হয়েছে।
0: ঠিক ঠিক ঠিক,
6: যদি ছকটা না ভাঙতেন তাহলে হতো না। তা আমার জীবনেও ছক ভাঙা

0: সুস্থিত এবং শান্তিময় করতে পারে, নিজের আত্মবিশ্বাসে দৃঢ়তা দিতে পারে, আনতে পারে সাফল্যের অন্য এক সমীকরণ। সেটাই তো ছক ভাঙার সাহস প্রদর্শন। এক ঘেয়েমি জীবনযাত্রায় অন্যরকম স্বাদের সন্ধান বা নিজেকে আলাদাভাবে অন্যের থেকে এত স্বতন্ত্র প্রতিষ্ঠা দিতে এই চলমান ধারার বিরুদ্ধে যেতেই হবে। এই ঝুঁকিপূর্ণ প্রয়াসে দরকার অদম্য ইচ্ছে শক্তি, আত্মবিশ্বাস ও সুপরিকল্পনা। এই লড়াই অনেকটা ব্যক্তিগত, যা সাময়িকভাবে অন্যের কাছে যথোপযোগী নাও হতে পারে। শুরুতে অনেক সময় বিভিন্ন বাধা এবং অসহযোগিতার সম্মুখীনও হতে হবে, কিছু অন্ধবিশ্বাসের জাল ছিঁড়ে বেরিয়ে আসতে বেশ কিছু চ্যালেঞ্জের মুখোমুখিও হতে হয়। চলতে থাকে সংগ্রাম, চলতে থাকে লক্ষ্যে পৌঁছানোর বিশ্বাস। ধীরে ধীরে সব কিছু স্থিত হলে নিজেকে সাফল্যের শিখরে নতুনভাবে খুঁজে পাওয়া যায়। জীবনের সব ক্ষেত্রে সবার জন্য ছক ভাঙা পথ হয়তো কার্যকর নাও হতে পারে, সবার সেই ঝুঁকি নেওয়ার সাহস নাও থাকতে পারে, কিন্তু যারা নিয়েছেন সফল কিন্তু হয়েছেনই। কান্তনগর থেকে চন্দ্রনাথ সাহা। চন্দ্রনাথবাবু ভালো থাকবেন কেমন? খোরশেদ আলী মণ্ডল তালপুকুর হাঁড়িভাঙা মুর্শিদাবাদ থেকে। ছক ভাঙা পথ, আমাদের জীবনে আমরা যে পথে চলি সেই পথে একটু চিন্তা ভাবনা করে মানুষের উপকারে লাগবে এমন পথে চলাই কিন্তু উচিত। আমাদের উচিত সোজা পথে চলা, কোনোদিন বাঁকা পথে চলা ঠিক নয়। তাই আমি সেই পথে সবসময় চলব যাতে দেশ এবং দশের উপকার হয়। বাহ, খুব ভালো লাগলো খোরশেদবাবু, ভালো থাকবেন কেমন? সোমনাথ দাস রানীর বাজার সোনামুখী বাঁকুড়া থেকে। জ্যৈষ্ঠের রোদ ঝরা প্রাতে সুপ্রভাত, শুভ সকাল। এই শিকল পরার ছল মোদের, এ শিকল পরার ছল, এই শিকল পরেই শিকল তোদের করব রে বিকল। একদম। প্রচলিত প্রথা বা নিয়মের বিরুদ্ধে চলাকেই বলে ছক ভাঙা। জগতে যারা ব্যতিক্রমী তারা প্রচলিত ছক ভেঙেই নতুন সূর্যোদয় ঘটিয়েছেন। গতকাল পেরিয়ে এলাম কাজী নজরুল ইসলামের জন্মদিন। তৎকালীন সমাজ ব্যবস্থার বিরুদ্ধে তরবারি লেখনি ধরে ভারতবর্ষে বিপ্লব ঘটিয়েছিলেন। তরবারির লেখনি ধরে, একদম। আমার জীবনের অভিজ্ঞতায় বলছি, প্রচলিত নিয়মের বিরুদ্ধে চলে সাময়িক অসুবিধা ভোগ করলেও পরবর্তীকালে সেটা যুক্তিসঙ্গত হিসাবেই সকলে মেনে নিয়েছে। সোমনাথ দাস রানীর বাজার সোনামুখী বাঁকুড়া থেকে। সোমনাথবাবু খুব ভালো থাকবেন, চলে যাব ফোনে। নমস্কার।
1: শুভ সকাল।
0: শুভ সকাল।
1: অপ্রেম লাঞ্ছনা বঞ্চনা শোষণ অসুখ অশান্তি ভোগ করতে করতে কিন্তু লক্ষ্যে পৌঁছে গেছি, সেটাই সাফল্য। সব ভেঙে সব জোটে কয়েকজনের, আর এই ভাঙা পথে চলতে চলতে অর্থহীন নিঃসঙ্গ একাকী হাঁটায় বৈচিত্র রয়েছে। সুখহীন এই জীবন বড় মধুময়, তবে যা চিনতে পাওয়া যায় না সেই শান্তি চলার পথের পাপেও। প্রকৃতি নিত্য সহচর, সনাতন ভারতবর্ষে আর কিছু না পেলেও চলে। জয় ভারত, জয় হিন্দ, বন্দে মাতরম।
0: নমস্কার, ভালো থাকবেন, চলে যাব। আবারও মতামত পাঠিয়েছেন সুমিতা রায় ঢাকুরিয়া থেকে। শুভ সকাল। ছক ভাঙা পথে, ছক ভাঙা পথে কাটিয়েই আজ একটু ভালোই আছি। মা বাবা দুজনেই চলে যাবার পর দিশে হারা হয়ে পড়েছিলাম, এখন নিজের বুদ্ধিতে ভালোই আছি। ঢাকুরিয়া থেকে সুমিতা রায়, ভালো থাকবেন সুমিতা রায়। চলে যাব 9434921300। নমস্কার। শুভ সকাল। হ্যাঁ চন্দনা দাস বলুন।
2: সবকিছু আমাদের হাতে থাকে না, এটা মনে করো সেটা।

0: তাও হয় না। আমার যখন বিয়ে হয় তখন আমার স্বামী শ্বশুর মশাই বা পরের দোকানে কাজ করতো, জানেন তো কাঠের কাজ করতো, যে আমি বললাম যে ওই করে ওই রকম করে হয়, পরের দোকানে কাজ করলে হয়, আমার একটা এক গোলা ফোলা করে দিয়ে আমার কথা ছিল আমার স্বামী। তারপর যে শ্বশুর মশাই বলে হ্যাঁ ঠিকই বলেছে বৌমা, তাহলে আমরা একটা কাঠের গুলা করে দিয়ে ওই একটা ছোট সব ছিটের মোড়ে কাঠের গুলা করেছিল, যে তার থেকে মানে ছোট থেকে অনেক বড় হয়েছিল, বড় ভবনে টেনে পড়ে আমাদের জ্বালানির বাড়ি ওজন হতো, তার থেকে বড় বাড়ি হলে একটুখানি জমি জায়গা অল্পই হয়েছিল, এখন তার থেকে একটু উন্নতি হয়েছে।
1: খুব ভালো থাকবেন, নমস্কার। 03422-259-648 নমস্কার।
2: নমস্কার ইচ্ছিতা।
1: নমস্কার মিল্টন বাবু,
2: আমি মিল্টন চক্রবর্তী কথা বলছি মানিকনগর বেলঙ্গা থেকে। খুব সুন্দর বিষয় এবং আমি এই জন্যই আমার ব্যক্তিগত ভাবে বলছি আপনাকে, আমি মনে করি আপনি দার্শনিক উপস্থাপক, কারণ এত সুন্দর একটা বিষয় মানে আপনি সবসময় রাখেন যখনই আসেন। এটা আমার মনের ব্যক্তিগত প্রকাশ, কারণ আমি একজন শ্রোতা হিসাবে বললাম, কারণ এত সুন্দর একটা মানে শব্দ উচ্চারণ বিষয় মনে হয় আমি কিন্তু কোনোদিন পর পেলাম। তো যাই হোক, দেখুন আমাদের প্রতি মুহূর্তে কিন্তু আমি আমি আমি ব্যক্তিগত মনে করি যে এটা একটা লাইট হাউস, মানে এই লাইট হাউসটা খুঁজতে গেলে আমাদের নানা রকম রাসায়নিক মনকে বাদ দিয়ে জৈবিক মনের পথে এগুতে হবে। অনেক সময় মনকে নিয়ন্ত্রণ করে রাখে নানান বাধা, গতিকে রুদ্ধ করে দেয় জীবনের অনেক কিছু শৈবাল, এবং সেখান থেকে ভেঙে ফেলে একই সময়ের জন্য নিজেকে অবকাশের মুক্তির শাশ্বত ক্লোরোফিল পাওয়ার যে অনুভূতি, সেটাই মনে হয় ছকমাটা পথ আর কি। এবং সেভাবেই এগিয়ে যেতে পারলে বিশ্বস্ত ঠিকানার মনে হয় সেই যে প্রাচীন ফিলাস ডাক বাক্স, সেখান থেকে সুমিষ্ট হলুদ পোস্ট কার্ডের মিষ্টি গন্ধ বারবার ফিরে আসবে। এটুকু বললাম ঋত্বিকদা,
1: খুব ভালো থাকবেন মিল্টন বাবু, খুব ভালো ভালো লাগলো। 9434921300 নমস্কার
3: দাদাভাই, কেমন আছেন?
1: হ্যাঁ খুব ভালো।
3: আমি আমি বহরমপুর মধুপুর থেকে পলাশ সরকার কথা বলুন দাদা।
1: হ্যাঁ পলাশ বাবু বলুন।
3: দাদা ভাই একটা কথা কি বলতো, আমি বাধা শখের দাদা ভাই কোনোদিন চলিনি। কেন বলুন তো, আমি যখন দাবা খেলতে বসি না, তখন আমি আর আমার সামনে যে অপোনেন্ট বসে আছে তাদের দুজনের ব্রেন থেকে কাজ করি। অনেকে দেখবেন দাবা খেলতে গিয়ে বসে সাইড থেকে জ্ঞান বুদ্ধি দেয় এটা দিই না ওটা করলি না, কিন্তু দাদা ভাই সবসময় কিন্তু আপনার ছকের মধ্যেই চলতে হবে, তার কোনো মানে নেই আমার কাছে মনে হয়। কারণ বাধা চকের গেলেও না দাদা ভাই, দেখবেন আপনি সোজা রাস্তা যেতে যেতে না অনেক সময় বা দিয়ে টার্নিং পরে মানে ঝিকঝাক রোড পরে, শুধু যদি ছকেই চলতে হবে দাদা ভাই তার তো কোনো মানে নেই আমার কাছে দাদা। বাধা চকে গিয়েও অনেক কিছু করা যায় দাদা ভাই, তা বলে আমি অপকর্ম সময় অপকর্ম কাজ কি অন্য কাজ আমি বলতে চাইছি না দাদা ভাই, ব্যাপারটা আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন। কিন্তু বাধা চকে থাকলে না একটা সার্কেলের মধ্যে থাকতে হয়, একটু সার্কেলের বাইরে গিয়েও দেখা যাক না কি করা যায়।
1: অবশ্যই, খুব ভালো লাগলো পলাশ বাবু, ভালো থাকবেন।
3: আমি ভালো থাকবেন দাদা ভাই,
1: ঠিক ঠিক ঠিক, নমস্কার। হ্যাঁ ছোট অভিরূপ বিরাটি থেকে, ছক ভাঙা পথে, আমার ঠাকুমা আমাকে ছকের মধ্যে রেখে সুন্দরভাবে মানুষ করবার ইচ্ছে প্রকাশ করেছেন। আমি যদিও একটু খুব ছোট, কিন্তু আমিও ঠাকুমার ছকে সুন্দর করে মানুষ হতে চাই। আপনারা সকলেই আমায় আশীর্বাদ করবেন, আমি যেন ঠাকুমার ছকেই নিজেকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে পারি। একদম ছোট অভিরূপ, আশীর্বাদ মানেই হচ্ছে অনুশাসনবাদ। তুমি তোমার ঠাকুমার যে বাঁধা ছক, আশা করি ঠাকুমা তোমার খারাপ কিছু করবেন না, কেমন? খুব ভালো থেকো, ভালো রেখো তোমার ঠাকুমাকে, আর তোমার ঠাকুমাকেও আমার প্রণাম জানিও, কেমন? চলে যাবো ফোনে 03422-259-648-এ নমস্কার।
4: নমস্কার দাদা ভাই, আমি লক্ষ্মীনারায়ণ গাজীলাল, বর্ধমান টাউনাল পাড়া।
1: একদম লক্ষ্মীনারায়ণ বাবু বলুন।
4: আজ তো ভালো দিয়েছেন, দেখুন বাধা চকে জীবনটা চালনা করতে পারলে সব দিক দিয়েই সাকসেসফুল হয়ে যায় আমার মতে বলে। যেমন প্রতিদিন যদি আমি একটু গীতা পাঠ করি এবং গীতার পানি অনুসারে যদি আমি চলতে পারি, যেমন ভগবান বারবার বলছে নিরন্তর আমাকে স্মরণ করো এবং কর্তব্য করো, এইটুকু যদি আমি পালন করতে পারি ঠিক মতো, তাহলে আমার জীবনটা সুন্দর হয়ে যাবে।
1: নমস্কার। উত্তর চব্বিশ পরগনা বিশপুর হাসনাবাদ থেকে শুভেন্দু সাউ, ছক ভাঙা পথে, জীবনে আসুক বাধা, আসুক ভয়, কোনোভাবেই জীবনের ছক ভাঙা উচিত নয়। জীবনের লক্ষ্যকে স্থির করতে হবে, তবেই জীবন ছকের মধ্যে থাকবে। ছক ভাঙলেই জীবন একদম এলোমেলো। শুভেন্দু সহ বিশপুর হাসনাবাদ উত্তর চব্বিশ পরগনা থেকে। শুভেন্দুবাবুর ছক ভাঙার যে বিষয়টা, এটা কিন্তু সম্পূর্ণ অন্য রকম। একদম তিনি বলছেন যে লক্ষ্য স্থির আগেই করে নিতে হবে, তাহলে সেই স্থির যে লক্ষ্য যে ছকে তৈরি হয়েছে সেই ছকে যদি চলা যায় তাহলেই কিন্তু জীবনে সফল হওয়া যাবে, সেখানে এলোমেলো ভাব কিন্তু আসবে না। আর আর এক রকম ছক ভাঙা হচ্ছে গতানুগতিকতা থেকে বেরিয়ে অন্য রকম পথ বেছে নেওয়া। শুভেন্দুবাবুর পথ একদম আলাদা। শুভেন্দুবাবু খুব ভালো থাকবেন, কেমন? 9434921300 কে আছেন? নমস্কার, নমস্কার। 9434921300 কে আছেন বন্ধু? না, বন্ধুর সঙ্গে যোগাযোগ করা গেল না, আমরাও সময় অনেকটা এগিয়ে গেছি। এটাই সম্ভবত শেষ পর্যন্ত একটি গানও আমরা কিন্তু শুনব। নমস্কার,
5: নমস্কার,
1: নমস্কার।
5: বহরমপুর কাশ্মীরের পালপাড়ের মনা দাস বলছি।
1: হ্যাঁ মনা দাস, খুব ছোট্ট করে, সময় একেবারে শেষ।
5: ছক সম্পূর্ণ, আমি অঙ্ক করছিলাম, জীবনের অঙ্ক, খাতার অঙ্ক অনেক তোলতপাত আছে, অনেক অনেক দিন রাত। তার জীবনের অঙ্ক, জীবনের অঙ্ক মিলাতে গেলে ভাগ্য, স্টার আর টাকা দরকার, না হয় চুপ করে বসে থাকতে হবে। আর যদি হয় নিজেকে সংযত চলতে হবে সময়ের সঙ্গে, এটাই বলার ছিল।
1: একদম ভালো থাকবেন মনা দাস, নমস্কার। একদম শেষ মুহূর্তে সুজয় প্রামাণিক মার্গ্রাম মুর্শিদাবাদ থেকে পাঠিয়েছেন। তিনি লিখছেন ছক ভাঙা পথে, ছক ভাঙলে দশ ও দেশের উপকার হয়, সেই ছক ভাঙাই কিন্তু দরকার, নিজের স্বার্থে নয়, অপরের উপকারের জন্য। জীবনে অনেক ছক আমি ভেঙেছি, তাতে প্রচুর আনন্দও পেয়েছি এবং আনন্দ পাচ্ছি। সুজয় প্রামাণিক মার্গ্রাম মুর্শিদাবাদ থেকে পাঠিয়েছেন। সুজয়বাবু খুব ভালো থাকবেন, এবং এই ছক বাঁধা পথে আপনি নতুন প্রচুর আনন্দ পেয়েছেন, পাচ্ছেনও, সুতরাং সেই পথেই আপনার জীবনে এগিয়ে চলুক। নমস্কার, রেডিও শো থেকে একটু মিউট করবেন, একদম শেষ মুহূর্তে ছোট্ট করে। ঠিক ভালো পরিষ্কার হলো না, আবারও কোনোদিন নিশ্চয় আপনার সঙ্গে যোগাযোগ করব, কেমন? ভালো থাকবেন, নমস্কার। হ্যাঁ, আমরা একেবারে শেষ মুহূর্তে পৌঁছে গেছি। এবারে না, আরও একজন ফোনে এসে গেছেন, নমস্কার। না, বন্ধুর সঙ্গে যোগাযোগ করতে পারলাম না। এবারে চলে যাব একটি গানে, নচিকেতা চক্রবর্তী।

এতক্ষণ বিবিধ ভারতীর বিবিধ অনুষ্ঠান আকাশবাণী মুম্বাই কেন্দ্র থেকে রিলে করে শোনানো হল। আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্জে এফএম প্রচার তরঙ্গে। কিছুক্ষণের মধ্যেই কলকাতা কেন্দ্র থেকে গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান রিলে করে শোনানো হবে।

আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। শুরু হচ্ছে ছুটির ঘণ্টা। উপস্থাপনায় শৈলেন চক্রবর্তী।

0: গলা শুনলাম আমরা, নাম বলবো তো?
1: কৌশিকী কারফা।
0: কৌশিকী কারফা। ছোট্ট বন্ধুরা, তোমরা তো সবাই শুনেছ ঘোষণায়, আজকে ছুটির ঘন্টায় আমাদের সঙ্গে তোমাদের ছোট্ট বন্ধু কৌশিকী কারফা। কৌশিকী বন্দে মাতরম দিয়ে আমাদের এই আসর একদম শুরু করেছে, আমাদের দেশের জাতীয় মন্ত্র বন্দে মাতরম বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচনা করেছিলেন। আচ্ছা কৌশিকী, তোমার সঙ্গে একটু আলাপ করে নি, বলো। কৌশিকী একটা খুব সুন্দর লাল রঙের হেয়ার ব্যান্ড পরেছে, আর একটা রামধনু রঙের জামা, অনেকগুলো রং। কৌশিকী, তোমার এই আকাশবাণীতে আসতে কেমন লাগলো গো?
1: খুব ভালো লেগেছে।
0: বলো, তুমি এসেছো
1: খুব সুন্দর,
0: খুব সুন্দর। আর তুমি যে এসেছো

0: হ্যাঁ
1: আমাদের এত আনন্দ হচ্ছে, খুব ভালো লাগছে আমাদের। হ্যাঁ, এবং ছুটি ঘন্টায় আমাদের সঙ্গে ছোট্ট বন্ধু যারা আছে তাদেরও নিশ্চয়ই খুব ভালো লাগছে এই মুহূর্তে। আচ্ছা, ছোট্ট বন্ধুরা তো কৌশিকিকে দেখতে পাচ্ছে না, আমি কৌশিকির যদি একটু বর্ণনা দিই, কৌশিকি খুব সুন্দর হাসি খুশি চেহারার একটি ছোট্ট মেয়ে। আচ্ছা কৌশিকি, তুমি কত বড়?
0: আমি 9 বছর ক্লাস 4-এ।
1: ক্লাস 4-এ কোন স্কুল?
0: বেহালা ব্লাইন্ড স্কুলে।
1: বেহালা ব্লাইন্ড স্কুল। ব্লাইন্ড স্কুল বললে আমাদের একটু অন্যরকম মনে হয়, কিন্তু কৌশিকি শুধু যে পড়াশুনো করে তা তো নয়, তোমরা ছুটির ঘন্টায় আজকে নিশ্চয়ই বুঝতে পারছো কৌশিকি একদম বন্দে মাতরম গান দিয়ে শুরু করেছে। কৌশিকি খুব ভালো গান করে, কবিতা। না না, আমি বলবো না, আমি বলবো না। কৌশিকি তুমি কি কি পারো?
0: আমি গান পারি, কবিতা পারি, পড়াশোনা পারি, কম্পিউটার টাইপিং পারি।
1: বাহ, আর ঝগড়াঝাটি করতে পারো নাকি?
0: ঝগড়াঝাটি বোনের সঙ্গে হয়।
1: বোনের সঙ্গে? বোন আবার
0: কত বড় করে?
1: বোন দুষ্টুমি করে না?
0: হ্যাঁ।
1: বোন আবার কত বড়?
0: বোন 5 বছরের।
1: 5 বছর? বাবা, সে তো অনেক বড় হয়ে গেছে। হ্যাঁ, তুমি যখন আজকে আসছো আকাশবাণীতে, বোন তখন কি বললো?
0: বোন তখন তো আমাকে বোন চমকেলো, ভালোবাসলো।
1: বাহ বাহ, তুমি কি বললে? আমি একটা আসতো আকাশবাণী আসবো বোন, তোর জন্য।
0: হ্যাঁ, বোন বলছে যে তুমি কোথায় যাচ্ছ?
1: ও আচ্ছা, বাড়িতে কে কে আছে গো?
0: বাড়িতে আছে বোন আর ঠাম্মি।
1: বোন আর ঠাম্মি? আর তুমি এসেছো কার সঙ্গে?
0: বাবা আর মায়ের সঙ্গে।
1: বাবা মায়ের সঙ্গে? ঠাম্মির সঙ্গে ঝগড়াঝাটি হয় নাকি একটু?
0: না, ঠাম্মির সঙ্গে অতটা হয় না।
1: অতটা হয় না। আচ্ছা, তুমি গান করো, কবিতা করো, স্কুলে যাও, কম্পিউটার সার্ফিং করতে পারো, টাইপিং করতে পারো, আর কি কি করতে পারো? খেলাধুলো?
0: হ্যাঁ, খেলাধুলো করি।
1: কি কি খেলো?
0: রান্না বাটি খেলি, পুতুল নিয়ে খেলি।
1: ও মা, পুতুল খেলা? আর রান্না
0: হচ্ছে বিকালে তো ফুটবল নিয়েও খেলি।
1: তাই নাকি?
0: হ্যাঁ।
1: বাহ, আচ্ছা রান্না বাটি যে করো, রান্নাবাটি কি কি হয়?
0: রান্নাবাটিতে ভাত, মাংস, এগ রোল, চাউমিন, রুটি, ম্যাগি, পায়েস,
1: এসব। দারুন দারুন।
0: চিকেন পকোড়া?
1: চিকেন পকোড়া? তোমার কোনটা খেতে বেশি ভালো লাগে?
0: আমার তো এসব খাওয়ার খুব ভালো লাগে,
1: খুব ভালো লাগে। বন্ধুরা বুঝতে পারছো তো, তাহলে কৌশিকি আমাদের গানও শোনাবে আবার চিকেন পকোড়াও খাওয়াবে। কেমন কৌশিকি? আমরা তোমার বন্দে মাতরম শুনলাম, আর একটা গান, আমাদের বৈশাখ জ্যৈষ্ঠ এলেই তো বেশি করে রবীন্দ্রনাথের কথা মনে হয়, নজরুলের কথা মনে হয়, রবীন্দ্রনাথের একটা গান তুমি শোনাবে নাকি?
0: হ্যাঁ শোনাবো।
1: কোনটা বলে তো?
0: আজ ধানের ক্ষেতে।
1: ও আচ্ছা, বাহ দারুন, শোনাও।

0: খেলা।
1: কৌশিকি, এই গানটা তুমি কার কাছে শিখেছো গো?
0: ম্যামের কাছে।
1: ম্যামের কাছে? বাড়িতে এসে গান শিখিয়ে দেন নাকি স্কুলে?
0: বাড়িতে।
1: বাড়িতে? আচ্ছা, তুমি কতদিন ধরে গান শিখছো?
0: অনেক দিন, 2 থেকে।
1: ও, ক্লাস 2 থেকে? তার মানে অনেক ছোটবেলা থেকে। গান গাইতে তোমার খুব ভালো লাগে বলো?
0: হ্যাঁ।
1: এই যে গানটা গাইলে, এটা তো কোন সময়ের গান?
0: এটা এটা হচ্ছে
1: মানে আমাদের যে অনেকগুলো ঋতু আছে তো,
0: হ্যাঁ,
1: গ্রীষ্ম, বর্ষা, শরৎ, কোন সময়ের বলে তোমার মনে হয়?
0: এটা
1: শরৎকালে, তখন ওই ধানের ফুল ফোটে, তাই না? তারপর আকাশে কেমন সাদা মেঘ দেখা যায়। তুমি আকাশের দিকে তাকিয়ে, আমাদের তো অনেক অনেক রকমের কষ্ট থাকে কৌশিকি, তাই না? কারো শরীরে নানান রকমের কষ্ট থাকে, কারো হাঁটার কষ্ট থাকে, তোমার একটু দেখার কষ্ট, তাই না? দেখতে কষ্ট হয়, কিন্তু তবুও আকাশের দিকে তাকিয়ে তোমার কেমন মনে হয়? মাঝে মাঝে আকাশের দিকে তাকাও তো? তারপর
0: তারপর মনে হয় সাদা মেঘ ভেসে বেড়াচ্ছে তুলোর মতো।
1: ঠাম্মা কি তোমাকে কখনো রূপকথার গল্প বলেছেন?
0: বলেছেন।
1: আচ্ছা, ওই
0: মানে পক্ষীরা যেন মানে টোকাটুকি ওরকম বলেন।
1: ও আচ্ছা আচ্ছা,
0: রাজা রানীর গল্প বলেন?
1: রাজা রানী, ব্যঙ্গমা ব্যঙ্গমী?
0: ব্যঙ্গমা ব্যঙ্গমী বলেন না।
1: বলেন না? আচ্ছা, রূপকথার গল্প তোমার শুনতে কেমন লাগে?
0: খুব ভালো লাগে।
1: রাজারানীর
0: কথা থাকে?
1: রাজারানীর কথা থাকে। রাজারানীকে তো তুমি দেখোনি?
0: না, কোনোদিন দেখিনি।
1: কিন্তু তাদের কথা শুনতে ভালো লাগে, কেমন একটা ছবি এঁকে ফেলো ভিতরে ভিতরে, না?
0: হ্যাঁ
1: হ্যাঁ, তোমার মনের মধ্যে
0: কত সুন্দর
1: লাগে। তুমি কোথাও যখন বেড়াতে গেছো বাবা মার সঙ্গে, এরকম সুন্দর ছবি তুমি হয়তো দু চোখে দেখতে পাওনি, কিন্তু মনের মধ্যে সেই ছবিটা আঁকা হয়েছে, তাই না? আঁকা হয়ে যায়, তেমন একটা ছবি কি এখন বলবে, মনে পড়ছে কোথাও গেছো?
0: আমি মানে রাজা রানীর ছবি এমনি কোথাও দেখিনি।
1: না, এই যে বেড়াতে গিয়ে,
0: হ্যাঁ,
1: বেড়াতে গিয়ে সেখানে হয়তো আকাশ দেখলে, নদী দেখলে, ঝর্ণা দেখলে বা সমুদ্র, কোথায় বেড়াতে গেছো তুমি?
0: পুরীতে।
1: পুরীতে? বা পুরীতে তো অনেক বড় সমুদ্র আছে।
0: হ্যাঁ।
1: তুমি সমুদ্রে নেমেছো?
0: হ্যাঁ, স্নানও করেছি।
1: স্নান করেছো? ভয় করেনি তো? বলছি ভয় করেনি?
0: অনেক বড় ঢেউ। আমার তো খুব মজা লাগছিল, ভয়ই করেনি।
1: আর বোন?
0: বোনও গিয়েছিল।
1: বোন তখন কি করছে? বোন নিশ্চয়ই ভয় পেয়েছে।
0: বোন অতটা পায়নি, তবে একটু একটু পাচ্ছে।
1: একটু একটু পাচ্ছিল। তোমার তো আদৌ ভয় করেনি? আচ্ছা, সমুদ্রটাকে তোমার কেমন মনে হয়েছে?
0: সমুদ্রটাকে আমার খুব ভালো লেগেছে, সেখানে খুব বড় বড় ঢেউ ছিল,
1: আর
0: অনেক বালি ছিল। আমরা
1: বালি ছিল?
0: হ্যাঁ।
1: আচ্ছা, এবারে ডুব দিতে গিয়ে বা স্নান করতে গিয়ে মুখে কি একটু জল ঢুকে গেছিল?
0: হ্যাঁ।
1: কেমন জলটা? সমুদ্রের জল নোনতা হয়, তাই না? এমনি করে একটু একটু করে দেখো, দু চোখ দিয়ে হয়তো নয়, কিন্তু তোমার মন দিয়ে, তোমার কল্পনা দিয়ে সমুদ্রটাকে তুমি ধরে ফেলছো।

0: সমুদ্রটা কেঁকে কেঁকে ফেলছো, তেমনি সব কিছুই খুব সুন্দর মনে হয় তোমার, না?
1: হ্যাঁ,
0: তুমি কি লেখো একটু একটু কৌশিকি?
1: সাইটের লেখা?
0: হ্যাঁ,
1: সাইটের লেখা তো আমি লিখতেই পারি না।
0: লিখতে পারো না? আচ্ছা, তোমার কখনো কখনো গল্প, এই যে গল্প করো, গল্প ধরো পুরী গেছো সেটা তুমি বলছো আমাদের, এটা কি একটু লিখতে ইচ্ছে করে তোমার?
1: হ্যাঁ, লিখতে ইচ্ছা করে, ছবি আঁকতে ইচ্ছা করে।
0: ছবি আঁকতে? বাহ,
1: কিন্তু আমি তো সাইটে কিছু করতে পারি না।
0: করতে পারো? তুমি কম্পিউটারে সেটা করতে পারো না? না
1: না
0: না, এখন আস্তে আস্তে তুমি যখন বড় হবে, এখন তো সবে 9 বছর, তাই না? একটু একটু যখন বড় হবে তারপর দেখবে যে এখন অনেক এই যে টেকনোলজি বলি যেগুলোকে প্রযুক্তি, কারণ সেইগুলো অনেক সাহায্য করে।
1: একটু বড় হলে নাকি সাইটের লেখা শিখতে?
0: হ্যাঁ, ফলে তুমি একদম
1: করার জন্য,
0: হ্যাঁ হ্যাঁ, তুমি একদম শুধু সই করার জন্য নয়, তুমি ছবিও আঁকতে পারবে, তুমি লিখতে পারবে, একটু মন খারাপ করো না, জগৎ এগুচ্ছে তো, তোমাকে বা তোমাদের সাহায্য করার জন্য অনেক রকমের উপকরণ ধীরে ধীরে চলে আসছে, কেমন? আচ্ছা কৌশিকি, আজকে আমাদের এই ছুটির ঘন্টায় আমরা মাঝে মাঝে বন্ধুদের সঙ্গে কথা বলবো, তুমি বলবে তো?
1: হ্যাঁ বলবো,
0: বলবে। আচ্ছা, আমাদের টেলিফোনে তারা আসবে, আমি জানিয়ে দিই, আমাদের টেলিফোন নাম্বার 0332213 1342। ছোট্ট বন্ধু যারা ফোন করবে, বাবা মার সাহায্য নিশ্চয়ই নিও, রেডিও সেট থেকে একটু দূরে থাকবে, আর রেডিও সেটের ভলিউমটা একটু কমিয়ে দেবে, আমি এটা বন্ধুদের বলছি কৌশিকি, কারণ তারা যে ফোন করবে, ফোনের আমাদের কৌশিকি টুকটুক করে আলো জ্বলে, কেমন, হলুদ রঙের একটা আলো জ্বলে, সেই আলোটা জ্বললেই আমরা ফোনটা রিসিভ করি, তারপর আমাদের বন্ধুদের সঙ্গে কথা হয়, তা আমরা অপেক্ষা করব বন্ধুদের টেলিফোন আসার জন্য। টেলিফোনে আলো জ্বলছে কৌশিকি, কেমন, আমি তো ফোন নেই, বন্ধুদের সঙ্গে দেখি কে আছে ফোনে। হ্যালো,
2: টেলিফোনে আলো জ্বলছে কৌশিকি, কেমন?
0: এই তো লাইনটা কেটে গেল, কিন্তু ওই যে যেটা বললাম, যিনি ফোন করবেন ভাই আপনার ছোট্টর জন্য, তাহলে ফোন করার সময় রেডিও সেট থেকে একটু দূরে থাকুন, না হলে এই আমরা আমাদের কথা শুনতে পাবো, এটাকে ফিড বলে, হ্যাঁ, তখন কৌশিকের কথা আমরা শুনতে পাবো না, বন্ধুর কথা শুনতে পাবো না। আমি আরেকটা ফোনে চেষ্টা করি, 0332213 1342, কেমন, আরেকটা ফোন এসছে কৌশিকি, আমি ধরলাম। হ্যালো,
1: হ্যালো,
3: হ্যালো,
0: হ্যাঁ কৌশিকি শুনতে পাচ্ছো?
1: হ্যাঁ।
0: আচ্ছা কৌশিকি, হ্যালো বলছে, কে বলছো তুমি?
3: আমি আমি দিয়া বর্ষা বলছি।
0: দিয়া বর্ষা কোথা থেকে?
3: আমি পূর্ব বর্ধমান জেলার সমুদ্রগড় থেকে বলছি।
0: এই সমুদ্রগড়, দিয়া তুমি কোন ক্লাসে পড়ো, তুমি কত বড়?
3: আমি
0: বলো।
3: আমি ক্লাস 3 তে পড়ি।
0: ও ক্লাস 3, তাহলে তুমি কৌশিকির থেকে একটু ছোট। কৌশিকি, তোমাকে তোমাকে দিয়া ফোন করেছে বর্ধমান থেকে, তুমি হ্যালো বলো।
1: হ্যালো,
3: হ্যাঁ
0: দিয়া, কৌশিকি কি শুনতে পাচ্ছো?
1: তুমি কোন ক্লাসে পড়ো?
0: এটা তো কৌশিকি দিদিকে শুনছে। আচ্ছা আচ্ছা দিয়া, তোমার কৌশিকি দিদিকে যদি কিছু মনে হয়, দিদি কেন, একদম বান্ধবী, পিটু পিটু তোমরা, যদি কিছু জিজ্ঞেস করতে ইচ্ছে করছে জিজ্ঞেস করো আগে, তারপর শুনবো তোমার কথা। দিয়া,
3: হ্যালো,
0: হ্যাঁ কৌশিকি শুনছে তোমাকে, বলো, কৌশিকির কাছে তোমার কোনো প্রশ্ন আছে?
3: হ্যাঁ আছে।
0: বলো বলো বলো, তোমরা দুজনে গল্প করো একটু।
3: তুমি কোন ক্লাসে পড়ো?
1: আমি ক্লাস 4-এ পড়ি।
0: এই দিয়া, কৌশিকি একটু আগে বলেছে, তুমি কি শুনেছো প্রথম থেকে, ও খেলনা পাতি খেলে, রান্নাবাটি করে, কত রকমের রান্না করে, তোমার কোন রান্নাটা খেতে ভালো লাগবে কৌশিকির কাছে?
3: আমার চিকেন পকোড়া।
0: ও চিকেন পকোড়া, স্পেশাল চিকেন পকোড়া, কি কৌশিকি, হবে তো চিকেন পকোড়া?
1: হ্যাঁ হবে।
0: আচ্ছা চিকেন পকোড়া কেমন করে বানাতে হয়, তুমি রেসিপিটা কি বলবে একটু দিয়াকে?
1: চিকেন পকোড়া,
0: হ্যাঁ,
1: তো প্রথমে চিকেন নিয়ে আসতে হয়, তারপর
0: দিয়া ভালো করে শুনে নাও,
1: চিকেন, তারপর পেঁয়াজ দিয়ে, লঙ্কা দিয়ে, তারপর ওই পেঁয়াজ লঙ্কা ভাজতে হয়,
0: হ্যাঁ,
1: তারপর ওর মধ্যে চিকেন দিয়ে তারপরে বানাতে হয়।
0: দিয়া শুনে নিয়েছে তো, বেশি লঙ্কা দিও না কিন্তু, তাহলে ঝাল লাগবে, আমার আবার লঙ্কা খেতে বেশি ভালো লাগে না। ও কৌশিকি, পকোড়ার সঙ্গে কি একটু সস থাকবে?
1: হ্যাঁ থাকবে।
0: ও দিয়া শুনছো?
1: সস
3: শুনছি।
0: ও তাহলে চিকেন পকোড়া সস মাখিয়ে কেমন? আচ্ছা এবারে দিয়া তুমি কি শোনাবে? কৌশিক অপেক্ষা করছে, বলো কি শোনাবে বলো।
3: আমি আমি আমার কবিতা নৌকা যাত্রা।
0: আচ্ছা কবি কি?
3: কবি রবীন্দ্রনাথ ঠাকুর।
0: দেখো দিয়া একটা কবিতা বলছে।
3: মধুমাছি অঙ্কে নৌকা খেলে, বাধা আছে রাজগঞ্জের ঘাটে, কারো কোনো কাজে লাগছে না তো, বোঝাই করা বেড়াই নাকো ঘাটি, আমি কেবল নদীর তখন তুমি কেঁদো না মা যেন, বসে বসে একলা ঘরের কোণে, আমি তোমার যাচ্ছি মতো চলে, রানুরের মতনে 14 বছর বয়ে, আমি যাব রাজপুত্রের হয়ে, নৌকো ভরা সোনা মানিক বই, আসুকি আর শ্যাম তুমি সাথে, আমরা শুধু যাব না তিনজনে, আমি কেবল যাবো একটি বার সাতশো মধ্যে তার নদীর পার, ঘুরির বেলায় নৌকো দেবো ছেড়ে, দেবো দেখতে দেখতে কোথায় যাবো হেসে, দুপুর বেলায় তুমি পুকুরি খাটে, আমরা তখন নতুন রাজার দেশে, পেরিয়ে যাবো দূর পূর্ণের ঘাট, পেরিয়ে যাবো নমস্কার।
0: বাহ কেমন লাগলো কৌশিকি?
1: ভালো লাগলো।
0: হ্যাঁ দিয়া শুনছো তো, কৌশিকি বলছে খুব ভালো লাগলো। একটা জোরে হাত পাড়ি দেবে নাকি দিয়ার জন্য? দিয়া, ও দিয়া, তাহলে আজকে চিকেন পকোড়া হবে তো? আমরা ভাগ পাবো তো? পাবো। বাহ, চিকেন পকোড়া সস দিয়ে, তাই তো? বেশি ঝাল দিও না কিন্তু। আবার কথা হবে দিয়া, এখন টাটা। খুব ভালো থেকো, খুব ভালো থেকো। কি করছি কি? দিয়ার কবিতা কেমন লাগলো? খুব ভালো লেগেছে। তুমি একটা কবিতা বলবে নাকি?
1: হ্যাঁ, কাজী নজরুল ইসলামের।
0: কাজী নজরুল ইসলামের, বলো না। নজরুল ইসলামের জন্মদিন তো এই সবে গতকাল আমরা উদযাপন করেছি, তাই না? আচ্ছা বলো বলো বলো, কোন কবিতাটা বলবে?
1: খুকি ও কাঠবেড়ালি।
0: আচ্ছা, সে মজাদার কবিতা, বলো।
1: খুকি ও কাঠবেড়ালি, কাজী নজরুল ইসলাম। কাঠবেড়ালি কাঠবেড়ালি, পেয়ারা তুমি খাও, গুড়মুড়ি খাও, দুধ ভাত খাও, বাতাবি লেবু লাও, বিড়াল বাচ্চা কুকুর ছানা তাও, দাইনি তুমি হুৎকা পেটু, খাও একা পাও জেঠায় জেটু, বাতাবি লেবু সকলগুলো একলা খেলে ডুবিয়ে নুলো, তবে যে ভারী ল্যাজুচিয়ে পুটুস পাটুস চা, সোজা তুমি তোমার সঙ্গে আরি আমার যাও, কাঠবেড়ালে বাঁদরি মুখে মারব ছুঁড়ে কিল, দেখবি তবে রাঙ্গাদাকে ডাকব দেবে ঢিল, পেয়ারা দেবে যা তুই ওচা, তাই তো তোর নাকটি বোচা, হুদমো চোখে গাপুস কুপুস, একলাই খাও হাপুস উপুস, পিঠে তোমার পিলে হবে কুড়ি কুষ্টি মুখে, হে ভগবান একটা পোকা যাস পেটে ওর ঢুকে, ইস খেও না মস্ত পানা ওই সে পাকাটাও, আমিও খুবই পেয়ারা খাই যে একটি আমায় দাও, কাঠবেড়ালি তুমি আমার

0: ছোড়দি হবে, বৌদি হবে। রাঙা দিদি, তবে একটা পেয়ারা দাও না। উফ, হে রাম, তুমি ন্যাংটা পুটো, ফ্রকটা নেবে, জামা দুটো, আর খেও না পেয়ারা। তবে বাতাবি নেবো, ছাড়তে হবে, দাঁত দেখিয়ে দিচ্ছ যে ছোট। ও মা, দেখে দাও, কাঠবেড়ালে তুমি মরো, তুমি কচু খাও।
1: কচু খাও, কচু খাও, রাঙাদা তো নেই এখানে, তুমি কি জানো কচু কি? এই দেখো, এক ঝুড়ি নিয়ে চলে এসেছে লাল লাল লিচু দুর্বা পিসি। বুঝেছো, রাঙাদা তো নেই, আমাদের শিশু মহলের পিসিমণি আছে, এক ঝুড়ি লিচু খেতে তোমার কেমন লাগে গো কচু কি? খুব ভালো। আমরা আজকে ছুটির ঘন্টায় অনুষ্ঠান করব, গান করব, কবিতা করব, লিচু খাবো, কেমন? কাঠবেড়ালি জন্য দু একটা নিয়ে যাবে, তবে আমি পিছনকে বলে দিচ্ছি, কেমন? লাল লাল বেছে বেছে লিচু, ওফ, লিচু খেতে না আমার খুব ভালো লাগে,
0: আমারও
1: ভালো লাগে। এই এই তো পিছুমণি শুনছি, নিশ্চয়ই পিছুমণি লিচু দেবে। আর এখন তো লিচু আর কি কি এই সময়টা বলতো? ফালি ফালি আম,
0: আম হয়,
1: আম হয়। আম খেতে তোমার কেমন লাগে?
0: খুব ভালো লাগে আমার, আম তো আমার প্রিয় ফল।
1: ও, আম, আম হলো, লিচু হলো, আর কি? তুমি কি এই সময় জ্যৈষ্ঠ মাসের গরমে তাল শস খেয়েছো?
0: তাল শস?
1: ওই যে ছোট ছোট কচি তাল হয়, তার ভেতরে যে শাঁসটা থাকে, খাও?
0: খাইনি।
1: খাওনি না? লিচু। আর তোমার কি খেতে ভালো লাগে?
0: ফলের মধ্যে চেরি ভালো লাগে।
1: ও বাবা,
0: তিন রকম ফল সব থেকে প্রিয়।
1: যেমন? আমি লিস্ট করে নিচ্ছি, পিসুমণিকে দেব, কি বলো তো?
0: লিচু,
1: লিচু এক, দুই হলো
0: আপেল,
1: আপেল, আপেল,
0: চেরি,
1: চেরি,
0: আম,
1: আম, তাহলে তো চারটে হয়ে গেল।
0: কলা,
1: কলা, আমি দেখবো।
0: আঙ্গুর,
1: আঙ্গুরও তো ভালো লাগে, আঙ্গুর আমাকে তো খুব ভালো লাগে। আচ্ছা, কে বেশি লোভী বলো তো, তুমি না আমি?
0: হ্যাঁ,
1: কে বেশি লোভী, তুমি না আমি? আমার খেতে ভালো লাগে ফল। আচ্ছা, আমার সঙ্গে আজকে লিচু খাবে? লিচু পরব হয়ে যাচ্ছে, লিচু চোর নয়, লিচু পরব। কে আছে ফোনে?
0: লিচু,
1: হ্যাঁ, কে বলছো? নদিয়া থেকে আরাধ্যা বিশ্বাস। কৌশি কি শুনতে পাচ্ছ আরাধ্যাকে? আরাধ্যা, তুমি কত বড় গো? তুমি কবিতা শোনাবে? তার আগে বলো, তোমার লিচু খেতে ভালো লাগে না আম খেতে ভালো লাগে, নাকি নিম পাতা খেতে ভালো লাগে? তোমার আম খেতে ভালো লাগে না নিম পাতা খেতে ভালো লাগে? কৌশিকি বলছে আমার প্রিয় ফলটা। আচ্ছা আরাধ্যা, তুমি কত বড়?
2: আমার 7-8 বছর।
1: 8 বছর? তাহলে তো তুমি কৌশিকী বান্ধবী হয়ে গেলে গো, তাই না?
2: আমি ক্লাস 3 তে পড়ি।
1: ক্লাস 3 তে পড়ো? আর কৌশিকী কোন ক্লাস বললে জানো?
0: ক্লাস 4।
1: ক্লাস 4, ওই তো কাছাকাছি, একদম পিঠোপিঠি।
0: হ্যাঁ,
1: কেমন?
0: হ্যাঁ,
1: তোমার স্কুলের নাম কি আরাধ্যা?
2: মধুসাই মাইকেল।
1: আচ্ছা কৌশিকী, তুমি কি কিছু জিজ্ঞেস করবে আরাধ্যাকে?
0: আচ্ছা, তুমি কোন ক্লাসে পড়ো?
2: আমি ক্লাস 3 তে পড়ি।
0: তোমার স্কুলের নাম কি?
2: লেডিকার মাইকেল।
0: আচ্ছা,
2: নাম হলো লেডিকার মাইকেল।
1: আচ্ছা আচ্ছা, আরাধ্যা, তোমার কি শোনাতে ইচ্ছে করছে? তোমার কি শোনাতে ইচ্ছে করছে, কবিতা না গান না গল্প?
2: কবিতা।
1: কবিতা কৌশিকী? আচ্ছা, মিথ্যে কথা একদম বলতে নেই। আচ্ছা বলো, এখন বলো
2: মিথ্যে কথা।
1: হ্যাঁ,
2: তুমি সংকোচ লোকে আমার ভালোই বলে, বুদ্ধি চলন সেই, দেশের মধ্যে একটু নাকি মিথ্যে কথা কই। ঘাটশিলাতে যাওয়ার পথে ট্রেন ছুটিছে দেখো, মায়ের কাছে বাবার কাছে পড়ছি বকম বকম, হঠাৎ দেখি মাঠের মধ্যে চলন্ত সব গাছে, এক এক রকম ভঙ্গি হতে এক এক রকম নাচে। তোমা দেখো মৃত্যু নাচতে, এই বলেছি আমি মা বটি দেয় বড্ড তোমার বের

0: সাজানি চিড়িয়াখানার নাম জানো তো? আমার সেদিন এসে আদর করে দেখিয়েছিলেন পশুরাজের কিশোর। কদিন পরে চুল খসানোর বেড়াল জুড়ে ঠিক অবিকল সেই রকম মূর্তি যেন দেখি। ক্লাসের মধ্যে যেই বলেছি সুরঞ্জনের কাছে, আমার ঘরের মধ্যে সিংহ বাধা আছে। শুনতে তো দিদি মানে অমনি বলে, শোনো এসব কথা আবার যেন না শুনি কখনো। বলি না তাই সেসব কথা, সামনে থাকি খুব। কিন্তু সেদিন হয়েছিল কি এমনই ব্যাপক, আকাশ পাড়ি আবার চোখ গিয়েছে আজকে। শরৎ মুখে দেখতে পেলাম রবীন্দ্রনাথকে। নমস্কার।
1: বাহ, কেমন লাগলো কৌশিকি?
2: ভালো লেগেছে
1: কৌশিকি।
2: হ্যাঁ,
1: এই যে দিব্যা, তুমি কি নামটা বললে জানো? কৃষ্ণনগর আরাধ্যা। আরাধ্যা, আরাধ্যা, তোমাকে কৌশিকি হাততালি দিচ্ছে গো, শুনতে পাচ্ছো? জোরে জোরে, খুব ভালো থেকো আরাধ্যা, কেমন? আচ্ছা কৌশিকি, এই যে আরাধ্যা মিথ্যে কথা কবিতা বললো, হ্যাঁ মিথ্যে কথা বলো নাকি মাঝে মাঝে?
2: না।
1: হ্যাঁ?
2: না,
1: মিথ্যে বলতে নেই। না
2: না, বলতে নেই
1: না। ঠিক, মিথ্যে বললে কি হয়?
2: মিথ্যে বললে কেউ তাকে বিশ্বাস করে না।
1: ঠিক, কেউ তাকে বিশ্বাস করে না, আর নিজের ভেতরে একটা কষ্ট হয়। না
2: হ্যাঁ।
1: কৌশিকি, আমরা পরপর কবিতা শুনলাম, তুমিও কবিতা বললে, আরাধ্যার কবিতা শুনলাম, সমুদ্রগড় থেকে দিয়া বলেছিল তার কবিতা শুনলাম, আমার একটা গান শুনতে ইচ্ছে করছে। করবে
2: গান?
1: গান নাকি গান একটা শোনাবো, কোনটা?
2: আমি,
1: তুমি একটা করো, তুমি একটা করো, তারপর আমি আমাদের কম্পিউটার থেকে একটা গান শোনাবো তোমাকে।
2: কি গান করব?
1: কোন গানটা বলতো, কোন গানটা বলতো, কোন গানটা? আমি আমি একটা বলি।
2: হ্যাঁ,
1: ওরে ওরে গৃহবাসী।
2: হ্যাঁ,
1: এই গানটা হবে?
2: হ্যাঁ,
1: এই গানটা। আমি
2: আরাধ্যার থেকে একটা গান শুনতে চাইছিলাম।
1: ও, আরাধ্যা তো ফোন রেখে দিয়েছে গো। আচ্ছা, পরের যে বন্ধু আসবে টেলিফোনে,
2: তার থেকে আমি দুটো গান শুনতে চাই।
1: আচ্ছা ঠিক আছে, আমি দুটো গান, আমার আমার একটা অন্য গানও শুনতে ইচ্ছে করছে, বলবো?
2: অন্য গান কি?
1: ওই যে সেই মা দুর্গার একটা গান আছে না, দুর্গে দুর্গে দুর্গতি নাশিনী,
2: বাজাতে পারি?
1: হ্যাঁ হ্যাঁ,
2: বাজাতে পারি?
1: পারো?
2: হ্যাঁ, অনেক কঠিন গান।
1: কঠিন গান, তবু একটু শুনি না।
2: আচ্ছা।

0: এই গানটা শুনতে শুনতে তুমি গানটা শিখেছো না?
1: হ্যাঁ,
0: হ্যাঁ, এটা কার কণ্ঠে গো?
1: এটা আশা ভোঁসলের কণ্ঠে।
0: আশা ভোঁসলের কণ্ঠে, ঠিক। তুমি তাহলে গান শুনতে,
1: আর বন্দে মাতরমটা লতা
0: মঙ্গেশকর, সেটা দিয়ে তুমি শুরু করেছিলে, তাই না? আচ্ছা, আমাদের সঙ্গে আরেকজন বন্ধু কে যদি এখন আসে, তার কাছ থেকে কৌশিকী একটা গান শুনতে চাইবে, তাই তো?
1: দুটো?
0: ও, দুটো আছে, দেখি কি আছে ফোনে। একটা নয়, দুটো গান আবার কৌশিকীর ফরমাইশ। 0332231314। ও মা, দেখতে দেখতে কৌশিকী 35 মিনিট হয়ে গেল, 10:35, তাই না? এতটা সময় কাটিয়ে ফেললাম গান আর গল্পে আড্ডাতে। কে আছে ফোনে? হ্যালো, হ্যালো, এই যে কথা বলো,
1: হ্যালো,
0: কে আছো ফোনে? না, ফোনে কেউ একজন আছে কৌশিক, বুঝেছো? কিন্তু তার কথাটা আমরা শুনতে পাচ্ছি না, তেমন নিজের নিজেরাই কথা বলে যাচ্ছে, তাই না? যারা ফোন করছো তার একটু কথা না বললে বুঝবো কি করে, তাই না? আর আরেকটা ফোন এসছে কৌশিক, আমি ফোনে গেলাম। হুম, কে আছো? হ্যালো, কোথা থেকে বলছো? কত বড় তুমি? তুমি কত বড়? কোন ক্লাসে পড়ো? ও বাবা কৌশিকি, এ তো অনেক বড় গো। তুমি কি বলবে কৌশিকি দিদিকে? হ্যাঁ হ্যাঁ, কি বলবে? আচ্ছা বলে নাও চটপট করে, একটু শুনি কেমন। তোমার কেমন লাগছে বলো?
1: আমার খুব ভালো লাগছে।
0: এই যে টেলিফোনে যারা বন্ধুরা আসছে, ছোট ছোট বন্ধুরা, তাদের সঙ্গে কথা বলতে কেমন লাগছে?
1: খুব ভালো লাগছে।
0: আচ্ছা দেখি এখন ফোনে কে আছে তার সঙ্গে।
1: আমি এত খুশি।
0: হ্যাঁ, কি বলছো? হ্যালো, হ্যালো, কে আছো ফোনে? এই রে, তুমি তো এরকম করলে কি করে হবে, লাইনটা ছেড়ে দাও, আরেকজনকে আসতে দাও। হ্যাঁ কৌশিকি, আরেকটা ফোন এসছে, নেই তাহলে বন্ধুর কাছে যাই। কে আছো ফোনে? হ্যালো, কথা বলো।
1: হ্যালো,
0: কথা না বললে কি করে হবে? হ্যাঁ কে বলছো বলো। এই তো লাইন রেখে দিয়েছে কৌশিকি। তাহলে বন্ধুরা একটু আসুক, আমরা ততক্ষণ একটা কবিতা শুনবো না গান শুনবো?
1: প্রশ্ন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। মা গো আমায় ছুটি দিতে বল, সকাল থেকে পড়ছি যে মেলা, এখন আমি তোমার ঘরে বসে করব শুধু পড়া পড়া খেলা। তুমি বলছো দুপুর এখন সবে, না হয় যেন সত্যি হলো তাই, একদিনও কি দুপুর বেলা হলে বিকেল হলো মনে করতে নাই? আমি তো বেশ ভাবতে পারি মনে, সূর্যি ডুবে গেছে মাঠের শেষে, বাগদি বুড়ি চুবড়ি ভরে নিয়ে শাক তুলছে পুকুর ধারে এসে, আধার হলো মাদার গাছের তলা, কালি হয়ে এলো দিঘির জল, হাটের থেকে সবাই এলো ফিরে, মাঠের থেকে এলো চাষির দল, মনে করো না উঠলো সাঁজের তারা, মনে করো না সন্ধি হলো যেন, রাতের বেলা দুপুর যদি হয়, দুপুর বেলা রাত হবে না কেন? নমস্কার।
0: বাহ খুব সুন্দর বলেছো, খুব সুন্দর। আচ্ছা, যখন ভোর হয় রাতের পর, তখন তুমি কিভাবে বুঝতে পারো যে রাতটা শেষ হয়ে ভোর হলো? এক তো তোমার ঘুম ভেঙে যায়।
1: আমি তো ভোরে উঠি না।
0: ভোরে ওঠো না? ও মা, কখন উঠবে তাহলে?
1: ভোরে উঠলে তো বুঝতে পারবো সূর্যের আলো একদম নরম।
0: আচ্ছা,
1: আর সকালবেলা তো রোদ একদম সূর্য ঝলমলে করছে।
0: আচ্ছা, তাহলে তুমি ঝলমলে আলো আর নরম আলো দুটো বুঝতে পারো?
1: নরম নরম আলো হলে একটুখানি মানে আলো জ্বলবে।
0: আর ভোরবেলাটা কিভাবে বুঝতে পারো?
1: আর ভোরবেলায় হালকা হালকা অন্ধকার থাকবে।
0: হালকা অন্ধকার থাকবে, হালকা আলো থাকবে, নরম আলো থাকবে। আর পাখি ডাকবে?
1: হ্যাঁ, পাখি ডাকবে, প্রচুর পাখি ডাকবে।
0: আচ্ছা,
1: মানে মানুষের ঘুম ভাঙাবে।
0: আচ্ছা, আবার বিকেল বেলাটা কি বুঝতে পারো?
1: বিকেল বেলায় রোদ চলে যাবে। আর এমনি ছায়া ছায়া থাকবে আকাশ।
0: আচ্ছা,
1: নীল আকাশ।
0: এই যে রোদ চলে যাচ্ছে এটা তুমি বুঝতে পারো যে কড়া রোদ চলে যাচ্ছে, হালকা রোদ আসছে বা ছায়া ছায়া রোদ আসছে?
1: হ্যাঁ, ছায়া থাকলে বুঝতে পারে।
0: বুঝতে পারো?
1: হ্যাঁ।
0: কড়া রোদে কি তোমার একটু অসুবিধা হয়? খুব খুব খুব কড়া রোদ দূরে
1: খুব গরম লাগে।
0: গরম লাগে। আচ্ছা, স্কুলে কি কি পড়ানো হয় তোমাদের?
1: স্কুলে তো আমাদের বাংলা, ইংরেজি, অঙ্ক, বিজ্ঞান সব মানে পড়ানো হয়। আমাদের এক্সট্রা আছে, কম্পিউটার আছে, মোবিলিটি আছে।
0: আচ্ছা,
1: গানও আছে।
0: আচ্ছা, তুমি কি ব্রেলে পড়ো? ব্রেল বই?
1: হ্যাঁ হ্যাঁ, ব্রেল
0: ব্রেল বই পড়ো। আর বাড়িতে কিভাবে?
1: বাড়িতে ব্রেল বই মানে যত মানে আছে সবাই মানে আমাদের স্কুলে একই ব্লাইন্ড। আবার কিছু কিছু এমন আছে তারা এক মানে দেখতে পায়, আবার সাইটেড পড়তে পারে।
0: আচ্ছা, একটু একটু দেখতে পায়।
1: হ্যাঁ, সাইটেড ম্যামও আছে, সাইটেড স্যার আছে।
0: আচ্ছা আচ্ছা। আর স্কুলে খুব ভালো তোমার একদম ক্লোজ ফ্রেন্ড?
1: হ্যাঁ।
0: কেমন, কজন?
1: আমার 12 জন।
0: 12 জন?
1: বাবা,
0: বাবা,
1: আমি একমাত্র ক্লাসে ফার্স্ট। হ্যাঁ,
0: বাবা বাবা, তাহলে কি তোমার জন্য একটা হাততালি দেব? তোমার সবচেয়ে ভালো পড়তে কি ভালো লাগে?
1: ইংরাজি।
0: ভেরি গুড, ভেরি গুড।
1: সবথেকে প্রিয়?
0: সবথেকে প্রিয়।
1: হ্যাঁ।
0: আচ্ছা, পরে তুমি তো স্বপ্ন দেখো যে পরে বড় হয়ে কি হবে?
1: আমার তো বড় হয়ে পিএইচডি করার ইচ্ছা আছে।
0: তাই নাকি?
1: হ্যাঁ।
0: আমাদের এক বুক ভালোবাসা থাকলো তোমার জন্য, অনেক শুভেচ্ছা থাকলো কৌশিকী। তুমি এবারে মন ভরিয়ে দিলে। হ্যাঁ, তুমি গবেষণা করতে চাও পড়াশুনো করে। পড়াশুনো করে ধরো অনেক বড় হলে, কেমন গবেষণা করলে তারপর তুমি কি আরো পরে মানে কিভাবে জীবন কাটাতে চাও সেরকম স্বপ্ন দেখো?
1: না, সেরকম কিছু দেখো
0: এখনো, এখনো সেটা দেখো না।
1: না,
0: তাই তো?
1: না,
0: বাবা মা তারা তোমার জন্য অনেক কষ্ট করেন। দাদা, তাদেরকে তুমি কেমন মানে রিটার্ন কিছু মনে হয় তোমার যে তাদের জন্য আমি যদি এরকম করতে পারি ভালো হয়?
1: হ্যাঁ।
0: কিরকম
1: মনে হয় যে বাবা মাকে বড় হয়ে ভালোবাসা দিতে, কিছু কিনে দিতে, বড় কিছু।

0: করতে যায় না, আমি মাঝে মাঝে
1: মাঝে মাঝে। আচ্ছা, ঠাম্মা কি খেতে ভালোবাসে?
0: ঠাম্মা কি খেতে ভালোবাসে সেটা ঠাম্মা তো বলেনি।
1: ও বলেনি, না একটা তো বলতে পারি যে তুমি
0: ঠাম্মা হচ্ছে মানে যা দিবে তাই খাবে।
1: ও আচ্ছা আচ্ছা, তাহলে তো খুব ভালো ঠাম্মা বলো। আচ্ছা, মা বকা বকা করে না তো?
0: মা বোনকে সব থেকে বেশি করে।
1: তাহলে
0: হ্যাঁ,
1: সত্যি বোনকে তো আমার একদম দেখতে ইচ্ছে করছে।
0: আমি খুব বেশি খাঁটি না,
1: খুব বেশি খাঁটি না, বোন একটু বেশি,
0: বোন একটু একটু মানে ফোন দেখে
1: দেখে না, লুকিয়ে লুকিয়ে
0: চুপি
1: চুপি বদমাইশি।
0: আর কেউ কিছু বললে তাকে মারতে আসবে।
1: দাঁড়াও, বোনকে একবার দেখবো। আচ্ছা কৌশিকি, আমাদের ফোনের আলো জ্বলছে, একবার ফোনে কথা বলে নি কোন বন্ধু আছে দেখি।
0: হ্যাঁ বলবো।
1: আচ্ছা, কি আছো ফোনে? হ্যালো
2: হ্যালো, আমি, আমার নাম সঞ্চয়ন পাড়িয়া, আমি বর্ধমান বাবুরবাগ থেকে বলছি।
1: সঞ্চয়ন,
2: আমি একটা নজরুল গীতি গাইবো।
1: আচ্ছা, এই তো কৌশিকি,
0: দুটো গান শুনতে চাই তোমার কাছ থেকে।
1: এই যে কৌশিকি, দুটো গান শুনতে চাই যে সঞ্চয়ন। আচ্ছা আপাতত একটা শুনি।
0: হ্যাঁ
1: কেমন সঞ্চয়ন? ও সঞ্চয়ন, হ্যাঁ বলো, তুমি কোন ক্লাসে পড়ো, কত বড়?
2: আমার ক্লাস,
1: হ্যাঁ ক্লাস
2: টু।
1: ও ক্লাস টু,
0: আমার থেকে ছোট।
1: হ্যাঁ তোমার থেকে ছোট, দেখো
0: বাবা
1: বাবা সঞ্চয়ন
0: কি বড় নয়।
1: কৌশিকি বলছে আমার চেয়েও ছোট সঞ্চয়ন। কৌশিকি তোমাকে অনেক আদর করে দিল। এবারে এবারে গান শোনা কৌশিক দিদিকে।
2: আমি একটা নজরুল গীতি গাইবো।
1: হ্যাঁ শোনা শোনা,
0: গাও।

pagi. Good morning.

0: বেশ খুব সুন্দর সঞ্চয়ন। কৌশিকি হাততালি দিল, শুনতে পেলে তো আমিও জোরে হাততালি দিয়ে দিচ্ছি তোমাকে। আমাদের স্টুডিও ঘড়িতে 10:49 হয়ে 30 সেকেন্ড। ও কৌশিকি,
1: হ্যাঁ।

0: এই তো সময় শেষ হয়ে গেল গো, তোমার কাছে কতগুলো গান শুনবো বলে ছিলাম, সে তো শোনা হলো না। একটা গান শোনাবে নাকি এখন?
1: হ্যাঁ
0: শোনো। কোন গানটা বলো তো?
1: আমরা সবাই রাজা।
0: ও বাবা, আমরা সবাই রাজা।

আমরা সবাই রাজা, আমাদের রাজার রাজত্বে নইলে মধ্যে রাজার সনে মিলব কি সত্যে। আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা, আমাদের রাজার রাজত্বে নইলে মধ্যে রাজার সনে মিলব কি সত্যে। আমরা সবাই রাজা, আমরা যা খুশি তাই করি, তবু তার খুশিতে চড়ি। আমরা যা খুশি তাই করি, তবু তার খুশিতে চড়ি। আমরা নয় বাধা নয় দাসী, রাজার ত্রাসের দাসত্বে নইলে মধ্যে রাজার শনি মিলব কি সত্যে। আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা, আমাদের রাজার রাজত্বে নইলে মোদে রাজার শনি মিলবে।

0: রাজার শনিয়ে মিলব কি সত্যে, আমরা সবাই রাজা, আমরা চলবো আপন মতে, শেষে মিলব তারি পথে, আমরা চলবো আপন মতে, শেষে মিলব তারি পথে, মরা মরব না কেউ বিফলতার বিষম আভরিতে, নইলে মোদে রাজার শনিয়ে মিলব কি সত্যে, আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা, আমাদেরই রাজার রাজতে, নইলে মোদে রাজার শনিয়ে মিলব কি সত্যে, আমরা সবাই রাজা।
1: বাহ, খুব সুন্দর গেয়েছ কৌশিকি। ছুটি তো শেষ হয়ে আসছে নাকি স্কুলে?
0: হ্যাঁ।
1: তোমাদের কবে খুলবে স্কুল?
0: জুনের 1 তারিখে।
1: আর তো মোটে কটা দিন? 3-4 দিন। ছুটি পড়লে বেশি ভালো লাগে নাকি স্কুল খোলা থাকলে বেশি ভালো লাগে?
0: স্কুল খোলা থাকলে কত
1: ও ভালো। কি স্কুল খোলা থাকলে বন্ধু বান্ধবদের সঙ্গে দেখা হয়, পড়াশোনা হয়, হ্যাঁ তাই না? মাস্টারমশাইদের সঙ্গে দেখা হয়।
0: হ্যাঁ।
1: আচ্ছা, স্কুল কখন তোমাদের কোন সময় শুরু হয় আর কখন শেষ হয়?
0: শুরু হয় হচ্ছে মানে 11টার সময় প্রার্থনা হয়।
1: আচ্ছা।
0: আর 4:20 ছুটি দেয়।
1: আচ্ছা আচ্ছা, তাহলে তার আগে সকালে খানিকটা পড়াশোনা করে নাও, আবার ফিরে সন্ধ্যেবেলা
0: 9:30 আমাদের 11টার সময় স্কুল খোলে, আর আমরা 10:30 সময় যাই এখান থেকে, 10 মিনিট
1: তোমার বাড়ি থেকে।
0: হ্যাঁ,
1: খুব বেশি দূর নয়।
0: না,
1: আচ্ছা
0: 10-12 মিনিট।
1: আচ্ছা, স্কুলেও তো একটু খেলাধুলো হয়?
0: হ্যাঁ, বন্ধুদের সঙ্গে যখন মাস্টার মশাইদের পড়ানো হয়ে যায়, বেল পড়ে যায়, তখন একটু খেলাধুলা করি, গল্প করি।
1: আচ্ছা, কি খেলাধুলো হয়?
0: আমরা এমনি পড়াশোনা নিয়ে গল্প করি, একে অপরের থেকে কথা জানি।
1: আচ্ছা, রান্নাবাটির গল্প হয় না?
0: না, রান্নাবাটির কোনো গল্প হয় না।
1: আচ্ছা, আর পুতুল খেলার গল্প হয় নাকি?
0: না,
1: পুতুল খেলার গল্প হয় না।
0: না।
1: আচ্ছা কৌশিকি, আমাদের সময় শেষ হয়ে আসছে, তুমি অনেকগুলো কবিতা শোনাবে বলেছিলে, আমরা দুটো কবিতা শুনেছি তাই না? সুকুমার রায়ের
0: কোন? হ্যাঁ বলবো, বলবো।
1: বলবে না?
0: বলবো অবশ্যই।
1: আচ্ছা আচ্ছা, না অবশ্যই মানে আমাদের আর মিনিট 4 সময় আছে, 4 মিনিট, 4.5 মিনিট মতো। কেমন
0: বড় কবিতা আছে, 28 লাইনের।
1: আচ্ছা বলো একটু শুনি, কোন কবিতা বলো তো?
0: দিব্যি ছিলেন খুশি মেজাজে চেয়ার খানি চেপে, একলা বসে ঝিমঝিমিয়ে হঠাৎ গেলেন খেপে, অথকে

0: উঠে হাত পা ছুঁড়ে চোখটি করে গোল, হঠাৎ বলেন, গেলুম গেলুম আমায় ধরে তোল। তাই শুনে কেউ বদ্যি ডাকে, কেউ বাহাকে পুলিশ, কেউ বা বলে কামড়ে দেবে সাবধানেতে তুলিস। ব্যস্ত সবাই এদিক ওদিক করছে ঘোরাঘুরি। বাবু হাঁকেন, ওরে আমার গোঁফ গিয়েছে চুরি। গোঁফ হারানো আজব কথা, তাও কি হয় সত্যি? গোঁফ জোড়া তো তেমনি আছে, কমেনি এক রত্তি। সবাই তারে বুঝিয়ে বলে, সামনে ধরে আয় না, মোটেও গোঁফ হয়নি চুরি, কখনো তা হয় না। রেগে আগুন তেলে বেগুন, ঠেড়ে বলেন তিনি, কারুর কথায় ধার ধারি নে, সব বেটাকেই চিনি। নোংরা ছাঁটা খ্যাংরা ঝাঁটা বিচ্ছিরিয়ান ময়লা, এমন গোপ তো রাখতো জানি শ্যামবাবুদের গয়লা। এগোপ যদি আমার বলিস, করবো তোদের জবাই, এই না বলে জরিমানা, করলেন তিনি সবাই। ভীষণ রেগে বিষম খেয়ে দিলেন লিখে খাতায়, কাউকে বেশি লাই দিতে নাই, সবাই চারে মাথায়। অফিসের এই বাঁদরগুলোর মাথায় খালি গোবর, গোঁফ জোড়া যে কোথায় গেল কেউ রাখে না খবর। ইচ্ছে করে এই ব্যাটাদের গোঁফ ধরে খুব নাচি, মুখগুলোর মুন্ডু ধরে কোদাল দিয়ে চাঁচি। গোঁফ কি গলে তোমার আমার, গোঁফ কি কারো কেনা, গোঁফের আমি গোঁফের তুমি তাই দিয়ে যাই চেনা। নমস্কার।
1: গোঁফের আমি গোঁফের তুমি তাই দিয়ে যাই চেনা, খুব ভালো লাগলো কৌশিকী। দেখতে দেখতে দেখো অনেকটা সময় কেটে গেল, তোমার গান শুনলাম, কবিতা শুনলাম, তোমার কেমন লাগলো বলো?
0: আমারও খুব ভালো লেগেছে।
1: অনেক বন্ধুদের সঙ্গেও আজকে কথা হলো টেলিফোনে। বন্ধুদের জন্য ছোট্ট করে কিছু বলবে, আমরা কেমন করে থাকবো, কেমন করে আগামী দিনে চলবো, এরকম কোনো বিষয়? মানে সবাই খুব ভালোভাবে থাকতে হবে, তাই তো? আনন্দে থাকতে হবে, আর ওই
0: আনন্দ থাকুক, যেন সুখে শান্তিতে থাকুক।
1: বেশ, আর ওই একটা কথা উঠে এলো যে মিথ্যে কথা
0: বলতে নেই।
1: মিথ্যে কথা বললে
0: কেউ তাকে বিশ্বাস করে না, তারই মনটা কষ্ট হয়।
1: ঠিক, কেউ ভালোও বাসে না, তাই না? আর আজকে একটা দুটো মিথ্যে বললে আগামী দিনে ধরা পড়ে যাবে, তাই না? তাই বিদ্যাসাগর একটা কথা বলেছিলেন, কি ওই বর্ণ পরিচয়তে ছিল না, সদা সত্য কথা বলিবে। ঠিক ঠিক। কৌশিকী, আজকে আর সময় নেই, তাই না? এবারে তাহলে টাটা করি,
0: টাটা।
1: বন্ধুদেরও টাটা করে দাও, বলো সবাই খুব ভালো থাকবে,
0: সবাই খুব ভালো থাকবে।
1: বেশ, আর কৌশিকীর জন্য আমাদের বুক ভরা ভালোবাসা থাকলো আমাদের সঙ্গে এতক্ষণ ছুটির ঘন্টায়। আজকে কে? কৌশিকী কারফা, তাই তো? বেহালা ব্লাইন্ড স্কুলের চতুর্থ শ্রেণীর ছাত্রী, গান করে, কবিতা করে, তারপর রান্নাবাটি করে, পুতুল খেলে। রান্নাবাটির মধ্যে আবার কি, সস দিয়ে চিকেন পকোড়া, চিকেন পকোড়া, মাঝে মাঝে মোমো। ঠিক আছে, খুব ভালো থেকো, খুব আনন্দ থেকো কৌশিকী। টাটা তাহলে,
0: টাটা
1: টাটা।
2: ছুটি ছুটি ছুটি, ছুটির ঘন্টা।

0: যেভাবে কম পড়ে যায় সেটা শ্রেয়া ঘোষালের গানে গানেই আজ কিন্তু আমরা বুঝতে পেরেছি। একটা গোটা জীবনে অনেক স্মৃতি গ্যাদার করতে কম পড়ে যায় প্রিয়াশা।
1: অবশ্যই তাই, আর এই যে স্মৃতি এটা তো মানে গোটা জীবনের আমাদের সঞ্চয় যদি বলি তাহলে তার স্মৃতি, সেটা ভালো হোক সেটা খারাপ হোক
0: সমস্তটা নিয়ে স্মৃতি।
1: একদমই তাই। আর এই যে স্মৃতি, এই যে আমাদের প্রত্যেকের কাছে অজস্র স্মৃতি রয়েছে, কিছু ভালো মুহূর্তদের আমরা বাঁচিয়ে রেখেছি সব সময়ের জন্য, এই সমস্ত গল্প নিয়ে আমরা আজ চলে এসেছি যুববাণী অনুষ্ঠানে মানে বলতে চাইতে। তোমার সঙ্গে রয়েছি আমি প্রিয়াশা এবং আমার সঙ্গে ব্রতদীপ। আর এই যে ব্রতদীপ, আমাদের এই মাসের বলতে চাই এর বিষয় ছিল স্মৃতি মধু, বন্ধুরা ভরিয়ে দিয়েছে চিঠি।
0: খুব স্বাভাবিক, আমরা এক্সপেক্ট করেছিলাম,
1: মানে আমরা এত চিঠি পেয়েছি আমরাই নিজেরা কনফিউজড যে কোন চিঠিটা কখন পড়বো, সময়টা তো বড়।
0: আসলে আসলে আমাদের স্মৃতির গল্পগুলো এত এক এক সময় এতটা অনন্য হয়ে ওঠে, হয়তো সেই স্মৃতিটা খুবই খারাপ কিন্তু প্রয়োজন বিশেষে সেই স্মৃতিটা এতটা অনন্য হয়ে ওঠে, তখন মনে হয় ভাগ্যিস ওই সময়টা এসেছিল, এই স্মৃতিটা রয়ে গেছে। তো আজকে স্মৃতির আড্ডা নিয়েই বলতে চাই আসর। আর অফকোর্স আমাদের সঙ্গে কিন্তু আজও আমাদের সেরা পত্রদাতা রয়েছেন, কিন্তু কে রয়েছেন সেটা তো আমরা মানে সেটা ক্রমশ প্রকাশ্য। তবে একদম প্রথমে এত সুন্দর একটা গান শুনলাম, এবার গান থেকে সত্যি আমরাও কি আলাদা করে স্মৃতি মধুর হলাম না, একসঙ্গে হলাম। তোমরাও যদি স্মৃতি মধুরের কোনো ছোট গল্প থেকে থাকে দু চার লাইনের মধ্যে চলে এসো কমেন্ট বক্সে সেই নিয়ে। আর চাইলে চলো আজকে শুরু করি আমাদের প্রথম লেখা দিয়ে।
1: একদম, আমরা আজকে আমাদের প্রথম লেখা দিয়ে শুরু করব, তার কারণ বন্ধুরা অনেক লেখা পাঠিয়েছে, তো আমরা আর একদম কথা
0: বাড়াবো। জীবন মানে মুহূর্ত, আর মুহূর্ত মানে স্মৃতি। এই স্মৃতিগুলো জমতে জমতে কখনো আমাদের মেদুরতা আচ্ছন্ন করে দেয়, নিজেরাও বুঝি না। স্মৃতি বিস্মৃতির আলো আঁধারি পথ ধরে ছোটবেলার দিনগুলোতে পৌঁছে প্রথম দেখলাম মাকে ঘিরে আমার পৃথিবী, যেখানে আছে ভেজা স্লেটের গন্ধ, মায়ের বারণ উপেক্ষা করে বৃষ্টি ভেজার আনন্দ, লোডশেডিং এর ভয় পেয়ে মাকে শক্ত করে জড়িয়ে ধরা, বর্ষাকালের খিচুড়ি রামেজ, বিকেলবেলার মাঠের হাতছানি, পড়তে না বসার আড্ডার অফিস ফেরত বাবার চোখ রাঙানি, বাড়ির সামনের জমা জলে নৌকো ভাসানোর আহ্লাদ, স্কুল থেকে এসে বৃষ্টি ভিজে এসে মায়ের হাতে মার খাওয়া, আরো কত কি। এরপর পেন্সিল থেকে হাতে পেন উঠল, প্রাইমারি থেকে হাই স্কুল হলো, হাফ প্যান্ট থেকে ফুল প্যান্ট, খাঁচার গাড়ি থেকে সাইকেল, গোটা কত প্রাইভেট টিউশন, আর হলো একটা বড় হয়ে যাওয়া অবাধ্য মন। কিন্তু স্মৃতির ভারের পূর্ণ হতেই থাকল, মায়ের বড় খুচরো পয়সা জমিয়ে ঝালমুড়ি, বন্ধুদের সঙ্গে সাইকেল রেস, বইয়ের নিচে গল্পের বই থেকে শুরু করে আরেকটু বড় হয়ে হাতে এলো কিপ্যাড ফোন, টিউশনে হলো কিছু বান্ধবী, প্রথম অনুভূত হলো শুধু বাড়ির বাগানে নয় কাউকে ভালো লাগলে পেটেও প্রজাপতি ওরে, ভালো লেগে গেল ইতিহাস কাছে সেই গজ দাঁতের সুন্দরী মেয়েটাকে, উপরি পাওনা তার ফোন নাম্বার আর 10 টাকার SMS প্যাক, জলে নৌকো ভাসানো বদলে গেল সেই কাগজে তাকে মনের কথা লিখে বন্ধুকে দিয়ে পাঠানোতে। তারপর এলেন জীবনে রবি ঠাকুর, যিনি বুঝতে শেখালেন ভালোবাসা আর প্রেমের পার্থক্য, বুঝতে শিখলাম প্রেম থাকলে বিরহ থাকবেই, ভালোবাসা থাকলে মন্দবাসা, এও বুঝলাম জীবনের সমীকরণ অত তাও সোজা নয়। পরবর্তীতে কলেজ কেটে সিনেমা, চায়ের ভার থেকে কর্মক্ষেত্রের জগৎ সবই ঘুরে এলাম, ঘুরে এলাম অপরিণত প্রথম প্রেমী থেকে শেষ ভালোবাসার উপন্যাসের শেষ পাতা পর্যন্ত, উপলব্ধি করলাম বড়বেলার উদ্বুক্ত অনুভূতির চাইতে ছোটবেলার মন খারাপগুলো অনেক বেশি নির্মল ছিল। তবুও সবটা স্মৃতি যত্ন করে রেখে দেবো যেমন করে রেখে দিয়েছি তার দেওয়া প্রথম গোলাপের জীবাশ্ম, মায়ের হাতে ডাল ভাতের তৃপ্তি আর আমার প্রিয় গান, দিনগুলি মোর সোনার খাঁচায় রইল না, সে নিজে আমার

0: সেই যে আমার নাম রবীন্দ্রনাথ, এত সুন্দর একটা লেখা সায়ন কংসগরিক। থ্যাংক ইউ সো মাচ, এর আগে আমরা তোমার লেখা পড়েছি নবদ্বীপ মিডিয়া থেকে, সায়ন কংসগরিক প্রথম যে লেখাটি আমরা করলাম সেই লেখাটি দিয়েছো, থ্যাংক ইউ সো মাচ সায়ন, সত্যি অনেক কিছু মনে করিয়ে দিলে এবং আমি মনে করি আমাদের শ্রোতা বন্ধুদেরও অনেক কিছু মনে পড়ে গেল। বেশ, আমরা পরবর্তীতে লেখাতে যাই এবং এত সুন্দর একটা গান শুনলাম আমরা মনোময়
1: ভট্টাচার্য, মানে ও লেখাটা এত সুন্দর লিখেছে, লিখে এত সুন্দর লাইনটা কানেক্ট করে দিয়েছে, আমরা বাধ্য আছি এই গানটা চালাতে।
0: মানে সত্যি তো, এই দেখো বারবার রবীন্দ্রনাথ ঠাকুর তো সত্যি প্রেম আর ভালোবাসার পার্থক্য বুঝিয়ে গেছে, এটা তো আমরা কি অস্বীকার করতে পারবো না?
1: আর এই যে মোটামুটি আমরা প্রত্যেকে যে সময়টাতে দাঁড়িয়ে আছি, এই সময়টাতে বোধ হয় আরেকটু বেশি করে বুঝেছি, সবাই বোধ হয় বোঝে। তো যাই হোক, আমরা আমাদের পরবর্তী লেখাতে যাব, কিন্তু তার আগে যেটা বলার সেটা হচ্ছে যে লেখাটা কে লিখেছে। এবার যে লেখাটা পড়ব সেটা শিল্পা নন্দী, ও লিখেছে। শিল্পার লেখা, লেখার নাম স্মৃতিবিলাস। গ্রীষ্মের ঘুঘু ঢাকা নির্জন দুপুরে মন বড্ড স্মৃতিমেদুর হয়ে পড়ে, ইচ্ছে করে স্মৃতিবিলাসী হতে। কত কথা, কত টুকরো স্মৃতি যে মনে পড়ে, মনে পড়ে সেই পেঁচার কথা যে রোজ বিকেলে

0: জানলার পাশে মেহগনি গাছে বসে আমার দিকে চেয়ে থাকত। মনে পড়ে ছেলেবেলার খেলার সাথী চারুর কথা, যে আমার জন্য এক ঝাঁক জোনাকি পুষে রেখেছিল। মনে পড়ে রক্ত করবের নন্দিনী সাজে আমায় দেখে সুমনদা বলেছিল,
1: তুই আমার জন্ম জন্মান্তরের নন্দিনী হয়ে আমার জন্ম জন্মান্তরের নন্দিনী হয়ে গেলি, থাকবি তো আমার নন্দিনী হয়ে।
0: মনে পড়ে সেই শব্দ পুরগুলো, যখন আমি আপন মনে গান গাইতাম, মরে আরো আরো আরো দাও প্রাণ। প্রিয় মানুষটি ফোনের ওপার থেকে আমার গান শুনত নিভৃতে। মনে পড়ে কমলা পিসির কথা, যে আমার ছাদ বাগানটা বড্ড ভালোবাসত, বলেছিল, আমরা যদি বিনিময়ে শুরু করি আমি তোকে গাছের চারা দেব, তুইও আমাকে গাছের চারা দিবি। আমি বলেছিলাম, আমাকে একটা মাপল গাছের চারা এনে দেবে। মনে পড়ে রাধা দিদি আমাকে আদর করে মিষ্টি মেয়ে বলতো। মনে পড়ে সেই ছোট্ট ভাইটাকে, যে আমাকে প্রতি বছর জন্মদিনে চিঠি লিখত। মনে পড়ে স্কুলের সেই সব বন্ধুদের, যাদের সঙ্গে একই ক্লাসে বসে পড়াশোনা করেছি, টিফিন ভাগ করে খেয়েছি, অকারণে ঝগড়াও করেছি, তাদের সবার মুখগুলো মনে পড়ে। এখন আর তাদের কারোর সঙ্গে যোগাযোগ নেই, দেখা সাক্ষাৎ হয় না। তবে মনে পড়ে তাদের, যারা আমায় ভালোবেসেছিল, আমার উজাড় করে দিয়েছিল তাদের স্নেহ, তাদের যত্ন। মনে পড়ে শুভমকে, যে বৈশাখের কোনো এক রাঙা গোধূলিতে আমার হাত ধরে বলেছিল,
1: আমি একটা স্মৃতি গড়তে একদিন বিকেলে শাপলা দিঘির পাড়ে বসে তোর সঙ্গে সূর্যাস্ত দেখতে চাই।
0: মনে পড়ে আমার মধ্যে থাকা অবুঝ ছেলে মানুষটাকে, যে সংসারের জটিল তত্ত্ব বুঝতাম না, চিনতাম না জটিল মানুষগুলোকে, অফুরান এবং নিশ্চিন্ত অবসরে প্রকৃতির মাঝে ঘুরে বেড়াতাম, সেই সরল আমিটার কথা বড্ড মনে পড়ে। এখনো যে সেই আমিটাকে খুঁজে বেড়াই, আসলে সুখের স্মৃতিকে যাপন করার মধ্যে, মনে করার মধ্যে অবাধ সুখ আছে।
1: লেখাটি লিখেছ
0: শিল্পানন্দী।

0: সবাই চুপ। এই চুপ থেকেই তো কত কিছু কত স্মৃতি তৈরি হলো শুধুমাত্র চুপ থেকেই। বেশ, আমরা চলে যাব এর পরের লেখা। এর পরের লেখাটি একদম অন্যরকম, মানে সচরাচর এরকম লেখা আমরা বলতে চাইতে অন্তত পাইনি, কিন্তু সত্যি লেখাটি একটু অন্যরকম। আবার একইভাবে অনেক স্মৃতি, ওই যে যেমনটা প্রথমে বলেছিলাম যে সব স্মৃতি তো আর ভালো হয় না, সব স্মৃতি তো আর গিয়ে সবসময় প্রজাপতির কথা মনে করে না, কিছু স্মৃতি হয়তো আমাদেরকে অনেক অন্ধকারে ঠেলে দেয়, কিন্তু কিছু স্মৃতি থাকে যেগুলো আজীবন থেকে যায় এবং সেগুলো নিয়ে আমরা এগিয়ে চলি। এরপরে লেখাটি আমরা পেয়েছি সুহাস মাইতির থেকে। সুহাস লিখছ, হ্যাঁ সবাই ঠিকই শুনেছেন, সারা স্কুলে সেরা আদর্শ আচরণবিধির পুরস্কার পাচ্ছে অনিমেষ চক্রবর্তী। মাইক্রোফোনের কথাটা দুবার ঘোষণা করল বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয়। অনিমেষের কানে তখনও ঢোকেনি, সে এক মনে দিব্যি আইসক্রিম খাচ্ছে আর গুনগুনিয়ে গাইছে হে ক্ষণিকের অতিথি। কথাটা শুনে অনিমেষের সকল বন্ধুর মুখ ভার হলেও লাস্ট বেঞ্চে বসা প্রত্যেক দিন শিক্ষক মশাইদের হাতে মার খাওয়া ছেলেটি সমীর, সে এসে অনিমেষকে এক ধাক্কা দিয়ে এক টাকা দামের একটি চকলেট তার হাতে দিয়ে বলল, তুই সারা বিদ্যালয়ের মধ্যে আদর্শ আচরণবিধির পুরস্কার পাচ্ছিস, তাই আমার পক্ষ থেকে এই ছোট্ট উপহারটি তোকে দিয়ে শুভেচ্ছা জানাই। এর থেকে বেশি কিছু দেওয়ার সামর্থ্য আমার নেই, ক্ষমা করিস। অনিমেষ সমীরের হাত ধরে কি একটা বলতে যাচ্ছিল, এমন সময় সমীর বলল, পরে বলবি, এখন স্টেজে যা, স্যার কতক্ষণ থেকে তোর নাম ডাকছে। হ্যাঁ হ্যাঁ যাচ্ছি যাচ্ছি। বিদ্যালয়ের প্রধান শিক্ষক তার হাতে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত বইটি তুলে দিলেন। বইটির পাতা উল্টাতে উল্টাতে অনিমেষ সমীরের কাছে এসে পৌঁছল। সমীর এক আগ্রহ ভরা দৃষ্টি নিয়ে অনিমেষকে বলল, তুই আমার প্রিয় বন্ধু হবি। অনিমেষ তার চোখের জল আটকাতে না পেরে বলল, আজ প্রথমবার এই কথাটা আমাকে কেউ বলল। ইতিমধ্যে অনুষ্ঠান শেষের পথে দুজনের বাড়ি স্কুল থেকে ভিন্ন দিকে, তাই সমীর ও অনিমেষ তাদের নিজ নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। অন্যমনস্ক হবে রাস্তা বেরোতে গিয়ে সমীরকে সজোরে ধাক্কা মারল দ্রুত গতিতে আসা ট্রাক। ছটফট করতে লাগলো সমীর, এদিকে অনিমেষ চিৎকার করে উঠল, সমীর! হঠাৎ করে এ দাদা বাবু, এই মাঝরাতে চিৎকার করছিস কেন রে, বাড়িতে কি চোর ঢুকেছে নাকি? অনিমেষের পরিচারিকা কমলিকা নিজ থেকে চিৎকার করে বলছে এসব। অনিমেষ এবার বুঝতে পারল সে এতক্ষণ স্বপ্ন দেখছিল। শৈশবের সেই স্মৃতিগুলি পাড়াগায় রোদ, শঙ্খচিল, শালিকের কলবরব, চালতা হিজলের বুনো গন্ধ, বা একদিন অনিমেষের জীবনে চির সত্য ছিল, তা যেন ঝরে পড়া হলুদ পাতার মতো সরে গিয়েছে অনিমেষের জীবন থেকে। শুধু অনিমেষের স্বপ্ন জেগে রয়েছে, স্বপ্ন জেগে রয়েছে স্মৃতি নিদুরতার বেদনাটুকু। লিখেছ সুভাষ মাইতি, দারুণ একটি লেখা, একদম অন্যরকম যেমনটা বলেছিলাম।
1: সুভাষ লেখাটা লিখেছে কন্টাই থেকে, তো সুভাষ লেখাটা লিখেছে কন্টাই থেকে। তো মানে আমাদের একটা বিষয় খুব স্পষ্ট, সেটা হচ্ছে আমরা যাদের লেখাই পড়ছি, প্রত্যেকের লেখায় আমরা কোথাও না কোথাও গিয়ে আলাদা যে অনুভূতি, প্রত্যেকের আলাদা অনুভূতি, বিভিন্ন সময়ের অনুভূতি, কারোর বন্ধুত্বের, কারো বা প্রেমের, কারো বা জীবনের, সেই রকম বেশ কিছু অনুভূতি আমাদের সামনে এসে হাজির হচ্ছে আর কি। এত সুন্দর একটা বন্ধু, মানে বন্ধুত্বের চিঠি পড়ার পর আমার হাতে এই মুহূর্তে যে লেখাটা রয়েছে সেটাও খানিকটা এরকম, মানে স্কুলবেলার লেখা। স্কুলবেলা মানে তো অবশ্যই বন্ধু, বন্ধু ছাড়া তো স্কুলবেলা হয় না। এবারে লেখাটা লিখেছে শম্পা মণ্ডল, লেখার নাম স্মৃতির চাদরে মোড়া স্কুলবেলা।

0: শহরের আকাশে যখন মেঘ জমে, কিংবা কোনো এক অলস বিকেলে যখন দূর থেকে কোনো স্কুলের ছুটির ঘণ্টা বাজার আওয়াজ ভেসে আসে, মনটা কেমন হো হো করে ওঠে। বুকের ভেতর এক অদ্ভুত কুয়াশা জমে। বর্তমানে এত এত দায়িত্ব আর প্রাপ্তির ভিড়েও মনের এক কোণে আজও বড্ড যত্ন করে তোলা আছে স্কুলবেলার সেই ধুলো মাখা দিনগুলো। স্কুলবেলা মানে তো শুধু পড়ালেখা কিংবা সিলেবাস শেষ করার তাগিদ তা নয়, ওটা ছিল এক অবুঝ নিষ্পাপ স্বাধীনতার নাম। মনে পড়ে সেই সকালে চেনা তাড়াহুড়ো, চুলে দুটো বিনুনি আর পিঠে ভারী ব্যাগের চেনা অস্বস্তি, ক্লাসের ফার্স্ট বেঞ্চে বসার সেই টান টান উত্তেজনা, আর একদম লাস্ট বেঞ্চে বসে লুকিয়ে টিফিন খাওয়ার সেই স্বর্গীয় আনন্দ। কোনো বৃষ্টির দিনে খাতার পাতা ছিঁড়ে বানানো কাগজের নৌকা, পেন্সিলের শীষ ভাঙার বাহানায় বার বার শর্টমার চালানো, কিংবা পরীক্ষার রেজাল্টের দিনে বন্ধুদের হাত শক্ত করে ধরে রাখা, এসব খণ্ড খণ্ড ছবি আজও মনের দেওয়ালে সিনেমার মতো ভেসে ওঠে। তখন বন্ধুত্ব শব্দটার কোনো সংজ্ঞা জানা ছিল না, কিন্তু প্রিয় বন্ধুর একদিন স্কুলে না আসাটাই ছিল পৃথিবীর সবচেয়ে বড় একাকিত্ব। ছুটির ঘন্টার সেই তীব্র আওয়াজটা আজ আর কানে আসে না, কিন্তু মনের ভেতর আজও সেই ঘন্টাটা বাজলে বুকটা কেমন খাঁ খাঁ করে ওঠে। আজ আমরা অনেকেই অনেক দূর চলে এসেছি, কেউ কর্পোরেট ডেস্কে ব্যস্ত, কেউ বা সংসারের বেড়া জালে। সাদা জামা আর বেগুনি স্কার্টের সেই দিনগুলো আলমারির এক কোণে হয়তো ফিকে হয়ে গেছে, কিন্তু স্মৃতির চাদর গায়ে জড়িয়ে যখনই পেছনের দিকে তাকাই মনে হয় এই তো সেদিন। ফেলে আসা সেই ধুলোবালি, ভাঙা পেন্সিল আর মন কেমন করা স্কুল ছুটির বিকেলগুলো আমাদের ভেতর আজও বেঁচে আছে, আর বেঁচে আছে বলেই যান্ত্রিক নিয়মের পৃথিবীতে আমরা আজও মানুষ হিসেবে একটুখানি কোমল, একটুখানি আবেগ প্রবণ হতে পারি। লেখাটার নাম স্মৃতির চাদরে মোড়া স্কুলবেলা, লেখাটি লিখেছে শম্পা মণ্ডল।
1: এত সুন্দর একটা লেখার পরে আমার একটা গান শুনতে তো বড় ইচ্ছে করছে।
0: হ্যাঁ, তোমার নয়, আমাদের সবারই ইচ্ছে করছে আর কি। আর অবশ্যই আমরা জানি বন্ধুদেরও ইচ্ছে করছে, তাই গান শুনতে শুনতে তোমরাও চটপট, তোমার কাছে এমন যদি কোনো টুকরো স্মৃতি থাকে কমেন্ট করো আমাদের যুববাণী কলকাতার অফিসিয়াল ফেসবুক পেজে।
1: আপাতত রইল অনুপম রায়ের কণ্ঠে এই গানটি।

0: পাশেই রইল। তবে টিমটা অনেকদিন আগে ভেঙে গেছে, বল কেনার টাকা তো তৈরি হয়ে গেছে, 100টা বল হয়তো কিনে নিতে পারবো, কিন্তু সে 10 জনকে জোগাড় করতে পারবো না। প্রবলেমটা এখানেই, তো স্মৃতিবিদুর হতে আমাদের কারোরই সমস্যা নেই, যদি না তারা বড় বেশি আঘাত করে।
1: না মানে এমনটা হয় দেখবে বতদীপ, যে স্মৃতিগুলো আমাদের আঘাত করে হয়তো মন কেমন করে, সেগুলো মাঝে মাঝে মনে করতে ভালো লাগে। আমরা যদি একটু ভালো করে বলি তাহলে মাঝে মধ্যে দুঃখ যাপন করাই যায়।
0: দুঃখ বিলাসী তো আমরা প্রায় সকলেই, বৃষ্টি পড়লেই যেমন প্রত্যেক বাঙালি কবি হয়ে ওঠে, ঠিক সেরকম ভাবেই আমরা প্রায় প্রত্যেকেই দুঃখ বিলাসী বিশ্বাসী। বেশ, অনেক অনেক গল্প হলো, অনেক কথা হলো, এরপরে আমরা চলে যাব আমাদের পরবর্তী লেখায়।
1: একদম, আমাদের পরবর্তী লেখা লিখেছে দীপ দাস চৌধুরী, চৌধুরীপাড়া কৃষ্ণনগর থেকে। লেখার কোনো নাম নেই, ও না যুববাণীকেই একটা সুন্দর চিঠি লিখেছে, তো দেখা যাক চিঠিতে ও কি লিখেছে। যুবমনের বন্ধু যুববাণী, তোমার বলতে চাই এর মে মাসের বিষয়ে স্মৃতি মৃদুর। আজ তোমাকে মধ্যবিত্ত পরিবারে দাঁতে দাঁত চেপে নিঃশব্দ লড়াইয়ের গল্প বলবো। আমাদের 5 জনের সংসার, ছোটবেলা থেকে দেখেছি বাবা মা নিজেদের শখ ভালো লাগা ত্যাগ করেছেন। আমরা 3 ভাই বোন সরকারি স্কুল থেকে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পড়াশোনা কমপ্লিট করেছি। অভাব দুঃখ কষ্ট আমাদের আরও বেশি পরিশ্রমী হতে শিখিয়েছে। ভুল পথে হাঁটলে ধাক্কা খেয়ে বুঝেছি বাস্তবের রুক্ষতা। পরিস্থিতির চাপে কখন যেন আমি আমার পরিবারের গাইড হয়ে গেছি, বাকি 4 জন মানুষের আমি ভরসা, আমি বিশ্বাস, আমি অনেক কিছু। তোমাকে অনেক কথাই আজ বলতে ইচ্ছে করছে, কিন্তু বলার পরিধি সীমিত। আমাদের 3 ভাই বোনের প্রবল ইচ্ছে কিছু একটা করব, আর এই করোনা পরিস্থিতিতে তা বহুগুণ বাড়িয়ে দিয়েছিল। শুরু করলাম সরকারি চাকরির প্রস্তুতি, তারপর বিভিন্ন চাকরির ফর্ম ফিল আপ করা, অনেক অনেক বাধা পেরিয়ে পরীক্ষা দিতে যাওয়া, এর পাশাপাশি ছোড়তি আর আমি টিউশন পড়ানো শুরু করেছি এবং বর্তি বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হয়েছে। জানি পথটা খুব কঠিন, তবুও স্যার APJ আব্দুল কালামের সেই কথাটা, স্বপ্ন পূরণ না হওয়া পর্যন্ত স্বপ্ন দেখে যাও, স্বপ্ন সেটা নয় যা তুমি ঘুমিয়ে ঘুমিয়ে দেখো, স্বপ্ন হলো সেটাই যা তোমাকে ঘুমোতে দেয় না। তবে এ সমাজে পাশে থাকার মানুষের বড় অভাব, নানা মানুষের নানা মত। আমি ঈশ্বরে বিশ্বাসী আর নিজের কর্তব্যের প্রতি অটল, এটা আমি বিশ্বাস করতাম। বাস্তবে যা আমার তা সময়ের সঙ্গে আমার কাছে ফিরে আসবেই, তাই প্রতিনিয়ত পথ খুঁজতাম, আর এই পথ খোঁজার দায়িত্বটা আমি নিজেই নিজের কাঁধে নিয়েছিলাম। ডকুমেন্ট ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গিয়েও ফাইনাল মেরিট লিস্ট এখনও থমকে যাচ্ছে, এখনও ফাইনাল মেরিট লিস্টে বারবার খুঁজেও নিজের নাম খুঁজে পাইনি। কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছি, থেকেছি উত্তরের অপেক্ষায়। এভাবে দিন কেটে যায়, চলে যায় বছর, বয়স বাড়ে, আশা ক্ষীণ হয়, পরিস্থিতি কঠিন থেকে কঠিনতর হয়, কিন্তু আমাদের লড়াই অব্যাহত। প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি কিছুতেই হেরে যাব না। তারপর বহু প্রতীক্ষিত সেই দিন এলো, ডাক পিয়ন এলো, হাতে একটা মুখ বন্ধ খাম, উপরে বড় বড় অক্ষরে লেখা অফার অফ অ্যাপয়েন্টমেন্ট। আমি কান্নায় ভেঙে পড়েছি, পুরো বাড়িতে আনন্দের কান্না। আমাদের এই লড়াইয়ের প্রথম দিশা পেল আমার বড়দিদি, একটি উচ্চপদে চাকরি পেল, সেই মুহূর্ত আজও আমার জীবনের এগিয়ে যাওয়ার শক্তি যোগায়। তোমাকে এই লেখা লিখতে গিয়ে আমি সত্যি স্মৃতি মৃদুর হয়ে পড়লাম। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, এই কামনায় দীপ দাস চৌধুরী।
0: স্মৃতির গল্পগুলো এক এক সময় এক এক রকম হতে থাকে, সেই স্মৃতিগুলো নিয়েই আজকে আমরা স্মৃতির ডালি সাজিয়ে বসেছি আসলে।
1: এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে ও এত সুন্দর একটা চিঠি লিখেছে।

0: যেটা পড়ে মানে আমাদের যেটা মনে হলো যে যুববাণীকে একটা চিঠি লিখেছে, এই যে কনসেপ্টে এটা ভারী মিষ্টি, ভারী সুন্দর। চিঠিটি লিখেছিল দীপদাস চৌধুরী, আরো একবার আমরা বলে দিই। আর এর পরবর্তী চিঠিতে আমরা চলে যাব।
1: বেশ, এর পরবর্তী চিঠি আমাদের লিখেছো উষশ্রী ঘোষ। বস থেকে নেমে হাত ঘড়ির দিকে তাকায় নিতুল, ছটা বাজতে দশ। সারাদিন বীভৎস গরম ছিল আজ, তার উপরে অফিসের কাজের চাপ, সব মিলিয়ে শরীর যেন আর চলছে না। তবুও মায়ের বলে দেওয়া সংসারের প্রয়োজনীয় জিনিসগুলো কিনতে একটা দোকানে ঢোকে নিতুল। জিনিসগুলো কিনে নিয়ে বাড়ির পথ ধরতেই চোখে পড়ে পাহাড়ের মোড়ের আইসক্রিমের ঠেলা গাড়িটার দিকে। একটা বাচ্চা বায়না করছে তার বাবার কাছে আইসক্রিম খাবে বলে, মুচকি হাসে নিতুল। এভাবে নিতুলও বায়না করত ছোটবেলায়। তখন ভাবতো যখন সে বড় হয়ে রোজগার করবে আইসক্রিম বাক্সের সব আইসক্রিম একাই কিনে নেবে সে। বাবার ঔষধ, ভাইয়ের পড়াশোনা, বাড়ি ভাড়া, সংসার খরচ, সবকিছু সামলে শখের আইসক্রিম কেনা হয় না আর। ছোটবেলায় পছন্দের চকলেট কতদিন যে খায়নি তাহার মনে পড়ে না। ছোটবেলায় বাবা কাজ থেকে ফিরলেই ছুটে যেত মিতুল, ঠিক বাবার ব্যাগ হাতড়ে খুঁজে নিত চকলেট, আইসক্রিম কিংবা পছন্দের খাবার। এখন নিজের হাতেই বাজার করে সে। বাবার বয়স হয়েছে, মাছ মাংস সবজি সবকিছুর দাম ওর মুখস্থ, কিন্তু মাঝে মধ্যেই মধ্যবিত্তের প্রতিদিনের রুটিন মাফিক জীবন সংগ্রামে বড্ড হাঁপিয়ে ওঠে, যেন মনে হয় হারার আগেই হেরে বসে আছে। আস্তে আস্তে চোখ যায় পাড়ার ক্লাবের দিকে, আজ বোধহয় কিছু আছে, অনেক লোক জমেছে ওখানে, পাড়ার কচিকাচারাও ভিড় জমিয়েছে। কৌতূহলে এগিয়ে যায় মিতুল, ভিড় ঠেলে এগিয়ে যেতেই চোখে পড়ে সেই ছবিটা, সেই চেনা মহামানবের ছবি। সারা দিন ব্যবসা গরমের পর হৃদয়ে বয়ে যায় এক টুকরো শীতল হাওয়া, আর সেই শীতল হাওয়াতে ভেসে আসে ছোট্টবেলার স্মৃতি। সেদিন ছিল তীব্র গরম, প্রখর দাবদাহ, তারই মাঝে দুধনের গন্ধ মাখা একটা দিন, ফুলচন্দনের গন্ধ মিশে যে অপার্থিব সুগন্ধের সৃষ্টি করত তার কাছে ভার মত পৃথিবীর সকল দামি সুগন্ধি। আর তাতেই সম্মোহিত হয়ে মন্ত্রমুগ্ধের মতো মিতুলরা উঠত মঞ্চে, কণ্ঠে কণ্ঠ মিলিয়ে গিয়ে উঠত আনন্দলোকে, মঙ্গলালোকে, কিংবা আলোকের এই ঝর্ণাধারায় ধুইয়ে দাও। এই সকল ভাবনার মাঝে ছেদ পড়ে পাড়ার ছেলে মেয়েদের সমবেত সঙ্গীতে, আমি ভয় করব না, ভয় করব না, দুবেলা মরার আগে মরব না ভাই, মরব না। ভিড় থেকে গলা মেলায় মিতুল, দিনের শেষ রবি ঢলে পড়েছে অস্তাচলে, কিন্তু কিন্তু জীবন জুড়ে থাকা শাশ্বত রবি, যিনি কখনো রাতেও জেগে থেকে পথ দেখান, তিনি আছেন বলে মিতুলরা প্রেরণা পায়, আবার তৈরি হয় নতুন সংগ্রামের জন্য, প্রাণ ভরে শ্বাস নেয় মিতুল, কাঁধের ব্যাগটা শক্ত করে ধরে পা বাড়ায় বাড়ির পথে। লেখাটি লিখেছ উষশ্রী ঘোষ।

0: ভয় করিলাম না করিলাম না করিলাম না, সত্যি তো আমরা ভয় করলেই পিছিয়ে পড়ি।
1: এই যে আমাদের স্মৃতি, এত এত এত ভালো ভালো স্মৃতি, বা যদিও বা একটু মন কেমন করা স্মৃতিও হয়, সেটা বলতেও তোমরাও ভয় করো না। ঠিক যেমন আমাদের বন্ধুরা ভয় করেনি, ভয় না করে আমাদেরকে অজস্র চিঠি পাঠিয়েছে। আর আমরা একদম অনুষ্ঠানের শুরুতে বলছিলাম যে আমাদের সঙ্গে অবশ্যই এই মাসের সেরা পত্রদাতা স্টুডিওতে রয়েছে, তো কে এসে তার কাছে তো যাব এবার তার সঙ্গে একটু গল্প করার।
0: একদম একদম, এবং তাকে আমরা আগেও পেয়েছি আমাদের স্টুডিওতে, সেরা পত্রদাতা হিসেবে আমরা পেয়েছি, কিন্তু আজও আমরা তাকে পেয়েছি। এবং আমাদের সঙ্গে রয়েছে পূবালি বিশ্বাস। এরা আজকে এত সুন্দর একটা লেখা, আমরা পড়তে গিয়ে সত্যি ভাবছিলাম যে চলো একদম ঠিকঠাক জানি দেখ। হ্যাঁ পূবালি, কেমন আছো?
1: এখানে
2: দ্বিতীয়বার আসতে পারবো ভাবিনি এখনো অব্দি, তো এখানে এসে খুবই ভালো লাগছে আমার। এই এত সুন্দর সুন্দর চিঠি পড়ছো তোমরা, এত ভালোভাবে পড়ছো, খুব ভালো লাগছে।
0: আমি এটুকুনি জানি পূবালি কিন্তু আমাদের রেগুলার লিসেনার।
1: একদম
0: ঠিক আছে,
1: আমাদের সেই জন্য আমরা একটু পূবালির ছোট করে টেস্ট নেব ও কতটা শুনে। পূবালি মানে এখন এমনি কি করা হচ্ছে, মানে পড়াশোনা?
2: আমি ওই সরকারি চাকরি প্রিপারেশন নিচ্ছি।
1: আচ্ছা, মানে গ্রাজুয়েশন কমপ্লিট, তাই তো?
2: মাস্টার্স কমপ্লিট।
1: মাস্টার্স কমপ্লিট, বাহ। আর এছাড়া লেখালেখি তো ডেফিনেটলি তোমার ভালো লাগে, সেই জন্য আজকে তুমি আমাদের সঙ্গে বসে গল্প করছো। এছাড়া আর কি ভালো লাগে?
2: লেখা ছাড়া আমার ছোটবেলা থেকে আঁকতে খুব ভালো লাগে।
1: আচ্ছা,
2: আর গানও করি মাঝে মাঝে।
1: তার অনুষ্ঠান শুনতে সব থেকে বেশি ভালো লাগে,
2: এইটা তো ওইভাবে বলা যাবে না, এইটা তো
1: ডিপ্লোম্যাটিক্যালি
2: অনেক রকম স্টাইল থাকে বলার।
1: টপ থ্রি,
0: প্রত্যেকটা লেখার পেছনে একটা গল্প থাকে আমি ব্যক্তিগত ভাবে মনে করি, সেই গল্পটা যদি তোমার থেকে একটু শুনি।
2: ফার্স্টে যখন আমি সাবজেক্টটা দেখেছিলাম তখন ভেবেছিলাম আমি লেখাটা দেব না। তো তারপরে হুট করে মনে হলো যে আমি বাবার জন্য সেইভাবে কিছু করার সুযোগ পাইনি, তো এইটুকুই যদি করতে পারি। এই জুলাই, সামনের জুলাইতে 2 বছর হবে বাবাকে হারিয়েছি, তো তখন ভাবলাম যে এইটুকু যদি করা যায় তাই লেখাটুকু দিয়েছি।
0: সৌমেন
1: দাস লিখেছে যে ভীষণ ভালো লাগছে, গান শুনছে, ভালো অনুষ্ঠান হচ্ছে, এবং ভালো লাগার একটা কারণ হচ্ছে যে তোমাদের চিঠিগুলো পাঠ করার ভঙ্গিমা। শিল্পী ভান্ডারী লিখছে যে অনুষ্ঠান শুনছে, তার খুবই ভালো লাগছে। সৌভিক একটা অনেক বড় কমেন্ট করেছে, সৌভিক সরকার, ও যেটা বলতে চাইছে আমি ছোট্ট করে বলি যে গরমের ছুটি মানেই ছোটবেলার কোথাও না কোথাও গিয়ে এক টুকরো আনন্দ, মামা বাড়ি যাওয়ার আনন্দ, এই যে স্কুল ছুটি, সবাই একসঙ্গে গল্প করা, আম মাখা খাওয়া, এই সমস্তটা। সুপর্ণ অধিকারী লিখছে যে আগে গরমের ছুটির মজাই আলাদা ছিল, ঠোঙা বানানো হতো, গাজনের গানে সেই শাড়ি পরে নাচ টাচ করা হতো, সেগুলো ভীষণ মিস করে। পিউপা ঘোষ লিখছে যে ঝড়ে টোকো আম কুড়ি আনলে তার ঠাকুমা বলতেন আর কি যে গুড় আম বানিয়ে দেবেন, তো সেইটা দিয়ে বেশ খাওয়া দাওয়া হবে, এবং মানে গুড়ের পয়সা আর আম কুড়নো এই দুটোকে কোথাও না কোথাও গিয়ে মিলিয়ে দেওয়া যাবে আর কি।
0: একদম একদম একদম একদম।
1: তো এমনি আমাদের কাছে তো অজস্র স্মৃতিমেধুর লেখা এসে পৌঁছেছে, এবং এই মুহূর্তে আমাদেরকে পূবালিও যেমনটা বললো ও কোথাও না কোথাও

লাফ দিয়ে কোনো মতে কম্পার্টমেন্টে উঠতেই ট্রেনটা ছেড়ে দিল। দুপুরবেলা হাওয়ায় ট্রেনে বেশ ফাঁকা। কর্নারের দিকে একটা সিট খুঁজে ক্লান্ত শরীরটা এলিয়ে দিলাম। জল খেয়ে একটু ধাতস্থ হয়ে নিয়ে ইয়ারবাজ দুটো কানে গুঁজে দিয়ে চোখ বন্ধ করলাম। আপাতত দেড় ঘন্টার জন্য শান্তি। ট্রেনের দুলুনিতে বোধহয় ঘুম এসে গেছিল। হঠাৎ চোখ ভেঙে তাকিয়ে দেখি ট্রেনটা আউটারে দাঁড়িয়ে পড়েছে। খেয়াল হলো কানেও তখনও গান বেজে চলেছে। অতি পরিচিত সেই গানের কথাগুলো যেন স্মৃতির সলতেটায় অগ্নি সংযোগ করল। গানটা বড় প্রিয় ছিল বাবার। গানের সঙ্গে মিলিয়ে আমার ডাকনাম রেখেছিল খুকু। হঠাৎই মনে পড়ে গেল শৈশবের এক বিকেলের কথা। বাবার কোলে বসে আধো গলায় বেসুরো এই গানটা গাইছিলাম। আজ এতদিন পরে সেই সুর, সেই নামটা শুনে বুকের ভেতরে শূন্যতা যেন হাহাকার করে উঠল। সেই আদরের ডাকনাম, একটু আধটু বকা খাওয়া, সাইকেলে চেপে স্কুল যাওয়া, টিভিতে খেলা দেখতে দেখতে তুমুল হইচই করা, রাতের বেলায় সেই বেসুরো গানের আসর, অন্যায় আবদারের দিনগুলো ফেলে রেখে মানুষটা যেন হঠাৎ কোনো এক চোরা পথের বাঁকে হারিয়ে গেল। মাঝে মধ্যে সবকিছু অবিশ্বাস করতে ইচ্ছে হয়, কিন্তু দিন শেষে শূন্য ঘরটা সেই অনেক কল্পনার মনে কুঠারাঘাত করে। একটা গভীর শ্বাস টেনে ঝাপসা হয়ে আসা চোখটা মোছার চেষ্টা করলাম। হঠাৎ করেই বড্ড ইচ্ছে করছে মিষ্টি সেই পিছু ধাক্কা শুনতে, ফিরে যেতে সেই ছেলেবেলায় যখন বেখেয়ালি আবদার নিয়ে ছুটে যেতাম বাবার কোলে। কিন্তু সেসব তো আর আসলে স্মৃতিগুলো ফিরে আসে, মানুষটা ফিরে না। তাই দীর্ঘশ্বাস ফেলে অসহায়ের মতো গুটি গুটি পায়ে গেলাম সযত্নে রাখা সেই স্মৃতিগুলোর কাছে। ওইটুকু তো সম্বল। মনে হলো স্মৃতির ওপার থেকে বাবা যেন বলছে, আরে আমার পাশে আয় মামনি, হাতটা ভালো করে ধর এখন, হারানো সেদিনই চল চলে যাই, ছোট্টবেলা তোর ফিরে।

0: এটা মানে সুন্দর লেখা তো বটেই, কিন্তু অসাধারণ বলতে পারছি না। তার কারণ এত সুন্দর একটা স্মৃতিচারণ পূবালি আমাদের সঙ্গে আজকে ভাগ করে নিয়েছিল।
1: হ্যাঁ, আমি এটাকে কোনো লেখা বলে আমি আখ্যায়িত করতে চাই না।
0: হ্যাঁ, মানে এটা ওর একান্ত অনুভূতি যেটা আমাদের সঙ্গে শেয়ার করেছে, সেই জন্য আজকে এখানে বসে আছে। অবশ্যই তো আমরা এত সুন্দর একটা গান এবং লেখা শুনে ফিরে এলাম। পূবালি বলো, আজকে তোমার লেখা আমরা পড়েছি, কেমন লাগছে? এদিকে বসে তোমার মতো করে তো পড়িনি, আমি টেনশনে ছিলাম যে এই লেখাটা আমি পড়লে কতটা খারাপ করতে পারবো।
1: কিছু অনুভূতি, কিছু দীর্ঘশ্বাস সবসময় কিছু লেখার মাধ্যমে ফুটে ওঠে, এবং সেটা আমরা একদম প্রথম লাইন থেকে শেষ লাইন পর্যন্ত আমরা অনুভব করেছি। এটা আলাদা করে বলার অপেক্ষা রাখে না।
0: একদম, সময় তো ভীষণ দ্রুত গতিতে এগোচ্ছে। পূবালির কাছে ছোট্ট করে জানতে চাইবো, কেমন লাগলো আজকে এসে আমাদের সঙ্গে আড্ডা দিয়ে?
2: সত্যি খুব ভালো লাগছে।
1: তুমি লেখা লিখতে থাকো এভাবেই, ঠিক আছে? মানে এত সুন্দর সুন্দর লেখা, এবং গতবারের লেখাও আমি বলেছিলাম ব্যক্তিগতভাবে দারুণ লেখা ছিল, সেখানেও আমি ছিলাম, তোমার এই এই মাইক্রোফোনের ব্যাপারে আমিও ছিলাম। তো সেক্ষেত্রে সত্যি একটা দারুণ সময় কাটলো বলতে চাই আজকের এই স্মৃতি মধুরতায়। সত্যি কত স্মৃতি মনে পড়লো, কত স্মৃতি বারবার আমাদের কাছে এসে ধরা দিল। আজকে এভাবেই থাকো তাহলে, এভাবেই স্মৃতিতে থাকো,
0: এভাবেই তোমরা লিখতে থেকো। কারণ পরের মাসের বলতে চাই এর বিষয় সব খেলার, সেটা বাঙালির
1: ফুটবল।
0: বাকিটা মানে কি লিখতে হবে, কি স্পেসিফিক বিষয়, সেই সমস্তটা তোমরা পেয়ে যাবে। তবে আজকের মতো আমরা এখানেই শেষ করছি।
1: এতক্ষণ সঙ্গে ছিলাম আমি ব্রতদীপ, এবং আমার সঙ্গে
0: প্রিয়াশা।
1: চলো টাটা।

রোগীর ঘড়িতে এখন দুপুর 12টা বেজে 1 মিনিট হয়ে 27 সেকেন্ড। এখন শুনবেন গিটারে রবীন্দ্রসঙ্গীতের সুর, বাজিয়েছেন

এতক্ষণ শুনলেন গিটারে রবীন্দ্রসঙ্গীতের সুর বাজিয়েছেন প্রভা দাস। আকাশবাণী কলকাতায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। স্টুডিও ঘড়িতে দুপুর 12:15। এখন শুনবেন লোকগীতি, শিল্পী

শুনলেন প্রচলিত লোকগীতে শিল্পী শম্ভরণ চক্রবর্তী। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন।

0: কলকাতা গ্রামীণ সংবাদ পড়ছি সুদীপ বসু। মহিলাদের সামাজিক সুরক্ষা প্রকল্প অন্নপূর্ণ ভাণ্ডারের রূপায়ণ নিয়ে রাজ্য সরকার আজ বৈঠকে বসছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পৌরোহিত্যে নবান্নে প্রস্তাবিত এই বৈঠকে নারী শিশু বিকাশ ও সমাজ কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল ছাড়াও বিভিন্ন দপ্তরের শীর্ষ আধিকারিকরা উপস্থিত থাকবেন। দুপুর 3টে নাগাদ এই বৈঠক হওয়ার কথা। উল্লেখ্য, এই প্রকল্পে রাজ্য সরকার ভোটার তালিকায় নাম থাকা মহিলাদের প্রতি মাসে 3,000 টাকা করে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে দেবে। গতকালই মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন আজ আনুষ্ঠানিকভাবে অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম প্রকাশ করা হবে। অফলাইনের পাশাপাশি অনলাইনেও পূরণ করা যাবে ফর্ম। যতদিন না এই প্রকল্পের মাধ্যমে টাকা দেওয়া শুরু হচ্ছে, ততদিন পর্যন্ত উপভোক্তারা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাবেন।
1: আমাদের অন্নপূর্ণা যোজনার প্রক্রিয়াটা শুরু হয়ে যাবে, যেমন যেমন ফর্ম ফিল আপ হবে তেমন তেমন 3,000 টাকা ট্রান্সফারও শুরু হয়ে যাবে। আর যতক্ষণ না 3,000 টাকা ট্রান্সফার হচ্ছে, স্বাস্থ্যসাথী যেমন কন্টিনিউ রাখা হয়েছে আয়ুষ্মান ভারত কনভার্ট না হওয়া পর্যন্ত, এখানে লক্ষ্মী ভাণ্ডারকেও কন্টিনিউ করা হবে। এবং মাথায় রাখতে হবে, ভারতীয়রাই কেবলমাত্র এই সুযোগ পাবেন, অভারতীয়রাই সুযোগ পাবেন না।
0: আগামী সপ্তাহ থেকে আপনার সরকারকে বলুন নামে একটি নতুন কর্মসূচি চালু হচ্ছে। এ সংক্রান্ত বিস্তারিত তথ্য পরে জানানো হবে বলে শ্রী অধিকারী জানিয়েছেন। তিনি বলেন, এই পরিষেবার নাম রাজ্যসভা সাংসদ তথা বিজেপি রাজ্য সভাপতি সমীক ভট্টাচার্য স্থির করেছেন। ভোটার তালিকার বিশেষ শিবির সংশোধন এসআইএন নিয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে সুপ্রিম কোর্ট বহাল রেখেছে। ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ আজ তাদের রায়ে বলেছেন, ভোটার তালিকায় সাধারণ সংশোধনের থেকে এর প্রক্রিয়া পৃথক হওয়ার কারণে এটিকে বেআইনি বলা যাবে না। সুপ্রিম কোর্ট এসআইআরকে সম্পূর্ণভাবে আইনসম্মত এবং সাংবিধানিক বলে অভিহিত করেছে। আদালত বলেছে, ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের সাংবিধানিক ক্ষমতা নির্বাচন কমিশনে রয়েছে। পশ্চিমবঙ্গে জনগণনা প্রক্রিয়ার অঙ্গ হিসেবে রাজ্য সরকার সেন্সাস অফিসার নিয়োগ করল। রাজ্যের স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দপ্তরের সেন্সাস সেলের তরফে প্রকাশিত দুটি পৃথক বিজ্ঞপ্তিতে জেলা থেকে পুরসভা স্তর পর্যন্ত একাধিক আধিকারিককে জনগণনার দায়িত্ব দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী ডিভিশনাল কমিশনারদের ডিভিশনাল সেন্সাস অফিসার, জেলাশাসকদের প্রিন্সিপাল সেন্সাস অফিসার এবং বিডিওদের চার্জ সেন্সাস অফিসার হিসেবে নিয়োগ করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি সরকার গত 12 বছরে জনগণের স্বার্থে একাধিক প্রকল্পের সূচনা করেছে। উজ্জ্বলা যোজনার গ্যাসের সংযোগ পেয়েছেন পূর্ব মেদিনীপুরের গৃহবধূ কাজল জানা। আকাশবাণীকে তিনি জানালেন, এর ফলে বিশেষভাবে উপকৃত হয়েছেন তিনি।
2: কাজল জানা, ওনারা এই গ্যাস দিয়েছে, ওর জন্য অনেকটা সুবিধা খাওয়া দাওয়ার দিক দিয়ে, কেন উলানে তো জল উঠে যায় বর্ষাকালে, ওর জন্য রান্না করতেও কষ্ট। এই গ্যাস যে দিয়েছে অনেক সুবিধা পেয়েছে, তার জন্য দাদাকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের এই যে বাড়ি, এই আগে ছিল মাটির বাড়ি ছাউনি, এখন পাকার ঘর যাওয়াটুকু এই আমার দাদা দিয়েছে, যেখানে আমরা এই পাকার ঘরে আছি এখন শান্তিভাবে।
0: দক্ষিণ চব্বিশ পরগনার বিষ্ণুপুরের তৃণমূল কংগ্রেস বিধায়ক দিলীপ মণ্ডলকে ওড়িশার পুরী থেকে আটক করেছে পুলিশ। তার বিরুদ্ধে হুমকি দেওয়া এবং হিংসায় মদতের অভিযোগ রয়েছে। গত 14 মে দিলীপ মণ্ডলের বাড়িতে তল্লাশি চালাতে যায় পুলিশ। অভিযোগ, সেই সময় পুলিশকে ফাঁকি দিয়ে পালিয়ে যান বিধায়ক। এরপর থেকেই তাঁর খোঁজে তল্লাশি শুরু হয়। আবাস যোজনার ঘর দেবার নাম করে কয়েক লক্ষ টাকা প্রতারণার অভিযোগে মুর্শিদাবাদের ইসলামপুর চক গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেস প্রধানের স্বামীকে পুলিশ গ্রেপ্তার করেছে। একাধিক বাসিন্দা সোহেল রানা নামে ওই ব্যক্তির বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছিলেন। পুরুলিয়া ঝালদায় অবৈধভাবে পেট্রোল মজুতের অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 16টি প্লাস্টিকের জারে প্রায় 800 লিটার পেট্রোল উদ্ধার হয়েছে। আজকের প্রসঙ্গের এবারের বিষয়, তীব্র গরমে সুস্থ থাকুন, আয়ুর্বেদ উপচার আয়ুর্বেদে। আয়ুর্বেদ বিশেষজ্ঞ এবং অখিল ভারতীয় আয়ুর্বেদ মহাসম্মেলনে রাজ্য সভাপতি ডক্টর সুমিত সুরের সঙ্গে কথা বলেছেন দিব্যদে। আজ শুনবেন প্রথম পর্ব। অনুকূল বায়ুপ্রবাহ এবং বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় আজ বৃষ্টির সম্ভাবনা। আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা ডক্টর হবিবুর রহমান বিশ্বাস আকাশবাণীকে জানিয়েছেন,
3: বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত ধীরে ধীরে বাড়বে। মূলত 28 তারিখে প্রায় সব জায়গাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত, দমকা হওয়া 50 থেকে 60 কিলোমিটার কিছু কিছু জেলায় ও কিছু কিছু জায়গায়, এবং অন্যান্য জেলাগুলোতে 40 থেকে 50 কিলোমিটার পর্যন্ত দমকা হওয়া যেতে পারে। আর উত্তরবঙ্গে আমাদের মূলত উপরের 5টা জেলা জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, দার্জিলিং, কালিম্পং বৃষ্টিপাত হালকা থেকে মাঝারি প্রায় সব জায়গাতেই কয়েকদিন ধরে হচ্ছে এবং এটি কন্টিনিউ করবে, এটা আগামী 2 দিন পর্যন্ত থাকবে।
0: গ্রামীণ সংবাদ শেষ হলো।

0: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। এখন জানিয়ে দিই কৃষিকাজের জন্য জল হওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের সমস্ত জেলায় এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পূর্ব বর্ধমান ও পশ্চিম বর্ধমান জেলার কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলিতেও কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তায় জানানো হয়েছে, 7 থেকে 11 সেন্টিমিটার বৃষ্টিপাত হতে পারে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার দু একটি জায়গায়। বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত, সেই সঙ্গে 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান জেলার কোথাও কোথাও। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত, সেই সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের দু একটি জায়গায় এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, হুগলি এবং উত্তর চব্বিশ পরগনা জেলার কোথাও কোথাও। গরম এবং ঘর্মাক্ত আবহাওয়া থাকতে পারে পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলার কোথাও কোথাও। শুনলেন কৃষিকাজের জন্য জল হওয়ার খবর। আকাশবাণী কলকাতা, শুরু হচ্ছে শ্রীভবন।
1: মা বোনেদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমি আপনাদের ভগিনী স্বাগতা, স্বাগতা মণ্ডল মল্লিক, আজকে আবার উপস্থিত হয়ে গিয়েছি বাল্যবিবাহ মুক্ত ভারত অভিযানের কথা বলবো আজকে এই বিষয় নিয়ে। আমার সঙ্গে রয়েছেন ডক্টর সুপর্ণা গাঙ্গুলি, বিআর আম্বেদকর রাজ্য পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন সংস্থার সিনিয়র ফ্যাকাল্টি এবং জেন্ডার ও মানবী বিদ্যা সেলের প্রধান, এবং তার সঙ্গে রয়েছেন ডক্টর ঐমবেলা ব্যানার্জি, গবেষণা বিশ্লেষক এবং সেই সঙ্গে শিক্ষাবিদ। এই দুজন মানুষ আমাদের সঙ্গে রয়েছেন, আমি প্রথমে তাদেরকে আগে আকাশবাণীর স্টুডিওতে স্বাগত জানাই।
2: নমস্কার।
3: নমস্কার স্বাগত।
1: শুরু করি, আমি সুপর্ণাদির কাছে যাই প্রথমেই। দিদি, আজ আমরা বাল্যবিবাহ নিয়ে কথা বলতে বসছি, তাই না? এটা কি সত্যিই কোনো সমস্যা ভারতবর্ষ বা পশ্চিমবাংলায়?
2: হ্যাঁ স্বাগতা, সত্যি এটা খুব দুঃখের কথা যে যখন আমরা মঙ্গল গ্রহে বা চাঁদে জমি কেনার জন্য লোকে ভিড় জমাচ্ছে বা মহাকাশে দূরের কোনো গ্রহের খোঁজে পাড়ি দিচ্ছে মানুষ, সেই সময়ে দাঁড়িয়ে আমাদের এখনো বলতে হচ্ছে যে ভারতবর্ষকে বাল্য বিবাহ মুক্ত করতে হবে। এবং যদিও এটা শুধুমাত্র ভারতবর্ষের সমস্যা নয়, কিন্তু এটা সারা বিশ্ব এ নিয়ে পীড়িত এবং অদ্ভুতভাবে সারা বিশ্বের 55% বাল্যবিবাহ যেখানে অন্যান্য দেশে হচ্ছে, সেখানে বাকি 45% কিন্তু এই দক্ষিণ এশিয়া জুড়ে হচ্ছে, যার মধ্যে ভারতবর্ষে সব থেকে বেশি 34%। এবং এটা শুধু দুঃখের নয়, অত্যন্ত লজ্জারও। এই মুহূর্তে ভারতবর্ষের মানে ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভের ডেটা অনুযায়ী এই মুহূর্তে ভারতবর্ষের বাল্য বিবাহের হার হচ্ছে 23.3%। এটা অত্যন্ত মানে কষ্টের, লজ্জার, এবং সেই জন্যেই যেটা সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল, আপনারা সবাই জানেন, দিদিরা আপনারাও জানেন যে এই বিশ্বকে দারিদ্র্যমুক্ত, দুঃখ মুক্ত করার জন্যে এবং বিভিন্ন ধরনের পরিবেশগত যে বিপদ সংকট থেকে মুক্ত করার জন্যে রাষ্ট্রসংঘ তারা 17টি লক্ষ্য নিয়েছে, যে লক্ষ্যের মধ্যে একটি অনবদ্য লক্ষ্য হচ্ছে SDG 5। SDG 5টা কি? যেখানে বলা হচ্ছে যে সামাজিক লিঙ্গ বৈষম্য একদম শেষ করতে হবে, এবং এই SDG 5-এর অন্যতম একটি টার্গেট হচ্ছে বাল্য বিবাহ মুক্ত দেশ তৈরি করা। ফলে বোঝাই যাচ্ছে যে ভারতবর্ষ শুধু নয়, সারা পৃথিবীতেই এই সমস্যাটা।

0: রয়েছে, তবে ভারতবর্ষে একটু বেশি, এবং ভারতবর্ষের 7টি রাজ্যে সাংঘাতিকভাবে বাল্য বিবাহ কমানো যাচ্ছে না। পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, ত্রিপুরা, রাজস্থান, আসাম এবং অন্ধ্রপ্রদেশ।
1: আচ্ছা,
0: তো ফলে বুঝতেই পারছেন যে সমস্যাটা খুবই সাংঘাতিক,
1: মানে চিত্রটা খুব একটা সুখকর নয়।
0: এবং সবথেকে মজার, ভারতের প্রতি চারজনের একজন বাল্য বিবাহের শিকার, মানে প্রতি চারজন বিবাহিত এর মধ্যে একজনের বিয়ে হচ্ছে 18-র নিচে।
1: আচ্ছা দিদি, আমি একটুখানি আসি, যে এই বাল্য বিবাহ, এই কোন সময়টাকে আমরা বাল্য বিবাহ, ছেলেদের ক্ষেত্রে, মেয়েদের ক্ষেত্রে, দুটো ক্ষেত্রেই তো আছে, আমরা সেটা ধরছি, সেটা যদি একটু
0: বয়সটা হচ্ছে সাধারণত আমাদের যে মানে বিবাহ আইন অনুযায়ী মেয়েদের ক্ষেত্রে 18-র নিচে এবং ছেলেদের ক্ষেত্রে 21 বছর বয়সের নিচে যারাই বিয়ে করছেন তারাই কিন্তু বাল্য বিবাহের শিকার।
1: বিয়ে করছেন বা বিয়ে দেওয়া
0: হচ্ছে বা পালিয়ে যাচ্ছে, কারণ এখন গ্রাম বাংলায় আমরা যেটা দেখছি, আপনি যে ঘটনাটা নিয়ে শুরু করলেন, একদম এই ইলোপ বা পালিয়ে যাওয়াটা কিন্তু একটা বড় সমস্যা দাঁড়িয়েছে। ন্যাচারালি সেটা বাল্য বিবাহই বলা হচ্ছে, ম্যাক্সিমাম ক্ষেত্রেই তাই হচ্ছে, 18-21-এর নিচে এরা পালিয়ে গিয়ে বিয়ে করছেন, এবং যার ফলশ্রুতি হচ্ছে সাংঘাতিক, সেটা হচ্ছে শিশু মাতৃত্ব, আন্ডারেজ প্রেগন্যান্সি। এই মুহূর্তে আমাদের এই ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভের ডেটা অনুযায়ী 6.8% এই অল্প বয়সী মাতৃত্ব, এটা একটা বড় সমস্যা।
1: আমি আসব, কারণগুলো আমরা খুঁজে দেখার চেষ্টা করব দিদি, আপনার কাছে আবার আসব। তার আগে আমি একটু অঞ্জলাদির কাছে যাই, এই যে বাল্য বিবাহ, সেটা তো কোনোভাবেই আইনতভাবে আমরা স্বীকৃতি পাইনি বা এটা আইনতভাবে দণ্ডনীয়, কিন্তু তাও কি সেই অর্থে আইন কোনো ব্যবস্থা নিতে পারছে শক্ত হাতে?
2: আইন জানতে পারলে নিশ্চয়ই ব্যবস্থা নেবেন বা নিতে পারবেন বলে আমার মনে হয়, কিন্তু বিশেষ বিশেষ জায়গায় দেখা যাচ্ছে, যে আপনি ঘটনাটা উল্লেখ করলেন, এটা আমি নিশ্চিত যে আইন জানতে পারেননি, যদি জানতে পারতেন তাহলে এটা নিশ্চয়ই রোধ হতো।
1: বা কোনো কোনো ক্ষেত্রে এটাও দেখা যাচ্ছে, দুই পরিবার জানতে পারলো যে এই মেয়েটি ওই ছেলেটির সঙ্গে চলে গেছে, সেক্ষেত্রে পারিবারিক সম্ভ্রম বজায় রাখার ক্ষেত্রে আইনের দ্বারস্থ তারা হচ্ছেন না,
2: এক নম্বর। এবং সব থেকে বড় কথা, যেটা আমার নিজস্ব মনোভাব, যেটা আমার নিজের অভিমত, ব্যক্তিগত একদমই অভিমত, সেটা হচ্ছে যদি মানে ছোটবেলা থেকেই এই ব্যাপারটা মানুষের মনের মধ্যে, মানে সে কন্যা হোক বা পুরুষ সন্তানই হোক, তার মনের মধ্যে যদি এইটা ঢুকিয়ে দেওয়া হয় যে এই জিনিসটা বেআইনি, এটা তোমরা করলে কিন্তু সঠিক পথে যাচ্ছ না, সেইটা যদি একদম মানে ঘরের মধ্যে থেকে জিনিসটা আসে, তাহলে আমার মনে হয় এটা কিছুটা হলেও অন্তত রোধ করা যাবে, কারণ দুবার ভাববে।
1: যে সহজ সাবলীল আলোচনা,
2: সহজ সাবলীল আলোচনা, মা বাবাকে একদম একটা স্তরের পর থেকে একটু বন্ধুর মতো মিশে তার মনের মধ্যে এটা ঢুকিয়ে দেওয়া, যেমন চুরি ডাকাতি এগুলো করা যায় না, এগুলো একটা দিকভ্রষ্টের পথ, ঠিক তেমন ভাবে এটাও একটা দিকভ্রষ্টের পথ, এটা তোমাকে আকর্ষণ করবে, একটা বয়সের পর তোমাকে আকর্ষণ করবে। হ্যাঁ, যেমন বিপরীত লিঙ্গ আকর্ষণ করে, তো যেহেতু আকর্ষণ করবে, এইটা তোমরা নিজেদের মধ্যে নিজেদের নিয়ন্ত্রণ যতক্ষণ না আনছি, ততক্ষণ পর্যন্ত আমার মনে হয় না যে আমরা হাজার চেষ্টা করেও এই ব্যাপারটাকে রোধ করতে পারবো, আইন দিয়ে বা অন্যান্য অন্যান্য সমস্ত হাজার অভিযান, হাজার যা কিছু করি না কেন, ওদের ভেতরটায় আগে জানাতে হবে যে এটা আমাদের করা অন্যায়।
1: অর্থাৎ আরো বেশি অ্যাওয়ারনেস,
2: আরো বেশি অ্যাওয়ারনেস যেতে হবে।
1: দিদি, আপনার কাছে আসবো, সুপর্ণাদি, আপনার কি মনে হয়, আপনি তো অনেক বছর ধরে কাজ করছেন, এই বাল্য বিবাহের পেছনে মূল কারণগুলো, শুধু তো এই ভালো লাগার জায়গা থেকে একটি ছেলে একটি মেয়ের সঙ্গে পালিয়ে যাচ্ছে, এটা কিন্তু একমাত্র কারণ নয়, আরও আরও অনেকগুলো কারণ কাজ করছে, তা না হলে এই আকারটা বা এই যে পরিসংখ্যানটা আমরা দেখতে পেতাম না, সেই কারণগুলোকে।
0: একদম ঠিক। মূলত প্রথম যেটা কারণ সেটা কিন্তু দারিদ্র, পভার্টি। এইটা আমরা আরো বেশি দেখেছি এই 2020-তে, যখন কোভিডের সময় আমাদের পরিসংখ্যান বলছে তখন

0: এটা করছেন,
1: হুম
0: কিন্তু মুশকিল হচ্ছে কতজন জানেন, মানে ছেলে মেয়েদেরও তো যেতে হবে কাছে গিয়ে কথা
1: হুম
0: বলতে
1: হুম
0: হবে,
1: হুম
0: এই অন্বেষা ক্লিনিক যে আছে বা অন্বেষা দিদিরা এটা কাজ করছেন এটা অনেকেরই জানা নেই।
1: মূলত কোথায় কোথায় এগুলো থাকছে?
0: এগুলো প্রতিটি ব্লকে একটি করে অন্বেষা ক্লিনিক আছে যেখানে অন্বেষা দিদিরা অপেক্ষা করেন। অ্যাডোলেশন গার্লস এবং অ্যাডোলেশন বয়েজ, মানে বয়স সন্ধিকালের মেয়েরা এবং ছেলেরা, তারা গিয়ে তাদের কাছে সেক্স এডুকেশন, মানে প্রজনন স্বাস্থ্য বা যৌন স্বাস্থ্য সম্পর্কে তারা আলোচনা করতে পারেন, এবং দিদিরা সেটা জানিয়েও দেন যে এই এইভাবে মানে কিভাবে শারীরিক সম্পর্ক হলে কিভাবে বাচ্চা চলে আসবে বা কি কি ধরনের প্রোটেকশন নিতে হয় বা কি করা উচিত উচিত না। কারণ এই যে পালিয়ে গিয়ে বিয়ে করার পেছনে এটাও কিন্তু একটা হাতছানি, যে শারীরিক সম্পর্ক তৈরি করা, তো ফলে অন্বেষা দিদিরা কিন্তু সেই কাজটি করছেন। আরেকটি কথা বলি, যেটা অঞ্জিরা বলছিলেন একটু আগে, আইন কিন্তু আমাদের দেশে অনেক আগে, সারদা আইন, যখন আগে আমাদের দেশে মানে গৌরী দানটা সাংঘাতিক ভাবে লোকেদের সমাজে প্রচলিত ছিল, তো সেই সময় সারদা অ্যাক্ট হয়েছিল, এবং তারপরেও দেখুন 2006 প্রহিবিশন অফ চাইল্ড ম্যারেজ অ্যাক্ট তৈরি
2: হয়েছে।
0: কিন্তু তারপরেও 2024 সুপ্রিম কোর্টের কাছে একটি অর্গানাইজেশন আপিল করেছিল যে এই বাল্য বিবাহ বন্ধ এবং এটার উপায় কি, এডুকেশন বাড়ানো ইত্যাদির জন্য। তখন 2024 3rd অক্টোবর সুপ্রিম কোর্ট একটা সরাসরি একটা অর্ডার পাস হলো এবং গাইডলাইন তৈরি হলো, যেখানে পরিষ্কার ভাবে বলা হলো যে এই ভারতবর্ষে এই চাইল্ড ম্যারেজটা যে করেই হোক বন্ধ করতে হবে, এবং বন্ধ করার জন্য অতি সত্বর এনাক্টমেন্ট অফ অ্যাক্ট, মানে আইনগুলোকে চালু করতে হবে।
1: আচ্ছা,
0: অর্থাৎ যারা আইনটাকে রূপায়ণ করবেন, সেই যারা রয়েছেন অফিসাররা, পুলিশ, তারপরে আপনার ভিলেজ লেভেল যারা চাইল্ড প্রোটেকশন কমিটি, এদেরকে সচল হতে হবে, অ্যাক্টিভেটেড হতে হবে, এইটা কিন্তু পরিষ্কার বলার
2: বলা হয়ে গেছে।
0: এবং এই প্রহিবিশন অফ চাইল্ড ম্যারেজ অ্যাক্টের সেকশন 16, এটা একটু দিদিদেরও জেনে রাখা ভালো, পরিষ্কার বলা হচ্ছে যে প্রতিটি রাজ্যকে বলা হলো এই বাল্য বিবাহ বন্ধ করার জন্য একজন করে অফিসার নিয়োগ করতে হবে। ওরা বললেন চাইল্ড ম্যারেজ প্রহিবিশন অফিসার। আমাদের রাজ্যে অর্থাৎ পশ্চিমবাংলায় যেটা হয়েছে, প্রতিটি ব্লকে একজন করে সিডিপিও আছেন, চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার, সিডিপিও, মানে যিনি অঙ্গনওয়াড়ি যে সেন্টারগুলো আছে তার মাথা উনি, মানে ওই ব্লকে উনি মাথা, অঙ্গনওয়াড়ি কেন্দ্রের। উনি সোশ্যাল ওয়েলফেয়ার দপ্তরের একজন অফিসার, সেই ওনাকে পশ্চিমবঙ্গে ডিক্লেয়ার করা হলো যে উনি চাইল্ড ম্যারেজ প্রহিবিশন অফিসার।
1: আচ্ছা,
0: তো আমরা যে কারণে বলতে যাচ্ছিলাম যে আইন বা, কিন্তু মুশকিল যেটা হচ্ছে আইনের প্রচার সেভাবে
1: হচ্ছে না,
0: মানুষের কাছে গিয়ে পৌঁছচ্ছে না, বা বলা হচ্ছে না যে চাইল্ড ম্যারেজ হলে তোমার কি কি বিপদ।
2: একদমই তাই, একদম একদম তাই,
1: সেই একই জায়গাটাতে আটকে যাচ্ছে যে
0: সচেতনতা। তাহলে সচেতনতার অভাবও কিন্তু একটা কারণ, একটা কারণ দারিদ্র, একটা কারণ সচেতনতার অভাব, আরেকটি বড় কারণ হচ্ছে বিভিন্ন কি বলবো, মানে দেশে রাজ্যে বিভিন্ন রকম কালচার,
2: একদমই
0: এই যে প্রথা বা সংস্কৃতিরও এটা একটা অঙ্গ। এই কারণে যেমন রাজস্থান, আপনারা দিদিরা অনেক মানে হয়তো দেখেছেন টিভিতে একটি সিরিয়াল হতো এক সময় এই বাল্য বিবাহের ওপর, তো সেখানেও কিন্তু এই একইভাবে দেখানো হয়েছে। তো বিভিন্ন প্রদেশে, যেমন বিভিন্ন রাজ্যে আছে যে ছোট বাচ্চাকে না বিয়ে দিলে পরিবারের অসম্মান,
1: আবার এই ধ্যান ধারণা থেকে আমরা এখনো বেরিয়ে আসতে
0: না, এখনো বেরিয়ে আসা হচ্ছে না। আবার অনেক মানে সেকশন বা কমিউনিটির মধ্যে এটাই যে অল্প বয়সে বিয়ে দিলে মানে প্রচুর পুণ্য।

0: অর্জন করা হবে। হ্যাঁ,
1: ঠিক,
0: এই ধরনের বিভিন্ন ইয়ে রয়েছে।
1: আমি একটুখানি ঐন্দ্রিলাদির কাছে আসি। এই যে বাধার কথা বলছি, এই
0: হ্যাঁ,
1: বাধাটাকে সরিয়ে আমরা এগিয়ে যেতে পারি কিভাবে, কি মনে হয় আপনার?
0: বাধাটা তো প্রথম কথা, দিদি যা যা বললেন, এটা কতটা গ্রামাঞ্চলে পৌঁছচ্ছে,
1: হুম
0: হ্যাঁ,
1: হুম
0: কতটা প্রত্যেকটা বাড়িতে পৌঁছচ্ছে,
1: হুম
0: সেটা একটা বিষয় দেখার।
1: হুম
0: সেটা কিন্তু সক্রিয়ভাবে আলাদা হয়ে যাবে,
1: হুম
0: এবং সেই তখন ভেতর থেকেই মানুষ আর কি, ঘর থেকেই মানুষ বুঝতে শুরু করবে
1: হুম
0: যে না, এটা ঠিক পথ নয়।
1: হুম
0: কিন্তু আমরা যতই আইনের ব্যবস্থা বলি, যতই আমরা অফিসার যতই যেটা করি না কেন, এই
1: হুম
0: যেগুলো হচ্ছে
1: হুম
0: এটাই তো গ্রামাঞ্চলে গিয়ে পৌঁছচ্ছে না।
1: হুম
0: তারা জানে আমরা দরিদ্র, কন্যা সন্তান জন্ম নিয়েছেন, সুতরাং
1: যত
0: যত
1: তাড়াতাড়ি বিয়ে দিতে
0: তাড়াতাড়ি
1: পারবো।
0: পারবো তাতে বিয়ে দিয়ে দেব, উনি পরের ঘরের জন্যই জন্মেছেন, সুতরাং আমাকে এই দায়িত্বটা শেষ করে দিতে হবে।
1: হুম
0: তো সেক্ষেত্রে আমার মনে হয় যে প্রত্যেকটা, আমার নিজস্ব ধারণা অনুযায়ী মনে হয় যেটা, সবার আগে বোধ হয় মায়েদের একটু সচেতন হতে হবে।
1: আমি
0: জন্ম
1: সেই
0: তো তারাই দেন, তো 10 মাস তারাই রাখেন, কষ্টটা তারাই করেন, সুতরাং তাদের মনের মধ্যে যদি এই জিনিসটা থেকে থাকে যে না, কন্যা হোক বা পুত্র হোক, যাই হোক
1: হুম
0: না কেন,
1: হুম
0: এই জিনিসটা, এই স্টাডিটা মানে এটা করতে হবে, আমাদের মেয়েদেরকেই মন নিতে হবে, মায়েদেরকেই মন নিতে হবে যে এটা
1: আগে আমি আমার সন্তানকে
0: সন্তানকে আগে
1: স্বনির্ভর
0: বড়
1: করবো।
0: আগে স্বনির্ভর করব,
1: ঠিক,
0: তারপরে আমি সে যা করুক
1: এই
0: সেটা
1: চিন্তা
0: তার
1: ভাবনার
0: চিন্তা
1: বদলটা
0: ভাবনার
1: আনতে
0: মতে
1: হবে।
0: আনতে আর কি।
1: আমি সুপর্ণাদির কাছে আসি,
0: হ্যাঁ,
1: কি কি ব্যবস্থা নেওয়া হচ্ছে সরকারি ক্ষেত্রে সেটা যদি একটু ভালো করে বলে দেন, এবং যে দিদিরা আমার অনুষ্ঠান শুনছেন,
0: একদমই
1: যেহেতু আজকের এই অনুষ্ঠান মূলত তাদেরই জন্য এবং তাদেরই কাণ্ডারি হতে হবে,
0: একদম।
1: তো তারা কোথায় গেলে ঠিক ঠিক সহযোগিতা পেতে পারে? বা ধরুন একটি মেয়ে সেই ঘটনার শিকার হয়ে গেছে, সে কোথায় যেতে পারে তার সহযোগিতা পাওয়ার জন্য, সেটা একটু বলুন।
0: ঠিক, স্বাগতা, একটা কথা বলি, এই যে সুপ্রিম কোর্টের যে অর্ডারটার কথা আমরা একটু আগেই বললাম, 2024-এর, তাতে কিন্তু সুপ্রিম কোর্ট পরিষ্কার করে বলে দিয়েছে
1: হ্যাঁ,
0: যে দারিদ্র্যের সঙ্গে তো যোগ আছেই, প্লাস হচ্ছে এখন পালিয়ে গিয়ে বিয়ে হচ্ছে, তো এটার জন্যে যা দরকার শিক্ষার ব্যবস্থা করতে হবে, মেয়েদের কাজের দক্ষতা, কোনো না কোনো কাজে তাকে ট্রেনিং
1: একদম।
0: দিতে হবে এবং তাকে কাজে ঢোকাতে হবে,
1: হুম
0: সে নিজে ব্যবসায়ী করুক বা কোথাও কোনো কাজে যোগ দিক, কিন্তু তাকে এই ব্যবস্থাটা করতে হবে, তার সঙ্গে পুষ্টি এবং মায়েদের প্রজনন স্বাস্থ্যবিধান এগুলোর ব্যবস্থা করতে হবে,
1: হুম
0: এবং মহিলা ও কন্যা শিশুর সুরক্ষা ও নিরাপত্তা, কারণ নিরাপত্তার কারণ হচ্ছে শিশু পাচার বা নারী পাচারও কিন্তু একটা বড় সমস্যা।
1: সমস্যা
0: ঠিক, একদম
1: একদমই
0: ঠিক,
1: একদম।
0: কারণ পশ্চিমবঙ্গে, জানেনই তো আপনারা, দিদিরাও জানেন
1: হ্যাঁ,
0: আপনারা, যে পশ্চিমবঙ্গের অনেকটা অংশ জুড়ে বর্ডার।
1: এবং আমি এ প্রসঙ্গে একটু বলি, কিছুদিন আগেই একটি সংবাদপত্রে, পরিচিত সংবাদপত্রটি খবর আমি পড়লাম যে সম্ভবত বর্ধমানের একটি এলাকা, সেখানে একজন মা তার 2টি কন্যা সন্তান, একজনের বয়স বোধহয় ছিল যখন তাকে বিক্রি করে দেওয়া হয়েছিল তখন তার বয়স ছিল 11 বছর, এবং তার যে ছোট কন্যা সন্তানটি, তার বোন, তার বয়স ছিল তখন 8 বছর, তাদেরকে বিক্রি করে দেওয়া
0: হ্যাঁ হ্যাঁ
1: হয়েছিল। প্রথমে তাকে, এই যে বড় কন্যা সন্তানটি, তাকে বিয়ে দেওয়া হয়েছিল,
0: হ্যাঁ,
1: কিন্তু এই বিয়েটি ছিল নিছক বিয়ে আর কি।
0: ঠিক,
1: তারপরে সে দুবার থেকে
0: মূলত
1: তিনবার সে হাত বদল হয়েছে, একের পর এক তারা অনেক চেষ্টা করেছে বাঁচার, এবং মাঝখানে একবার সে ফিরেও এসেছিল, মা আবার তাকে বিক্রি করে দিয়েছে। এরকম ভাবে চলতে চলতে প্রায় 4 থেকে 5 বছর পরে, এখন এই বড় মেয়েটির বয়স বোধহয় 15 বছর, তারা পুলিশের হাত সহযোগিতায় বাঁচতে পেরেছে এবং বর্তমানে বোধহয় কোনো একটি হোমে তারা রয়েছে, এবং হেডলাইন ছিল যে মায়ের কাছেও যদি আমরা নিরাপত্তা না
0: পাই
1: পাই তাহলে
0: তাহলে
1: কে
0: কোথায় যাবো,
1: আমাদের
0: আমাদের
1: নিরাপত্তা
0: নিরাপত্তা দেবে?
1: দেবে? এই নিরাপত্তার প্রশ্ন তো
0: আসছেই, এখানে আসছে।
1: আর কিন্তু তারও আগে আর একটা কারণ, সেটা কিন্তু দারিদ্র।
0: হ্যাঁ, একদমই। আমরা যখন গ্রামে ঘুরি বিভিন্ন জেলায়, আমরা দেখতে পাচ্ছি যে হঠাৎ করে বিয়ের ব্যবস্থা কি ব্যাপার, খুবই গরিব বাবা মা, তাদেরকে বোঝালেও তারাই হাতে পায়ে ধরছেন না আমার মেয়েটির কিভাবে বিয়ে দেব, বুঝতেই পাচ্ছেন অন্য ইয়ে থেকে এসছে, পাশের রাজ্য থেকে বা এরকম কিছু এসে তারা কিচ্ছু নিচ্ছে না, উপরন্তু এই দেখুন এত জিনিসপত্র দিয়ে বিয়ে করে নিয়ে যাচ্ছে এবং তারপর তাকে আর খুঁজে
2: পাওয়া যাচ্ছে না একদমই।
0: তো বাল্য বিবাহের আড়ালে কিন্তু পাচারও কিন্তু একটা বড়
2: সমস্যা।
0: তো ফলে যেটা আমাদের দেশে চালু হয়েছে, মানে বড় করে ভারতে ন্যাশনাল অ্যাকশন প্ল্যান অন চাইল্ড ম্যারেজ এটা তৈরি করা হয়েছে, বিভিন্ন রাজ্যে কে কিভাবে কি অ্যাকশন প্ল্যান নেবে এটা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। এছাড়া আপনারা জানেন, দিদিদের জন্যই বলি, সাতটি রাজ্যে আমাদের রাজ্যেও বাল বিবাহ মুক্ত ভারত এই একটা ক্যাম্পেইন চলছে, প্রচার প্রসার, যার জন্য আমরা এখানে বসে
2: বসে
0: যেটার জন্য। এবং সারা ভারতবর্ষে দেখা যাচ্ছে 300টি জেলা আছে যারা বাল্য বিবাহের সাংঘাতিক খারাপ অবস্থা, মানে একদম চূড়ান্ত অবস্থায় পৌঁছে গেছে। তার মধ্যে কিন্তু আমাদের কাছে খুবই অবাক কাণ্ড, কিন্তু মানে শিক্ষায় ফিমেল লিটারেসি সব থেকে বেশি যে জেলা পূর্ব মেদিনীপুর, সেই কিন্তু সেই লিস্টে রয়েছে,
1: ভারাক্রান্ত হৃদয়ও বলতে
0: হচ্ছে, যেখানে শিক্ষা সব থেকে বেশি মহিলাদের মধ্যে সেখানেই বাল্য বিবাহ সব থেকে বেশি। তো যাই হোক, এই বাল বিবাহ মুক্ত ভারত এই ক্যাম্পেনের একটাই উদ্দেশ্য যে আমরা যে করেই হোক 2029 সালের মধ্যে আমাদের এই যে বাল্যবিবাহের হার এখন 23.3, সেইটাকে আমরা যে করেই হোক 5% নিচে
2: আনতেই হবে।
0: এবং এটার পাশাপাশি অন্য বিভিন্ন স্কিম চলছে ভারতবর্ষে, বেটি বাঁচাও বেটি পড়াও, যেটা 2015 শুরু হয়ে গেছে, এটা মিনিস্ট্রি অফ মানে সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের স্কিম। তারপরে মানে আইনগুলো সচল হবার জন্য বিভিন্ন চেষ্টা চলছে। আমাদের ওয়েস্ট বেঙ্গলেও যেটা হয়েছে সেটা হচ্ছে ICPS।
3: এতক্ষণ শুনলেন কলকাতা কেন্দ্রের বিভিন্ন অনুষ্ঠান, আকাশবাণী মুর্শিদাবাদ। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে। এখন শুনবেন বিজ্ঞাপন দাতা দ্বারা আয়োজিত অনুষ্ঠান।

আকাশবাণী খবর পড়ছি সুরিতা সাহা। বিশেষ বিশেষ খবর, বিহারে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন এসআইআর নিয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে সুপ্রিম কোর্ট বহাল রেখেছে। দেশের বিভিন্ন স্থানে প্রবল দাবদাহের প্রেক্ষিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নাগরিকদের সাবধানতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন। দেশে এখনও পর্যন্ত কোনো ইবোলা ভাইরাস সংক্রমণের ঘটনা ঘটেনি বলে সরকার জানিয়েছে। রাশিয়ায় ইবোলা ভাইরাস

0: ভাইরাসের ভ্যাকসিন আবিষ্কার। দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে 31 জন নিহত এবং 40 জন আহত হয়েছেন। গাজায় হামাসের নতুন প্রধান মোহাম্মদ ওদেহ ইসরায়েলের হামলায় নিহত। আইপিএলে আজ নিউ চণ্ডীগড়ে এলিমিনেটর বা ছাঁটাই পর্বের ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদ রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু সন্ধে 7:30। আসছি বিস্তারিত খবরে। বিহারে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন এসআইআর নিয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে সুপ্রিম কোর্ট বহাল রেখেছে। ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি জয়মল্ল বাগচীর ডিভিশন বেঞ্চ আজ তাদের রায়ে বলেছে, ভোটার তালিকায় সাধারণ সংশোধনের থেকে এর প্রক্রিয়া পৃথক হওয়ার জন্য এটিকে বেআইনি বলা যাবে না। সুপ্রিম কোর্ট এসআইআর কে সম্পূর্ণভাবে আইনসম্মত এবং সাংবিধানিক বলে অভিহিত করেছে। আদালত বলেছে, ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের সাংবিধানিক ক্ষমতা নির্বাচন কমিশনের রয়েছে। বিহারে 2025 জুন মাসে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ জানিয়ে যে রিট আবেদন জানানো হয়েছিল তারই প্রেক্ষিতে আদালত বলেছে, অবাধ নির্বাচন নিশ্চিত করতে নির্বাচন কমিশন ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া চালাতে পারে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ তাঁর সিকিম সফরের দ্বিতীয় দিনে গ্যাংটকে সিকিম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন। সিকিমের রাজ্যপাল ওম প্রকাশ মাথুর এবং মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাংও এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। বিশ্ববিদ্যালয়ের 33 বিভাগের জন্য 14,000 ছাত্রছাত্রীকে ডিগ্রি প্রদান করবেন রাষ্ট্রপতি। পাশাপাশি মেধাবী পড়ুয়াদের হাতে সোনা ও রূপোর মেডেল তুলে দেওয়া হবে। খারাপ আবহাওয়ার জন্য আজ রাষ্ট্রপতির নাথুলাপাস যাত্রা বাতিল করা হয়েছে। দেশের বিভিন্ন স্থানে প্রবল দাবদাহের প্রেক্ষিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নাগরিকদের সাবধানতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন। এক সোশ্যাল মিডিয়া পোস্টে প্রধানমন্ত্রী সকলকে বেশি করে জলপান করতে এবং বাড়ির বাইরে বেরোলে জল নিয়ে বেরোনোর কথা বলেছেন। তিনি তৃষ্ণার্তদের জল দেওয়ার জন্য নাগরিকদের কাছে অনুরোধ জানিয়েছেন। প্রয়োজন না হলে প্রখর রোদে না বেরিয়ে বাড়িতে বিশ্রাম নেবার কথাও তিনি বলেছেন। এছাড়াও পশুপাখিদের জন্য বাড়ির বাইরে ব্যালকনিতে ছাদে এবং অফিসে ও দোকানের পাশে ছোট পাত্রে জল রাখার কথাও বলেছেন শ্রী মোদী। আবহাওয়ার এই পরিস্থিতিতে তিনি সকলের কাছে সংবেদনশীল হয়ে কাজ করার পরামর্শ দিয়েছেন। দেশবাসী প্রাক্তন প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরুর 63তম প্রয়াণ দিবসে সশ্রদ্ধ চিত্তে তাঁকে স্মরণ করছে। ইংরেজ শাসনের কবল থেকে দেশকে মুক্ত করতে জওহরলাল নেহরু যোগ দিয়েছিলেন স্বাধীনতা আন্দোলনে। স্বাধীন ভারতে নেহরু প্রথম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা জওহরলাল নেহরুর প্রয়াণ বার্ষিকীতে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল গতকাল কানাডার বিদেশমন্ত্রী মনিন্দর সিধুর সঙ্গে কানাডা ভারত বিনিয়োগ সংক্রান্ত গোলটেবিল বৈঠকে যৌথভাবে সভাপতিত্ব করেন। শ্রী গোয়েল জানান, তিনি কানাডার শীর্ষ পেনশন তহবিল সমূহ, সার্বভৌম প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, কানাডা ইন্ডিয়া ব্যবসায়িক পর্ষদের সদস্য এবং অন্যান্য অংশীদারদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় তিনি বলেন, পরিকাঠামো উন্নয়ন, আর্থিক ক্ষেত্রে সংস্কার এবং ব্যবসা পরিচালনার সুবিধা বৃদ্ধিতে ভারত সরকারের উদ্যোগ আন্তর্জাতিক বিনিয়োগকারীদের জন্য অভূতপূর্ব সুযোগ সৃষ্টি করছে। তিনি পরিচ্ছন্ন জ্বালানি, প্রযুক্তি, ডিজিটাল পরিকাঠামো, কৃত্রিম মেধা, উৎপাদন শিল্প এবং সরবরাহ শৃঙ্খলের বৈচিত্র্যকরণের মতো ক্ষেত্রে ভারতের সঙ্গে অংশীদারিত্ব গড়ে তোলার আহ্বান জানান।
1: Free trade agreement, of course, will help with reducing barriers to trade, tariff and non-tariff. It will open up a plethora of investment opportunities, but more significantly will be the messaging that will go out with the free trade agreement or the comprehensive economic partnership. We will achieve a very good, fair, equitable and balanced agreement, which will define the roadmap as the two economies

রাশিয়ার বিজ্ঞানীরা ইবোলা ভাইরাসের নতুন টিকা তৈরি করেছে। রাশিয়ার স্বাস্থ্যমন্ত্রী মিখাইল মুরস্কো এই টিকার কথা ঘোষণা করেছেন। বিজ্ঞানীরা জানিয়েছেন, এই টিকা কঙ্গোয় ছড়িয়ে পড়া ইবোলার গুণ্ডিবুগীয় ভাইরাসকে মোকাবিলা করতে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ইতোমধ্যে কঙ্গো উগান্ডায় ইবোলার প্রাদুর্ভাব নিয়ে জনস্বাস্থ্য জরুরি অবস্থা জারি করেছে। দেশে এখনো পর্যন্ত কোন ইবোলা ভাইরাস সংক্রমণের ঘটনা ঘটেনি বলে সরকার জানিয়েছে। আজকের প্রসঙ্গে এবারের বিষয়, তীব্র গরমে সুস্থ থাকুন আয়ুর্বেদ উপচারে। আয়ুর্বেদ বিশেষজ্ঞ এবং অখিল ভারতীয় আয়ুর্বেদ মহাসম্মেলনের রাজ্য সভাপতি ডাক্তার সুমিত সুরের সঙ্গে কথা বলেছেন দিব্য দে। আজ শুনবেন প্রথম পর্ব। আকাশবাণীর সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 9:30 গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ কলকাতা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে 31 জন নিহত এবং 40 জন আহত হয়েছেন। লেবাননের জনস্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, গতকাল সেদেশের বেশ কয়েকটি শহর ও গ্রামে ইসরায়েলি জঙ্গি বিমান থেকে বোমা বর্ষণ করা হয়। এর মধ্যে দক্ষিণাঞ্চলের টায়ার শহরে বুর্জ এল সোমালি এলাকায় বোমা বর্ষণে 14 জন নিহত এবং 16 জন আহত হন। এছাড়া কৌথারিয়া এল সিয়াদে 5 জন নিহত এবং 6 জন আহত হন। এখনও পর্যন্ত ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে এই হামলার দায় স্বীকার করা হয়নি। তবে ইসরায়েল জানিয়েছে, লেবাননে হেজবুল্লাহর ঘাঁটি এবং পরিকাঠামো লক্ষ্য করে তারা হামলা চালাবে। 16 এপ্রিল মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল ও হেজবুল্লাহর মধ্যে যে যুদ্ধবিরতি হয়েছিল এবং তারপর এর মেয়াদ আরও 45 দিন বাড়ানো সত্ত্বেও এই হামলা চালানো হয়েছে বলে জানানো হয়েছে। গাজায় হামাসের সামরিক শাখার নতুন প্রধান মোহাম্মদ ওদহ ইসরায়েলের হামলায় নিহত হয়েছেন বলে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী দপ্তরের তরফে এক যৌথ বিবৃতিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কার্জের আদেশেই এই হামলা চালানো হয়। 2023-এর 7 অক্টোবর ইসরায়েলের ওপর হামলার মূল চক্রান্তকারী ছিল ওদহ। তার বিরুদ্ধে ইসরায়েলের নাগরিকদের অপহরণ ও হত্যার অভিযোগ রয়েছে। পশ্চিমবঙ্গে জনগণনা প্রক্রিয়ার অঙ্গ হিসেবে রাজ্য সরকার সেন্সাস অফিসার নিয়োগ করেছে। রাজ্যের স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দপ্তরের সেন্সাস সেলের তরফে প্রকাশিত 2 পৃথক বিজ্ঞপ্তিতে জেলা থেকে পুরসভা স্তর পর্যন্ত একাধিক আধিকারিককে জনগণনার দায়িত্ব দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী ডিভিশনাল কমিশনারদের ডিভিশনাল সেন্সাস অফিসার, জেলাশাসকদের প্রিন্সিপাল সেন্সাস অফিসার এবং বিডিওদের চার্জ সেন্সার অফিসার হিসেবে নিয়োগ করা হয়েছে। পাশাপাশি জনগণনার কাজে যুক্ত করা হয়েছে অতিরিক্ত জেলাশাসক, মহকুমা শাসক এবং অন্যান্য প্রশাসনিক আধিকারিকদেরও। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর নতুন দিল্লিতে গতকাল অস্ট্রেলিয়ার বিদেশমন্ত্রী পেনি ওংয়ের সঙ্গে 17তম ফরেন মিনিস্টার্স ফ্রেমওয়ার্ক ডায়ালগে যৌথভাবে সভাপতিত্ব করেন। ডক্টর জয়শঙ্কর বলেন, ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল, পশ্চিম এশিয়ার পরিস্থিতি এবং অন্যান্য আঞ্চলিক, আন্তর্জাতিক এবং বহুপাক্ষিক বিষয়ে তাদের কথা হয়েছে। দুদেশের মধ্যে সুসংহত কৌশলগত অংশীদারিত্ব চুক্তির অগ্রগতি নিয়েও মত বিনিময় করেছেন তারা। পারমাণবিক শক্তির জন্য ইউরেনিয়াম সরবরাহ, জ্বালানি ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধি সহ একাধিক বিষয়ে আলোচনা হয়েছে। ব্যাডমিন্টনে 2 বারের অলিম্পিক পদকজয়ী ভারতের পিভি সিন্ধু এবং পুরুষদের ডাবলসের সাত্বিক সাইরাজ রঙ্কি রেড্ডি ও চিরাগ শেট্টি জুটি সিঙ্গাপুর ওপেন ব্যাডমিন্টন প্রতিযোগিতার প্রাক কোয়ার্টার ফাইনালে উঠেছেন। মহিলাদের সিঙ্গলসে সিন্ধু ইন্দোনেশিয়ার পুত্রী কুসুমা ওয়াডাডানিকে 21-17, 21-18 গেমে পরাজিত করেন। আগামীকাল শেষ 16-এ তার প্রতিপক্ষ জাপানের রিকো গুঞ্জি। পুরুষদের ডাবলসে সাত্বিক ও চিরাগ আমেরিকার প্রেসলি স্মি এবং চেন ঝি ই জুটিকে 26-28, 21-15, 21-13 ফলে হারিয়েছেন। আগামীকাল প্রি কোয়ার্টার ফাইনালে তারা মুখোমুখি হবেন তাইওয়ানের লি ঝে হুই ও ইয়াং পো হান জুটির। আইপিএলে আজ নিউ চণ্ডীগড়ে ছাঁটাই পর্বের ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদ রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু 6:30। এই ম্যাচের জয়ী দল শুক্রবার দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে গুজরাট টাইটান্সের মুখোমুখি হবে। আজকের ম্যাচের পরাজিত দল টুর্নামেন্ট থেকে বিদায় নেবে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। বিহারে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন এসআইআর নিয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে সুপ্রিম কোর্ট বহাল রেখেছে। দেশের বিভিন্ন স্থানে প্রবল দাবদাহের প্রেক্ষিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নাগরিকদের সাবধানতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন। আইপিএলে আজ নিউ চণ্ডীগড়ে এলিমিনেটর বা ছাঁটাই পর্বের ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদ রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু 6:30। খবর শেষ হলো, এখন শুনুন স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। বিহার সহ অন্যান্য রাজ্যে এসআইআর প্রক্রিয়া নিয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে সুপ্রিম কোর্ট বহাল রেখেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ লোকভবনে রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবির সঙ্গে সাক্ষাৎ করে আইন শৃঙ্খলা সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন। মহিলাদের সামাজিক সুরক্ষা প্রকল্প অন্নপূর্ণা ভান্ডারের রূপায়ণ নিয়ে আজ বৈঠকে বসতে চলেছে রাজ্য সরকার। অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে রাজ্য সরকার কড়া অবস্থান নেওয়ার প্রেক্ষিতে বাংলাদেশিদের ভিড় বাড়ছে উত্তর চব্বিশ পরগনার হাকিমপুর সীমান্তে। অনুকূল বায়ু প্রবাহ এবং বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় আজ বৃষ্টির সম্ভাবনা। আসছি বিস্তারিত সংবাদে। বিহার সহ অন্যান্য রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন এসআইআর নিয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে সুপ্রিম কোর্ট বহাল রেখেছে। ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ আজ তাদের রায় বলেছে, ভোটার তালিকায় সাধারণ সংশোধনের থেকে এর প্রক্রিয়া পৃথক হওয়ার কারণে এটিকে বেআইনি বলা যাবে না। সুপ্রিম কোর্ট এসআইআরকে সম্পূর্ণভাবে আইনসম্মত এবং সাংবিধানিক বলে অভিহিত করেছে। আদালত বলেছে, ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের সাংবিধানিক ক্ষমতা কমিশনের রয়েছে। বিহারে 2025 জুন মাসে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ জানিয়ে যে রিট পিটিশন জমা দেওয়া হয়েছিল তারই প্রেক্ষিতে আদালত বলেছে, অবাধ নির্বাচন নিশ্চিত করতে কমিশন ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া চালিয়ে যেতে পারে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ লোকভবনে রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবির সঙ্গে সাক্ষাৎ করেছেন। মন্ত্রিসভা সম্প্রসারণ, রাজ্য বিধানসভায় আসন্ন বাজেট অধিবেশনের মতো বিষয় নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে বলে মনে করা হচ্ছে। আগামী মাসের গোড়াতেই মন্ত্রিসভা সম্প্রসারণের সম্ভাবনা। মহিলাদের সামাজিক সুরক্ষা প্রকল্প অন্নপূর্ণা ভান্ডারের রূপায়ণ নিয়ে রাজ্য সরকার আজ বৈঠকে বসতে চলেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পৌরোহিত্যে নবান্নে প্রস্তাবিত এই বৈঠকে নারী শিশু বিকাশ ও সমাজ কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল ছাড়াও বিভিন্ন দপ্তরের শীর্ষ আধিকারিকরা উপস্থিত থাকবেন। দুপুর 3টা নাগাদ এই বৈঠক হওয়ার কথা। উল্লেখ্য, এই প্রকল্পে রাজ্য সরকার ভোটার তালিকায় নাম থাকা মহিলাদের প্রতি মাসে 3,000 টাকা করে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে দেবে বলে জানা গেছে। গতকালই মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, আনুষ্ঠানিকভাবে অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম আজ প্রকাশ করা হবে। অফলাইনের পাশাপাশি অনলাইনেও পূরণ করা যাবে ফর্ম।
1: আমাদের অন্নপূর্ণা যোজনার প্রক্রিয়াটা শুরু হয়ে যাবে, যেমন যেমন ফর্ম ফিল আপ হবে তেমন তেমন 3,000 টাকা ট্রান্সফারও শুরু হয়ে যাবে। আর যতক্ষণ না 3,000 টাকা ট্রান্সফার হচ্ছে, স্বাস্থ্যসাথী যেমন কন্টিনিউ রাখা হয়েছে আয়ুষ্মান ভারত কনভার্ট না হওয়া পর্যন্ত, এখানে লক্ষ্মী ভান্ডারকেও কন্টিনিউ করা হবে। এবং মাথায় রাখতে হবে, ভারতীয়রাই কেবলমাত্র এই সুযোগ পাবেন, অভারতীয়রাই সুযোগ পাবেন না।
0: আগামী সপ্তাহ থেকে আপনার সরকারকে বলুন নামে একটি নতুন কর্মসূচির সূচনা হচ্ছে। এ সংক্রান্ত বিস্তারিত তথ্য পরে জানানো হবে বলে শ্রী অধিকারী জানিয়েছেন। বাংলার বাড়ি প্রকল্পে দুর্নীতির অভিযোগে কড়া পদক্ষেপ নিচ্ছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে রাজ্য জুড়ে শুরু এই প্রকল্পের উপভোক্তাদের ফের যাচাই প্রক্রিয়া চলবে। নবান্নে সমস্ত জেলা শাসকদের প্রকল্পের সুবিধাভোগীদের তালিকা খতিয়ে দেখতে বলা হয়েছে। আগামী 30 মে এর মধ্যে যাচাই প্রক্রিয়া শেষ করার সময়সীমাও বেঁধে দেওয়া হয়েছে বলে নবান্নে প্রশাসনিক সূত্রে জানা গেছে। তৃণমূল কংগ্রেস সরকারের আমলে বহু অযোগ্য ব্যক্তি এই প্রকল্পের সুবিধা পেয়েছেন বলে অভিযোগ, সেই কারণেই নতুন করে তদন্ত ও যাচাই শুরু করা হচ্ছে। প্রকৃত গরিব ও যোগ্য মানুষ যাতে সরকারি সুবিধা পান তা নিশ্চিত করতে এই পদক্ষেপ বলে দাবি সরকারের। শুধু বাংলার বাড়ি নয়, আগের সরকারের আমলের একাধিক প্রকল্প নিয়েও দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখার কাজ শুরু হয়েছে। সুপ্রিম কোর্টে রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা সংক্রান্ত মামলার শুনানি 4 সপ্তাহের জন্য পিছিয়ে দেওয়ার আর্জি জানিয়েছে নবগঠিত রাজ্য সরকার। বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চে আজ ডিএ সংক্রান্ত মামলার শুনানি হওয়ার কথা ছিল। এদিকে রাজ্যের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগামী 1 জুন ডিএ নিয়ে রাজ্য সরকারি কর্মচারীদের বিভিন্ন সংগঠনের সঙ্গে বৈঠকে বসবেন। সে কথা জানিয়ে রাজ্যের পক্ষ থেকে শীর্ষ আদালতে এই মামলা পিছিয়ে দেওয়ার আবেদন জানানো হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি সরকার গত 12 বছরে জনগণের স্বার্থে একাধিক প্রকল্পের সূচনা করেছে। আবাস যোজনার আওতায় ঘর পেয়েছেন পূর্ব মেদিনীপুরের বাসিন্দা শঙ্কর সান্দগী। আকাশবাণীকে তিনি জানিয়েছেন, এর ফলে বিশেষভাবে উপকৃত হয়েছেন তিনি।
2: আমাদের তো পিছিয়ে পড়া এলাকা অনেক, এটা বন্যা কবলিত এলাকাও, তার মধ্যে একটা অন্যতম আমরা পেয়েছি। আমাদের এলাকায় মানুষের ঘর বাড়ি আছে, খুব কাঁচা ছিল, ওই যে বন্যা হতো, বন্যা হলেই ভেঙে ডেঙে পড়তো। তো তার মধ্যে যে প্রধানমন্ত্রী আবাস যোজনা আমরা পেয়েছি বা এলাকায় অনেকে পেয়েছে, এর জন্য সবাই অনেক উপকৃত হয়েছে। এখন মানুষ বন্যা হলে সেই আগের মতো যে ঘর ভেঙে পড়তে হবে, কোথাও গিয়ে থাকতে হবে, খেতে না পেয়ে থাকতে হবে, এরকম ব্যাপারটা আর এখন নেই। এটা যে পাওয়া গেছে এর জন্য প্রধানমন্ত্রী মোদীজিকে অনেক ধন্যবাদ। এবং আমরা যে কোনোদিন এই মাথার উপরে ছাদ পাবো, বন্যা এলেই যে ডুবে যাই, তো এটা আমরা কোনোদিন ভাবতে পারিনি। মানে এটা যে পেয়েছি অনেক খুশি, মোদীকে অনেক ভাবে ধন্যবাদ, এবং চাই উনি আরো অনেক বছর থাকুক আমাদের মাথার উপরে, যাতে আমরা আরো ভালোভাবে সব রকম দিক থেকে সার্বিকভাবে উপকৃত হতে পারি।
0: আজকের প্রসঙ্গের এবারের বিষয়, তীব্র গরমে সুস্থ থাকুন আয়ুর্বেদ উপচারে। আয়ুর্বেদ বিশেষজ্ঞ তথা

0: শতাধিক অবৈধ বাংলাদেশী অনুপ্রবেশকারীর ভিড়। সীমান্ত পেরোনোর জন্য আসা ওই সমস্ত অনুপ্রবেশকারীদের রাজ্য পুলিশ ও বিএসএফ এর যৌথ উদ্যোগে তিনটি অস্থায়ী হোল্ডিং সেন্টারে নিয়ে যাওয়া হচ্ছে। প্রশাসন সূত্রে জানা গেছে, আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর ধাপে ধাপে তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হবে। ভারতে অনুপ্রবেশকারীদের জন্য কোনো জায়গা নেই বলে রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ মন্তব্য করেছেন। আজ সকালে নিউ টাউনের সাংবাদিকদের কাছে তিনি বলেন, অনুপ্রবেশকারীরা ভুয়ো নথি বানিয়ে কেন্দ্রীয় সরকারের নানা প্রকল্পে সুযোগ সুবিধা ভোগ করছে। অবৈধভাবে ভারতে প্রবেশ করা এই সমস্ত মানুষ যদি স্বেচ্ছায় ফিরে যান, তবে সেটাই আদর্শ হবে বলে উল্লেখ করেন দিলীপবাবু। দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরের মল্লিকপুরে দুই বাংলাদেশী নাগরিককে পাকড়াও করেছে পুলিশ। শফিকুল ইসলাম মোল্লা এবং তাঁর স্ত্রী মনিরা বেগম বাংলাদেশের যশোর জেলার মনিরামপুরের বাসিন্দা বলে জানা গেছে। টাকার বিনিময়ে তাদের সীমান্ত পার করে দেওয়া হয়েছিল বলে জিজ্ঞাসাবাদের সময় ওই দুজন জানিয়েছেন। স্থানীয় তৃণমূল কংগ্রেস পঞ্চায়েত সদস্য শারেহান সর্দার তাদের আধার কার্ড বানিয়ে দেওয়ার নাম করে টাকা নিয়েছিল বলেও জানা গেছে। গতকাল তাদের বারুইপুরের হোল্ডিং সেন্টারে পাঠানো হয়। দক্ষিণ চব্বিশ পরগনার বিষ্ণুপুরের তৃণমূল কংগ্রেস বিধায়ক দিলীপ মণ্ডলকে ওড়িশার পুরী থেকে আটক করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে হুমকি দেওয়া এবং হিংসায় মদতের অভিযোগ রয়েছে। গত চোদ্দই মে দিলীপ মণ্ডলের বাড়িতে তল্লাশি চালাতে যায় পুলিশ। অভিযোগ, সেই সময় পুলিশকে ফাঁকি দিয়ে পালিয়ে যায় ওই বিধায়ক। এরপর থেকেই তার খোঁজে তল্লাশি শুরু হয়। আবাস যোজনার ঘর দেওয়ার নাম করে কয়েক লক্ষ টাকা প্রতারণার অভিযোগে মুর্শিদাবাদের ইসলামপুর চক গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের প্রধানের স্বামীকে পুলিশ গ্রেপ্তার করেছে। একাধিক বাসিন্দা সোহেল রানা নামে ওই ব্যক্তির বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছিল। দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিং এক ও দু নম্বর ব্লকের সংযোগকারী মাতলা নদীর চর বেআইনিভাবে ভরাট করে ক্যাফে তৈরির অভিযোগ উঠেছে ক্যানিং পূর্বের প্রাক্তন বিধায়ক শওকত মোল্লা এবং তার ছেলের বিরুদ্ধে। বিজেপির তরফে অভিযোগ করা হয়েছে, দীর্ঘদিন ধরে এই দুর্নীতি চললেও প্রশাসন কোনো পদক্ষেপ করেনি। অবিলম্বে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও দাবি জানানো হয়েছে। বেসরকারি বাস মালিক সংগঠন জয়েন্ট কাউন্সিল অব বাস সিন্ডিকেট অবিলম্বে বেসরকারি বাসের ভাড়া বৃদ্ধির দাবি জানিয়েছে। এক ভিডিও বার্তায় সংগঠনের সাধারণ সম্পাদক তপন বন্দ্যোপাধ্যায় বলেন, দীর্ঘদিন বাসের ভাড়া বাড়েনি, অথচ ডিজেলের দাম লাগাতার বৃদ্ধি পেয়েছে। এ ব্যাপারে তিনি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হস্তক্ষেপ দাবি করেছেন। অনুকূল বায়ুপ্রবাহ এবং বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় আজ বৃষ্টির সম্ভাবনা। আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা ডক্টর হবিবুর রহমান বিশ্বাস আকাশবাণীকে জানিয়েছেন,
1: বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত ধীরে ধীরে বাড়বে। মূলত 28 তারিখে প্রায় সব জায়গাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত, দমকা হওয়া 50 থেকে 60 কিলোমিটার কিছু কিছু জেলায় ও কিছু কিছু জায়গায়, এবং অন্যান্য জেলাগুলোতে 40 থেকে 50 কিলোমিটার পর্যন্ত দমকা হওয়া যেতে পারে। আর উত্তরবঙ্গে আমাদের মূলত উপরের 5টা জেলা জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, দার্জিলিং, কালিম্পং বৃষ্টিপাত হালকা থেকে মাঝারি প্রায় সব জায়গাতেই কয়েকদিন ধরে হচ্ছে এবং এটি কন্টিনিউ করবে, এটা আগামী 2 দিন পর্যন্ত থাকবে।
0: শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। বিহার সহ অন্যান্য রাজ্যে এসআইআর প্রক্রিয়া নিয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে সুপ্রিম কোর্ট বহাল রেখেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ লোকভবনে রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করে আইন শৃঙ্খলা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন। মহিলাদের সামাজিক সুরক্ষা প্রকল্প অন্নপূর্ণা ভান্ডারের রূপায়ণ নিয়ে আজ বৈঠকে বসছে রাজ্য সরকার। অনুকূল বায়ুপ্রবাহ এবং বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় আজ বৃষ্টির পূর্বাভাস। স্থানীয় সংবাদ শেষ হল।
2: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি, মহিলা মহল একটু পরে।
3: ওয়ার্ক ফ্রম হোম, হাই স্যালারি, শুধু একটাই ক্লিকে, আরে বাস,
4: অন্য ফাঁদে।
5: অচেনা অজানা লিংকে কখনো ক্লিক করবেন না, আরবিআই এ কথা বলে,
6: জেনে রাখুন, সতর্ক থাকুন।
7: অলিভিয়া নার্সিং হোম, অলিভিয়া নার্সিং হোম, দমদম, নাগের বাজার। অপারেশন ছাড়াই পাইলস, ফিশার, ফিশুলা, ভেরিকোজ ভেইন থেকে সুস্থ হয়ে একদিনে বাড়ি ফিরুন। লেজার পদ্ধতির মাধ্যমে লেজার প্রসিডিউর করছেন প্রখ্যাত সার্জন ডাক্তার প্রসেনজিৎ চৌধুরী। যোগাযোগ 9830468136। আবারও বলি 9830468136। অলিভিয়া নার্সিং হোম।
2: মহিলা মহল উপস্থাপনায় সোমা সাহা।

প্রিয় শ্রোতা বন্ধুরা, আজকের মহিলা মহলে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি সোমা সাহা। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আমাদের মে মাসে আমার কলমের বিষয় ছিল কোলাহল পেরিয়ে, আর এ বিষয়ে অনেক চিঠি এবং মেল আমাদের কাছে এসে পৌঁছেছে, তাই আজ তারই কয়েকটি আপনাদের শোনাব। সময় নষ্ট না করে সরাসরি চলে যাচ্ছি। প্রথম চিঠিটি লিখেছেন রমলা মুখার্জি, বৈচি বিবেকানন্দ পল্লী, জেলা হুগলি, পিন 7121134 থেকে। খুব সুন্দর একটা সম্বোধন করেছেন, মনের সাথী মহিলা মহল, ধন্যবাদ। কি সুন্দর বিষয় দিয়েছো গো বন্ধু, কোলাহল পেরিয়ে। সত্যি বর্তমান সময়ে শহরে এমনকি গ্রামেও কোলাহলের তাণ্ডবে প্রাণ একেবারে ওষ্ঠাগত। মনে হয় সব ছেড়ে চলে যাই কোনো এক নির্জন প্রান্তরে, যেখানে যন্ত্র দানবের গর্জন থাকবে না, যন্ত্রযানের শব্দ দূষণ থাকবে না, শুধুই থাকবে প্রকৃতির সঙ্গে ফিস ফিস করে কথা বলা, থাকবে ফুলের সুরহাব আর ফুল ফোটানোর নীরব মন্থর গতি, থাকবে লজ্জাবতীর স্পর্শানুভূতিতে অবাক করা লাজুকতা, আকর্ষবে লতানে গাছে এগিয়ে চলা। কোলাহল পেরিয়ে প্রকৃতিকে চিনতে জানতে চলে যেতে চাই কোনো এক প্রত্যন্ত প্রান্তরে, কিন্তু যাব বললেই তো যাওয়া হয় না। বাস্তবের মাটিতে দাঁড়িয়ে কোলাহলকে মেনে নিতেই হবে। তবুও আমি মাঝে মাঝে ছুটে যাই কোলাহল পেরিয়ে পৃথিবীর এক নির্জন কোণে, যেখানে শুধুই সবুজের মেলা, বুকে ভরে নিই শুদ্ধ অম্লজান, পবিত্রতায় ভরে যায় মন। বর্তমান সমাজে শব্দের কোলাহলের সঙ্গে পাল্লা দিয়ে মনের কোলাহল যেন বেশি বেড়ে যাচ্ছে। কুলসিত মনের হলাহলে কুলসকায় পৃথিবী আজ, হিংসা দেশ বন্ধ হয়ে শান্তিতে ফিরুক মানুষের মন। শ্রুতিমধুর শব্দ থাক কিন্তু হিংসার কোলাহল দূর হোক, ব্যস্ততার কোলাহল থাক কিন্তু গুলি বা বোমার শব্দ যেন আর পৃথিবীতে না ধ্বনিত হয়। মধুর ধ্বনির শুভকামনায় ডক্টর রমলা মুখার্জি, বৈচি বিবেকানন্দ পল্লী, জেলা হুগলি, পিন 7121134 থেকে লিখেছেন। পরে চিঠিটি লিখেছেন কৃষ্ণা কর্মকার, খড়ার পশ্চিম মেদিনীপুর, সূচক 7212222 থেকে। তিনিও খুব সুন্দর সমাধান করেছেন, সখী আমার কলম। বাহ, আমি এক অতি প্রত্যন্ত গ্রামের মেয়ে, প্রকৃতির কোলে জন্ম নিয়ে প্রকৃতির কোলে কেঁদে হেসে একটু একটু করে বড় হয়ে ওঠা, আবার প্রকৃতির কোলেই প্রাণের আরাম, মনের শান্তি খুঁজে নেওয়া। বিবাহ সূত্রে এলাম শহরে, প্রকৃতির সঙ্গে সব যোগ হলো বিচ্ছিন্ন, প্রাণ হাঁপিয়ে উঠল। প্রকৃতির সামনে একবার গিয়ে দাঁড়াবার জন্য প্রাণ আকুল হতো, তবু যাওয়া সম্ভব হতো না। বেশ কিছুদিন পরে গিয়ে দাঁড়ালাম আমার চিরপরিচিত সেই গ্রামে, প্রকৃতির কোলে, স্বর্গ সমান সেই মাটির ঘরে। আহা, প্রাণ জুড়িয়ে গেল, কি শান্তি! নাই কোনো কোলাহল, নাই গাড়ি ঘোড়ার আওয়াজ, নাই মানুষের ব্যস্ততার হুড়োহুড়ি। প্রকৃতির বুকে বিরাজ করছে এক অপরূপ নিস্তব্ধতা, ঝিরঝির করে বয়ে চলেছে দক্ষিণামলয়, টুপটাপ শব্দে ঝরে পড়ছে গাছের পাতা, দূর থেকে ভেসে আসছে ঘুঘুর ডাক, মাঝে মাঝে সামনের তেঁতুল গাছে বসন্ত সখা ডাক দিয়ে ঋতুরাজের বিদায় ঘোষণা করছে। সব মিলে সৃষ্টি করছে এক অপূর্ব স্বপ্নালু পরিবেশ। মুহূর্তে মন প্রাণ জুড়িয়ে গেল, অপূর্ব শান্তি ও তৃপ্তিতে ভরে উঠল আকণ্ঠ। সকলকে কালবৈশাখীর শীতল বাড়ি ভেজা শুভেচ্ছা জানালাম। বা সকলের সুস্থতা কামনা করেছেন কৃষ্ণা কর্মকার, খড়ার পশ্চিম মেদিনীপুরের, সূচক 7212222 থেকে পাঠিয়েছেন চিঠিটি। বন্ধুরা, এবার চটপট আপনাদের জানিয়ে দিই জুন মাসে এক কলমে দুই নারীর বিষয়, লীলা মজুমদারের লেখা মাকু উপন্যাস। সোনা ও টিয়া নামের দুই বোনের এক অদ্ভুত কলের পুতুল। রোবট মাকুকে উদ্ধারের দুঃসাহসিক অভিযান নিয়ে এই মানবিক গল্প পাঠকের অনুভবে। এই দুই চরিত্রের বৈপরীত্য তাদের অন্তরের উপলব্ধি লিখে পাঠান দেশ শব্দের মধ্যে। আপনারা আমাদের মেল করুন, আমাদের মেল আইডি mohilamahol.aircolkata@gmail.com। আপনারা চিঠিও পাঠাতে পারেন, আমাদের চিঠি পাঠানোর ঠিকানা এক কলমে দুই নারী, মহিলা মহল, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 7000001।
চিঠি বা মেল পাঠানোর শেষ তারিখ কিন্তু বন্ধুরা মনে রাখবেন 23 জুন 2026। আপনাদের চিঠি ও মেলের প্রতীক্ষায় থাকবে মহিলা মহল।

এবার যে চিঠিটি পড়ব সেটি পাঠিয়েছেন শ্রাবণী ভট্টাচার্য কলকাতা কলেজ স্ট্রিট থেকেই। তিনি লিখছেন, শহরের গোলাহল থেকে বেরিয়ে যাব কোথায় বুঝে পাই না, যেখানেই যাব কিছু হুড়োহুড়ি লেগে থাকবেই। খুব যেতে ইচ্ছে করে জানো দিক শূন্যপুরে, অথবা যেতে পারি দেবদার উপায়নের দেশে ও যেখানে থাকবে শুধুমাত্র অনারম্ভর আন্তরিকতা। একবার জানো বাবার সাথে গিয়েছিলাম নিগম, বর্ধমান জেলার মঙ্গলকোট থানার অন্তর্গত এই গ্রামটি বাবার মামার বাড়ি। সেখানে ধুধু করা মাঠ, যেখানে রেললাইনের ধারে হাঁটা যেত, ওই বাড়ির ছর্দি নিয়ে গিয়েছিল অনেক বছর আগে। সেখানে কি শান্ত, কি নির্জন, কি বলবো, একদম চুপচাপ চারপাশ। এখনকার সব সুখ সে যুগে না থেকেও আনন্দ ছিল অনেক বেশি। শীতের দিনে ভোরবেলা ঘুম থেকে উঠলে মুখ থেকে একরকম ধোঁয়া বের হতো, তখন কনকনে ঠান্ডা। খড় যে এত আরামের বিছানা দেয় জানতাম না, খড়ের ওপর না লেপ কম্বল খুব আরামদায়ক। মাটির নিকোনো মেঝে ছিল সেখানে, কাঠের জালে রান্না, মাছের ঝাল, ভাত, কি অমৃত খেতে। এখন সেই ধুধু মাঠ ঘরবাড়ি উঠে গেছে নিশ্চয়ই, শীততাপ নিয়ন্ত্রিত যন্ত্রগুলো ঘর ঠান্ডা করে। বাইরে বাড়ায় অসম্ভব গরম, গাছ পুকুর বিলুপ্ত প্রায়। যদি সেই পুরনো দিনে ফিরে যেতে পারতাম কোলাহল পেরিয়ে, সেই পুকুর, চণ্ডীমণ্ডপ, মাটির বাড়ি, কুসুম ফুলের বীজ দেওয়া চাল ভাজা খেতে পারতাম, একটু নির্ভেজাল আনন্দ পেতাম হয়তো। সকলকে শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে শেষ করছি। লিখেছেন শ্রাবণী ভট্টাচার্য কলেজ স্ট্রিট কলকাতা থেকে। এবার জানিয়ে দিই জুন মাসের আমার কলমের বিষয়, ঝড় বৃষ্টির রাতে। একটা সময় ছিল যখন ঝড়ের সময় ঠান্ডা বাতাস উঠলে আমরা গল্প করতে বসতাম, প্রথমে হ্যারিকেন, তারপর চার্জার লাইট, তারপর ইনভার্টার। সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন আমাদের গল্প করার সেই আবহ পাল্টে দিয়েছে, কিন্তু বদলায়নি সেই ঝরা পাতার উড়ে যাওয়ার ইচ্ছে। আজও ইচ্ছে করে চা আর তিলে ভাজা নিয়ে জমে উঠুক ঝড় বৃষ্টির সন্ধ্যের আসর। বাড়িতে হোক বা বাইরে, ঝড় বৃষ্টির সেই স্মৃতির গল্প আমাদের জানাতে লিখে পাঠান ঝড় বৃষ্টির রাত্রে শিরোনামে 150 শব্দের মধ্যে। আপনারা আমাদের মেইল করুন, আমাদের মেইল আইডি আপনাদের জানা, তবু বলে দিই mohilamahol.aircolkata@gmail.com। আপনারা আমাদের চিঠিও পাঠাতে পারেন, চিঠি পাঠানোর ঠিকানা আমার কলম, মহিলা বিভাগ, প্রযত্ন কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। চিঠি বা মেইল পাঠানোর শেষ তারিখ 23 জুন 2026।

এবারে চিঠিটি লিখেছেন চন্দনা রায়, 2 নম্বর সূর্যসেন স্ট্রিট, ডাক নবগ্রাম, জেলা হুগলি, পিন 7122 4 6 থেকে। প্রিয় মহিলা মহল, জীবন সবসময় এক বর্ণে এক ছন্দে চলতে চায় না, সে অন্যরকম কিছু চায়, এখানে নয় ওখানে, এইরকম মানসিকতা থেকেই মন টানে সুদূরের প্রতি। কোলাহল পেরিয়ে হঠাৎ একদিন বের হলাম, বেশি দূরে নয়, হুগলি জেলার রঘুনাথপুর গ্রামে। যে রঘুনাথপুর গ্রামের কথা বলছি তার অবস্থান রাজা রামমোহনের জন্মস্থান রাধানগরের অদূরে। এখানে নিরিবিলি এক বিশাল আমবাগান। আমরা জানি রামমোহনের সতীদাহ প্রথা রদ করার আন্দোলন, অথচ তারই বাড়িতে তার প্রবল বাধা ও আপত্তি সত্ত্বেও তার বৌদি আলোকমঞ্জরী দেবীকে সতী করা হয়। এই আমবাগানে সতীর বেদী প্রতিষ্ঠা করা হয় যা আজও বর্তমান। পরে বাড়ি থেকে বিতাড়িত হয়ে ওই আমবাগানেই বসবাস শুরু করেন তিনি। ভগ্ন অবস্থায় যে বাড়ি এখনও বর্তমান, তার বাড়ির সামনে বসলে আজও রোমাঞ্চিত হতে হয়। শান্ত স্নিগ্ধ পরিবেশ, গাছগাছালিতে ভরা, জায়গাটি অখ্যাত অথচ কি ভীষণ প্রখ্যাত। শহরের কোলাহল থেকে মুক্ত অথচ ছায়া সুনিবিড় শান্ত পরিবেশ, এত কাছে এমন সুন্দর স্থানটি মন ভরিয়ে দেয়। বাড়ি বাড়ি মনে আসে কবির সেই কথাটি, দেখা হয় নাই চক্ষু মেলিয়া, হর হতে শুধু দুপা ফেলিয়া, একটি ধানের উপর একটি শিশুর বিন্দু। শুভেচ্ছা সহ চন্দনা রায়, লিখছেন 2 নম্বর সূর্যসেন রোড, ডাক নবগ্রাম, জেলা হুগলি, পিন 7122 4 6 থেকে। আজকের শেষ চিঠিটি লিখেছেন আনন্দময়ী মুখোপাধ্যায়, 1/67 mm ঘোষ রোড, কলকাতা 74 থেকে। নগর কলকাতার ধুলিধূসরতা থেকে একটু বেরিয়ে পড়তে ইচ্ছে করছিল, জুটে গেল মাধবী আর বাসন্তী। গিয়েছিলাম আমরা এই জন্মে একবারই সবুজে ছাওয়া জল জঙ্গলে ঘেরা সেই বনভূমি সুন্দরবন। ভরে নিয়ে এসেছি মণিমাণিক্য, মধুমাঝি নৌকা করে, নৌকা তো নয় লঞ্চ বিহার, মাঝির নাম অমল সারেং, গোসাবার পাখিরালয় গ্রাম থেকে অমল গাইড। অনেক অনেক নয়ন জুড়ানো জল জঙ্গল, দুপাশে বসতি পেরিয়ে 5 নদীর মিলনস্থল গমন, জলের রঙের স্পষ্ট তারতম্য 5 সখীর রঙের সমাহারে মিলেমিশে এক বর্ণালী সমুদ্র। জল শুধু জল, দেখে দেখে চিত্ত মোর খুশিতে উজ্জ্বল। হ্যাঁ, চিত্তের গভীরেই সেই নৌকা যাত্রা অতিরিক্ত স্বাদ পূরণের সফলতার উজ্জ্বল। চোখের আরাম, মনের প্রশান্তি, ম্যাংগ্রোভের অরণ্য, পাখিদের মাছ শিকার, অমলের বায়নাকুলারে পাখি চেনা, এক গভীর সুন্দর প্রকৃতি জগতে সারাটা দিন। আইলার পর মানুষ আবার বসতি গড়ে তুলেছে, পশু পাখি গাছপালা নিবিড়ভাবে দেখে বাংলা মায়ের রূপ স্পষ্ট হলো না, বনবিবির দেখা মেলেনি। বন্ধুরা, তোমরা যেও সবাই মিলে, অনুরোধ করেছেন আনন্দময় মুখোপাধ্যায়, লিখছেন 1/67 mm ঘোষ রোড, কলকাতা 74 থেকে।

0: এতক্ষণ শুনছিলেন মহিলা মহল, উপস্থাপনায় ছিলাম সোমা সাহা।
1: এতক্ষণ শুনলেন কলকাতা কেন্দ্রের বিভিন্ন অনুষ্ঠান, আকাশবাণী মুর্শিদাবাদ। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে। এখন শুনবেন লোকগীতির অনুরোধের আসর। সকলকে স্বাগত আজকে লোকগীতির অনুরোধের আসরে, সঙ্গে রয়েছি আমি টুম্পা পাল। অনুষ্ঠানের শুরুতেই শুনবেন কবিতা রায়ের কণ্ঠে। গানটি শুনতে চেয়ে অনুরোধ করেছেন আলাউল মল্লিক ও রূপসোনা বেগম, দেউড়া আমতা হাওড়া থেকে। রইল আপনাদের জন্য আজকের এই লোকগীতির অনুরোধের আসরের প্রথম গানটি আপনাদের পছন্দের।

লোকগীতির অনুরোধের আসরে কবিতা রায়ের কণ্ঠে লোকগীতির পর এবারে শিল্পী রুনা লায়লা। রুনা লায়লার কণ্ঠে গানটি শুনতে চেয়ে অনুরোধ করেছেন রতন ব্যানার্জি রামপুরহাট থেকে।

শুনছেন লোকগীতির অনুরোধের আসর। এবারে অনুরোধকারী শ্রোতারা হলেন নিমাই দাস, চুমকি কৃষ্ণ রিয়া ও চণ্ডীচরণ দাস, মারগ্রাম সন্ন্যাসীতলা মুর্শিদাবাদ থেকে। আপনাদের জন্য রইল আপনাদের পছন্দের পূর্ণদাস বাউলের কণ্ঠে আপনাদের পছন্দের গানটি।

গানটি শুনলেন আব্বাসউদ্দিন আহমেদের কণ্ঠে। গানটি শুনতে চেয়ে অনুরোধ করেছিলেন জিয়ারুল মণ্ডল, ইনারুল মণ্ডল ও ইরফান মণ্ডল, টিকটিকিপাড়া রওশনবাগ মুর্শিদাবাদ থেকে। এবারে শিল্পী স্বপন বসু। আদিত্য মুখোপাধ্যায়, অপর্ণা মৌ, তাথৈ ও কৌশিক ছোটসাটুই মুর্শিদাবাদ থেকে। আপনারা শুনুন এবারের এই গানটি স্বপন বসুর কণ্ঠে।

ফিরে এলাম স্বপন বসুর কণ্ঠে গানের পর। এবারে শিল্পী কার্তিক দাস বাউল, মোহাম্মদ খোরশেদ আলী মণ্ডল, নূরজামাল মণ্ডল, কিশোর কুমার দাস ও জ্যোৎস্না দাস, তালপুকুর হাড়িভাঙা মুর্শিদাবাদ থেকে আপনাদের পছন্দের শিল্পীর এই গানটি এবারে শুনুন।

এবারে অনুরোধকারী শ্রোতা হলেন সাধন মুখোপাধ্যায় বাঁকুড়া থেকে। আপনি শুনুন ইমন চক্রবর্তীর কণ্ঠে এবারের এই লোকগীতিটি।

আজকে লোকগীতির অনুরোধের আসরে পর্যন্তই, এতক্ষণ সঙ্গে ছিলাম আমি টুম্পা পাল, আকাশবাণী মুর্শিদাবাদ। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 মেগাহার্টজ FM প্রচার তরঙ্গে। আকাশবাণীর 90 বছর পূর্তি উপলক্ষে আজকের বিশেষ অনুষ্ঠান আকাশবাণী এবং দুই কিংবদন্তী রবীন্দ্রনাথ ঠাকুর এবং কাজী নজরুল ইসলাম, সকলকে স্বাগত আজকের এই বিশেষ অনুষ্ঠানে। সঙ্গে রয়েছি আমি টুম্পা পাল। আকাশবাণী বা অল ইন্ডিয়া রেডিও ভারতের জাতীয় বেতার সম্প্রচার মাধ্যম। 1936 সালে যাত্রা শুরু করা এই সংস্থাটি তথ্য, শিক্ষা ও বিনোদনের মেলবন্ধনে ভারতের কোটি কোটি মানুষের প্রাত্যহিক জীবনের এক অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছে। আকাশবাণী শব্দটির আক্ষরিক অর্থ যদি বলি, আকাশ থেকে আসা দৈববাণী। এটি ভারতের বৃহত্তম সম্প্রচার সংস্থা এবং বিশ্বের অন্যতম বৃহৎ রেডিও নেটওয়ার্ক, যা বহুভাষিক এবং বহুমাত্রিক সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে ভারতের বৈচিত্র্যের মধ্যে ঐক্যের প্রতীক হয়ে উঠেছে। 1927 সালে আকাশবাণী মুম্বাই ও আকাশবাণী কলকাতা স্থাপিত হয় এবং তাঁরা ব্যক্তিগত ট্রান্সমিটার দিয়ে ভারতে রেডিও সম্প্রচার শুরু করেন। 1930 সালে জাতীয়করণ করা হয় এবং তারপর এটি ভারতীয় সম্প্রচার পরিষেবা ইন্ডিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশন নামে পরিচিত হয়। 1936 সালের 8ই জুন ইন্ডিয়ান স্টেট ব্রডকাস্টিং সার্ভিস পরিবর্তিত হয়ে অল ইন্ডিয়া রেডিও নাম ধারণ করে। পরবর্তী সময়ে মহীশূরের MV গোপালস্বামী 1956 সালে আকাশবাণী নামটি জনপ্রিয় করে তোলেন। অবশেষে 1957 সালে অল ইন্ডিয়া রেডিওর আনুষ্ঠানিক নাম হিসেবেই আকাশবাণী গৃহীত হয়। ভারতীয় বেতারের ইতিহাসে এক বিশেষ অধ্যায়ের নাম আকাশবাণী। সেই ঐতিহ্যের 90 বছর পূর্তি দেশ জুড়ে পালিত হচ্ছে এবং বিভিন্ন অনুষ্ঠান পালিত হচ্ছে। সেই আনুষ্ঠানিক আত্মপ্রকাশের পর গৌরবময় 90 বছর আমরা পূর্ণ করলাম। এই ঐতিহাসিক মাইলফলক উপলক্ষে দেশ জুড়ে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সমৃদ্ধ ঐতিহ্য এবং সংস্কৃতির উদযাপন চলছে সব জায়গায়। আর এই গৌরবময় উদযাপনের দিনগুলিতে যে দুজন কিংবদন্তীকে স্মরণ না করলেই নয়, তাঁরা হলেন বাংলা সাহিত্য এবং সাংস্কৃতিক অঙ্গনে যেন মুদ্রার এপিঠ আর ওপিঠ। একজন যেখানে শান্ত, ধ্রুপদী এবং সুগভীর সুরের প্রতীক, অপরজন অন্যদিকে দ্রোহ, প্রেম ও তারুণ্যের অগ্নিশিখা। আকাশবাণী বিভিন্ন কেন্দ্র প্রতিষ্ঠার পর থেকেই এই দুই দিকপালের জন্ম আর প্রয়াণ দিবস সহ বিভিন্ন বিশেষ অনুষ্ঠানে তাঁদের যৌথ স্মরণ এক অবিচ্ছেদ্য ঐতিহ্যে পরিণত হয়েছে। একজন হলেন রবীন্দ্রনাথ ঠাকুর এবং অপরজন হলেন
কাজী নজরুল ইসলাম। আকাশবাণীতে রবীন্দ্র নজরুল স্মরণ মূলত এই দুই দিকপালের আদর্শ, সৃষ্টি ও সম্পর্কের মেলবন্ধন। তাঁদের সাহিত্য, গান এবং পারস্পরিক সুগভীর সৌহার্দ্য নিয়ে বেতার মাধ্যমের আলোচনা, আবৃত্তি ও সঙ্গীত, এবং এই আলোচনা, আবৃত্তি ও সঙ্গীতের মধ্য দিয়ে নিয়মিত শ্রদ্ধা নিবেদন করা হয়। এবারে আসি আকাশবাণীতে রবীন্দ্রনাথ ঠাকুর। আকাশবাণী কলকাতার সূচনা লগ্নে, সালটা 1925, কালমৃগয়া ও বৈকুণ্ঠের খাতা নাটকগুলো সম্প্রচারিত হওয়ার জন্য প্রস্তুত হয়। 1926-27 সালের দিকে রবীন্দ্রনাথ নিজে আকাশবাণীতে তার কবিতা ও প্রবন্ধ পাঠ করেন এবং গান পরিবেশন করেন।

সাহিত্য সারা বাংলার ঘরে ঘরে পৌঁছেছে। বাংলা সংস্কৃতির প্রচার ও প্রসারে কবির সৃষ্টির ভূমিকা অনস্বীকার্য। আকাশবাণী প্রতিষ্ঠার পর থেকেই রবীন্দ্রসঙ্গীতের শিক্ষাদান ও চর্চা একটা নতুন মাত্রা পায়। বেতারের মাধ্যমে প্রথিতযশা শিল্পীরা রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করেন। রবীন্দ্র দর্শন ও তাঁর গানের বাণী সমগ্র বাঙালির মননে গেঁথে দেওয়ার কাজটি আকাশবাণী দীর্ঘদিন ধরে করেছে। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হল একটি উল্লেখযোগ্য পংক্তি, ধরা রাঙিনা হতে ওই শোনো আকাশবাণী, অমর লোকের মহিমা দিল যে মর্ত লোকেরে আনি। এই পংক্তিটিতে রবীন্দ্রনাথ আকাশবাণী শব্দের ব্যবহার করেছেন। এছাড়াও কবির আরও একটি বিখ্যাত কবিতা জন্মদিন, যা পরিশেষ কাব্যগ্রন্থে অপূর্ণ নামে সংকলিত, আকাশবাণী থেকে স্বয়ং কবির কণ্ঠে সম্প্রচারিত হয়। তাহলে আকাশবাণীর সঙ্গে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। তাই আজকের এই দিনে চলুন তাঁর একটি গানের মধ্য দিয়ে আমরা তাকে স্মরণ করি।

হ্যাঁ, এই ভাবি আকাশবাণীর সঙ্গে থেকে গেছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। আকাশবাণীর সঙ্গে আর এক কিংবদন্তি নজরুল ইসলাম, তাঁর সম্পর্কেও অত্যন্ত নিবিড় ছিল। তিনি নিয়মিত বেতার কেন্দ্রে গান গাওয়া, আবৃত্তি করা এবং সুরারোপ করার কাজ করতেন। আকাশবাণীতে নজরুল ইসলামের রচিত শ্যামাসঙ্গীত, গজল ও আধুনিক বাংলা গান নিয়মিত সম্প্রচারিত হতো, বা হয় এখনও। 22শে শ্রাবণ 1341 বঙ্গাব্দের রবীন্দ্রনাথের মহাপ্রয়াণের দিনে আকাশবাণী থেকে নজরুলের স্বরচিত কবিতা রবিহারা সরাসরি সম্প্রচারিত হয়। ওই দিন তিনি মৃত্যুহীন রবীন্দ্র এবং সালাম অস্ত রবি শিরোনামে আরও কয়েকটি কবিতা লেখেন এবং প্রচার করেন। বাঙালির জাতীয় জীবনে যে কোনো সংকট, উৎসব বা জাতীয় দিবসে নজরুলগীতি অপরিহার্য। বাঙালিকে ঐক্যবদ্ধ করে সাংস্কৃতিক উদ্দীপনা যোগায়। আকাশবাণীর আলোচনায় প্রায়শই এই রবীন্দ্রনাথ ঠাকুর এবং নজরুল ইসলামের ব্যক্তিগত সম্পর্কের দিকটি উঠে আসে। বয়সে প্রচুর ব্যবধান সত্ত্বেও দুজনের মধ্যে ছিল গভীর হৃদ্যতা। নজরুল ইসলামের বিদ্রোহী কবিতা শুনে তাঁকে বুকে টেনে নিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। কারাবন্দী নজরুলকে রবীন্দ্রনাথ তাঁর বসন্ত গীতিনাট্যটা উৎসর্গ করেছিলেন। নজরুল ইসলামের জন্য এটি ছিল তাঁর পরম প্রাপ্তি। আকাশবাণীর সঙ্গীতানুষ্ঠানগুলোর মূল ভিত্তি কিন্তু এই রবীন্দ্র এবং নজরুল সঙ্গীত। রবীন্দ্রসঙ্গীতের ধ্রুপদী রূপ এবং নজরুলের রাগাশ্রয়ী ও গজল মিশ্রিত সুরের বৈচিত্র্য বাংলা সংস্কৃতিকে সমৃদ্ধ করেছে। আকাশবাণী এই দুই সঙ্গীত ধারাকে সমান মর্যাদায় শ্রোতাদের দরবারে পৌঁছে দিয়েছেন। আকাশবাণীর মাধ্যমে রবীন্দ্র নজরুল স্মরণ শুধুমাত্র আনুষ্ঠানিকতার মধ্যেই সীমাবদ্ধ থাকেনি। এটি বাঙালির মননে ধর্মনিরপেক্ষতা, প্রেম, দেশপ্রেম ও মানবিকতার চেতনা জাগিয়ে তুলেছে। তাঁদের দুজনের সৃষ্টিকর্ম প্রজন্ম থেকে প্রজন্মে বাংলা ভাষাকে বিশ্বের দরবারে মর্যাদার আসনে অধিষ্ঠিত করে চলেছে। আজ আকাশবাণী প্রযুক্তিগত উন্নতির সাথে তাল মিলিয়ে আরও প্রসারিত। বিভিন্ন ধরনের শিক্ষামূলক, তথ্যমূলক, কৃষিভিত্তিক ও বিনোদনমূলক অনুষ্ঠান সম্প্রচারিত হয়। টেলিভিশন ও ইন্টারনেটের যুগেও আকাশবাণী তার বিশ্বাসযোগ্যতার আবেদন ধরে রেখেছে। একেবারে প্রত্যন্ত গ্রামাঞ্চল থেকে শুরু করে শহরাঞ্চল পর্যন্ত সব স্থানেই এটি একটি নির্ভরযোগ্য এবং সহজলভ্য তথ্য ও বিনোদনের মাধ্যম। আকাশবাণী কেবল একটি সম্প্রচার মাধ্যমই নয়, এটি ভারতীয় সংস্কৃতির এক জীবন্ত দলিল। FM ব্যান্ডের পাশাপাশি ইন্টারনেট ও মোবাইল অ্যাপসের মাধ্যমেও বিশ্বজুড়ে এর সম্প্রচার পৌঁছে যাচ্ছে। তাই এটাই বলবো, আকাশবাণী থাকবে, আপনারা আকাশবাণীর সঙ্গে থাকুন এবং বছরের পর বছর এই দুই কিংবদন্তির অমর সৃষ্টি রয়ে যাক মর্যাদার সঙ্গে। চলুন একটা নজরুলগীতি শুনতে শুনতে অনুষ্ঠানের শেষ পর্বে চলে যাই।

দিনের শীর্ষে দিনান্তিকায় আপনাদের সকলকে স্বাগত। আজ সঙ্গে রয়েছে আমি টুম্পা পাল। বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি ভালোই আছেন। কি করি বা বলি যে সম্পূর্ণ ভালো আছেন? একদমই তাই। আসলে এখন যে ধরনের সময় যাচ্ছে, তাতে করে ভালো থাকাটা খুব ভালো থাকাটা যায় না। কারণ আমাদের এই যে শরৎ ঋতু, তার প্রথম ঋতু গ্রীষ্ম। সেই গ্রীষ্ম তো আমাদের এখন দাঁড়ে মানে কি, একেবারে ঢুকেই পড়েছে। গ্রীষ্মের এই গরমে একেবারে হাঁসফাঁস ব্যাপার আমাদের, কি তাই তো? গ্রীষ্মের যে রুক্ষ দহন জ্বালা জর্জরিত রূপ, সেটা সব সময় আমাদের তটস্থ করে তুলছে, তাই না? একদমই তাই। তাই আজকে প্রথমেই আমার একটা কথা খুব মনে পড়ছে, মানে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কবিতার কিছুটা অংশ। হে ভৈরব, হে রুদ্র বৈশাখ, ধুলয় ধূসর রুক্ষ উড্ডীন পিঙ্গল জটাজাল, তপক্লিষ্ট তপ্ত তনু মুখে তুলি বিষাণ ভয়াল, কারে দাও ডাক হে ভৈরব, এ রুদ্র বৈশাখ। আপনাদের মনে হতেই পারে যে এখন তো বৈশাখ নয়, নাই বা থাকল জ্যৈষ্ঠ, কিন্তু বৈশাখ জ্যৈষ্ঠ সব মিলেই তো গরম, তাই না? রবীন্দ্রনাথ ঠাকুর এই শিবের রুদ্ররূপের সঙ্গেই তুলনা করেছেন আমাদের গ্রীষ্ম রাজাকে। সূর্যের প্রখর তাপে প্রকৃতি যখন একেবারে শুষ্ক তৃষাদীর্ণ, তখন কবি ধ্বংস আর জড়াকে জয় করার জন্যই বৈশাখকে আবাহন করেছেন। দাবদাহের মধ্য দিয়ে একটা নতুন সৃষ্টি, শান্তির আহ্বান খুঁজে পেয়েছেন। এখন এই যে প্রচণ্ড গরমের দাবদাহে আমাদের জনজীবন তো একেবারেই বিপর্যস্ত। তীব্র গরম আর্দ্রতার ফলে শরীর একেবারেই জলশূন্য। বৃষ্টির আশায় আমরা সকলে তাকিয়ে রয়েছি। তবে গরমের সঙ্গে সঙ্গে এটাও বলতে পারি যে মাঝে মাঝে এই বিকেলবেলার দিকটায় যেভাবে ঝড় হচ্ছে আর কি, তাতে করে বলতেই পারি যে সমস্ত কিছু উড়িয়ে টুড়িয়ে একেবারে কিছুটা হলেও ঠান্ডা করছে। তাতে আর কি, বৈকালে হলো, রাতটুকু একটু হালকা একটু আমেজ পেলাম ঠান্ডা ঠান্ডা, আবার সকালে যেকে সেই গরম। তাই এই আর্দ্রতাজনিত অস্বস্তিকর আবহাওয়া আমাদেরকে হাঁপিয়ে ওঠার উপক্রম করছে। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ এতই বেশি যে প্রকৃত তাপমাত্রার চেয়ে বহুগুণ বেশি হচ্ছে গরমের অনুভূতি, তাই নয় কি? একদমই তাই। তাহলে এই গরমে আমরা কি করব? আমাদের জীবনযাত্রাটাও বা কিভাবে চলবে? কীরকম হবে আমাদের লাইফস্টাইল? কি খাব? কেমন করে যত্ন নেব? আর সব থেকে বড় কথা যে একটা বিশেষ মরশুম, অর্থাৎ ফলের মরশুম এই সময়। সবটা মিলিয়েই আজকের কিন্তু আমাদের এই দিনান্তিকা। কিন্তু সবটাই বলবো, তার আগে চলুন প্রথমে একটা গান শুনে নিই, খুব শুনতে ইচ্ছে করছে।

আচ্ছা বন্ধুরা, এখন তো মে মাস, মে মাসের আর মানে প্রায় শেষ, আর দুই তিন দিন রয়ে গেছে, তিন চার দিন রয়ে গেছে, তারপর জুন আর জুলাই, গরমটা আরও আরও বাড়বে। আর যখন বাড়বে তখন এরকম বিকেলবেলা ছোট্ট ছোট্ট করে কালবৈশাখীর ঝড় বা এমনি ঝড়, এগুলোও নিশ্চয়ই আমরা আশা করব না? আমরা একটু বেশ জম্পেশ করে বলবো একটু বৃষ্টি আসুক, বৃষ্টির জন্য চাতক পাখির মতো চেয়ে থাকব। এই গ্রীষ্ম কিন্তু কবির কাছেও ভোলানাথ শিবের মতোই কল্যাণের দূত। কবি ধ্বংসের মধ্যেও কিন্তু শুনতে পেয়েছিলেন শান্তির কল্যাণ মন্ত্র। তাই তো কবি বলেছেন, হে বৈরাগী করে শান্তি পাঠ, উদার উদাস কণ্ঠ যাক ছুটে দক্ষিণে ও বামে, যাক নদী পার হয়ে যাক চলি গ্রাম হতে গ্রামে, পূর্ণ করি মাঠ। একদম তাই, মাঠ ঘাট পূর্ণ করে আসুক, বর্ষা নেমে আসুক।

0: এই যে তীব্র দাবদাহ, এই তীব্র দাবদাহের মধ্যেই আমাদের কালবৈশাখী আর মিষ্টি আমের গন্ধ, মধুর জ্যৈষ্ঠের পাকা কাঁঠাল, এছাড়া কি বাঙালির গ্রীষ্মকাল সম্পূর্ণ হয়? একদমই নয়, একেবারেই অসম্পূর্ণ। কি তাই তো বন্ধুরা, এই মৌসুমি ফলগুলো নিয়েই কিন্তু বাঙালির নস্টালজিয়া ও আয়োজন চিরন্তন। বৈশাখের শুরুতেই কাঁচা আম দিয়ে তৈরি হয় ডাল, চাটনি, আচার। গরমে প্রাণ জুড়াতে কাঁচা আমের শরবত বাঙালিদের অত্যন্ত প্রিয়। হিমসাগর, ল্যাংড়া, খিরসাপাতি, একেবারে সেই থেকে শুরু করে আম্রপালির মতো সুমিষ্ট আমের স্বাদ, এই স্বাদ নেওয়ার সেরা সময় কিন্তু এই জ্যৈষ্ঠ মাস। কাঁঠাল আমাদের জাতীয় ফল, জ্যৈষ্ঠের গরমে পাকা কাঁঠালের মিষ্টি সুবাস বাঙালির প্রত্যেকটা ঘরে উৎসবের আমেজ নিয়ে আসে। মুড়ি ও চিঁড়ের সঙ্গে পাকা কাঁঠাল বাঙালির একটা ঐতিহ্যবাহী ও তৃপ্তিদায়ক খাবার বলতে পারি। শুধু আম কাঁঠাল স্বাদে সেরা নয়, পুষ্টিতেও কিন্তু সেরা। প্রচুর পরিমাণে ভিটামিন এ, সি ও ক্যারোটিন থাকে, যা আমাদের পুষ্টির অভাবটাকে দূর করতে সাহায্য করে। বাংলা সাহিত্যের ছড়া, গল্প, উপন্যাস এগুলোতেও কিন্তু আম কাঁঠালের গুরুত্ব অত্যন্তই। হ্যাঁ, বলছিলাম যে বাংলা সাহিত্যের কথা ছোটবেলায় বৈশাখ জ্যৈষ্ঠ মাস ছিল আমাদের আমময়। পাড়ায় কাঁচা মিঠে আমের গাছ থাকা মানেই ছোটরা সেই গাছের ঢিল ছুঁড়বেই। আম কাটার জন্য আবার চাকুও বানাতাম। কালবৈশাখী এলে সবাই আম গাছের নিচে ছুটতাম। কি তাই তো? আচ্ছা, আমি এই যে বলছি, আপনারাও নিশ্চয় হারিয়ে যাচ্ছেন আপনাদের সেই ছোট্টবেলায়, কারণ আমি আপনারা সকলেই তো এগুলো করেছি, তাই না? আম গাছের নিচে ঝরে পড়া আম যে কুড়াতে পারবে সেই আম তার। শৈশবে একটা গান ছিল, মনে পড়ছে? আমি মনে করিয়ে দিই। আমরা বলতাম, ঝড় এলো এলো ঝড়, আম পড়ো আম পড়ো, কাঁচা আম, ডাসা আম, টক আর মিষ্টি, এই যা এলো বুঝি বৃষ্টি। আরও একটা ছড়া, জসীমউদ্দিনের লেখা, ঝড়ের দিনে মামার দেশে আম কুড়াতে সুখ, পাকা জামের শাখায় উঠি রঙিন করি মুখ। আর ওই যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় লেখা আমাটির ভেঁপু বা পথের পাঁচালি, সেটা তো সকলেরই পড়া। সত্যজিৎ রায়ের চলচ্চিত্র পথের পাঁচালি, সেটাও দেখা সকলের। অপু আর দুর্গার ঝড়ের মধ্যে আম কুড়াতে যাওয়া যেন আজও চোখে ভেসে ওঠে। গ্রীষ্মের ছুটিকে তাই আম কাঁঠালের ছুটিও কিন্তু বলা হতো। রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায়, সেই মনে পড়ে জ্যৈষ্ঠের ঝড়ে রাত্রে নাহি কো ঘুম, অতি ভোরে উঠি তাড়াতাড়ি ছুটি আম কুড়াবার ধুম। সেই সুমধুর স্তব্ধ দুপুর পাঠশালা পলায়ন, ভাবিলাম হাই আর কি কোথায় ফিরে পাবো সে জীবন, সত্যি হয়তো ফিরে পাবো না। সেই স্মৃতিগুলোকে বুকে আঁকড়ে ধরেই আমরা জীবন কাটিয়ে দেব, তাই না? তবে বন্ধুরা, এসব তো হলো, এবার বলে দিই এই গ্রীষ্মের দাবদাহ থেকে বাঁচার জন্য আমাদের কি কি পদ্ধতি উপায় অবলম্বন করতে হবে। প্রথমে বলবো, জল পান করতে হবে একেবারে 3-4 লিটার জল প্রত্যেক দিন আমাদেরকে খেতেই হবে। কারণ এই যে গরম, গরমের জন্য তো আর বাড়িতে বসে থাকা যাবে না, তাই না? কাজে বেরোতে হবে, স্কুলে যেতে হবে, ছোটরা স্কুলে যাবে, আমরা কাজে যাব, কাজেই যেতে যখন হবে তখন তার সঙ্গে লড়াইও করতে হবে। তাই 3-4 লিটার জল প্রত্যেক দিন নিয়ম করে পান করব। সেই সঙ্গে যেটা করব সেটা হচ্ছে রোদটাকে এড়িয়ে চলব। রোদের জন্য আমরা চোখে যাতে রোদ না লাগে তার জন্য সানগ্লাস, এবং অবশ্যই হাতে ছাতা থাকবে, এবং ছাতা সঙ্গে তো থাকবেই, এবং সাইকেল বা মোটর সাইকেল চালাতে গেলে যেটা আমাদের হয় সেটা হচ্ছে বাইক চালাতে গেলে হয়তো সবসময় ছাতা তো নেওয়া যায় না, তখন কিন্তু মুখে কোনো কাপড় জড়িয়ে বা রুমাল বেঁধে এটাও করতে হবে। আর খাদ্যাভ্যাস, সব থেকে বড় কথা হচ্ছে খাদ্যাভ্যাসটাকে ঠিকঠাক রাখতে হবে। তরমুজ, শশা, দই, সবুজ শাকসবজি এইগুলো খেতে হবে খুব করে, প্রচুর পরিমাণে, এবং তেল ঝাল যুক্ত মশলা যুক্ত খাবারগুলোকে আমরা অ্যাভয়েড করব, বর্জন করব। এবং সব থেকে বড় কথা, প্রাণী আর উদ্ভিদের যত্ন নেব। মানে আমরা এই যে আমাদের বাড়ির বাইরে যদি একটু পাত্র থাকে তাহলে সেই পাত্রে একটু জল দিলাম, রাস্তার যে আমাদের কুকুর সম্প্রদায় তারা এসে খেলো, বা অনেকের বাড়িতেই পাখিরা আসে, পায়রা বা অন্য পাখিরা আসে, তাদের জন্য একটু জল রেখে দিলাম, কারণ তারাও তো গরমের মধ্যে কষ্ট পাচ্ছে, তাই না? তাহলে সব মিলিয়ে আমাদেরকে কিন্তু সব দিকেই খেয়াল রাখতে হবে, এবং অবশ্যই ভালো থাকতে হবে, সুস্থ থাকতে হবে। তাহলে আজকে আপনাদের কাছ থেকে আমি কথা নিলাম, আপনারাও কথা দিলেন যে এই গরমে ঠিকঠাক করে চলবেন, যাতে করে জীবনে যত লড়াই এসেছে যেভাবে পেরিয়ে এসেছি আমরা, ঠিক সেই রকম করেও এই গরমটা, এই অস্বস্তিকর গরমটাকেও আমরা কিন্তু পেরিয়ে যাব। খুব ভালো থাকবেন সকলে, সুস্থ থাকবেন। আজকের দিনান্তিকা এই পর্যন্তই, এতক্ষণ সঙ্গে ছিলাম আমি টুম্পা পাল।
1: আকাশবাণী মুর্শিদাবাদ।

আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 মেগাহার্টজ এফএম প্রচার তরঙ্গে। এখন বিবিধ ভারতীর অনুষ্ঠান মুম্বাই কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে।

लगाते बनी मन चली, छुप के छुपा के छुपी नजर बचा के गुप चुप चली।

0: आप सुन रहे हैं विविध भारती राष्ट्रीय सेवा
1: आकाशवाणी मुर्शिदाबाद অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্জে এফএম প্রচার তরঙ্গে। এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত বিভিন্ন শিল্পীর কণ্ঠে, প্রথম গানের শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়।

বিভিন্ন শিল্পীর কণ্ঠে শুনছেন রবীন্দ্রসঙ্গীত। পরের গানে যাবার আগে একটি ঘোষণা। আজ রাত 10:10 জলসাঘর অনুষ্ঠানের বিষয় রাগে রঙে নজরুল। আপনারা সরাসরি এই অনুষ্ঠানে যোগদান করতে 9434921300 নাম্বারে ডায়াল করতে পারবেন। মনে রাখবেন, আজকের জলসাঘর অনুষ্ঠানের বিষয় রাগে রঙে নজরুল। ঘোষণাটি শেষ হল। রবীন্দ্রসঙ্গীতের আসরে হেমন্ত মুখোপাধ্যায়ের পরেই শিল্পী পূর্বা দাম।

গানটি শুনলেন সুবিনয় রায়ের কণ্ঠে। এরপরই গানের শিল্পী সুচিত্রা মিত্র।

বিভিন্ন শিল্পীর কণ্ঠে এতক্ষণ শুনলেন রবীন্দ্রসঙ্গীত। শিল্পীরা ছিলেন হেমন্ত মুখোপাধ্যায়, পূর্বা দাম, সুবিনয় রায়, চিত্রলেখা চৌধুরী, এবং শেষ গানটি শুনলেন দেবব্রত বিশ্বাসের কণ্ঠে। এখন নজরুল গীতি বিভিন্ন শিল্পীর কণ্ঠে। প্রথম গানের শিল্পী ফিরোজা বেগম।

বিভিন্ন শিল্পীর কণ্ঠে শুনছেন নজরুল গীতি। আসরের শেষ গানটি শুনুন, ধীরেন বসুর কণ্ঠে।

বিভিন্ন শিল্পীর কণ্ঠে এতক্ষণ শুনলেন নজরুল গীতি। শিল্পীরা ছিলেন ফিরোজা বেগম, অনুপ ঘোষাল, পুরবী দত্ত এবং ধীরেন বসু। নজরুল গীতির অনুষ্ঠান এই পর্যন্তই। আকাশবাণী মুর্শিদাবাদ কিছুক্ষণের মধ্যেই পরবর্তী অনুষ্ঠান

0: শ্রোতা বন্ধুদের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ক্ষেত খামারের কথা। আজ ক্ষেত খামারের কথা অনুষ্ঠানে আমরা পেয়েছি
1: মুর্শিদাবাদ জিয়াগঞ্জ ব্লকের হাড়িভাঙা প্রসাদপুর গ্রামের একজন গোপালককে, যিনি এই গোপালনের ওপরই তার পরিবার নির্ভর করে, সেই রকমই একজন আমরা গোপালককে পেয়েছি। নাম সমর ঘোষ। সমরবাবু, আপনাকে আকাশবাণীর পক্ষ থেকে নমস্কার।
2: নমস্কার।
1: তো আপনার এখন বয়স কত?
2: আমার বয়স স্যার এখন 35 বছর।
1: 35? আচ্ছা, পরিবারে কে কে আছে?
2: পরিবারে আছেন মা বাবা, স্ত্রী, একটা ছেলে, ভাই, ভাইয়ের বউ।
1: অনেকজনই তো সদস্য পরিবারে নাকি?
2: পরিবারে অনেক সদস্য।
1: তাও কতজন?
2: 7 জন আছে
1: পরিবারে। 7 জন? তো এই পরিবারে যে খরচ খরচা বা এই পরিবার মানে কিসের উপরে নির্ভর করে?
2: গরুর উপরেই আমাদের নির্ভর, গোপালন করে। হ্যাঁ,
1: এটার উপরই আপনাদের সংসার মোটামুটি নির্ভর।
2: নির্ভরশীল।
1: তো কি জাতের গরু পোষেন
2: এখন? স্যার আমার কাছে আছে এখন সাইওয়াল আর হলস্টেন।
1: সাইওয়াল আর হলস্টেন, মানে সত্যি হচ্ছে যে বিদেশি?
2: হ্যাঁ, বিদেশি। হলস্টেনটা বিদেশি, সাইওয়ালটা আমাদের দেশি থেকেই ক্রস করে ওটা সাইওয়াল হয়েছে,
1: মানে ক্রস ব্রিড। ক্রস ব্রিড,
2: হ্যাঁ, ক্রস ব্রিড।
1: তো এই এই গরু আপনারা হঠাৎ করে পুষতে গেলেন কেন?
2: এই গরু স্যার দুধ উৎপাদন ক্ষমতা বেশি।
1: হ্যাঁ,
2: আমাদের যে দেশি গরু ছিল আগে, দুধ মানে একটা গরুতেই স্যার মোটামুটি 20 লিটার 25 লিটার করে দুধ দিচ্ছে বিদেশি গরু গুলো। সাইবাল গুলো 15-15 উপর দিচ্ছে সাইবাল গুলো।
1: আচ্ছা,
2: একটা দেশি গরু পুষলে 5 কেজি বেতন, 7 কেজি বেতন।
1: হ্যাঁ,
2: অনেকটা লাভবান হচ্ছি।
1: মানে অনেক প্রচুর দুধ দেয়, তাই তো?
2: প্রচুর দুধ দেয়, এবার দুধটা অনেকদিন আপনার ভরণ হওয়ার পরে 7 মাস 7.5 মাস পর্যন্ত দুধ দেয়, নিজের ইচ্ছায় বন্ধ করতে হয়, গরুতে দেবো না বলে না।
1: আচ্ছা, মানে নিজে না নিলে তখন?
2: হ্যাঁ হ্যাঁ, তাও স্যার শেষের দিকে 6-7 কেজি দুধ থাকে, খাবার কমিয়ে কমিয়ে দুধ বন্ধ করতে হয় জোর করে, মানে না হলে বন্ধ হবে না।
1: আচ্ছা, তো কতগুলো আছে গরু আপনার এখন?
2: এখন স্যার বড় দুধ দেওয়া গরু আমার 15টা মতো আছে। 15টা
1: মানে টোটাল 15টা? 6 মায়ে মিলে 15টা?
2: না, 6 মায়ে মিলিয়ে স্যার 28টা আছে এখন। 28টা
1: 28টা 28টির মধ্যে আপনার দুধ দিচ্ছে 15টাতে?
2: হ্যাঁ, এখন 15টা, 14টাতে 14টাতে দিচ্ছে এখন।
1: 14টাতে দুধ দিচ্ছে। দুবেলা দুধ দেয় না একবেলা?
2: না, দুবেলাই দেয়।
1: দুবেলাই দেয়? কত হয় দুধ
2: এখন স্যার? একটু মানে সব গরু তো জালি বাচ্চা না, কিছু জালি বাচ্চা আছে, কিছু বড় বাচ্চা আছে। এখন মোটামুটি আপনার 150-এর আশপাশে আছে। কোনোদিন হয়তো 2-5 কেজি কম হয়, কোনোদিন বেশি হয়।
1: মানে 150 লিটার?
2: 1 কুইন্টাল 50 কেজি। হ্যাঁ, 1 কুইন্টাল 50 কেজি মতো হয় এখন।
1: বা,
2: কোনোদিন হয়তো 5 কেজি বেশি হয়, কোনোদিন কমও হয়।
1: হ্যাঁ, তার মানে অনেক দুধ তো?
2: হ্যাঁ, এখন অনেকই দুধ।
1: হ্যাঁ, তো এই এত দুধ আপনি কি করেন দুধটা?
2: এখন দুধ স্যার আমুলকে দিই, আমুল দুধের সেন্টার আছে আমাদের পাড়ায়, আমুলকে দিই। একটা নতুন কোম্পানি এসে তাকে দিচ্ছি কিছুটা, আর বাকিটা ভাগীরথী, ভাগীরথী সোসাইটিকে দিই। আগে ভাগীরথীকে দিতাম, আমুল এই 2 বছর বসে যে আমুল, আমুলকে আমুলের মত বলে আর একটা নতুন কোম্পানি এসেছে, এও ভালোই দাম দিচ্ছে। আমুলের থেকেও মোটামুটি আপনার 50 পয়সা 1 টাকা লিটারে বেশি, সেই জন্য একেও কিছুটা দিচ্ছি।
1: আচ্ছা আচ্ছা, তার মানে দুধ বিক্রি করতে আপনার কোনো অসুবিধা নেই?
2: না, দুধ বিক্রি করার কোনো অসুবিধা নাই।
1: আচ্ছা, এই যে এদেরকে দুধ দিচ্ছেন, তো এই পেমেন্ট কিভাবে করে আপনাদেরকে?
2: পেমেন্ট স্যার সপ্তাহে পেমেন্ট,
1: সপ্তাহে পেমেন্ট করে?
2: হ্যাঁ, ভাগীরথী ভাগীরথী 10 দিনে দেয়, আর আমুল আর ওই রেড কালচার ওরা সপ্তাহে সপ্তাহে অ্যাকাউন্টে ট্রান্সফার করে। ওরা যাই হয় হ্যান্ড ক্যাশ কেউ দেয় না, অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেয়।
1: ও আচ্ছা, তো এই যে এতগুলো গরু আপনি মানে পুষছেন, এগুলো কি ছেড়ে পোষেন না গোয়াল ঘরে পোষেন?
2: না স্যার, বাধা, আমাদের বাধা সিস্টেম
1: সব বাধা। তো যেখানে আপনি গরুটাকে রাখেন সেই গোয়াল ঘরটা কেমন, কিসের তৈরি?
2: গোয়াল ঘরটা স্যার ইটের তৈরি, আপনার পাকা ছাদ দিয়ে করা, মানুষের মতোই করা ঘর,
1: একদম মানুষ বড় ঘর করা নাকি মানে পাকা ঘর?
2: হ্যাঁ হ্যাঁ, মানুষের মতো একদম পাকা ঘর। 100 ফুট লম্বা স্যার আমার ঘরটা, 100 ফুট লম্বা, চওড়া 15 ফুট।
1: বাহ,
2: মেঘের
1: বড় তো,
2: করে ছাদ সবই কমপ্লিট।
1: হ্যাঁ তার মানে অনেক বড় তো আপনার।
2: হ্যাঁ স্যার অনেক বড়, আমার ঘর যতটা বড় সে দৃষ্টি আমার এখনো গরু কম আছে স্যার, আগামীতে আরো বাড়াবো এরকম ইচ্ছা।
1: বাহ খুব ভালো, খুব ভালো আইডিয়া নিচ্ছেন। এই যে এতগুলো গরুকে খাওয়ান কি?
2: স্যার এখন খাচ্ছে খড় খাচ্ছে, আর আপনার ওই নিপি আর ঘাস,
1: হ্যাঁ
2: ওই ঘাস আর জব ঘাস হয়ে গেছে,
1: ও ঘাস
2: এই তিনটে মিক্স করে খাচ্ছে এখন।
1: ঘাস,
2: জমিতে সবুজ ঘাস স্যার 5 বিঘা 7 বিঘা সবসময় ঘাস থাকেই।
1: হ্যাঁ
2: হ্যাঁ ভুট্টা নিপি আর জব গহম যখন যা সিজন তখন সেটা থাকেই।
1: আর এমনি খড় খাওয়ান,
2: হ্যাঁ খড় খাওয়াই,
1: আর আর এছাড়া আর কি খাবার?
2: আর আপনার ওই দানা খাবার আপনার ওই ভুট্টা পিসাই,
1: হ্যাঁ
2: গমের আটা, আর ওই সমিতির আমলের ওই একটা মেয়াদ খোল পাওয়া যায় পেন্সিল খোল সেইটা, আর আপনার ওই অল্প পরিমাণে সর্ষের খোল।
1: আচ্ছা সর্ষের খোল,
2: হ্যাঁ সর্ষের খোল মানে বেশি দিলে গরু তো খেতে চায় না, ঝাঁজ আছে তো সর্ষের খোলটা,
1: হ্যাঁ হ্যাঁ
2: সেই জন্য ওই 500 করে 500 মতো করে দিই আপনার ওই সর্ষের খোল, আর ওইগুলো আপনার মেয়াদ খোল ভুট্টা ভুট্টার ময়দা গমের ময়দা এইগুলো মোটামুটি আপনার 1.5 কেজি 2 কেজি করে ওইগুলো দিই। মানে একটা গরু যে 10 এর উপর দুধ দেয় তাকে মোটামুটি স্যার 6-7 কেজি দানা খাবার দিই।
1: বাহ, তাহলে যত্ন পরিচর্যাটা বেশ ভালোই, মানে খাওয়া দাওয়ার দিকে একটু
2: হ্যাঁ হ্যাঁ
1: যত্নও আছে বলতে
2: হ্যাঁ
1: গেলে।
2: স্যার যত্ন আছে, কারণ বিদেশি গরু বা আমাদের এখানকার যে সাইবল গরু গুলো আছে সেইগুলোকে যদি খাবার দাবার না দিই তাহলে তো স্যার কিছু লস হবে আমার বাঁধা গরু,
1: হুম হুম হুম
2: ওদেরকে ঠিক খাওয়ালে ওরা ঠিক মতো দুধ দিলে আমার তখন লাভ দেখতে পাবো,
1: মানে আপনাকে, আপনি যেমন গরুকে দেখবেন গরু আপনাকে দেখবে,
2: গরু আমাকে তেমন দেখবে।
1: তেমন দেখবে, খুব ভালো। তো সারাদিনে কতবার মোটামুটি খেতে দিতে হয়?
2: সেটা ওই সকালবেলায় উঠে আপনার গরুকে সকালবেলায় দুবার দিই,
1: হুম
2: দুবার দিই আপনার ওই মানে খড় কাটা ও জব কাটা ভুট্টা কাটা মিক্স করা থাকে
1: হুম
2: দুবার দিই 2 পেছে,
1: হুম
2: আর বিকেলের দিকে 3 বার মতো দিই।
1: আচ্ছা
2: আর ওই বিকেলে আপনার খাওয়ানোর আগে আমার সিস্টেমটা একটু আলাদা স্যার, প্রতিটা না দেয় 20 লিটার 15 লিটার, এখন শীতকালে একটু কম দিই জল, 15 লিটার মতো জল দিই, তো ওই সব দানা খাবার গুলো সব দিয়ে দিই,
1: হুম
2: দিয়ে আপনার গরু বেঁধে দিই, সব গরু দিয়ে খেয়ে নেয় প্রথমেই খোলটা ওই দানা খাবারটা পুরোটা খেয়ে নেয়,
1: হুম
2: তারপরে তখন ওই যেমন খায় সেই হিসাবে তখন চারা দিই খড় কাটা আর ওই মিক্স করা খাবার।
1: আচ্ছা, আর
2: মানে খাওয়ানো খাওয়াতে যে অনেক সময় লাগে স্যার সেই রকম কিছু না,
1: হ্যাঁ
2: খাবার রেডি করা থাকে তো আপনার এই সকালবেলাতে 1-1.5 ঘন্টা খায় আর বিকেল বেলাতে 2 ঘন্টা 2.5 খায় এটাই।
1: আচ্ছা, দেখেছেন গরুকে সবুজ ঘাস না খাওয়ালে কি হয়?
2: সবুজ ঘাস না খাওয়ালে দুধের পরিমাণটা অনেকটাই কমে যায়,
1: আচ্ছা
2: সবুজ ঘাসটাতে দুধটাকেও ধরে রাখে স্বাস্থ্যটাকেও ধরে রাখে,
1: হুম
2: হ্যাঁ মানে সব দিক দিয়েই লাভবান সবুজ ঘাস, আবার খড়ও কম থাকে, খড় কিনতে হয় কম,
1: হুম
2: সবুজ যদি নিজের ঘাস থাকে তাহলে স্যার অনেকটাই খড় কম লাগে।
1: হুম হুম আর এছাড়া কিভাবে পরিচর্যা করেন আপনি, কিভাবে গা ধুয়ে দেন, কিভাবে গোয়াল ঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করেন, এই বিষয়টা যদি
2: ওই আপনার মোটামুটি 2-1 দিন পর পর, এখন শীতকাল গরমের সময় তো দুবার করে ধুই, সকাল বিকেল দুবার ধুয়ে দিই, ফিনাইল টিনাইল দিই আপনার মাঝে মধ্যে ওই গোয়ালের চারিপাশে ব্লিচিং মারি, আর আপনার গরুর গরমকালে গাও ধোয়াই মানে প্রতিদিনই দুবার করে ধুয়ে দিই, এখন শীতকাল হয়তো 2-3 দিন পরে গা যখন নোংরা হচ্ছে তখন ওই গাটা ধুয়ে দিই, ঘরটাও পরিষ্কার করে দিই।
1: আচ্ছা, মানে সবসময় পরিষ্কার রাখতে হয়?
2: হ্যাঁ হ্যাঁ স্যার, নোংরা হওয়ার পরে নোংরা যেমন হয় সেরকম গোয়াল ঘর ধোয়া বা গরুর গা ধোয়ানো এখন এরকম ভাবে মেনটেন্স করে। আর গরুকে আপনার কৃমির ওষুধ
1: হুম
2: বছর 2 বার খাওয়াই,
1: হুম
2: আপনার লিভার টনিক ভিটামিন এইগুলো আমুলের ডাক্তার আছে, আমাদের ভাগীরথীর ডাক্তার, আমাদের ব্লকের ডাক্তার, ওদের সঙ্গে মোটামুটি স্যার কিছু সমস্যা হলে ওদের সঙ্গে গিয়ে আলোচনা করি, ওরা পরামর্শ দেয় যে এই করলে সুবিধা হবে,
1: হুম
2: হ্যাঁ সেই অনুযায়ী আমরা চলি।
1: হুম
2: আর এমনিতে আমরা স্যার ঘোষ ছোট থেকেই সেই বাবারাও গোপালন করতো, আমরাও এখন ওই গোপালনে যুক্ত অনেকটাই আমরাও আইডিয়া করতে পারি ছোটখাটোর জন্য ডাক্তার ডাকি না।
1: হুম
2: হ্যাঁ
1: রোগ তো কি
2: বড়
1: ধরনের হতে পারে, হয় কি ধরনের?
2: রোগ স্যার ওই জ্বর টর হয় সময় ওই প্যারাসিটামল থাকে কাছে,
1: হুম
2: ডাক্তারবাবু থেকে ফোন করি যদি ওই প্রথমে খুব কমই খাইয়ে দিলে ওই প্যারাসিটামল এই ভালো হয়ে যায়, যদি না হয় তার থেকে বেশি হয়ে যায় তখন ডাক্তার বাবু দেখে কল করিয়ে এসে তখন ইঞ্জেকশন করে। তারপরে আপনার পালানের যেমন সমস্যা, একটু অনেক গরু বাচ্চা দেওয়ার পরে হয় ম্যাস্টেটিস বলে রক্ত যেটা থুনকা, সেই সবগুলো হয় স্যার। ওইগুলো মোটামুটি আমরা দুহানোটা খুব ঘন ঘন দুহাই, বাচ্চা আটকিয়ে দুহাই, তারপরে আপনার বরফের সেদ টেদ দিই, তারপরে আপনার স্প্রে থাকে ডাক্তারবাবুর কাছে স্প্রে এনে রাখি, সেগুলো মানে যখন যেটা প্রয়োজন হয়। আমাদের যখন আয়ত্তের বাইরে চলে যায় তখন ডাক্তারবাবু থেকে কল করি, ডাক্তারবাবুরা না আসতে পারলে ওরা নাম করে দেয় যে এই নিয়ে এটা ব্যবহার করো, দেখো অনেকটাই সুবিধা হবে। তো মোটামুটি স্যার অসুবিধা হয় না,
1: সেরকম মারাত্মক কিছু মানে রোগ বালাই কিছু?
2: মারাত্মক কিছু না। আমি আমি স্যার মোটামুটি 10 বছর থেকে গরু পুষি, তখন কম ছিল, তখন 8টা 10টা ছিল, এই বছর 3-4 থেকে একটু বাড়িয়েছি। তো সেই রকম বড় কিছু আমি ধাক্কা খাইনি বা বড় কিছু গরুর অ্যাক্সিডেন্ট হয়নি যে তাতে আমার প্রচুর পরিমাণে লস হয়ে গেছে বা কিছু। এই আপনার ম্যাস্টেটিস আর এই জ্বর, এই দুই ছাড়া আর অন্য কিছু কিন্তু আমার আজ পর্যন্ত হয়নি এখনো।
1: আচ্ছা, বাচ্চা যেগুলো হয় ধরুন এড়ে বা বকনা যেগুলো হয় সেগুলো কি করে?
2: আপনার স্যার এড়ে বাচ্চা ওই 4 মাস 5 মাস বয়স হয় আর অমনি বিক্রি করে দিই।
1: আচ্ছা, কত
2: ওইগুলো স্যার রেখে ওই দাম স্যার ছোটবেলা তো ভালোই দাম হয়, আপনার 6,000, 7,000, 8,000, 10,000 পর্যন্ত হয়েছে, 2-1 বার হয়েছে। যে বাচ্চাগুলো খুব আকারে বড় খুব ভালো ই হয়, তো ওই 5 মাসের হলো দালাল বা আমাদের পাশের গ্রামের মুসলিম পাড়া আছে, ওরা ওই এড়ে বাছুরের প্রতি খুব ভক্তি স্যার। তো ওরা এসে আমাদের বড় বড় গরু, সেই জন্য ওদের খুব চাহিদা হয় যে বাচ্চা গুলো খুব বড় হবে আকারে, যা দাম তার থেকে একটু বেশি দিয়েই নিয়ে চলে যায়।
1: আচ্ছা,
2: আর বকনা গুলো থাকে
1: থেকে মানে ওগুলোকে আবার পালন করেন বাড়িতে?
2: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ স্যার, ওইগুলো আবার বড় হয়, আবার নতুন গরু হবে, সেই হিসাবে বকনা গুলো একটাও বিক্রি করি না, ওই এড়ে বাচ্চা গুলোই বিক্রি করি।
1: আচ্ছা, বলছি যে মোটামুটি প্রতিদিন আপনার কেমন খরচ হয় এই গরু পালন করতে গিয়ে?
2: স্যার এখন এখন একটু গরুর খাবারের দাম বেশি দিই স্যার, ভুট্টার দানার দাম বেশি, গমের ময়দার দাম বেশি, শস্যের ফলেরও এখন অনেক দাম বেশি, মোটামুটি স্যার আমার এখন 2,000 টাকা 2,000 টাকা পার ডে খরচ হচ্ছে।
1: বাহ, আর আপনার দুধ বিক্রি করে পাচ্ছেন কত?
2: দুধ বিক্রি করে আপনার মোটামুটি এখন স্যার ওই 5,000-এর কাছাকাছি হয়।
1: তার মানে ঠিকঠাক যদি আমরা একটা কেউ কোনো বেকার যুবক যদি একটু ঠিকঠাক করে যদি গোপালন করে তাহলে তার সংসার এই গোপালনের উপরই চলে যাবে, তাই তো?
2: চলে যাবে। আমাদের গরুর খাবারের দাম ধরে যে আমরা যে আমি বাবা সময় দিছে লেবারের কিন্তু যে টুনির দাম ধরেনি কিন্তু স্যার, শুধু খাবারের দাম ধরেছে।
1: না সে ঠিক আছে, খাবার এ তো বাড়িতে পরিশ্রম করতেই হবে, কিছু পরিশ্রম না করলে তো আর রোজগার হবে না, সবাইকেই পরিশ্রম করতে হবে। তো যেটা নিজেদের নিজেরা পারা যায় সেটাই ধরে নিতে হবে যে সেটাই আমাদের পরিশ্রম। তাহলে বন্ধুরা, এতক্ষণ আমরা মুর্শিদাবাদ জিয়াগঞ্জ ব্লকের হাড়িভাঙা প্রসাদপুর গ্রামের একজন প্রগতিশীল কৃষক বন্ধু সমর ঘোষের যে গোপালনের যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতার কথা আমরা শুনলাম। এর জন্য আমাদের তরফ থেকে এবং কৃষক বন্ধুদের তরফ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার।
2: নমস্কার।
3: এবারে স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে আনা অনুষ্ঠান।
0: বন্ধুরা, আজ আমরা এসে উপস্থিত হয়েছি বেলডাঙ্গা 2 নম্বর ব্লকের শক্তিপুর গ্রামে। আর এই গ্রামে এসে একজন মহিলা ছাগপালককে পেয়েছি যিনি ছাগল পালন করেন। আসুন একটু পরিচয় করি। আপনার নাম?
4: নমিতা হাজরা।
0: নমিতা হাজরা, সংসারে কে কে আছে?
4: সংসারে স্বামী আছে, অবিবাহিতা মেয়ে আছে, অবিবাহিতা ছেলে আছে, মানে তারা এখন পড়াশোনা করছে, তাদের খরচা কিছুটা আমাকে এতে থেকেই জোগাড় করতে হয়। হ্যাঁ,
0: আপনাদের এই সংসারটা কিসের উপরে নির্ভর?
4: সংসারটা আমার স্বামী ওই মাছের ব্যবসা করে, মাছের ব্যবসা করে উনি বাইরে থাকেন, আর আমি বাড়িতে টুকটাক ছেলে মেয়েদের খাতা পেন যেগুলো জোগাড় মানে অলরেডি মানে
0: হাত খরচের
4: হাত খরচের জন্য হয়তো কারোর কাছে চাইলে পাবো না, সেটা তো আমি মানে রুজি রোজগারের মতন এরকম একটা ইয়ে করি আর কি।
0: তো কি করেন বাড়িতে, কি কি কাজ করেন
4: বাড়িতে?

0: জলের দিকে একটু ছেড়ে দিই, কিন্তু খাবার টাবার আমাদের কেনা খাবার,
1: কেনা খাবার মানে কিনে খাওয়াতে হয়,
0: কিনে খাওয়াতে হয়। ধানটা কোনো সময় দেখা যাচ্ছে ডিম দিচ্ছে না, তখন হয়তো সময় হয়ে গেল, লেট হচ্ছে, তখন একটু ধান কিনে নিয়ে আসতে হয়, ধান খাওয়াতে হয়।
1: আর ছাগল আছে বলছিলেন, কটা আছে ছাগল?
0: ছাগল 10টা আছে। ওদেরকে মানে খাবার খোল খাওয়াতে হয়, 22 টাকা কেজি হয়, কোনো সময় 20 টাকা কেজি হয়। আর মাইলও এক মুঠো করে ভিটামিন থাকবে না বলে মাইলও কিনে নিয়ে আসি, 20 টাকা কিলো মাইলও নিয়ে আসি। তখন যখন ওই খড় খাওয়ায়, খড়ও কিনে নিই, আমাদের জমিতে কোনো নেই, আমার জমি জায়গা কিচ্ছু নয়, আমাদের শরীরের ওপর নির্ভর। হ্যাঁ, এই জন্যে এইগুলো আমি পালিত করি, যাতে একটু
1: এ থেকে লাভ হয়। আপনার
0: লাভ বলতে মনে কোনো কিনে তো খাওয়াতে পারবো না বাচ্চাদেরকে, একটা ডিমের দাম 10 টাকা, তাই সেই 10 টাকাটা আমি কিনতে যাব, একটু মেহনত করলে হয়তো ঘর থেকে পাবো, এই আশায় এইগুলো করছি।
1: এমনি ধরুন বলছেন 15টা হাঁস, 15টা হাঁসে প্রতিদিন এমনি ডিম হিসাবে কতগুলো করে?
0: মানে মানে 8টা 10টা মানে 15টা হাঁসের মধ্যে 7-8টা মানে পাচ্ছি। হ্যাঁ, তারপরে যখন অ্যাভেলেবেল হয় তখন 15টা
1: বেশি হয়
0: এরকম। সব মানুষের আছে, পশু পাখিরও আছে, হয়তো যখন দেয় না দেখা যাচ্ছে।
1: আবার কতদিন পর দেয় ডিম? একবার ডিম দেওয়ার পরে,
0: একবার ডিম দেওয়ার পর একটু রেস্ট নাই, 15 দিন রেস্ট নিয়ে আবার দেয়,
1: আবার
0: দিতে থাকে। মানে খাওয়ার উপর নির্ভর করে, মানে ভারী একটু খাবার, ওই ধানগুলো কিনে নিয়ে এসে খায়, 15-16 টাকা কিলো ধান নিয়ে এসে দিতে হয়। তখন দেখা যায় যে ধানটা যখন খাওয়া হয়ে যায় তখন একটু শরীরটা ওদের ভালো হয়, ভিটামিনটা পায়, তখন ডিমগুলো আবার ঠিক টাইম মতন আবার দেয়। আবার শরীর খারাপ হলে ওষুধ নিয়ে আসতে হয় দোকান থেকে, বলে গরু ডাক্তারের কাছে থেকে ওষুধ নিয়ে আসতে হয়, ট্যাবলেট খাওয়াতে হয়। যখন থপথপ করে বসে পড়ে, বসার সময় হাঁটতে পারে না, তখন আমরা মনে মনে ভাবি যে রোগ ধরে গেছে,
1: রোগ হয়েছে।
0: হ্যাঁ, সেটা ভাবি যে তখন কি বললে ওষুধটা দিয়ে দেয়, তখন ওষুধটা খাওয়ানোর পর তখন আবার সুস্থ হয়ে যায়। এরকম খরচ আছে ওদের পিছনে।
1: সে তো আছেই খরচ, মানে যত্ন পরিচর্যা করতে হবে, খরচও আছে। তো একটা তো আপনি দেখছেন যে এখান থেকে একটা ডিম পাচ্ছেন, সেই ডিম থেকে হয়তো আপনি প্রতিদিনে একটা 40-50 বা 60 টাকা একটা পাচ্ছেনই?
0: হ্যাঁ, 50-60 টাকা পাচ্ছি
1: প্রতিদিন পাওয়া যায়।
0: হ্যাঁ, 70 টাকা মানে পার ডে আমার পাওয়া যায়।
1: হ্যাঁ, তো এটাকে আপনি বেশি পরিমাণে করছেন না?
0: হ্যাঁ, বেশি পরিমাণে, আমার বাড়িটা একটু ছোট, তো বাড়িটা একটু ছোট, রাখার ওদের অসুবিধা, হয়তো একসঙ্গে অনেকগুলো রাখলে হয়তো কষ্ট হবে ওদের। মানে আমি যতটুকু ক্ষমতার জোরে মানে যা করি ওদেরকে সুস্থ রাখ, মানে ইয়ে করি আর কি, সুস্থ রাখবার চেষ্টা করি। যখন আমার বিয়ে হয়ে আসলাম তখন শ্বশুরবাড়িতে দেখি সব খাটনির উপর নির্ভর, তা আমার তখন একটা মনে হলো যে সামনে পুকুর আছে, তাহলে কী করবো? মানে স্বামীকে চাইতে পারি না পয়সা, যে দেবে কোথা থেকে, মানে তার ইনকাম না থাকলে মানে কোনো ভাতটুকুনাই জোগাড় হতো কোনোরকম। যে আমার হচ্ছে আমি হাঁস মুরগি কিনবো, মায়ের থেকে একটু হাঁস মুরগি কিনে নিয়ে এসে তখন থেকে আমি আমার মানে হাঁস মুরগি বাড়িতে না থাকলে আমার মানে মাথাটাই খারাপ করে, যে আমি ওই নিয়েই চলি। হুম, কোনো সময় না থাকলে আমি মানে পাগল হয়ে যায়, মানে ওরা তো কোনো অত্যাচার নাই ওদের। হ্যাঁ, সকালবেলাতে খেয়ে দিয়ে পুকুরে চলে যায়, পুকুরে জাস্ট ওরা মানে খাবার পায় না কিছু,
1: হ্যাঁ
0: চড়ে বেড়ায়, তারা একটু হাওয়া লাগে বেড়ানোর মতন আর কি। হ্যাঁ, কিন্তু আবার যখন আসে তখন একবার ওই দুপুরের দিকে একবার ওঠে, তখন আবার একটু ভাত খেয়ে নেয়, আবার সন্ধ্যার দিকে যখন আসে তখন আবার চাল টাল কিছু খুদ ওইগুলা দিলে এবারে তখন ওরা খেয়ে।
1: আর যে ছাগলের কথা বলছিলেন, যে ছাগলগুলো আপনার আছে সেগুলো কি জাতের ছাগল?
0: ছাগল সব আমার দেশি ছাগল,
1: দেশি ছাগল মানে আমাদের যে কালো ছাগল যেগুলো বলি,
0: কালো যেগুলো
1: ব্ল্যাক বেঙ্গল যেগুলো
0: আমরা বলি। হ্যাঁ, কালো ছাগল,
1: এর মাংস খুব সুস্বাদু।
0: হ্যাঁ, ওই ছোট ছোট গিটি গিটি ছাগল এরকম। হ্যাঁ, তার দুটো বাচ্চা হবে, মাঘ মাসের দিকে বাচ্চা হবে, ওদেরকে ঘরে রেখে দিয়েছি, আর বাকিগুলো সব ছাড়া আছে, একটু দেখতে হয় কারোর জন্য।
1: এরকম একটা হিসাব করে দেখেছেন যে আপনি যে ছাগলগুলো পুষছেন, ধরুন 10-12টা যে ছাগলটা আছে আপনার, যে বছরে আপনি কতগুলো ছাগল বিক্রি করতে পারেন, পাটি হোক বা খাসি হোক?
0: এরকম হয়তো সবসময় তার খাসি হয় না। হ্যাঁ, হয়তো দেখাচ্ছে মেয়ে বাচ্চা হচ্ছে, ছেলে বাচ্চা হচ্ছে, তার মধ্যে থেকে হয়তো এদের ওদেরকে হয়ে গেল, তাদের টাইম টেবিল খাওয়ানো করতে করতে 2-4টে থাকছে আর কি। এরকম
1: এমনি ছাগলের রোগ বালাই তো হয়,
0: হ্যাঁ হয়, যখন
1: তার জন্য কি করেন?
0: তার জন্য পশু চিকিৎসালয় আছে, ওখানে নিয়ে যায়, ওখান থেকে যদি চিকিৎসা না হয় তাহলে তখন কেনা ওষুধ।

0: খাওয়াতে হয় আমাকে সময়।
1: এমনি ভ্যাকসিন ট্যাকসিন?
0: হ্যাঁ, ভ্যাকসিন ট্যাকসিন ওখানে গেলে পরে দিয়ে দেয়, যদি নিয়ে যায় টুকটুকিতে নিয়ে যায়, ও টোটোগুলো ভাড়া করতে হয়, খুব পয়সা দিতে হয়, সঙ্গে যেতে হয়।
1: কি ধরনের রোগ হয় দেখেছেন?
0: রোগ হয় ও ঠান্ডা লাগে, ঠান্ডা লাগে, হয়তো খুঁড়ি খুঁড়ি হাঁটছে, হয়তো খেলো না, 4-5 দিন ভালো করে খেতেই পারলো না, মানে ওদের ভিতরে মনে হয় জ্বর জ্বর হয়। ডাক্তারবাবুকে জিজ্ঞেস করে যে এগুলো কি, বলছে জ্বর টাইপের হয়, তখন খায় না, মুখে ঘা হয়, সেগুলো ওষুধ দিলে সেরে যায়, আবার কতগুলো আর সারতেও চায় না, মানে সেটা হয়তো ডেড হয়ে গেল, এরকমও হয়।
1: যে মোটামুটি এই করে আপনার চলছে?
0: হ্যাঁ, মোটামুটি হাত খরচাটা বলতে দুটো বাচ্চা আছে বলছে না, অভিতা মেয়ে আছে, ছেলে আছে, তাদেরকে একটু কিছু করতে পারি, হয়তো কোথাও গেল ইয়ে গেলো, তখন তাদের হাতে হয়তো কিছু পয়সা দিতে পারলাম।
1: সেরকম সুযোগ থাকলে হয়তো আপনি আরো বেশি
0: করে করতে পারবো,
1: করতে পারবেন, মানে সেই ইচ্ছা আপনার
0: আছে।
1: বেশ বন্ধুরা, এতক্ষণ আমরা বেলডাঙ্গা 2 নম্বর ব্লকের শক্তিপুর গ্রামের নমিতা হাজরার সঙ্গে তার যে ছাগ পালন এবং যে হাঁস মুরগি পালনের কথা আমরা শুনলাম, এর জন্য আমাদের তরফ থেকে এবং কৃষক বন্ধুদের তরফ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ, নমস্কার।
2: নমস্কার। এতক্ষণ শুনলেন স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে আনা অনুষ্ঠান।
3: এতক্ষণ শুনলেন আকাশবাণী মুর্শিদাবাদ প্রযোজিত অনুষ্ঠান ক্ষেত খামারের কথা।
4: এখন চাষি ভাইদের জন্য আবহাওয়ার বিজ্ঞপ্তি। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাঠানো সর্বশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত 24 ঘন্টায় মুর্শিদাবাদ জেলার কোনো কোনো অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হয়েছে। আগামী মঙ্গলবার 2 জুন পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে মুর্শিদাবাদ জেলার অধিকাংশ অঞ্চলে বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ সহযোগে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। চাষিভাই এবং অত্যাবশ্যকীয় জনসেবা সমূহের উদ্দেশ্যে জানানো হচ্ছে আগামীকাল বৃহস্পতিবার এবং আগামী পরশু শুক্রবার অর্থাৎ 28 এবং 29 মে মুর্শিদাবাদ জেলার কোনো কোনো অঞ্চলের ওপর দিয়ে 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। পরবর্তী 2 দিনের আবহাওয়ার সামান্য পরিবর্তন হবে। আবহাওয়ার বিজ্ঞপ্তি শুনলেন আকাশবাণী মুর্শিদাবাদ। অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্জি FM প্রচার তরঙ্গে। এখন পরবর্তী অনুষ্ঠান কিছুক্ষণের মধ্যেই শুনতে পাবেন।

কীর্তন গান শুনলেন হেমন্ত মুখোপাধ্যায় এবং সহশিল্পী বৃন্দের কণ্ঠে। কীর্তনের আসরের শেষ গান শুনুন প্রতিমা বন্দ্যোপাধ্যায় এবং সহশিল্পী বৃন্দের কণ্ঠে।

বিভিন্ন শিল্পীর কণ্ঠে এতক্ষণ শুনলেন কীর্তন। শিল্পীরা ছিলেন ছবি বন্দ্যোপাধ্যায়, রামকুমার চট্টোপাধ্যায়, প্রমীলা চক্রবর্তী, হেমন্ত মুখোপাধ্যায় এবং প্রতিমা বন্দ্যোপাধ্যায়। কীর্তনের আসর এই পর্যন্তই। আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্জে FM প্রচার তরঙ্গে। এখন চলতি অধিবেশনের পরবর্তী অনুষ্ঠানগুলি সম্পর্কে জানিয়ে দেব। সন্ধে 6:40 শুনবেন স্বচ্ছ ভারত অনুষ্ঠান, 6:55 অতুল প্রসাদের গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে, 7:10 প্রতিদিনের মতোই আজ সন্ধ্যায়, 7:30 স্বাস্থ্য দর্পণে, 8:10 শুনবেন পতাকা কুইজ, 8:25 থেকে বাংলা আধুনিক গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে, 10:10 জলসাঘর অনুষ্ঠানে আজকের বিষয় রাগে রঙে কাজী নজরুল ইসলাম, এবং 11:00 অধিবেশনের সমাপ্তি। শুনছিলেন চলতি অধিবেশনের পরবর্তী বিশেষ কিছু অনুষ্ঠান সম্পর্কে। আকাশবাণী মুর্শিদাবাদ। এখন আবহাওয়ার বিজ্ঞপ্তি। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাঠানো সর্বশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত 24 ঘন্টায় মুর্শিদাবাদ জেলার আবহাওয়া মূলত শুষ্ক ছিল। আগামী 2 জুন পর্যন্ত অর্থাৎ মঙ্গলবার পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে মুর্শিদাবাদ জেলার আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। চাষী ভাই এবং অত্যাবশ্যকীয় জনসেবা সমূহের উদ্দেশ্যে সতর্ক বার্তায় বলা হয়েছে যে আগামীকাল এবং আগামী পরশু অর্থাৎ 28 মে এবং 29 মে, বৃহস্পতিবার এবং শুক্রবার মুর্শিদাবাদ জেলার কোনো কোনো অঞ্চলের ওপর দিয়ে 50-60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এই সঙ্গে মুর্শিদাবাদ জেলার বিভিন্ন অঞ্চলের ওপরে বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ সহযোগে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পরবর্তী 2 দিনের আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে। আবহাওয়ার বিজ্ঞপ্তি শুনলেন আকাশবাণী মুর্শিদাবাদ। এখন জীবিকার জন্য ইন্ডিয়ান আর্মি অগ্নিপথ স্কিমে 2026 মুর্শিদাবাদ সহ অন্যান্য জেলাবাসীদের উদ্দেশ্যে জানাচ্ছে যে আগামী 1 জুন থেকে 12 জুন পর্যন্ত সিইই অনুষ্ঠিত হবে দুর্গাপুর এবং আসানসোলে। সিইই কমন এন্ট্রান্স এক্সামিনেশন, আবেদনকারীদের নিজেদের অ্যাডমিট কার্ড www.joinindianarmy.nic.in থেকে ডাউনলোড করে নেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। রেজিস্ট্রেশন করা আবেদনকারীর এখনও যারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারছেন না, তাঁরা আর্মি রিক্রুটমেন্ট অফিস বহরমপুরে যোগাযোগ করতে পারেন। অন্য কোনো তথ্য জানার জন্য আবেদনকারীরা আর্মি রিক্রুটমেন্ট অফিস এ যোগাযোগ করতে পারেন অথবা 9434-584-102 এই নাম্বারে

0: যোগাযোগ করতে পারেন। মনে রাখবেন ফোন নাম্বার 9434584102। যারা নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান জেলার আবেদনকারী তাঁদের জন্য এই ফোন নাম্বার 9434584102। জীবিকার জন্য শুনলেন আকাশবাণী মুর্শিদাবাদ, অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্জি FM প্রচার তরঙ্গে। আমাদের অনুষ্ঠান সম্পর্কে ঘোষণা, আজ রাত 10:10 জলসাঘর অনুষ্ঠানের বিষয় রাগে রঙে কাজী নজরুল ইসলাম। আপনারা সরাসরি এই অনুষ্ঠানে যোগদান করতে 9434921300 নম্বরে ডায়াল করতে পারেন। মনে রাখবেন জলসাঘর অনুষ্ঠানে আজকের বিষয় রাগে রঙে নজরুল ইসলাম। ঘোষণাটি শেষ হল। আকাশবাণী মুর্শিদাবাদ, অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্জি FM প্রচার তরঙ্গে। আর কিছুক্ষণের মধ্যেই কলকাতা কেন্দ্রের স্থানীয় সংবাদ, মাফ করবেন, গ্রামীণ সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।
1: আকাশবাণী কলকাতা গ্রামীণ সংবাদ, পড়ছি দেবব্রত মণ্ডল। কেন্দ্রীয় মন্ত্রিসভার অর্থনৈতিক বিষয় সংক্রান্ত কমিটি ষোড়শ অর্থ কমিশনের আওতায় 25,530 কোটি টাকার কেন্দ্রীয় অনুদানসহ একটি প্রকল্পের অনুমোদন দিয়েছে। এতে গণবণ্টন ব্যবস্থায় PDS এর আওতায় রেশন পরিবহন এবং হ্যান্ডলিংয়ের জন্য সহায়তার প্রকল্প সার্থক PDS এর দ্বিতীয় পর্যায়ে চালু রাখার সংস্থান রয়েছে। নতুন দিল্লিতে আজ সংবাদ মাধ্যমের কাছে তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, এই প্রকল্পটি বিভিন্ন রাজ্যের মধ্যে খাদ্যশস্য পরিবহনের জন্য সংশ্লিষ্ট সংস্থাগুলিকে সাহায্য করবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কেন্দ্রীয় মন্ত্রিসভার এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। সমাজ মাধ্যমের এক বার্তায় শ্রী শাহ বলেছেন, দারিদ্র্যসীমা থেকে দেশের মানুষকে বের করে আনার সরকারি প্রকল্পগুলিকে প্রযুক্তির সাহায্যে আরও স্বচ্ছ ও সুবিধাজনক করে তোলা হচ্ছে। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণমন্ত্রী শিবরাজ সিং চৌহান নতুন দিল্লিতে আগামীকাল কৃষিক্ষেত্রে খরিফ শস্যের জন্য একটি জাতীয় সম্মেলনের উদ্বোধন করবেন। দুদিনের এই অনুষ্ঠানে খরিফ শস্য চাষে রাজ্যগুলির অংশগ্রহণ, চাষের সমস্যাসহ বহু বিষয় নিয়ে আলোচনা হবে। আসন্ন খরিফ মৌসুমে স্থিতিশীল কৃষিকাজ, উৎপাদন বৃদ্ধি, জলবায়ু সহনশীলতা, পরিকাঠামো উন্নয়ন ও কৃষকদের সুবিধার প্রতি লক্ষ্য রেখেই এই সম্মেলন অনুষ্ঠিত হবে। অন্নপূর্ণা যোজনায় নাম নথিভুক্ত করতে এবার 90 দিনের বিশেষ অভিযান শুরু করছে রাজ্য সরকার। নবান্ন থেকে আজ আনুষ্ঠানিকভাবে অন্নপূর্ণা যোজনার ফর্ম প্রকাশ করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, দলের সংকল্পপত্র অনুযায়ী লক্ষ্মীর ভাণ্ডারের বদলে অন্নপূর্ণা যোজনার সুবিধা পেতে সকলকেই নতুনভাবে ফর্ম ফিল আপ করে নাম নথিভুক্ত করতে হবে। অনলাইন ও অফলাইন দুভাবেই আবেদন করতে পারবেন যোগ্য উপভোক্তারা। মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, লক্ষ্মীর ভাণ্ডারের তালিকায় বিপুল সংখ্যক অযোগ্য ও বিদেশি নাগরিকের নাম ঢুকে পড়েছে, ভোটার তালিকা থেকে নাম বাদ গিয়েছে বা ভারতীয় পরিচয় স্পষ্ট নয় এমন বহু মানুষও এই প্রকল্পের সুবিধা পেয়ে আসছেন। সেই কারণেই নতুন করে যাচাই সেরে প্রকৃত ভারতীয় ও যোগ্য মহিলাদের হাতে সরাসরি সরকারি সাহায্যস্বরূপ প্রতি মাসে 3,000 টাকা পৌঁছে দিতে চাইছে সরকার। BDO, পুরসভা, কর্পোরেশন, প্রশাসনিক আধিকারিকদের পাশাপাশি বিধায়কদেরও এই এনরোলমেন্ট প্রক্রিয়ায় যুক্ত করা হবে। বাড়ি বাড়ি গিয়েও ফর্ম ফিল আপ করানোর পরিকল্পনা রয়েছে সরকারের। মুখ্যমন্ত্রী এদিন জানিয়েছেন, যতদিন পর্যন্ত অন্নপূর্ণা যোজনার এনরোলমেন্ট সম্পূর্ণ না হচ্ছে ততদিন লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা চালু থাকবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় সরকার কৃষকদের উন্নয়নে একাধিক প্রকল্প চালু করেছে। এর মধ্যে অন্যতম স্বল্প সুদে ঋণের জন্য কিষাণ ক্রেডিট কার্ড, প্রাকৃতিক বিপর্যয়ে ফসল নষ্ট হয়ে গেলে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা বা কৃষকদের সহায়তার জন্য কৃষক সম্মান নিধির মতো বিভিন্ন প্রকল্প। চাষিরা জানিয়েছেন, কৃষক ক্রেডিট কার্ডের সুবিধা তাদের চাষের কাজে ভরসা জুগিয়েছে, মুক্তি দিয়েছে মহাজনের ঋণ বা দাদন দেওয়া থেকে। প্রাকৃতিক বিপর্যয়ে ফসল নষ্ট হয়ে গেলে চাষের খরচ উঠবে কী করে বা পরবর্তী চাষ কীভাবে করবেন, এ নিয়ে কৃষকরা দুশ্চিন্তায় পড়তেন। প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনায় ক্ষতিপূরণ তাদের অনেকটাই ভরসা জুগিয়েছে বলে তাদের অভিমত। কৃষক সম্প্রদায়ের পাশে থাকার জন্য মোদী সরকারকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন।
2: আমার নাম শেখ জালাল। ওই টাকাটা পেয়ে আলু চাষের সময় সার কিনি, আলু বীজ কিনি, সরষের থেকেও বীজ দেয়, ওর থেকে টাকা ওরা কেটে নেয়, বাকি টাকা প্রয়োজন হলে আমাকে দিয়ে দেয়। বাইরে থেকে বিরাট কিছু ইন্টারেস্টে ঋণ করতে হয়, সেটা করতে হয় না। এই কিষাণ কার্ড থেকে যেটা পাই এটা দিয়েই সুবিধা, খুব সুবিধা। এটা সরষের যে মহাজনের কাছ থেকে নিতে হয় না, এটা প্রধানমন্ত্রী যেটা দেয় এটা দিয়েই কাজ হয়ে যায়।
1: বাংলার বাড়ি প্রকল্পে দুর্নীতির অভিযোগে কড়া পদক্ষেপ নিচ্ছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে ওই প্রকল্পের উপভোক্তাদের পুনরায় যাচাই প্রক্রিয়া শুরু হচ্ছে। আগামী 30 মে এর মধ্যে এই প্রক্রিয়া শেষ করার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে বলে নবান্নের প্রশাসনিক সূত্রে জানা গেছে। কেন্দ্রের গ্রামীণ কর্মসংস্থান প্রকল্প ভিবিজি রামজি সহ অন্যান্য কল্যাণমূলক প্রকল্প চালু করার কাজ শুরু হয়েছে। জলপাইগুড়ি জেলার নেওড়া নদী চাবাগানের বাসিন্দা উত্তম লোহরা বলেন, জি রামজি প্রকল্পের অধীনে 100 দিনের কাজ বাড়িয়ে 125 দিন করা হয়েছে। এর ফলে দারিদ্র্যসীমার নিচে থাকা শ্রমিকরা আরও বেশি দিন কাজ পাবেন, মজুরি বাড়বে, ফলে উপকৃত হবেন সকলেই। পশ্চিমবঙ্গে আয়ুষ্মান ভারত প্রকল্প চালু হতে চলায় খুশি জলপাইগুড়ি জেলার মানুষ। স্থানীয় বাসিন্দা কুমার সাহু জানান, কঠিন চিকিৎসার জন্য রাজ্যের বাইরে চিকিৎসা করাতে গিয়ে নিঃস্ব হয়েছেন বহু দরিদ্র মানুষ। আয়ুষ্মান ভারত প্রকল্প এই রাজ্যে চালু হওয়ার ফলে নিজের রাজ্য ছাড়াও বাইরে চিকিৎসা করানো সহজ হবে। আসানসোল রামকৃষ্ণ মিশন স্কুল অডিটোরিয়ামে আজ এক বিশেষ অনুষ্ঠানের মধ্য দিয়ে 25টি স্কুলের 100 জন মেধাবী ও আর্থিকভাবে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীকে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ প্রদান করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসানসোল দক্ষিণের বিধায়ক তথা রাজ্যের পুর এবং নারী ও শিশু কল্যাণ দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল। পূর্ব মেদিনীপুর জেলার খেজুরির নিজকসভা গ্রাম পঞ্চায়েতের কার্যালয়ের একাংশ গতরাতে আগুনে পুড়ে গেছে। সরকারি কাগজপত্র আসবাবপত্র পুড়ে গেছে। শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে বলে পুলিশের প্রাথমিক অনুমান। বাদুরিয়া পৌরসভার চেয়ারম্যান দীপঙ্কর ভট্টাচার্যকে সঙ্গে নিয়ে তার পার্টি অফিসের পার্শ্ববর্তী একটি জমিতে মাটি খুঁড়ে আজ টাকার বস্তা উদ্ধার করেছে পুলিশ। সম্পূর্ণ জায়গাটি ঘিরে রেখে তল্লাশি চালায় তারা। টাকা ভর্তি 4টি ব্যাগ ও 1টি বস্তা উদ্ধার করে বাদুরিয়া থানায় নিয়ে আসা হয়েছে। গ্রামীণ সংবাদ শেষ হল। এর পরের খবর 7:35।
0: আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান শুনছেন 102.2 MHz FM প্রচার তরঙ্গে। আমাদের অনুষ্ঠান সম্পর্কে ঘোষণা, আজ রাত 10:10 জলসাঘর অনুষ্ঠানের বিষয় রাগে রঙে কাজী নজরুল। আপনারা সরাসরি এই অনুষ্ঠানে যোগদান করতে এবং বিষয়ভুক্ত কথা বলতে ডায়াল করবেন 9434921300 নাম্বারে। মনে রাখবেন, আজকের জলসাঘর অনুষ্ঠানের বিষয় রাগে রঙে কাজী নজরুল ইসলাম। ঘোষণাটি শেষ হল। আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান শুনছেন 102.2 MHz FM প্রচার তরঙ্গে এবং নিউজ অন AIR অ্যাপে। এখন শুনবেন অনুষ্ঠান স্বচ্ছ ভারত।

0: স্বচ্ছতা ভগবানের দ্বিতীয় রূপ। আসুন আমরা গান্ধীজির দেখানো পথে চলি আর এক স্বচ্ছ ও সুন্দর ভারত গড়ে তুলি। স্বচ্ছ ভারত, এক পদক্ষেপ স্বচ্ছতার দিশায়।
1: স্বচ্ছ ভারত অনুষ্ঠানে আজ আমরা শুনব বহরমপুরের ঐতিহাসিক ব্যারাকেশ স্কয়ার মাঠের কথা। ইতিহাসে বিখ্যাত এই মাঠ বর্তমান সময়েও প্রাসঙ্গিক, নানান ঘটনার সাক্ষী এই মাঠ। এই মাঠ একসময় ব্রিটিশরা নানান কাজে ব্যবহার করতেন। এই মাঠের চারপাশেই ছিল ব্রিটিশদের সেনানিবাস, ক্যান্টনমেন্ট। এখন এই মাঠের চারপাশে রয়েছে প্রশাসনিক নানান বিল্ডিং। পাশ দিয়ে বয়ে চলেছে ভাগীরথী নদী। সকাল সন্ধ্যা এবং সারাদিন জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর মানুষ এই মাঠে আসেন, বসেন, ছায়ায় বিশ্রাম নেন। কত গল্প, কত ঘটনা প্রতি মুহূর্তে ঘটে চলেছে এই মাঠকে কেন্দ্র করে। এই মাঠ কেমন আছে, কেমনভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয় এই মাঠ, কি বলছেন এই মাঠের সঙ্গে যুক্ত মানুষেরা, বিভিন্ন জায়গা থেকে কাজের সূত্রে আসা মানুষেরা, এই মাঠের ভেতর দিয়ে একসময় হেঁটে যেতেন আনন্দ মঠের স্রষ্টা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। অনেক অনেক বিখ্যাত মানুষের পদধূলি রয়েছে এই মাঠে। এই মাঠ অনেক ঘটনার সাক্ষী। চলুন শুনে নিই আজ স্বচ্ছ ভারত অনুষ্ঠানে সেই ঐতিহাসিক মাঠ ব্যারাকেশ স্কয়ার মাঠের কথা, আজ দ্বিতীয় পর্ব।
2: এই ব্যারাকেশ স্কয়ার মাঠের যেদিকে হেড পোস্ট অফিস রয়েছে সেদিকে অনেকগুলো ছোট ছোট খাম, ডাক টিকিট বিক্রির দোকান রয়েছে। এরকমই একজন দোকানদারের সঙ্গে আমরা কথা বলবো। নমস্কার।
3: নমস্কার।
2: আপনার নাম?
3: বন্দনা কর।
2: আপনি যে এই কাজটা করছেন সেটা কি কাজ?
3: পোস্ট অফিসে খাম, খাতা, আঠা, পেন এগুলো বিক্রি করি।
2: কত বছর ধরে কাজটা করছেন?
3: প্রায় 15-20 বছর তো হবে।
2: 15-20 বছর।
3: হ্যাঁ।
2: তার আগে কি করতেন?
3: মানি মার্কেটে ছিলাম, এটা উঠে গেছে।
2: কেমন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে?
3: পরিষ্কার থাকে, মাঝে মাঝে ও ঘাস কাটায়, লোকজন আসে করায়, পরিষ্কার করায়, এগুলো পরিষ্কার করায়। এই যে যেগুলো দেখছেন না, এগুলো
2: মানে এই যে
3: আমরা বসাচ্ছি এগুলো কাটে মাঝে মাঝে,
2: মানে চারিপাশটা।
3: হ্যাঁ হ্যাঁ। আর ভিতরে যে ঘাসগুলো, সেই কি ঘাস বেড়ায় না, চোর কাটা, ওগুলো কাটায়, গাড়ি আসে কাটানো।
2: এমনি তার মানে যারা পৌরসভার যারা মানে পরিষ্কার পরিচ্ছন্ন করেন, যারা যুক্ত আছেন সাফাই কর্মী, তারা তো পরিষ্কার রেগুলার করছেন। এর মধ্যে এবারেও কি আপনারা নিজের উদ্যোগে কোনো?
3: আমরাও করি, আমরাও, কারণ ওদের আসে বুঝ থাকি না যে ওরা কখন এসে করবে, করে তো বটেই, কিন্তু তবু আমরা এই যে গাছগুলো দেখছেন না, এগুলো কাটি, যাওয়ার সময় ঝাঁপ দিয়ে দিয়ে যাই, এগুলো করে দিয়ে যাই।
2: এই যে আপনি একটা বিরাট পুরোনো গাছের নিচে দাঁড়িয়ে আছেন, অসংখ্য গাছ, এই প্রাচীন গাছ তো এই ব্যারাকেশ স্কয়ারের চারিপাশে রয়েছে এবং অনেক পুরনো আর কি, অনেক সময় ঝড়ে ভেঙে যায়। তো এই যে যখন ভেঙে যায়, নোংরা হয়, আবর্জনা হয়, তখন কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন?
3: তখন সঙ্গে সঙ্গে লোক চলে আসে, গাছ ভেঙে পড়লে সঙ্গে সঙ্গে লাইটের লোক, তোলার লোক, সব লোক চলে আসে। কিন্তু এই গাছটা পড়লো মানে চারিদিকে বড় রাস্তাটা গাঢ় হয়ে গেছিল, কিন্তু 5-7 মিনিটের মধ্যে লোকজন চলে এসেছে, চারিদিকে পোল পড়ে গেছিল, সব
2: এখানে
3: দুটো গাছ লাগানো আছে, ওই গাছগুলো সব লাগানো, নতুন গাছগুলো, ওই গাছগুলো সব লাগিয়ে দিয়া।
2: শ্রোতা বন্ধুরা, আমরা দেখতেও পাচ্ছি যে অনেক নতুন নতুন গাছ এখানে রোপণ করা হয়েছে। আমাদের সঙ্গে কথা বলার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকবেন। আমরা একজন আখের রস বিক্রেতার কাছে উপস্থিত হয়েছি, তিনি এই ব্যারাকেশ স্কয়ারের এক পাশে রাস্তার ধারে আখের রস বিক্রি করছেন। নমস্কার।
4: নমস্কার।
2: আপনার নাম?
4: তুষার হাজির।
2: আপনার বাড়ি কোথায়?
4: বাড়ি আমার লোক পঞ্চায়েত সাজাত, থানা বহরম।
2: আচ্ছা, মানে নদীর ওপারে?
4: নদীর ওপারে।
2: তো এখানে আখের রস বিক্রি করতে কি প্রতিদিনই আসেন?
4: হ্যাঁ, প্রতিদিন।
2: এই কাজটা কত বছর ধরে করছেন?
4: আমার 3 বছর।
2: 3 বছর। তার আগে কি কাজ করছিলেন?
4: তার আগে আমি মার্বেলের কাজ করতাম।
2: মার্বেলের কাজ ছেড়ে দিয়ে হঠাৎ এই আখের রস কেন বিক্রি করতে এলেন?
4: ওটা ব্যবসা, সেই কারণে। ওটাই কাজ হচ্ছিল না, সারা বছর কাজ হচ্ছে, পুজোর আগে 1-2 মাস বন্ধ থাকতো প্রত্যেক সিজনে, সেই কারণে ওই ব্যবসা ছেড়ে দিয়ে এই ব্যবসা শুরু।
2: যে কাজটা করছেন এটা তো সারা বছরই চলে?
4: হ্যাঁ, এটা সারা বছর চলে, শীতের সময় একটু কম হয়। সারাদিন
2: এই ব্যারাকেস করের এই চারপাশে মানে এখানে কি ফিক্স জায়গা না এদিক ওদিক যান?
4: এখানে
2: পরিষ্কার পরিচ্ছন্নতা
4: জল দিয়ে পরিষ্কার করি সবসময়, মানে রস দেওয়ার আগে জল দিয়ে ধুয়ে নি, হ্যাঁ, তারপরে গ্লাসটা ধুয়ে নি, তারপরে হাতটা সবই ধুয়ে নি।
2: আর এই যে ছিপড়া গুলো
4: নিয়ে যায়,
2: অন্যান্য মানুষরা আসছেন, তারা বসছেন, পিছনে বসার জায়গা রয়েছে, এবং এই যে তিন বছর ধরে কাজটা করছেন, এই মাঠটা কেমন পরিষ্কার পরিচ্ছন্ন?
4: পরিষ্কার পরিচ্ছন্ন বলতে মানুষজন আসছে, বসছে, নোংরা করে চলে যাচ্ছে। এখানে যারা আমার পাশে চায়ের দোকান আছে ওরা পরিষ্কার রাখে বিশেষ করে। আর মাঠের মধ্যে পরিষ্কার বলতে সেরকম কিছু পরিষ্কার হয় না,
2: মানে মাঠের একদম ভেতরে কেউ যদি নোংরা আবর্জনা করে সেটা পরিষ্কার হয় না। মানে যেগুলো পৌরসভা যারা সাফাই করবে তারা মূলত এই চারিপাশ এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে থাকেন। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য, ভালো থাকবেন। আমরা এই ব্যারাকেশ্বর মাঠ ঘুরতে ঘুরতে একজন চা বিক্রেতার খোঁজ পেয়ে গেছি, তিনি চা বিক্রি করছেন হাতে করে। আপনার নাম?
5: রাম হালদার।
2: কত বছর ধরে কাজটা করছেন?
5: আমার প্রায় 19 বছর।
2: 19 বছর,
5: হ্যাঁ, আমি এই এই কাজেই যুক্ত। আমি এই কাজ নিয়ে যাই হোক সবসময় থেকেছি, চেষ্টা করেছি এই কাজ করে, যাই হোক বাড়ি হোক ঘর হোক আমি সবই করেছি। এই মাঠ স্কোয়ারের মাঠটা খুবই সুন্দর, বা এখন সব এই যারা হকারি আছে তারাই করছে মাঠটাকেও, তারা খুব সুন্দরভাবে যারা ব্যবসা করছে তারাই যত্ন রাখছে। শুধু জাস্ট বৃষ্টিটা হয়ে গেলে ওই তখন আর ব্যবসায়িকরা আসে না, পা নামানো যায় না, তখন আর পরিষ্কারটা করা যায় না, একটু নোংরাটা

0: আচ্ছা, আপনার সঙ্গে কি থাকে, চা আর কফি, তাই তো?
1: কফি থাকে শীতকালে, আর ওই তোমার গরমকালে থাকে ওই মশলা দিয়ে লেবু চা, যেটা মানে বেশি চলে আর কি, লেবু চাটাই।
0: আপনার বাড়ি কোথায়?
1: আমার বাড়ি কৃষ্ণমাটি, ওই নিউ মার্কেট।
0: আচ্ছা, কাছেই রয়েছে।
1: কাছে কাছে, হ্যাঁ,
0: খুব ভালো কথা। যেটা বলতে চাইবো, যেহেতু আপনি এই কাজ করছেন, ওখানেই কাজ করছেন, সে সঙ্গে সঙ্গে অনেক হকার এই মাঠে কাজ করছেন এবং মাঠের সঙ্গে তারা যুক্ত রয়েছেন, জীবন জীবিকার সঙ্গে এই মাঠ তাদের যুক্ত রয়েছে আর কি। এবং একটা বিখ্যাত মাঠ, ঐতিহাসিক মাঠ, সেই মাঠের চারপাশে অনেক পুরনো প্রাচীন এই সিরিজ গাছ থেকে শুরু করে অশ্বত্থ গাছ রয়েছে, এই যে ছায়া রয়েছে, এই গাছগুলোকে কিভাবে রক্ষা করা হয় একটু বল। আপনি দেখছেন তো অনেকদিন ধরে, কিভাবে গাছগুলো সুরক্ষা নেওয়া হয়?
1: গাছগুলো সুরক্ষা নেওয়া হয়, তার মধ্যে যে অনেক যারা এখানে আছে, জল টল ঘাস দেয়, ঘাস টাস পরিষ্কার করে, তারাও মানে তার গাছের চারপাশের গোড়া দিয়ে বেশ করে পরিষ্কার করে, জঙ্গল গুলোকে পরিষ্কার দেখে চেষ্টা করে, মানে যত্নে রাখবো, গাছগুলোকে বাঁচাবো, এইভাবে সব পরিশ্রম করে আছে, যাই হোক ওরাই বাঁচিয়ে রেখেছে এইভাবে।
0: নতুন গাছ তো লাগানো হচ্ছে,
1: নতুন গাছ যেগুলো যে গ্রিলের ধার দিয়ে সব এই চার সাইড দিয়ে রয়েছে, সব অনেক রকম গাছ আছে, সব তা এখন ছোট ছোট গাছ সব লাগিয়ে দিয়েছে ওইগুলো।
0: এবং মাঠের ভেতরে আমরা দেখতে পাচ্ছি যে মোটামুটি কিছুটা দূর অন্তর অন্তর কিন্তু ডাস্টবিন রয়েছে, সুতরাং আপনার কাছে যারা চা খাচ্ছেন, চায়ের কাপ গুলো, তারাও ডাস্টবিনে ফেলছে, তাই তো?
1: যারা আমাদের কাছ থেকে চা খাচ্ছে, আমরা ডাস্টবিনের পাশে যারা বসে আছে তাদেরকে বলা হচ্ছে যে চাটা খেয়ে কাপটা ডাস্টবিনে দেওয়া, যদি নাও ফেলে তার নিচে ফেলে দিচ্ছে, আমরা আবার লাস্টে সেইগুলোকে সবাই মিলে চার সাইড ঘুরে পরিষ্কার করে
0: তার মধ্যে হচ্ছে সেলুন। অনেক মানুষ এই ব্যারাক স্কোয়ারের এই সেলুনে বসে তারা চুল দাড়ি কাটেন, এরকম একটা সেলুনে আমরা উপস্থিত হয়েছি। আমরা কথা বলবো এই দোকানের মালিকের সঙ্গে। নমস্কার।
2: হ্যাঁ বলুন,
0: আপনার নাম?
2: আমার নাম হচ্ছে তাপস।
0: তাপস প্রামাণিক। তো তাপস প্রামাণিক বাবু, আপনি এই যে সেলুনের কাজটা করছেন, এটা কত বছর ধরে করছেন?
2: এখানে তাও দু বছর।
0: দু বছর ধরে। তো এই যে কাজটা করছেন, এখানে যারা আসেন তারা কি আপনাদের কাস্টমার আর কি, তারা কি সবই এই লোকাল না চলতি মানুষও এখানে
2: আসে?
0: সেগুলো আপনি কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন?
2: এখানে রেখে দিয়ে তারপরে তারা নোংরা পরিষ্কার করেন, তারা নিয়ে চলে যায় ঢোকা করে।
0: মানে আপনি এগুলোকে এক জায়গাতে জড়ো করে রেখে দেন, তারপরে যখন পৌরসভার সাফাই কর্মীরা আসেন তারা সেগুলো তখন নিয়ে যায়? আচ্ছা, তো এতে পরিষ্কার পরিচ্ছন্ন আমরা দেখতেও পাচ্ছি যে এই দোকানের আশেপাশে খুব পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। আচ্ছা, এই যে পিছনে যে গাছগুলো রয়েছে, দেখতে থাকে নতুন গাছ রয়েছে আর কি, নতুন গাছ কি লাগানো হয়েছে?
2: ও, ওগুলো জঙ্গল।
0: তাই যে এই যে নতুন গাছটা
2: এখন লাগানো না কিন্তু হয়েছে।
0: আচ্ছা, এগুলো আপনার আপনি গাছগুলো হয়েছে? তো এই যে বড় গাছের নিচে দাঁড়িয়ে রয়েছেন, এই গাছে যখন পাতা বা ডালপালা ভেঙে পড়ছে, কিছু তো নোংরা হচ্ছে, সেগুলো কি আপনি পরিষ্কার করেন না পৌরসভার লোক এসে করেন?
2: পৌরসভার লোক।
0: আমরা দেখতে পাচ্ছি যে রেলিং এ একটা আয়না বাঁধা রয়েছে, তার সঙ্গে মানে দাড়ি বা চুল কামানোর যে সমস্ত উপকরণ সেগুলো সারিবদ্ধ ভাবে সাজানো রয়েছে, আর একটা বসার জন্য টুল রয়েছে। এই ছোট্ট একটা দোকান, অল্প কিছু উপকরণ নিয়ে আপনার এই দোকান, বেশি কিছু প্রয়োজন হয় না, অল্প কিছুতে এই দোকানটা চলে যায়। সঙ্গে আপনি, আপনার বাড়ি কোথায়?
2: আমার বাড়ি ছিল আগে কাশীপুর, ওখানে আমার ছিল দোকান বাড়ি, ছিল জমি জায়গা ছিল ওখানে। হ্যাঁ, জমি জায়গা দিয়ে আছে, একজন এখন দামি পায় কম করে 10 মিনিট চলে গেছে। তার নাম হচ্ছে হোসেন।
0: কতক্ষণ ধরে আপনার এই দোকান চলে?
2: দুটো পর্যন্ত।
0: তারপরে আপনি বাড়ি চলে যান?
2: বাড়ি যাই।
0: তারপরে কি করেন?
2: বাড়ি যান, স্নান টান করে দিয়ে বেড়াই।
0: আর অন্য কোনো কাজ করেন না? একটাই কাজ,
2: একটাই কাজ।
0: তার মানে আপনি একবেলা কাজ করছেন, তারপরে আবার পরের বেলা রেস্ট নিচ্ছেন, বিশ্রাম নিচ্ছেন। পরিবারে কে কে রয়েছেন?
2: পরিবারে আমি একা।
0: আপনার বিয়ে থা এগুলো, সংসার
2: পাতি? আমি একা আছি।
0: একা আছেন। আপনার মা বাবা?
2: মা মারা গেছে।
0: মা মারা গেছে, বাবা মারা গেছে।
2: হ্যাঁ।
0: তার মানে আপনি কাশীপুর থেকে একা এখানে চলে এসেছেন?
2: এখানে একা এসে উঠেছি।
0: খুব ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে। আমরা দেখতে পাচ্ছি যে এই সেলুনের পিছনে ব্যারাক স্কয়ার মাঠে এখন অনেকগুলো সাদা বক চড়ছে, দেখে মনে হচ্ছে যেন কোন একটা বিলের মতো ব্যাপার আর কি। দূর থেকে যেমন বিলে এখন দেখা যায় বর্ষার সময় সারস এবং সাদা বক তারা চড়ছে আর কি। এই যে মাঠটা দেখতে পাচ্ছি আপনার পিছনেই, একটা বিখ্যাত মাঠ, এই মাঠ পরিষ্কার পরিচ্ছন্ন কেমন থাকে? আপনি তো দেখছেন সবসময়।
2: হ্যাঁ, মাঠ পরিচ্ছন্ন থাকে। হ্যাঁ, পরিষ্কার করে,
0: পরিষ্কার করে।

0: আর এই ঘাসগুলো যখন বড় বড় হয়ে যায় তখন ঘাসগুলো কি কাটা হয়?
1: ওরা কেটে নেয়,
0: ওরা কেটে নেয় আর কি। তো আচ্ছা একটা বড় কথা, আপনি যদি সারাদিন যেহেতু এখানে কাজটা করছেন, বাথরুমের তো একটা ব্যাপার আমরা দেখতে পাচ্ছি যে এখানে ব্যারাক স্কোয়ারের এক পাশে একটা সুন্দর একটা আধুনিক বিজ্ঞানসম্মত শৌচাগার রয়েছে আর কি। তো এই শৌচাগারটা কি মানে মানে পয়সা দিয়ে, তাই তো? অনেক ধন্যবাদ আমার সাথে কথা বলার জন্য, ভালো থাকবেন।

0: স্বচ্ছতা ভগবানের দ্বিতীয় রূপ। আসুন আমরা গান্ধীজির দেখানো পথে চলি আর এক স্বচ্ছ ও সুন্দর ভারত গড়ে তুলি। স্বচ্ছ ভারত, এক পদক্ষেপ স্বচ্ছতার দিশায়।
1: স্বচ্ছ ভারত অনুষ্ঠানটি এখানেই শেষ হলো। আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্জি FM প্রচার তরঙ্গে। একটু পরেই শুনবেন অতুল প্রসাদের গান। গানে যাওয়ার আগে একটি ঘোষণা। আজ রাত 10:10 জলসাঘর অনুষ্ঠানের বিষয় রাগে রঙে কাজী নজরুল ইসলাম। আপনারা সরাসরি এই অনুষ্ঠানে যোগদান করতে ডায়াল করবেন 9434921300। এখন শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে অতুল প্রসাদের গান। প্রথম গানের শিল্পী শিখা বসু।

অতুল প্রসাদের গান শুনছিলেন। শিল্পীরা ছিলেন শিখা বসু, হেমন্ত মুখোপাধ্যায় এবং শেষ গানটি শুনলেন ছবি বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে। অতুল প্রসাদের গানের আসর এই পর্যন্তই। আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্জে এফএম প্রচার তরঙ্গে। পরবর্তী অনুষ্ঠান আজ সন্ধ্যায়।

সকল শ্রোতা বন্ধুদের প্রীতি শুভেচ্ছা এবং একরাশ ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের আজ সন্ধ্যায়। বন্ধু, আপনারা জানেন যে আজ সন্ধ্যার আসরে আমরা তাঁকে নিয়ে কথা বলছি, আমাদের প্রাণের ঠাকুর, আমাদের রবি ঠাকুর, তাঁর জন্মদিনের এই মাসে তাঁর কথা চলছে। চিঠির আকারে মনের কথা লিখে পাঠিয়েছেন আমাদের দপ্তরে স্বপন কুমার সাহা, লালগোলা, মুর্শিদাবাদ থেকে। আজকের আজ সন্ধ্যার আসরে এই চিঠি প্রথম চিঠি তিনি লিখছেন, অর্থাৎ স্বপন কুমার সাহাবাবু লিখছেন, প্রতি বছর 25শে বৈশাখ রবীন্দ্র জয়ন্তী পালিত হয়। রবি ঠাকুরের বহুমুখী প্রতিভা নিয়ে শিক্ষাবিদ, শিক্ষক মহাশয়, গায়ক রবীন্দ্রানুরাগী ভাষণ দেবেন, আলোচনা করবেন, এটাই তো প্রথা মেনে চলে আসছে। রবীন্দ্রনাথ একাধারে কবিতা, গান, নাটক, সাহিত্য, অঙ্কন, গীতিনাট্য আমাদেরকে উজাড় করে দিয়ে গেছেন। সেগুলো আমরা নাড়াচাড়া করি, সেগুলো আমরা চর্চা করি। তাঁর সৃষ্টির অফুরন্ত ভাণ্ডার দেশের গণ্ডি পেরিয়ে বিদেশের মাটিতেও প্রসিদ্ধি লাভ করেছে। তাঁর প্রায় 2500 গান আমরা শুনি। তাঁর গানে আমরা পাই নানা ধরনের পর্যায়, পূজা পর্যায়, প্রকৃতি পর্যায়, ঋতু নিয়ে গান, স্বদেশী গান যা স্বাধীনতা সংগ্রামীদের উদ্বুদ্ধ করেছিল। যেমন এই গানটি, আমার যেসব দিতে হবে সে তো আমি জানি। তাঁর গান আমাদেরকে মুগ্ধ করে, আমাকে তো করেই। মনে পড়ে তাঁর এই গানটি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি। তাঁর আকাশ ছোঁয়া সাহিত্য সম্ভারে আমাদের জীবন চরিত সমৃদ্ধ হয়ে ওঠে। তাঁর কবিতা পাঠ করলে হৃদয় ছুঁয়ে যায়, যেমন এই কবিতাটি যা পরবর্তীতে গানও হয়েছিল, বিপদে মোরে রক্ষা করো এ নহে মোর প্রার্থনা। অথবা এই কবিতাটি, চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির, জ্ঞান যেথা মুক্ত, যেথা গৃহের প্রাচীর, আপন প্রাঙ্গণ তলে দিবস সর্বরি, বসুধারে রাখে নাই খণ্ড ক্ষুদ্র করি। তাঁর গীতিনাট্য চণ্ডালিকা, শ্যামা তাঁর অমর সৃষ্টি। মানব জনম সার্থক করতে এই সৃষ্টিগুলোর অধ্যয়নই যথেষ্ট। প্রতি বছর 25শে বৈশাখ আসবে, তাঁর সাহিত্য সাধনার পরিসর বিকশিত হবে, আর আমরা নিমগ্ন হয়ে থাকব তাঁকে নিয়ে। রবি ঠাকুর, আমার প্রাণের ঠাকুর, লহ প্রণাম। এইভাবেই চিঠি শেষ করেছেন আমাদের পত্রবন্ধু স্বপন কুমার সাহা, লালগোলা, মুর্শিদাবাদ থেকে লিখেছেন তাঁর প্রাণের কথা চিঠির আকারে আমাদের আজ সন্ধ্যার দপ্তরে। আজকে আমরা চিঠি পড়ব, আমরা প্রতিদিনই চিঠি পড়ি আজ সন্ধ্যার আসরে, আর বিষয় তো রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে। তোমার পায়ের পাতা সবখানেতেই পাতা, কোনখানে রাখব প্রণাম। সত্যি তাই, তাঁকে প্রণাম জানাতেই আমরা এই মাস জুড়ে তাঁর কথা, তাঁর লেখনীর কথা, তাঁর গানের কথা, তাঁর সাহিত্য চর্চার কথা, তাঁর জীবনের কথা, তার সঙ্গে আমাদের জীবনের কথা সমস্ত জড়িয়ে আমরা কথা বলছি। আর কথা বলতে বলতে গানে যে যাব না তা তো নয়। বন্ধু বলে গেছেন তাঁর এই কবিতাটি খুব ভালো লাগে, বিপদে মোরে রক্ষা করো এ নহে মোর প্রার্থনা, বিপদে মোরা না যেন করি ভয়।

0: গ্যাস্ট্রিকের সমস্যা, ন্যারো ব্যান্ড ইমেজিং এন্ডোস্কোপি। এন্ডোস্কোপির এক উন্নততর সংস্করণ যা ডিসপ্লাসিয়া, টিউমার মার্জিন ও এক্সটেনশন ইত্যাদি রোগ নির্ণয় করে। জিডি হসপিটাল এন্ড ডায়াবেটিস ইনস্টিটিউট দিয়ে থাকে পরিপাকজনিত চিকিৎসার সম্পূর্ণ পরিষেবা। 139 রেলেনিন সরণি, কলকাতা 13।
1: দশ লাখের লটারি জিতেছি আমি।
2: আজ সন্ধ্যের আসরের আজকের দ্বিতীয় তথা শেষ চিঠি লিখে পাঠিয়েছেন আমাদের পত্রবন্ধু স্বপন কুমার দত্ত। আগের চিঠিটি পড়লাম, স্বপন কুমার সাহা লিখেছিলেন। এবারেরটি স্বপন কুমার দত্ত, ঠিকানা 69/3 সুশীলচন্দ্র আওন রোড, পোস্ট রিশরা, জেলা হুগলি থেকে। স্বপন দত্তবাবু লিখছেন, প্রিয় আজ সন্ধ্যায়, একদিন তরিখানা থেমেছিল এই ঘাটে লেগে, বসন্তের নূতন হাওয়ার বেগে, তোমরা সুধায় ছিলে মোরে ডাকি, পরিচয় কিছু আছে নাকি, যাবে কোনখানে। আমি শুধু বলেছি, কে জানে। হে কবি, এ যেন আমার অস্তিত্বের কণাটুকুকে অসীম মহিমায় আপনি লেখনীর মাধ্যমে ভরিয়ে দিলেন। আপনি হয়ে গেলেন এ আমাদেরই লোক থেকে আমি তোমাদেরই লোক, এর এক আবর্তনের সঙ্গী। আর আপনি রবীন্দ্রনাথ, আপনি হয়ে উঠলেন আমাদের নিভৃত প্রাণের দেবতা, আমাদের সত্তার এক অবিচ্ছেদ্য অঙ্গ। জীবনের প্রতিটি মুহূর্তের আনন্দ, বেদনা, প্রাপ্তি, অপ্রাপ্তি, আশা, নিরাশা, ভালো মন্দই আপনি হয়ে উঠলেন ছায়া তরুর মতো। রবীন্দ্র কাব্য, রবীন্দ্রসঙ্গীত, রবীন্দ্র গল্প, প্রবন্ধ, উপন্যাস, বাঙালির জীবনে উৎসব, প্রেম, পূজা, আনন্দ, বিরহে এক অপরিহার্য সম্পদ হয়ে উঠল। রবীন্দ্রনাথ হয়ে উঠলেন এক পরম্পরা। সংকটকালে রবীন্দ্রনাথ যেন আমাদের সাহস যোগান, তাঁর গান, তাঁর কবিতা, তাঁকে আমরা আত্মবিশ্বাস করি, সঞ্চয় করি। তিনি আমাদের সংকীর্ণতার ঊর্ধ্বে ওঠে উদার হতে শেখান। তাঁর দর্শন মানুষের প্রতি ভালোবাসা আর প্রকৃতির কোলে মিশে থাকার এক অঙ্গীকার। আবার রবীন্দ্রনাথ অসহায় মানব জীবনে আজীবন সখাকে বলেন, চির সখা হে, ছেড়ো না, মোরে ছেড়ো না, সংসার গহনে নির্ভয় নির্ভর, নির্জন স্বজনে সঙ্গে রহ। এই প্রার্থনায় জীবনের কঠিন পথে তিনি জরা ভরাতুর মানব জীবনে নবীনের আগমন চাইছেন, আধ্যাত্মিক পুনরুজ্জীবন প্রার্থনা করছেন। রবীন্দ্রনাথ এমন এক মহিরুহ যার ছায়ায় আমরা আজীবন লালিত হচ্ছি, আজীবন পালিত হচ্ছি। তিনি সময়ের ঊর্ধ্বে থাকা এক চিরন্তন অনুপ্রেরণার উৎস। তাঁর চরণ আমাদের অন্তরের অন্তঃস্থলে চিরভাস্বর হয়ে আছে। আমরা বাইরে কোথায় তাঁকে প্রণাম জানাব, তাঁর সৃষ্টির মধ্যেই হোক আমাদের অনন্ত বিচরণ। অন্তরে জাগিছ, অন্তর জামি, তবু সথা, তবু সদা, দূরে দূরে ভ্রমিতেছি আমি। অন্তরে জাগিছ, অন্তর জামি। স্বপন কুমার দত্ত, সুশীলচন্দ্র আওন রোড, রিশরা, হুগলি থেকে।

পাড়াই পাড়াই, মহল্লায় মহল্লায় আনাচি কানাচি এখনো চলছে তার প্রতি প্রণাম জানানোর পালা। কোথাও চৌকি টেনে এনে, কোথাও বা ছোট প্যান্ডেল করে, কোথাও গাড়ির গ্যারেজের মধ্যে, আবার কোথাও বা বাড়ির ছাদে আয়োজন চলছে তাকে প্রণাম জানানোর। আর সেই আয়োজনে আমরাও সামিল। আজ সন্ধ্যার আসর তাকে প্রণাম জানাচ্ছে প্রতিদিন তাঁর প্রতি। আমরা যারা শ্রোতা বন্ধু সবাই মিলে তাঁর কথা লিখছি, প্রাণের ঠাকুরের কথা লিখছি, সুখ দুঃখে টানাপোড়নে

জীবনের নানা ছন্দে তিনি যেমনভাবে আমাদের পাশে থাকেন, সেই কথা লিখছি আমাদের আজ সন্ধ্যার দপ্তরে। আর সেগুলোই আমাদের সবার যে মনের কথা, সেই তাকে প্রণাম জানানোর মধ্য দিয়ে সেই মনের কথা আমরা সবাইকে সবার সামনে তুলে ধরছি। এখনও যারা চিঠি লেখেননি, আরও কয়েকটি দিন আছে, দু তিন দিনের মধ্যে লিখে পাঠান। দু তিন দিনের মধ্যে বলছি এই কারণে যে সময়টা পাওয়া যাবে তিন দিন মাত্র, সেই সময়ের মধ্যে আপনাদের যাদের এখনও লেখা হয়ে ওঠেনি পাঠিয়ে দিন আমাদের ঠিকানায়। আজ সন্ধ্যায় প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী মুর্শিদাবাদ, বহরমপুর, মুর্শিদাবাদ, ডাকসূচক সংখ্যা 742101। এই বলেই শেষ করব আজকের আজ সন্ধ্যায়। ভালো থাকুন যিনি যেখানে আছেন।

0: দর্পণে নিবেদনে মুর্শিদাবাদ জেলা স্বাস্থ্য দপ্তর।
1: নমস্কার, আজকের অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। এই অনুষ্ঠানে আমরা যে বিষয়ে আজকে কথা বলবো তা আমার আপনার সকলের বিশেষ করে সমাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কন্যা ভ্রূণ হত্যা আমরা সবাই জানি দণ্ডনীয় অপরাধ, কিন্তু আইনের ফাঁকফোকর গলে এখনও এই ধরনের ঘৃণ্য কাজ ঘটে চলেছে আমাদেরই মতো উন্নত সারির দেশে। এর প্রধান কারণ গর্ভাবস্থায় ভ্রূণের লিঙ্গ পরীক্ষা, যেটাও বেআইনি। কিন্তু কেন? মেয়ে মানে কি নিরাপত্তাহীনতা? এবং এর সাথে জড়িয়ে রয়েছে আর্থিক, সামাজিক এবং মানসিক নানা কারণ, সেগুলো নিয়ে আমরা আপনাদের বলবো। কিন্তু তার আগে একটা ছোট্ট গল্প বলি। বীরবল চৌরাশিয়া নয়াদিল্লির ইন্ডিয়ান এক্সপ্রেস বিল্ডিং এর সামনে পান বিক্রি করতেন অনেক দিন থেকে, যখন সেখানে মাত্র 4টি গাড়ি পার্ক করা থাকত। এর অনেক বছর পর তার মেয়ে যখন একজন সফল চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হিসেবে এই খবরের কাগজের অফিসেই হিসাব পরীক্ষার কাজে ঢুকল, তখন তার আনন্দ আর ধরে না। তার মনে হচ্ছিল মেয়ের সাফল্যে সে চাঁদে পৌঁছে গেছে। দেশ হিসেবে ভারতবর্ষ কখনোই মহান হবে না যতক্ষণ না তার প্রত্যেক মেয়ে শিক্ষিত হচ্ছে।
0: অত্যন্ত অনাকাঙ্ক্ষিত, অত্যন্ত লজ্জার এই ঘটনা। কারণ বহু প্রতীক্ষার পর পরিবারে খুশির বার্তা আসার আলো নিয়ে আসে একটি সন্তান। তা সে কন্যা হোক বা পুত্র, উভয়েরই চাই সমান অধিকার, সম মর্যাদা। কিন্তু এখনো কন্যা সন্তানের ক্ষেত্রে সেই অধিকার আমাদের চাইতে হয়। একদিকে যখন আমরা বেটি বাঁচাও বেটি পড়াও কিংবা কন্যাশ্রীদের কথা বলি, তেমনি কান পাতলেই কন্যা ভ্রূণ হত্যা বা কন্যা সন্তান হত্যার কথাও শুনতে পাই। সেই সংখ্যা হয়তো কমেছে, কিন্তু নির্মূল হয়নি আজও। তবে আমরা চাই একেবারে নির্মূল হোক এই ব্যাধি, সমাজ থেকে, মানুষের মন থেকে। মুর্শিদাবাদ জেলাতেও এই নিয়ে তৎপরতার সাথে প্রচার নজরদারি শুরু করেছে জেলা স্বাস্থ্য দপ্তর।
2: ছেলে হোক বা মেয়ে, কোনো দিকে কম নয় কেউ কারো চেয়ে। কন্যা সন্তান অমূল্য, তাদের রক্ষা করুন। গর্ভস্থ শিশুর লিঙ্গ পরীক্ষা আইনত দণ্ডনীয় অপরাধ, পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর দ্বারা জনস্বার্থে প্রচারিত।
1: দ্য প্রিকনসেপশন অ্যান্ড প্রিন্যাটাল ডায়াগনস্টিক টেকনিক প্রোহিবিশন অব সেক্স সিলেকশনস অ্যাক্ট, এই আইনের সাহায্যে গর্ভ সঞ্চারের আগে ও পরে ভ্রূণের লিঙ্গ নির্ধারণের পদ্ধতিগুলি নিয়ন্ত্রণ করা হয়। এই আইনের মূল উদ্দেশ্য আল্ট্রাসাউন্ড টেকনোলজি ও অন্যান্য যে সমস্ত আধুনিক প্রযুক্তির সাহায্যে ভ্রূণের লিঙ্গ নির্ধারণ করা হয় সেগুলির অপব্যবহার বন্ধ করা। প্রথমবার আইন ভঙ্গ করলে তার জন্য 3 বছরের কারাবাস এবং জরিমানা 10,000 টাকা থেকে 50,000 টাকা পর্যন্ত হতে পারে। তাই আমাদের কি করা উচিত? বাবা মা, সন্তান, পরিবারের সদস্য অথবা বন্ধু হিসেবে আমাদের প্রত্যেককেই কিছু না কিছু করা উচিত। যে কোনো পেশার মানুষ, যেমন শিক্ষক, চিকিৎসক, আইনজীবী, বিচারক, স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মী, আপনার পরিবারে, পাড়ায়, প্রতিবেশীদের মধ্যে এবং কর্মক্ষেত্রে এই বৈষম্যমূলক লিঙ্গ নির্বাচনের বিরুদ্ধে সচেতনতা গড়ে তুলুন। এই বৈষম্যের বিরুদ্ধে সরব হন। মহিলা এবং শিশুকন্যার প্রতি হিংসা বা অসম্মান সহ্য করবেন না।
0: তবে সচেতনতায় আসল আসুন, নিজেরাও সচেতন হই এবং অন্যকে সচেতন করি।
1: বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। অর্থাৎ সন্তান কন্যা হোক বা পুত্র, যদি সমান

0: সঠিকভাবে মানুষ করা যায়, তবে কেউ কারো থেকে কম নয়। ভ্রূণের লিঙ্গ নির্ধারণ এবং কন্যা ভ্রূণ হত্যা রুখতে সমাজকে সচেতন করার কাজে আমাদের জেলা স্বাস্থ্য দপ্তর যেভাবে এগিয়ে এসেছে, আসুন আমরাও হাতে হাত রেখে এই উদ্দেশ্যকে সফল করে তুলি।
1: এতক্ষণ শুনলেন অনুষ্ঠান স্বাস্থ্য দর্পণে, নিবেদনে মুর্শিদাবাদ জেলা স্বাস্থ্য দপ্তর।
2: শুনছিলেন বিজ্ঞাপনী অনুষ্ঠান আকাশবাণী মুর্শিদাবাদ। আর কিছুক্ষণের মধ্যেই কলকাতা কেন্দ্রের সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।

0: আকাশবাণী, খবর পড়ছি অর্ক সেন। প্রথমে বিশেষ বিশেষ খবর। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, দেশের উন্নয়নের জন্য উত্তর পূর্বাঞ্চলের উন্নয়ন অপরিহার্য। তিনি আজ গ্যাংটকে সিকিম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে যোগ দেন। কেন্দ্রীয় মন্ত্রিসভা 25,530 কোটি টাকার কেন্দ্রীয় অনুদান সহ গণবণ্টন ব্যবস্থা সার্থক পিডিএস প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের অনুমোদন দিয়েছে। বিহারে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন এসআইআর নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে করা মামলাগুলি খারিজ করে সুপ্রিম কোর্ট জানিয়েছে, নির্বাচন কমিশনের করা এসআইআর সম্পূর্ণভাবে আইনসম্মত এবং সাংবিধানিক। দেশের বিভিন্ন স্থানে প্রবল দাবদাহের প্রেক্ষিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নাগরিকদের সাবধানতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন। বাংলা ছবির বিশিষ্ট চিত্র পরিচালক অনিক দত্ত প্রয়াত। সিঙ্গাপুর ওপেন ব্যাডমিন্টনে ভারতীয় খেলোয়াড় এইচএস প্রণয় প্রতিযোগিতার প্রি কোয়ার্টার ফাইনালে পৌঁছেছেন। আইপিএল ক্রিকেটের এলিমিনেটর পর্বে সানরাইজার্স হায়দ্রাবাদ টসে জিতে রাজস্থান রয়্যালসকে ব্যাট করতে পাঠিয়েছে। আসছি বিস্তারিত খবরে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, দেশের উন্নয়নের জন্য উত্তর পূর্বাঞ্চলের উন্নয়ন অপরিহার্য। গ্যাংটকে আজ সিকিম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে রাষ্ট্রপতি মুর্মু ছাত্রছাত্রীদের তাঁদের ধারণা, উদ্ভাবন এবং পারস্পরিক বিশ্বাসের মাধ্যমে দেশ গঠনে অবদান রাখার পরামর্শ দেন। শ্রীমতী মুর্মু বলেন, শিক্ষাই ক্ষমতায়নের একমাত্র পথ। সিকিমের জীববৈচিত্র্য এবং সমৃদ্ধ উদ্ভিদ ও প্রাণীজগতের প্রশংসা করে শ্রীমতী মুর্মু বলেন, 2016 সালে সিকিম একটি জৈব রাজ্যে পরিণত হয়েছে।
1: নর্থ ইস্ট কা বিকাশ দেশ কি সমগ্র বিকাশ কে লিয়ে অনিবার্য হয়। পূর্বোত্তর ক্ষেত্র কা বিকাশ ও রাষ্ট্রীয় বিকাশ কে লক্ষ্য আপস মে জুড়ে হুয়ে হ্যায়। ইহাঁ কে যুবাও মে অসীম প্রতিভা হ্যায়। সিকিম সহিত অন্য রাজ্য সে আয়ে হুয়ে বিদ্যার্থীয় সে মে আগ্রহ কান্না চাহুঙ্গি কি আপ সব এক দূসরে কে সম্পর্ক মে রহে ওর মিলজুল কর রাষ্ট্রীয় বিকাশ মে যোগদান দেনে কা ভাবনা মে আগে বড়ে।
0: কেন্দ্রীয় মন্ত্রিসভার অর্থনৈতিক বিষয় সংক্রান্ত কমিটি ষোড়শ অর্থ কমিশনের আওতায় 25,530 কোটি টাকার কেন্দ্রীয় অনুদান সহ একটি প্রকল্পের অনুমোদন দিয়েছে। এতে গণবণ্টন ব্যবস্থা পিডিএসের আওতায় রেশন পরিবহন এবং হ্যান্ডলিংয়ের জন্য সহায়তা প্রকল্প সার্থক পিডিএসের দ্বিতীয় পর্যায়ে চালু রাখার সংস্থান রয়েছে। নতুন দিল্লিতে আজ সংবাদ মাধ্যমের কাছে তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, এই প্রকল্পটি বিভিন্ন রাজ্যের মধ্যে খাদ্যশস্য পরিবহনের জন্য সংশ্লিষ্ট সংস্থাগুলিকে সাহায্য করবে।
2: सार्थक पीडीएस स्कीम करीब 25,000 करोड़ का ये प्रोग्राम है। इस प्रोग्राम में तीन बड़े सुधार आज अप्रूव हुए हैं। सबसे पहला, जो राज्य सरकारों के एजेंसीज राज्य में, एक जो एफसीआई का बड़ा गोडाउन होता है वहां से डिफरेंट डिस्ट्रिक्ट्स में डिविजन्स में फेयर प्राइस शॉप तक पहुंचाने का जो कॉस्ट होती है वो कॉस्ट बियर करने में दिक्कत आ रही थी राज्य सरकारों की। भारत सरकार ने फैसला लिया है कि उस कॉस्ट को सपोर्ट करेंगे इस प्रोग्राम के तहत।
0: শ্রী বৈষ্ণব বলেছেন, এতে নির্মল, আশা এবং সক্ষম নামে তিনটি প্রধান কৃত্রিম বুদ্ধিমত্তা এআই চালিত মডিউল থাকবে। মন্ত্রী বলেন, এই প্রকল্পটি জাতীয় খাদ্য সুরক্ষা আইনের আওতাভুক্ত 81 কোটি 35 লক্ষ ব্যক্তির প্রতিশ্রুতি পূরণের লক্ষ্যে কাজ করবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কেন্দ্রীয় মন্ত্রিসভার এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। সমাজ মাধ্যমের এক বার্তায় শ্রী শাহ বলেছেন, দারিদ্র্যসীমা থেকে দেশের মানুষকে বের করে আনার সরকারি প্রকল্পগুলিকে প্রযুক্তির সাহায্যে আরও স্বচ্ছ এবং সুবিধাজনক করে তোলা হচ্ছে। বিহারে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন এসআইআর নিয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে সুপ্রিম কোর্ট বহাল রেখেছে। ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ আজ তাদের রায়ে বলেছে, ভোটার তালিকায় সাধারণ সংশোধনের থেকে এর প্রক্রিয়া পৃথক হওয়ার জন্য এটিকে বেআইনি বলা যাবে না। সুপ্রিম কোর্ট এসআইআরকে সম্পূর্ণভাবে আইনসম্মত এবং সাংবিধানিক বলে অভিহিত করেছে। আদালত বলেছে, ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের সাংবিধানিক ক্ষমতা নির্বাচন কমিশনের রয়েছে। বিহারে 2025 জুন মাসে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে যে রিট আবেদন জানানো হয়েছিল তারই প্রেক্ষিতে আদালত বলেছে, অবাধ নির্বাচন নিশ্চিত করতে নির্বাচন কমিশন ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া চালাতে পারে। অন্য একটি মামলায় সুপ্রিম কোর্ট আজ বলেছে, মণিপুরে 2023 সালের হিংসা নিয়ে চলা বিচার প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা প্রয়োজন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে একটি প্রতিবেদনও চেয়েছে আদালত। ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির সমন্বয়ে গঠিত একটি বেঞ্চ উল্লেখ করেছে, বিশেষ তদন্তকারী দল এসআইটির প্রতিবেদন অনুযায়ী 400 জনেরও বেশি অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে 207টি মামলায় চার্জশিট দাখিল করা হয়েছে। মণিপুরে নারীদের ওপর যৌন নিপীড়ন ও জনসমক্ষে অপমানের একটি মামলায় গুয়াহাটি হাইকোর্টের 2 অভিযুক্তকে জামিন দেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে কেন্দ্রীয় তদন্ত ব্যুরো সিবিআই এর করা একটি আবেদনের শুনানি চলছিল। উল্লেখ্য, গত বছর 3রা মে মণিপুরের পার্বত্য জেলাগুলিতে বিক্ষোভের জেরে 260 জন মানুষেরও বেশি মানুষের প্রাণহানি ঘটে এবং কয়েক হাজার মানুষ বাস্তুচ্যুত হন। নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য অন্তত দুটি ভারতীয় ভাষা সহ তিনটি ভাষা শেখা বাধ্যতামূলক করার সিবিএসইর একটি নীতিকে চ্যালেঞ্জ করে দায়ের করা একটি আবেদন খতিয়ে দেখতে সুপ্রিম কোর্ট সম্মত হয়েছে। প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং দুই বিচারপতি জয়মাল্য বাগজি ও বিপুল এম পাঞ্চলির সমন্বয়ে গঠিত একটি বেঞ্চ কেন্দ্র, সিবিএসই এবং এনসিইআরটিকে নোটিশ জারি করে দু সপ্তাহের মধ্যে তাদের জবাব চেয়েছে। কেন্দ্রীয় পাবলিক সার্ভিস কমিশন ইউপিএসসি এই প্রথম সিভিল সার্ভিসেস প্রিলিমিনারি পরীক্ষা 2026 প্রাথমিক উত্তরপত্র প্রকাশ করেছে। এক বিবৃতিতে কমিশন জানিয়েছে, পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীরা upscionline.nic.in ওয়েবসাইটে 31 মে সন্ধ্যা 6টা পর্যন্ত তাঁদের মতামত জমা দিতে পারবেন। উত্তরপত্র চূড়ান্ত করার আগে প্রাপ্ত সমস্ত মতামত বিষয় বিশেষজ্ঞদের দ্বারা পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনা করা হবে। আজকের প্রসঙ্গে এবারের বিষয়, তীব্র গরমে সুস্থ থাকুন আয়ুর্বেদ উপচারে। আয়ুর্বেদ বিশেষজ্ঞ এবং অখিল ভারতীয় আয়ুর্বেদ মহাসম্মেলনের রাজ্য সভাপতি ডক্টর সুমিত সুরের সঙ্গে কথা বলেছেন দিব্যদে। আজ শুনবেন প্রথম পর্ব। আকাশবাণীর সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 9:30 গীতাঞ্জলি ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ কলকাতা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। দেশের বিভিন্ন স্থানে প্রবল দাবদাহের প্রেক্ষিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নাগরিকদের সাবধানতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন। সমাজ মাধ্যমের এক বার্তায় প্রধানমন্ত্রী সকলকে বেশি করে জলপান করতে এবং বাড়ির বাইরে বেরোলে জল নিয়ে বেরোনোর কথা বলেছেন। তিনি তৃষ্ণার্তদের জল দেওয়ার জন্য নাগরিকদের কাছে অনুরোধ জানিয়েছেন। প্রয়োজন না হলে প্রখর রোদে না বেরিয়ে বাড়িতে বিশ্রাম নেওয়ার কথাও তিনি বলেছেন। এছাড়াও পশু পাখিদের জন্য বাড়ির বাইরে ব্যালকনিতে, ছাদে এবং অফিস ও দোকানের পাশে ছোট ছোট পাত্রে জল রাখার কথাও বলেছেন শ্রী মোদী। আসাম বিধানসভায় আজ অভিন্ন দেওয়ানি বিধি ইউসিসি বিল পাশ হয়েছে। এর ফলে উত্তর পূর্বের প্রথম এবং দেশের তৃতীয় রাজ্য হিসেবে আসামে এই আইন পাশ হল। ষোড়শ আসাম বিধানসভার প্রথম অধিবেশনে গত সোমবার এই বিলটি উত্থাপন করা হয়। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার পক্ষে মন্ত্রী অতুল বোরা বিলটি পেশ করেন। বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক অনিক দত্তের অস্বাভাবিক মৃত্যুতে চলচ্চিত্র জগতে শোকের ছায়া। আজ সকালে হিন্দুস্তান পার্কে নিজের ফ্ল্যাটের বহুতল আবাসনের ছাদ থেকে পড়ে গুরুতর জখম হন তিনি। সংকটজনক অবস্থায় ঢাকুরিয়ার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। ছাদ থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করেছে পুলিশ, তবে সেই সঙ্গে পরিচালকের হস্তাক্ষর মিলিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যেই অনিক দত্তের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখেছে। লালবাজারের সায়েন্টিফিক উইংয়ের পাশাপাশি হোমিসাইড বিভাগ এবং ফরেন্সিক দলও ঘটনাস্থল ঘুরে দেখছে। আগামীকাল পরিচালকের শেষকৃত্য সম্পন্ন হওয়ার কথা। হাঙ্গেরির সংসদ আজ আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসির সদস্য হিসেবে থাকার পক্ষে ভোট দিয়েছে। পূর্বতন সরকারের আন্তর্জাতিক এই ট্রাইব্যুনাল থেকে সরে আসার সিদ্ধান্তকে বাতিল করে দিয়েছে। ভিক্টর ওরবানের সরকার গত বছর আন্তর্জাতিক আদালত ট্রাইব্যুনাল থেকে বেরিয়ে যাওয়ার এই সিদ্ধান্ত ঘোষণা করেছিল। ভারতীয় উপকূলরক্ষী বাহিনী ICG গুজরাটের মুন্দ্রা উপকূলে একটি মাদক পাচার বিরোধী অভিযান চালিয়েছে। কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, সন্ত্রাসবাদ বিরোধী স্কোয়াড ATS এর সমন্বয়ে পরিচালিত যৌথ গোয়েন্দাভিত্তিক এই অভিযানে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী ICG একটি জাহাজে প্রায় 115 কিলোগ্রাম কোকেন বাজেয়াপ্ত করেছে। এর আনুমানিক বাজার মূল্য প্রায় 1000 কোটি টাকারও বেশি। সিঙ্গাপুর ওপেন ব্যাডমিন্টনে ভারতীয় খেলোয়াড় HS প্রণয় বিশ্ব র্যাঙ্কিং এর পঞ্চম স্থানে থাকা ইন্দোনেশিয়ার জোনাথন ক্রিস্টিকে হারিয়ে প্রি কোয়ার্টার ফাইনালে পৌঁছেছেন। প্রথম গেমে বিশ্ব র্যাঙ্কিংয়ে 5 নম্বরে থাকা ক্রিস্টির কাছে 10-21 সেটে হেরে গেলেও পরবর্তী দুই গেম 21-12, 21-18 সেটে জিতে প্রণয় পরবর্তী পর্যায়ে যাওয়া নিশ্চিত করেন। এর আগে দুবারের অলিম্পিক পদকজয়ী ভারতের PV সিন্ধু এবং পুরুষদের ডাবলসে সাত্বিক সাইরাজ রাঙ্কিরেড্ডি ও চিরাগ শেট্টি জুটি সিঙ্গাপুর ওপেন ব্যাডমিন্টন প্রতিযোগিতার প্রি কোয়ার্টার ফাইনালে উঠেছেন। IPL ক্রিকেটের এলিমিনেটর পর্বে চণ্ডীগড়ের মহারাজা যাদবেন্দ্র সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সানরাইজার্স হায়দ্রাবাদ টসে জিতে রাজস্থান রয়্যালসকে ব্যাট করতে পাঠিয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, দেশের উন্নয়নের জন্য উত্তর পূর্বাঞ্চলের উন্নয়ন অপরিহার্য। কেন্দ্রীয় মন্ত্রিসভা 25,530 কোটি টাকার কেন্দ্রীয় অনুদানসহ গণবণ্টন ব্যবস্থা সার্থক PDS প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের অনুমোদন দিয়েছে। বিহারে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন SIR নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে করা মামলাগুলি খারিজ করে সুপ্রিম কোর্ট জানিয়েছে, নির্বাচন কমিশনের করা SIR সম্পূর্ণভাবে আইনসম্মত এবং সাংবিধানিক। খবর শেষ হল, এরপরের স্থানীয় সংবাদ শুনুন 7:50।
3: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন অনুষ্ঠান সম্পর্কিত ঘোষণা। গীতাঞ্জলি প্রচার তরঙ্গে রাত আটটায় শুনবেন নানা রঙের গান, সাড়ে আটটায় আইনি কথা, বৈবাহিক আইন, বিবাহ বিচ্ছেদ ও ভরণ পোষণ। এ বিষয়ে আইনজীবী সংঘমিত্রা দাস চট্টোপাধ্যায়ের সাক্ষাৎকার নিয়েছেন রৌলিনা সেনগুপ্ত। নটায় শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন বাঁশি শিল্পী দেবকুমার দে। সাড়ে নটায় আজকের প্রসঙ্গ, প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের সংবাদ বিভাগ। নটা বেজে ৪৫ মিনিটে অনুরোধের আসর। রাত ১০টায় বাংলা ছায়াছবির গান, সাড়ে ১০টায় নজরুল গীতি শুনবেন মদন মান্নার কণ্ঠে। ১০টা বেজে ৫৫ মিনিটে ভজন, শিল্পী সম্বুদ্ধ চট্টোপাধ্যায়। রাত ১১টা বেজে ১০ মিনিটে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল ও ঠুমরি, শিল্পী নিহার রঞ্জন বন্দ্যোপাধ্যায়। শুনছিলেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের পরবর্তী কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে। আকাশবাণী কলকাতা,
4: মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে ৩১ মে ঠিক সকাল ১১টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, এফএম রেইনবো, এফএম গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও ডিটিএইচ বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত ৮টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, এফএম রেইনবো, এফএম গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং ডিটিএইচ বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন এআইআর অ্যাপ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে ৩১ মে রবিবার ঠিক সকাল ১১টায়।

0: সোশ্যাল মিডিয়ার অচেনা ব্যবহারকারীর কাছ থেকে পাওয়া লিঙ্কে না ভেবেচিন্তে ক্লিক করবেন না। এটা করলে বিপদে পড়তে পারেন আপনি। সুরক্ষিত থাকুন ডিজিটাল।
1: গ্রীষ্মে ঘন ঘন জল পান করুন। লস্যি, লেবু জল ইত্যাদি পান করেও শরীরে জলের উপযুক্ত মাত্রা বজায় রাখা যায়। দীর্ঘ সময় জল পান না করে থাকবেন না। তেষ্টা না পেলেও জল পান করুন সময়ের নিয়মিত ব্যবধানে।

0: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি নমামি বসুরুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। অন্নপূর্ণা যোজনার সুবিধা যোগ্য প্রাপকদের কাছে পৌঁছে দেওয়ার জন্য 90 দিনের একটি বিশেষ অভিযান শুরু করছে রাজ্য সরকার। বিহারের নির্বাচন কমিশন যে এসআইআর প্রক্রিয়া চালিয়েছে তার সাংবিধানিক বৈধতা রয়েছে বলে সুপ্রিম কোর্ট জানিয়েছে। রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ প্রদান সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্টে পরবর্তী শুনানি 22 জুলাই। কেন্দ্রীয় মন্ত্রিসভা অর্থনৈতিক বিষয়ক সংক্রান্ত কমিটি সার্থক পিডিএস কর্মসূচি চালিয়ে যাওয়ার জন্য 25,300 কোটি টাকার কেন্দ্রীয় অনুদান সহ একটি প্রকল্পে অনুমোদন দিয়েছে। বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক অনিক দত্তের অস্বাভাবিক মৃত্যুতে চলচ্চিত্র জগতে শোকের ছায়া। অনুকূল বায়ুপ্রবাহ এবং বাতাসে জলীয় বাষ্প বেশি থাকার কারণে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা। মোহনবাগান জেসি মুখার্জি টি-20 ক্রিকেট চ্যাম্পিয়ন হয়েছে। আসছে বিস্তারিত খবরে। অন্নপূর্ণা যোজনায় নাম নথিভুক্ত করতে এবার 90 দিনের বিশেষ অভিযান শুরু করছে রাজ্য সরকার। নবান্ন থেকে আজ আনুষ্ঠানিকভাবে অন্নপূর্ণা যোজনার ফর্ম প্রকাশ করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, দলের সংকল্পপত্র অনুযায়ী লক্ষ্মীর ভাণ্ডারের বদলে অন্নপূর্ণা যোজনার সুবিধা পেতে সকলকেই নতুনভাবে ফর্ম ফিল আপ করে নাম নথিভুক্ত করতে হবে। অনলাইন ও অফলাইন দুভাবেই আবেদন করতে পারবেন যোগ্য উপভোক্তারা।
1: আগামী 2 তারিখের মধ্যে যারা এনরোলমেন্ট করতে পারবেন আমরা ডিবিটির মাধ্যমে ট্রান্সফার করে দেব। কার্যক্ষেত্রে 1 তারিখ থেকেই বেনিফিটেড হবে তারা জুন মাসের। যেহেতু এনরোলমেন্ট করতে হবে সেই জন্য আমরা আরো 2 দিন হাতে নিয়ে 3 তারিখে আপনাদের জানিয়ে দেব। প্রসেসটা ডেইলি চলবে। যেমন যেমন এনরোলমেন্ট হয়ে যাবে, ভেরিফিকেশন হয়ে যাবে, তারা অটোমেটিক কোর্সে লক্ষ্মীর ভাণ্ডার থেকে অন্নপূর্ণা যোজনায় চলে যাবেন এবং লক্ষ্মীর ভাণ্ডার তাদের অফ হয়ে যাবে।
0: মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, লক্ষ্মীর ভাণ্ডারের তালিকায় বিপুল সংখ্যক অযোগ্য বিদেশি নাগরিকের নাম ঢুকে পড়েছে। ভোটার তালিকা থেকে নাম বাদ গেছে বা ভারতীয় পরিচয় স্পষ্ট নয় এমন বহু মানুষও এই প্রকল্পের সুবিধা পেয়ে আসছেন। সে কারণেই নতুন করে যাচাই সেরে প্রকৃত ভারতীয় ও যোগ্য মহিলাদের হাতে সরাসরি সরকারি সাহায্য স্বরূপ প্রতি মাসে 3,000 টাকা পৌঁছে দিতে চাইছে সরকার। বিডিও, পুরসভা, কর্পোরেশন, প্রশাসনিক আধিকারিকদের পাশাপাশি বিধায়কদেরও এই এনরোলমেন্ট প্রক্রিয়ায় যুক্ত করা হবে। বাড়ি বাড়ি গিয়ে ফর্ম ফিল আপ করানোর পরিকল্পনা রয়েছে সরকারের। রাজ্যবাসীর কাছে আরও ভালো স্বাস্থ্য পরিষেবা দিতে রাজ্য সরকার কেন্দ্রের আয়ুষ্মান ভারত প্রকল্পের সঙ্গে যুক্ত হতে চলেছে। আগামী 8 জুন কেন্দ্রীয় সরকারের সঙ্গে এ নিয়ে রাজ্যের একটি মৌ চুক্তি স্বাক্ষরিত হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ জানিয়েছেন। এদিকে মুখ্যমন্ত্রী আগামীকাল নদিয়ার মায়াপুর যাচ্ছেন। সকালে আকাশপথে পৌঁছে সেখানে ইসকন মন্দির পরিদর্শনের পর সাধু সন্ন্যাসীদের সঙ্গে কথা বলবেন তিনি। মুখ্যমন্ত্রীর সফরকে কেন্দ্র করে সেখানকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এরপর কলকাতায় ফিরে আগামীকালই তাঁর দিল্লি যাওয়ার কথা। পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠন নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ অন্য নেতৃবর্গের সঙ্গে তাঁর আলোচনা হতে পারে। রাজ্য সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা সংক্রান্ত মামলা সুপ্রিম কোর্টে 22 জুলাই পর্যন্ত পিছিয়ে গেছে। ওই দিন ডিএ দেওয়ার বিষয়ে রাজ্য সরকারকে স্ট্যাটাস রিপোর্ট জমা দিতে হবে। 2 বিচারপতি সঞ্জয় কারোল ও প্রশান্ত কুমার মিশ্রার বেঞ্চ আজ এই নির্দেশ দেন। আজকের শুনানিতে সলিসিটর জেনারেল তুষার মেহতা আদালতে বলেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী খুব শীঘ্রই এ ব্যাপারে সরকারি কর্মচারীদের সংগঠনের সঙ্গে বৈঠকে বসবেন। সেখান থেকে কিছু সমাধান সূত্র বেরোতে পারে বলে মনে করা হচ্ছে। সেজন্যই আজকের মতো মামলা মুলতবি রাখার আর্জি জানান তিনি। অন্যদিকে রাজ্য সরকারি কর্মচারীদের পক্ষে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যও একই দাবি জানিয়েছেন। 3 মাসের মধ্যে এ বিষয়ে নির্দিষ্ট সিদ্ধান্ত গ্রহণের জন্য আদালতে দাবি জানানো হয়। এরপরই বেঞ্চ মামলার শুনানি 22 জুলাই পর্যন্ত পিছিয়ে দেয়। বিহারে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন এসআইআর এর সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে দায়ের হওয়া একগুচ্ছ আবেদন আজ সুপ্রিম কোর্ট খারিজ করে দিয়েছে। প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং 2 বিচারপতি জয়মাল্য বাগচি ও বিপুল এম পাঞ্চলির বেঞ্চ জানিয়েছেন, এসআইআর করা নির্বাচন কমিশনের সাংবিধানিক অধিকার। সংবিধানে 324 ধারা অনুযায়ী নির্বাচন কমিশনকে এ সংক্রান্ত ক্ষমতা দেওয়া হয়েছে। বিজেপি অনুপ্রবেশকারীদের অবিলম্বে দেশ ছাড়ার বার্তা দিয়েছে। কলকাতায় আজ এক সাংবাদিক বৈঠকে দলের রাজ্যসভার সাংসদ রাহুল সিনহা জানান, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অনুপ্রবেশকারী ও রোহিঙ্গাদের বহিষ্কার করার ঘোষণার পর তারা নিজেরাই সীমান্ত পেরিয়ে দেশ ছেড়ে চলে যাওয়ার উদ্যোগ নিয়েছে। বাংলাদেশি অনুপ্রবেশকারী ও রোহিঙ্গাদের জন্য পশ্চিমবঙ্গের ভারসাম্য নষ্ট হয়ে যাচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
2: কিভাবে নাগরিকত্ব বিক্রি হয়েছে, জায়গায় জায়গায় এত এত আধার কার্ড পাওয়া গেছে, আর যে কজন এখন বর্ডারে দাঁড়িয়ে আছে প্রত্যেকে আধার কার্ড তৈরি কর, যারা এই আধার কার্ড

0: জালিয়াতির কাজ করেছে, যারা এই ভোটার আইডেন্টি কার্ড জালিয়াতির কাজ করেছে তাদের কাউকে ছাড়া হবে না। আর এর পেছনে যে সিপিএম বা তৃণমূল কংগ্রেসের নেতারা যুক্ত আছে কেউ রেহাই পাবে না।
1: পুলিশের হাতে ধৃত বাদুড়িয়া পৌরসভা চেয়ারম্যান তৃণমূল কংগ্রেস নেতা দীপঙ্কর ভট্টাচার্যের পাটক্ষেত থেকে বিপুল পরিমাণ টাকা উদ্ধার করেছে পুলিশ। ধৃত দীপঙ্করকে নিয়ে পুলিশ তার পার্টি অফিস সংলগ্ন একটি জমিতে মাটি খুঁড়ে টাকা ভর্তি চারটি ব্যাগ ও একটি বস্তা উদ্ধার করে। সেগুলি 500 টাকার নোটের বান্ডিলে ভরা ছিল। এদিকে ধৃত চেয়ারম্যানকে 6 দিনের পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে। অন্যদিকে উত্তর চব্বিশ পরগনার গোবরডাঙ্গায় তোলাবাজি, হুমকি এবং 21শে ভোট পরবর্তী হিংসার অভিযোগে তৃণমূল কংগ্রেসের প্রাক্তন জেলা পরিষদ সদস্য অজিত সাহা ও তার ভাই সুজিতকে গ্রেপ্তার করেছে পুলিশ। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শুনতে পাবেন ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। কেন্দ্রীয় মন্ত্রিসভার অর্থনৈতিক বিষয় সংক্রান্ত কমিটি ষোড়শ অর্থ কমিশনের আওতায় সার্থক পিডিএস কর্মসূচি চালিয়ে যাওয়ার জন্য 25,530 কোটি টাকার কেন্দ্রীয় অনুদান সহ একটি প্রকল্প অনুমোদন করেছে। এতে গণবণ্টন ব্যবস্থা, পিডিএস এর আওতায় রেশন পরিবহন এবং হ্যান্ডলিং এর জন্য সহায়তা প্রকল্প চালু রাখার সংস্থান রয়েছে। নতুন দিল্লিতে আজ সংবাদ মাধ্যমের কাছে তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, এই প্রকল্পটি বিভিন্ন রাজ্যের মধ্যে খাদ্যশস্য পরিবহনের জন্য সংশ্লিষ্ট সংস্থাগুলিকে সাহায্য করবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় সরকার কৃষকদের উন্নয়নে একাধিক প্রকল্প চালু করেছে। এর মধ্যে অন্যতম স্বল্প সুদের ঋণের জন্য কৃষণ ক্রেডিট কার্ড। পুরুলিয়ার কৃষকদের কাছে কৃষণ ক্রেডিট কার্ড ভগবানের আশীর্বাদ স্বরূপ, এর ফলে বাইরে থেকে চড়া সুদে টাকা ধার করতে হয় না।
2: আমার নাম চন্দন মুখার্জি। এই যে মৌসুম, চাষের মৌসুম এসে গেল, এই সময় আমরা ধান বীজ কেনার জন্য যে আর্থিক সংকটটা হয় সাধারণ চাষিদের, সেই সংকটটা ধরুন কাটিয়ে উঠে এই কিষাণ ক্রেডিট কার্ডের মাধ্যমে ব্যাংকের লোন বা সমবায় সমিতি যেগুলো আছে সেখান থেকে আমরা কিছু আর্থিক সাহায্য পাই, কম সুদে পাই। অতএব এক কথায় বলতে গেলে কিষাণ কার্ড থাকার জন্য আমরা চাষিরা তারা ভীষণভাবে উপকৃত হই।
1: বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক অনিক দত্তের অস্বাভাবিক মৃত্যুতে চলচ্চিত্র জগতে শোকের ছায়া। আজ সকালে হিন্দুস্তান পার্কে নিজের ফ্ল্যাটের বহুতল আবাসনের ছাদ থেকে পড়ে গুরুতর জখম হন তিনি। সংকটজনক অবস্থায় ঢাকুরিয়ার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। ছাদ থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করেছে পুলিশ, তবে সেই সঙ্গে পরিচালকের হস্তাক্ষর মিলিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যেই অনিক দত্তের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখেছে। লালবাজারের সায়েন্টিফিক উইংসের পাশাপাশি হোমিসাইড বিভাগ এবং ফরেন্সিক দল ঘটনাস্থল ঘুরে দেখছে। সংগ্রহ করা হয়েছে নমুনা। এটি আত্মহত্যা না অন্য কোনো ঘটনা তা খতিয়ে দেখছে পুলিশ। জানা গেছে তার মেয়ে কলকাতার বাইরে থাকেন। আগামীকাল সকালে তিনি আসলে পরিচালকের শেষকৃত্য সম্পন্ন হবে। অভিনেতা খরাজ মুখোপাধ্যায় অনিক দত্তের মৃত্যুকে চলচ্চিত্র জগতের অপূরণীয় ক্ষতি বলে উল্লেখ করেছেন।
3: আমি অনিক দত্তকে ভীষণ এক্সপেরিমেন্টাল ওয়েতে কাজ করতে দেখেছি। অনিক দত্তের কাজ করার ধারাটা এত অভিনব ছিল, আমি সবসময় বলতাম বর্তমান সময়ের তপন সিনহা। অনেক একটা ঘটনা হয়ে যাওয়াটা একটা বিরাট লস ইন্ডাস্ট্রির জন্য।
1: পরিচালকের আত্মীয় অভিনেত্রী বিদিতা চক্রবর্তী জানিয়েছেন, এই মৃত্যু অত্যন্ত আকস্মিক।
4: অনিক দত্ত একজন অত্যন্ত আমার পছন্দের ডিরেক্টর, যার সঙ্গে আমি বিজ্ঞাপনের ছবি করেছি, এমনি ছবি করেছি, বরুণ বাবুর বন্ধু, পারিবারিক সূত্রে, বৈবাহিক সূত্রে উনি আমার সম্পর্কে ভাষুর হতেন। খুবই খুবই আকস্মিক এই খবরটা আমাদের সকলের কাছে। এরকম একজন ট্যালেন্টেড মানুষ কি বা বয়স হয়েছিল, সে সত্যি কাজ করাটা খুব মিস করব।
1: উল্লেখ, অনিক দত্ত পরিচালিত ভূতের ভবিষ্যৎ বাংলা চলচ্চিত্র সমাজকে এক অন্য মাত্রায় নিয়ে গিয়েছিল। সত্যজিৎ রায়ের জীবনের ওপর নির্মিত অপরাজিত করে তিনি বহুল প্রশংসা কুড়িয়েছেন। দক্ষিণ কলকাতার বাঁশদ্রোণী এলাকায় বেসরকারি স্কুলে তৃতীয় শ্রেণীর পড়ুয়া মৃত্যুর ঘটনায় এই মুহূর্তে নেতাজিনগর থানার উত্তাল পরিস্থিতি। উপযুক্ত তথ্য প্রমাণের অভাবে গতকাল গ্রেপ্তার হওয়া তিনজনকে ছেড়ে দেওয়ার পরই অভিভাবকরা ক্ষিপ্ত হয়ে ওঠেন। আজ আদালতে তোলার কথা থাকলেও সেখানে অভিযুক্ত তিনজনকে হাজির করানো হয়নি। এফআইআরে জামিন অযোগ্য ধারা যোগ করা হলেও তাদের ছেড়ে দেওয়া হয়েছে বলে অভিভাবকদের অভিযোগ। পুলিশের তরফে অবশ্য কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। কিছুক্ষণ আগেই টালিগঞ্জের বিধায়ক পাপিয়া অধিকারী থানায় যান। দীর্ঘক্ষণ তিনি এবং বাচ্চাটির অভিভাবকরা থানার ভেতরে ছিলেন। অনুকূল বায়ুপ্রবাহ এবং বাতাসে জলীয়বাষ্প বেশি থাকার কারণে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় আজ ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, দুই বর্ধমান, ঝাড়গ্রাম এবং দুই মেদিনীপুরে রয়েছে কমলা সতর্কতা। ইতিমধ্যেই কলকাতার একাধিক এলাকাসহ বেশ কিছু জেলায় শুরু হয়েছে বৃষ্টি, স্বস্তিতে সাধারণ মানুষ। মোহনবাগান জেসি মুখার্জি টি টোয়েন্টি ক্রিকেট চ্যাম্পিয়ন হয়েছে। ইডেনে আজ ফাইনালে মোহনবাগানের 6 উইকেটে 189 রানের জবাবে ভবানীপুর 8 উইকেটে 189 রান সংগ্রহ করলে ম্যাচ টাই হয়ে যায়। কম উইকেট হারানোয় মোহনবাগানকে বিজয়ী ঘোষণা করা হয়েছে।

0: আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্জে FM প্রচার তরঙ্গে। আমাদের অনুষ্ঠান সম্পর্কে ঘোষণা, আজ রাত 10:10 ঝলসাঘর অনুষ্ঠানের বিষয় রাগে রঙে কাজী নজরুল ইসলাম। আপনারা সরাসরি এই অনুষ্ঠানে যোগদান করতে 9434921300 নম্বরে ডায়াল করতে পারেন। ঘোষণাটি শেষ হল। আকাশবাণী মুর্শিদাবাদ এখন
1: পতাকা কুইজ টাইম নিবেদনে পতাকা ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড।
2: প্রতিশ্রুতি মতো সেই তিনটে দলকে সঙ্গে নিয়ে দ্য কুইজার্স, দ্য উইনার্স অ্যান্ড দ্য চ্যালেঞ্জার্স বলেছিলাম ফিরবো। আমাদের উপরে আপনাদের নিশ্চয়ই আস্থা ছিল, ফিরবই ফিরবো। ফিরে এলাম আজ 27 মে। শুরু করার আগে বলে দিই তিনটে দলের বিগত সপ্তাহের অবস্থানটা। প্রথম, দ্বিতীয়, তৃতীয় দল যথাক্রমে 120, 85 এবং 85। এই অবস্থায় আমরা যাচ্ছি সামনের দিকে ত্রয়োদশ রাউন্ডে। বিষয় অপশান। এর আগে দেখেছি মুক্তি স্যার অপশান দিয়েছিলেন, আমারও মনে হলো একটা দি, তাই আর কি অপশান রাউন্ড রাখা। এই রাউন্ডের প্রথম প্রশ্ন যাচ্ছে টিম নাম্বার 3-র কাছে, অর্থাৎ দ্য চ্যালেঞ্জার্সের কিরণময় মণ্ডল এবং সুরজ মণ্ডল। তোমাদের জন্য প্রশ্ন, উল্লেখ্য কোন স্থানটিকে ভারতের শস্য ভাণ্ডার বলা হয়? চারটে অপশান আছে, এ পশ্চিমবঙ্গ, বি মহারাষ্ট্র, সি উত্তরপ্রদেশ, ডি পাঞ্জাব।
3: অপশান সি উত্তরপ্রদেশ।
2: উত্তরপ্রদেশ, উত্তর ভুল, নম্বর দেওয়া গেল না। সঠিক উত্তর হবে পাঞ্জাব। টিম নাম্বার 2, পৃথিবীর সর্বাপেক্ষা বৃহৎ সংবিধান হল, এ ভারতের, বি আমেরিকার, সি ইংল্যান্ডের, ডি রাশিয়ার।
3: ভারতের।
2: ভারতের সঠিক উত্তর। তোমরা পেয়েছো 10 নম্বর। টিম নাম্বার 1, তোমাদের জন্য প্রশ্ন, কে প্রথম রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্পের ইংরেজি অনুবাদ করেন? এ জন কিটস, বি মাদার টেরেসা, সি সিস্টার নিবেদিতা, ডি জওহরলাল নেহরু।
3: সিস্টার নিবেদিতা।
2: সঠিক উত্তর, সিস্টার নিবেদিতা। তোমরাও পেয়েছো 10 নম্বর। এবার তোমাদের জন্যই এই রাউন্ডের সেকেন্ড কোয়েশ্চেন। এই রাউন্ডের দ্বিতীয় প্রশ্ন যাচ্ছে আবারও টিম নাম্বার 1-এর কাছে, দ্য কুইজার্সের কাছে। আমেরিকায় কৃতদাস প্রথা উচ্ছেদ করেন কে? এ জন এফ কেনেডি, বি আব্রাহাম লিঙ্কন, সি উইলিয়াম উইলবার ফোর্স, ডি জর্জ ওয়াশিংটন।
3: আব্রাহাম লিঙ্কন।
2: সঠিক উত্তর, আব্রাহাম লিঙ্কন। আবারও 10 নম্বর যোগ হলো তোমাদের খাতায়। কোয়েশ্চেন নাম্বার 5, অর্থাৎ সেকেন্ড কোয়েশ্চেন যাচ্ছে টিম নাম্বার বি এর জন্য, জয় জওয়ান জয় কিষান, এটা কার উক্তি? এই উক্তি কে করেছিলেন? এ সর্দার প্যাটেল, বি মহাত্মা গান্ধী, সি বালগঙ্গাধর তিলক, ডি জওহরলাল লাল বাহাদুর শাস্ত্রী।
3: লাল বাহাদুর শাস্ত্রী।
2: সঠিক উত্তর। 10 নম্বর তোমাদের সঙ্গে যোগ হলো। লাস্ট কোয়েশ্চেন যাচ্ছে, 6 নম্বর কোয়েশ্চেন যাচ্ছে টিম নাম্বার 3-র জন্য, কে বলেছিলেন ভিডি ভিসি ভিনি? এ মার্কস, বি নেপোলিয়ন, সি জুলিয়াস সিজার, ডি প্লেটো।
3: জুলিয়াস সিজার।
2: সঠিক উত্তর, জুলিয়াস সিজার। তোমরাও পেয়েছো 10 নম্বর। শেষ হলো অপশান বিষয়ক রাউন্ডটি।
4: এন্ডোস্কোপির এক উন্নততর সংস্করণ যা ডিসপ্লাসিয়া, টিউমার মার্জিন ও এক্সটেনশন ইত্যাদি রোগ নির্ণয় করে। জিডি হসপিটাল এন্ড ডায়াবেটিস ইনস্টিটিউট দিয়ে থাকে পরিপাকজনিত চিকিৎসার সম্পূর্ণ পরিষেবা। জিডি হসপিটাল এন্ড ডায়াবেটিস ইনস্টিটিউট, 139 রেলেনিন সরণি, কলকাতা 13, ফোন নাম্বার 0333987-3987।
5: 14 নম্বর রাউন্ড, 1 মিনিট, অর্থাৎ এই রাউন্ডে মোট সময় 60 সেকেন্ড, আর মোট 10টা প্রশ্ন করা হবে। টিম নাম্বার 3, তোমাদের জন্য প্রথম প্রশ্ন, ভারতের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার কোনটি?
3: জ্ঞানপীঠ পুরস্কার।
5: 5, দাবা খেলার বোর্ডে মোট কটি ছক বা
3: 64?
5: 5, কোন নদীর অপর নাম সাংপো?
3: ব্রহ্মপুত্র।
5: 5, খালি চোখে রামধনুতে কটা রং দেখা যায়?
3: 7টি।
5: 5, হার্ডলস রেসের একটি ল্যাপে কটি হার্ডল পেরোতে হয়?
3: 3টে।
5: আফ্রিকার সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম?
3: মাউন্ট কিলিমানজারো।
5: 5, কাছের মানুষ বইটা কার লেখা?
3: পাস।
5: ভারতের প্রথম শিক্ষামন্ত্রী?
3: সর্বপল্লী রাধাকৃষ্ণন।
5: গুণানুপাত সূত্রের প্রবক্তা?
3: পাস।
5: OMR পুরো কথাটি কি?
3: পাস।
5: তোমাদের 10টা প্রশ্ন হয়ে গেছে, 54 সেকেন্ড সময়। টিম নাম্বার 2, তোমাদের সময় শুরু হচ্ছে এখন। CNG পুরো কথাটি কি?
3: কম্প্রেস ন্যাচারাল গ্যাস।
5: 5, চিংড়ির রেচনাঙ্গের নাম?
3: সবুজগ্রন্থি।
5: 5, ম্যাগনেটাইট কোন পদার্থের আকরিক?
3: লোহা।
5: 5, কাকে বলা হয় লেডি উইথ দ্য ল্যাম্প?
3: পাস।
5: শ্রীকান্ত উপন্যাসের নায়িকার নাম কি?
3: পাস।
5: কোন দেশের সংবিধান ক্ষুদ্রতম?
3: দ্রুততম। ইংল্যান্ড।
5: বলিউডের কোন গায়ক ও সঙ্গীত পরিচালককে ডাকা হতো পঞ্চম নামে?
3: পাস।
5: ইন্ডিয়ান ব্রডকাস্টিং কোম্পানির বর্তমান নাম কি?
3: পাস। পাস।
5: ভারতের জাতীয় স্তোত্র কোনটি?
3: সত্যমেব জয়তে।
5: সৌরজগৎ আবিষ্কার করেন কোন বিজ্ঞানী?
3: গ্যালিলিও।
5: তোমাদের সময় শেষ। টিম নাম্বার ওয়ান, তোমাদের সময় শুরু হচ্ছে এখন। সৌন্দর্যের দর্শনকে কি বলা হয়?
3: পাস।
5: পুরাণের সংখ্যা মোট কটি?
3: ১৮টি।
5: ৫. মিকি মাউসের স্রষ্টা?
3: ওয়াল্ট ডিজনি।
5: ৫. হ্যাভলক আইল্যান্ড কোন দেশে অবস্থিত?
3: আন্দামান নিকোবরে।
5: একটি অর্ধ বৃত্তস্থ কোণের মান কত ডিগ্রি?
3: ৯০ ডিগ্রি।
5: ৫. বিশ্বে সবচেয়ে বেশি বনভূমি আছে কোন দেশে?
3: অস্ট্রেলিয়া।
5: ভারতের কোন শহরকে দাক্ষিণাত্যের কাশী বলা হয়?
3: মাদুরাই।
5: ৫. কোন দেশকে বলা হয় মুক্তোর দেশ?
3: মুক্তোর দেশ
6: জাঞ্জিবার।
3: জাঞ্জিবার।
5: এসআইআর পুরো কথাটি কি?
6: স্পেশাল ইনটেনসিভ রিভিশন।
5: ৫. ফ্যাদোমিটারে কি পরিমাপ করা হয়?
3: সমুদ্রের গভীরতা।
5: ৫. তোমাদের প্রশ্ন সংখ্যা শেষ।
4: এন্ডোস্কোপির এক উন্নততর সংস্করণ যা ডিসপ্লাসিয়া, টিউমার মার্জিন ও এক্সটেনশন ইত্যাদি রোগ নির্ণয় করে। জিডি হসপিটাল এন্ড ডায়াবেটিস ইনস্টিটিউট দিয়ে থাকে পরিপাকজনিত চিকিৎসার সম্পূর্ণ পরিষেবা। জিডি হসপিটাল এন্ড ডায়াবেটিস ইনস্টিটিউট, ১৩৯ রেল লেন সরণি, কলকাতা ১৩। ফোন নাম্বার 0333987-3987।
2: চতুর্দশ রাউন্ডের শেষে আমরা লক্ষ্য করছি তিনটে টিমই সেঞ্চুরি পার করেছে। দ্য কুইজার্স, মহিদুল ইসলাম এবং সাহিল শেখ, বিগত রাউন্ডে টোটাল তোলার সুযোগ ছিল ৫০। তারা ৬টা সঠিক প্রশ্নের জবাব দিয়ে ৫x৬ ৩০ মার্কস অ্যাড করে এই মুহূর্তে ১৪০ থেকে ১৭০তে পৌঁছে গেছে। দ্য উইনার্স সৌরভ ঘোষ, সুদীপ মণ্ডল, তোমরা ছিলে ৮৫। সুযোগ তোমাদের সামনেও ৫০ মার্কস তোলার ছিল। তোমরা তিনটে সঠিক প্রশ্নের জবাব দিয়ে ১৫ মার্কস অ্যাড করে এই মুহূর্তে ১০৫ থেকে ১২০তে অবস্থান করছো। দ্য চ্যালেঞ্জার্স, তোমরা ছিলে ৯৫। তোমাদের সামনেও সেম সুযোগ ছিল, কিন্তু তোমরা সঠিক ৫টা প্রশ্নের জবাব দিয়ে ২৫ মার্কস অ্যাড করে ৯৫+২৫ ১২০তে অবস্থান করছো। এই মুহূর্তে তাহলে তোমাদের তিনজনকার অবস্থান হলো দ্য কুইজার্স ১৭০, দ্য উইনার্স ১২০ অ্যান্ড দ্য চ্যালেঞ্জার্স ১২০। এই অবস্থায় এসে আমি শুরু করতে যাব পঞ্চদশ রাউন্ড, যার বিষয় হচ্ছে আমি কে, হু এম আই। এই রাউন্ডটি, এই রাউন্ডের আমি যার কথা বলবো তিনি কে সেটাই হবে তোমাদের উত্তর। মন দিয়ে শুনবে আগে, তাহলে উত্তর দেওয়া সহজতর হবে। প্রথম প্রশ্ন যাচ্ছে তিন নম্বর দলের জন্য। আমি ১৮০৯ সালের ১২ ফেব্রুয়ারি আমেরিকায় জন্মগ্রহণ করি। পিতা ছিলেন একজন দরিদ্র কাঠুরিয়া। দরিদ্রতার কারণেই আমি বেশি লেখাপড়া করতে না পেরে কেরানী হিসাবে কর্মজীবন শুরু করি। পরে ১৮৪৭ সালে কনজারভেটিভ পার্টির সদস্য হিসাবে রাষ্ট্রপতি পদে নির্বাচিত হই। তোমরা মনে করো দাস প্রথার বিলোপের জন্য আন্দোলন এবং তা করতে সমর্থ হওয়াই আমার জনপ্রিয়তার মূল কারণ। ১৮৬৫ সালে ওয়াশিংটনে জন উইলকেস বুথ নামে এক আততায়ীর হাতে গুলিবিদ্ধ হয়ে আমি পরলোক গমন করি, বলো আমি কে?
7: জন আব্রাহাম লিঙ্কন।
2: একদম সঠিক উত্তর। তোমরা পেয়েছো ১০ নম্বর। যাব ২ নম্বর দলের কাছে। আমি ১৮৯৮ সালের ২৩ আগস্ট বীরভূমের লাভপুরে জন্মগ্রহণ করি। রাজনৈতিক আন্দোলনে অংশ নিয়ে এক বছর কারাবাসের পরে ১৯৩১ সালে মুক্তি পেয়ে সাহিত্য সাধনার মাধ্যমে দেশ সেবায় মনোনিবেশ করি। আমার লেখা উপন্যাসগুলি হল পঞ্চগ্রাম, ধাত্রী দেবতা, হাসুলি বাঁকের উপকথা ইত্যাদি। জীবনে আমি শরৎ স্মৃতি পুরস্কার, রবীন্দ্র পুরস্কার, সাহিত্য একাডেমি পুরস্কার, জ্ঞানপীঠ পুরস্কার এবং ভারত সরকারের দেওয়া পদ্মশ্রী এবং পদ্মভূষণ উপাধি লাভ করেছি। ১৯৫২ সালে পশ্চিমবঙ্গ বিধানসভার সদস্যও নির্বাচিত হয়েছিলাম। ১৯৭১ সালে ১৪ই সেপ্টেম্বর আমি ইহলোক ত্যাগ করি, বলো আমি কে?
7: সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়।
2: একদম সঠিক উত্তর। টিম নাম্বার ওয়ানের জন্য, কুইজার্সের জন্য, আমার জন্ম হরিয়ানা রাজ্যে ১৯৫৯ সালের ১৪ই জানুয়ারি। আমি ১৪ বছর বয়সে ক্রিকেট খেলা শুরু করি এবং বোলিং আর ব্যাটিং উভয় ক্ষেত্রেই দক্ষতা অর্জন করি। একদিনের ক্রিকেটে আমার ব্যক্তিগত সর্বোচ্চ স্কোর ১৭৫, টেস্ট ক্রিকেটে ১০০ উইকেটে ১০০০ রান, ২০০ উইকেটে ২০০০ রান, ৩০০ উইকেটে ৩০০০ রান এবং ৪০০ উইকেটে ৪০০০ রানের প্রত্যেকটা রেকর্ডই আমি গোটা বিশ্বের সবচেয়ে কম বয়সে অর্জন করতে সমর্থ হই। আমেদাবাদের মাঠে এক ইনিংসে ৮৩ রানের বিনিময়ে ৯টি উইকেট দখল আমার অনন্য রেকর্ড। তবে তোমরা আমায় মনে রেখেছ ১৯৮৩ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতের স্মরণীয় খেলার জন্য, বলো আমি কে?
3: কপিল দেব নিখাঞ্জ।
2: একদম সঠিক উত্তর, কপিল দেব নিখাঞ্জ। তোমরাও পেয়েছো 10-এ 10। শেষ হলো আমি কে বিষয়ক রাউন্ডটি।
4: এন্ডোস্কোপির এক উন্নততর সংস্করণ যা ডিসপ্লাসিয়া, টিউমার মার্জিন ও এক্সটেনশন ইত্যাদি রোগ নির্ণয় করে। জিডি হসপিটাল এন্ড ডায়াবেটিস ইনস্টিটিউট দিয়ে থাকে পরিপাকজনিত চিকিৎসার সম্পূর্ণ পরিষেবা। জিডি হসপিটাল এন্ড ডায়াবেটিস ইনস্টিটিউট 139 রেল লেন সরণি কলকাতা 13, ফোন নাম্বার 0333987-3987।
5: ফাইনাল রাউন্ড 16th, টিম নাম্বার 3 এর কাছে যাচ্ছে কোশ্চেন অডিও। প্রশ্ন এই, গানের শিল্পী কে? রবীন্দ্রনাথ, নজরুল গীতি।

0: পাস। পাস টু টিম নাম্বার টু,
1: সন্ধ্যা মুখোপাধ্যায়।
0: টিম নাম্বার ওয়ান
2: পাস,
0: শিল্পীর নাম রুনা লায়লা। টিম নাম্বার টু, রবীন্দ্র গানের সুর, গানটাকে চিনে নাও, অন্তত তিনটে প্রথম শব্দ ঠিক হতে হবে।

0: পেতে। টিম নাম্বার ওয়ান
1: হেমন্ত মুখোপাধ্যায়,
0: কারেক্ট অ্যান্সার 10 ফর টিম নাম্বার ওয়ান। টিম নাম্বার টু এবং টিম নাম্বার থ্রি টাই ব্রেকিং হবে, এবং টাই ব্রেকিং এর পর আমরা জানাবো চূড়ান্ত ফলাফল।
2: এন্ডোস্কোপির এক উন্নততর সংস্করণ যা ডিসপ্লাসিয়া, টিউমার মার্জিন ও এক্সটেনশন ইত্যাদি রোগ নির্ণয় করে। জিডি হসপিটাল এন্ড ডায়াবেটিস ইনস্টিটিউট দিয়ে থাকে পরিপাকজনিত চিকিৎসার সম্পূর্ণ পরিষেবা। জিডি হসপিটাল এন্ড ডায়াবেটিস ইনস্টিটিউট 139 রেলেনিন সরণী, কলকাতা 13, ফোন নাম্বার 0333987-3987।
0: টাই ব্রেকিং এর পর আমরা চূড়ান্ত ফলাফল ঘোষণা করছি। পতাকা কুইজ টাইম 2026 মে মাসের তৃতীয় স্থানাধিকারী, তাদের হাতে, সফলদের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের শুভময় দা, শুভময় বন্দ্যোপাধ্যায়, দ্য উইনার্স টিমের সৌরভ ঘোষ, সুদীপ মণ্ডল। দ্য চ্যালেঞ্জার্স কিরণময় মণ্ডল, সুরজ মণ্ডল, তাদের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের অন্যতম স্কোরার নসিবুন নেশা নন্দিনী, কিরণময় মণ্ডল, সুরজ মণ্ডল। পতাকা কুইজ টাইম মে মাসের চ্যাম্পিয়ন, সফলদের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের অন্যতম কুইজ মাস্টার প্রবাল ধারা। বিজয়ীদের নাম দ্য কুইজার্স টিম নাম্বার ওয়ান এর মহিদুল ইসলাম, সাহিল শেখ। দীর্ঘ এক মাস জুড়ে চলা পতাকা কুইজ টাইম শেষ হচ্ছে, আবার নতুন প্রশ্ন, নতুন অংশগ্রহণ আর নতুন সময় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে, দেখা হবে। ততক্ষণ পর্যন্ত মুক্তি হক, নন্দিনী এবং প্রবালের শুভেচ্ছা জানবেন। শুভরাত্রি, নমস্কার।

0: পতাকা কুইজ টাইম। জমজমাটি এই প্রশ্নোত্তর প্রতিযোগিতায় অংশ নিতে গেলে প্রতিযোগী দুজনের নাম, প্রতিষ্ঠানের নাম এবং আপনাদের ফোন নাম্বার টাইপ করে অনুগ্রহ করে মেসেজ করুন দুটি নম্বরের যে কোনো একটিতে 9434860633 অথবা 9475877786। নম্বর দুটি আমি আবার বলছি 9434860633 অথবা 9475877786। আমরা ডেকে নেব আপনাদের যথাসময়ে।
1: পতাকা কুইজ টাইম নিবেদনে পতাকা ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড।
2: শুনছিলেন বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান আকাশবাণী মুর্শিদাবাদ। অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্জি এফএম প্রচার তরঙ্গে এবং নিউজ অন এআইআর অ্যাপের মাধ্যমে। এখন শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে বাংলা আধুনিক গান। প্রথম গানে রূপঙ্কর।

গানটি শুনলেন দ্বৈত কণ্ঠে আশা ভোসলে এবং রাহুল দেব বর্মন ছিলেন কণ্ঠদানে। বাংলা আধুনিক গান শুনছেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে আকাশবাণী মুর্শিদাবাদ কেন্দ্র থেকে। এবারের গানের শিল্পী লতা মঙ্গেশকর।

গানটি শুনলেন ভূপেন হাজারিকার কণ্ঠে। বাংলা আধুনিক গানের আসরে এবারে সমবেত কণ্ঠে ভূমি।

0: আকাশবাণী খবর পড়ছি দেবব্রত মণ্ডল। প্রথমে বিশেষ বিশেষ খবর। কেন্দ্রীয় মন্ত্রিসভার অর্থনৈতিক বিষয় সংক্রান্ত কমিটি সার্থক পিডিএস কর্মসূচি চালিয়ে যাওয়ার জন্য 25,300 কোটি টাকার কেন্দ্রীয় অনুদান সহ একটি প্রকল্পের অনুমোদন দিয়েছে। ভারতের আবহাওয়া দপ্তর পূর্ব মধ্যপ্রদেশ এবং বিদর্ভ অঞ্চলে আগামীকাল তীব্র তাপপ্রবাহের লাল সতর্কতা জারি করেছে। দেশের বিভিন্ন স্থানে তীব্র তাপপ্রবাহের প্রেক্ষিতে প্রধানমন্ত্রী নাগরিকদের সাবধানতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন। কেন্দ্রীয় উপজাতি বিষয়ক মন্ত্রকের সচিব আজ পশ্চিমবঙ্গের উপজাতি উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন প্রকল্প ও কর্মসূচির অগ্রগতি পর্যালোচনা করেছেন। উত্তর পূর্বাঞ্চলে প্রথম এবং দেশের তৃতীয় রাজ্য হিসেবে আসাম বিধানসভায় আজ অভিন্ন দেওয়ানি বিধি ইউসিসি পাশ হয়েছে। মিউনিখে শুটিং বিশ্বকাপে ভারতের এশা সিং মহিলাদের 50 মিটার পিস্তলে বিশ্ব রেকর্ড করে সোনা জিতেছেন। চণ্ডীগড়ে আগামী বছরের এশিয়ান রিলেস প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। 2028 সালের এশিয়ান ইনডোর চ্যাম্পিয়নশিপের আয়োজন করবে ভুবনেশ্বর। আসি বিস্তারিত খবরে। কেন্দ্রীয় মন্ত্রিসভার অর্থনৈতিক বিষয় সংক্রান্ত কমিটি ষোড়শ অর্থ কমিশনের আওতায় 25,530 কোটি টাকার কেন্দ্রীয় অনুদান সহ একটি প্রকল্পের অনুমোদন দিয়েছে। এতে গণবণ্টন ব্যবস্থায় পিডিএসের আওতায় রেশন পরিবহন এবং হ্যান্ডলিংয়ের জন্য সহায়তা প্রকল্প সার্থক পিডিএসের দ্বিতীয় পর্যায়ে চালু রাখার সংস্থান রয়েছে। নতুন দিল্লিতে আজ সংবাদ মাধ্যমের কাছে তথ্য সম্প্রচারমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, এই প্রকল্পটি বিভিন্ন রাজ্যের মধ্যে খাদ্যশস্য পরিবহনের জন্য সংশ্লিষ্ট সংস্থাগুলিকে সাহায্য করবে।
1: सार्थक पीडीएस स्कीम करीब 25,000 करोड़ का ये प्रोग्राम है। इस प्रोग्राम में तीन बड़े सुधार आज अप्रूव हुए हैं। सबसे पहला, जो राज्य सरकारों के एजेंसीज राज्य में, एक जो एफसीआई का बड़ा गोडाउन होता है वहां से डिफरेंट डिस्ट्रिक्ट्स में, डिविजन्स में फेयर प्राइस शॉप तक पहुंचाने का जो कॉस्ट होती है, वो कॉस्ट बियर करने में दिक्कत आ रही थी राज्य सरकारों की। भारत सरकार ने फैसला लिया है कि उस कॉस्ट को सपोर्ट करेंगे इस प्रोग्राम के तहत।
0: শ্রী বৈষ্ণব বলেছেন, এতে নির্মল, আশা এবং সক্ষম নামে তিনটি প্রধান কৃত্রিম বুদ্ধিমত্তা এআই চালিত মডিউল থাকবে। নির্মলের মাধ্যমে রিয়েল টাইম গণবণ্টন ব্যবস্থার সুবিধাভোগীদের তালিকা তৈরি, আশার মাধ্যমে অভিযোগের নথিভুক্তিকরণ ও সক্ষমের মাধ্যমে যানবাহন ট্র্যাকিং করা হবে। রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির আন্তঃরাজ্য চলাচল, খাদ্যশস্য ব্যবস্থাপনা, ন্যায্য মূল্যের দোকানের ডিলারদের সংখ্যা এবং কেন্দ্রীয় সহায়তার কাঠামো অব্যাহত রাখার জন্য কেন্দ্রীয় অর্থ সহায়তার নিয়মাবলীও সংশোধন করা হবে বলে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত কমিটি সিসিইএ জানিয়েছে। মন্ত্রী বলেন, এই প্রকল্পটি জাতীয় খাদ্য সুরক্ষা আইনের আওতাভুক্ত। 81 কোটি 35 লক্ষ ব্যক্তির প্রতিশ্রুতি পূরণের লক্ষ্যে কাজ করবে। ভারতের আবহাওয়া দপ্তর আইএমডি পূর্ব মধ্যপ্রদেশ এবং বিদর্ভ অঞ্চলে আগামীকাল তীব্র তাপপ্রবাহের লাল সতর্কতা জারি করেছে। আগামী 2 থেকে 3 দিন মধ্য উত্তর পশ্চিম ভারতে তীব্র তাপপ্রবাহের সম্ভাবনা। এছাড়াও দিল্লি, চণ্ডীগড়, রাজস্থান, ছত্তিশগড়, হরিয়ানা, হিমাচল প্রদেশ, কোঙ্কন, গোয়া, ওড়িশা, পাঞ্জাব, তেলেঙ্গানা এবং উত্তরপ্রদেশেও তাপপ্রবাহের পরিস্থিতি বজায় থাকবে। আগামীকাল রাজস্থান এবং উত্তরপ্রদেশে ধূলিঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও আগামী 2 দিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, দিল্লি, উত্তরপ্রদেশ, হরিয়ানা, চণ্ডীগড়, হিমাচল প্রদেশ, পাঞ্জাব এবং উত্তরাখণ্ডে বজ্রবিদ্যুৎ সহ শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামীকাল উত্তর পূর্ব ভারতের বিভিন্ন অংশ, বিহার, তামিলনাড়ু এবং পুদুচেরিতে ভারী বৃষ্টিপাত হতে পারে। দেশের বিভিন্ন স্থানে প্রবল তাপপ্রবাহের প্রেক্ষিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নাগরিকদের সাবধানতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন। সমাজ মাধ্যমে এই বার্তায় প্রধানমন্ত্রী সকলকে বেশি করে জলপান করতে এবং বাড়ির বাইরে বেরোলে জল নিয়ে বেরোনোর কথা বলেছেন। তিনি তৃষ্ণার্তদের জল দেওয়ার জন্য নাগরিকদের কাছে অনুরোধ জানিয়েছেন। প্রয়োজন না হলে প্রখর রোদে না বেরিয়ে বাড়িতে বিশ্রাম নেওয়ার কথাও তিনি বলেছেন। কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী আজ সমস্ত মন্ত্রীদের সঙ্গে বর্তমান তাপপ্রবাহের পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন। কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন, প্রতিটি মন্ত্রক ও বিভাগ তাদের নিজ নিজ ক্ষেত্রে কী কী নির্দিষ্ট পদক্ষেপ নিতে পারে সে বিষয়ে আলোচনা হয়েছে। তিনি বলেন, এই তাপপ্রবাহের মধ্যে নাগরিকদের স্বস্তি প্রদান এবং সুরক্ষা নিশ্চিত করার জন্য বিভিন্ন পদক্ষেপ নিয়ে আলোচনা হয়েছে। বিশেষ করে কী ধরনের সুবিধা ও ব্যবস্থা বাস্তবায়ন করা যেতে পারে সেদিকে আলোকপাত করা হয়েছে। কেন্দ্রীয় উপজাতি বিষয়ক মন্ত্রকের সচিব রঞ্জনা চোপড়া আজ পশ্চিমবঙ্গের উপজাতি উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন প্রকল্প ও কর্মসূচির অগ্রগতি পর্যালোচনা করেছেন। আলোচনার মূল বিষয় ছিল আন্তঃবিভাগীয় সমন্বয় জোরদার করা, তহবিলের সদ্ব্যবহার নিশ্চিত করা এবং উপজাতি ও বিশেষভাবে ঝুঁকিপূর্ণ উপজাতি গোষ্ঠী অধ্যুষিত এলাকায় যেসব কার্যক্রম এখনও বাকি রয়েছে সেগুলোর বাস্তবায়ন ত্বরান্বিত করা। বৈঠকে প্রধানমন্ত্রী জনজাতি আদিবাসী ন্যায় মহা অভিযান এবং ধরতী আভা জনজাতীয় গ্রাম উৎকর্ষ অভিযানের আওতায় রাজ্য সরকারকে যুক্ত করার বিষয়টিও বিশেষ গুরুত্ব পায়। শ্রীমতী চোপড়া আদি কর্মযোগী অভিযানের সাথে রাজ্য সরকারকে যুক্ত করার প্রয়োজনীয়তার উপরও বিশেষভাবে আলোকপাত করেন। এছাড়া উপজাতি বিষয়ক মন্ত্রকের অধীনস্থ ন্যাশনাল এডুকেশন সোসাইটি ফর ট্রাইবাল স্টুডেন্টস রাজ্যে একলব্য মডেল আবাসিক বিদ্যালয় প্রকল্পের বাস্তবায়ন ও তদারকির লক্ষ্যে পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে। বিহারের ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন এসআইআ নিয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে সুপ্রিম কোর্ট বহাল রেখেছে। ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ আজ তাদের রায়ে বলেছে, ভোটার তালিকায় সাধারণ সংশোধনের থেকে এর প্রক্রিয়া পৃথক হওয়ার জন্য এটিকে বেআইনি বলা যাবে না। সুপ্রিম কোর্ট এসআইআরকে সম্পূর্ণভাবে আইনসম্মত এবং সাংবিধানিক বলে অভিহিত করেছে। আদালত বলেছে, ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের সাংবিধানিক ক্ষমতা নির্বাচন কমিশনের রয়েছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আসাম বিধানসভায় আজ অভিন্ন দেওয়ানি বিধি ইউসিসি পাশ হয়েছে। এর ফলে উত্তর পূর্বের প্রথম এবং দেশের তৃতীয় রাজ্য হিসেবে আসাম এই বিল পাশ করল। ষোড়শ আসাম

0: বিধানসভার প্রথম অধিবেশনে গত সোমবার এই বিলটি উত্থাপন করা হয়। রাজ্যের অভিন্ন দেওয়ানি বিধি বিলের লক্ষ্য হল বিবাহ, বিবাহ বিচ্ছেদ, উত্তরাধিকার এবং লিভ ইন সম্পর্ক সংক্রান্ত বিষয়ে রাজ্যের সকল বাসিন্দার জন্য একটি একক দেওয়ানি আইন কাঠামো প্রতিষ্ঠা করা। সাংবিধানিক সুরক্ষা এবং প্রথাগত রীতিনীতি রক্ষার জন্য এই বিল তপশিলি উপজাতিদের এই আইনের আওতা থেকে বাদ রেখেছে। বিল পাশের পর মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা বলেন, এই আইনটি এখন আসামের রাজ্যপালের কাছে পাঠানো হবে এবং পরবর্তীতে অনুমোদনের জন্য ভারতের রাষ্ট্রপতির কাছে পাঠানো হবে।
1: Adoption of uniform civil code was one of our commitment in our election manifesto. We are very happy and delighted that in the first session of Assam Assembly, immediately after the election, we could adopt this historic bill. Now this bill will go for assent of Rashtrapati ji. Once we get the assent, the bill will be implemented in Assam.
0: বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক অনিক দত্তের ময়নাতদন্ত আজ কিছুক্ষণ আগে সম্পন্ন হয়েছে। সকালে হিন্দুস্তান পার্কে নিজের ফ্ল্যাটের বহুতল আবাসনের ছাদ থেকে পড়ে গুরুতর জখম হন তিনি। সংকটজনক অবস্থায় ঢাকুরিয়ার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ছাদ থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করেছে পুলিশ, তবে সেই সঙ্গে পরিচালকের হস্তাক্ষর মিলিয়ে দেখা হচ্ছে। লালবাজার সায়েন্টিফিক উইংয়ের পাশাপাশি হোমিসাইড বিভাগ এবং ফরেন্সিক দল ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেছে। জানা গেছে তার মেয়ে কলকাতার বাইরে থাকেন, আগামীকাল তিনি আসলে পরিচালকের শেষকৃত্য সম্পন্ন হবে। অমিত দত্তের ছবির শেষ ছবি যত কাণ্ড কলকাতায় প্রযোজক ফিরদৌস আল হাসান আকাশবাণীকে জানিয়েছেন, পরিচালকের মৃত্যুতে বাংলা সিনেমায় অপূরণীয় ক্ষতি হয়ে গেল।
2: অনিক দত্তর লস ইজ আ গ্রেট লস টু দ্য ক্রিয়েটিভ ওয়ার্ল্ড অফ বাংলা সিনেমা। আমি অনিক দত্তর সাথে তিনটে ছবি করেছি। অনিক দা ইজ ওয়ান অফ দ্য ফাইনেস্ট, শুধু নয়, হি ইজ আ ভেরি অনেস্ট, ডেডিকেটেড, টোটালি হিউজ ফলোয়ার অফ সত্যজিৎ রায়, এবং তিনি প্রত্যেকটা কাজ অত্যন্ত ডেডিকেশনের সঙ্গে করেছেন। তিনি ওয়ান অফ দ্য ডিরেক্টর যেন পারেন এরকম একটা ছবি দিতে, যেটা আবার হয়তো মোড় ঘুরিয়ে দেওয়া ছবি বলে না। তো ডেফিনেটলি ওনার চলে যাওয়াতে একটা লস তো হবেই, একটা বড় লস।
0: উল্লেখ্য, অনিক দত্ত পরিচালিত ভূতের ভবিষ্যৎ বাংলা চলচ্চিত্র সমাজকে এক অন্য মাত্রায় নিয়ে গিয়েছিল। সত্যজিৎ রায়ের জীবনের উপর নির্মিত অপরাজিত ছবিটি তিনি বহুল প্রশংসা কুড়িয়েছেন। এছাড়াও বরুণবাবুর বন্ধু, আশ্চর্য প্রদীপ, যতকাণ্ড কলকাতাতেই সহ একাধিক ছবিতে তিনি অসাধারণ মুনশিয়ানার ছাপ রেখেছেন। বিজেপি এই ঘটনায় সঠিক তদন্ত দাবি করেছে। এদিকে অনিক দত্তের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। SSKM হাসপাতালে গিয়ে মালা দিয়ে অনিকের প্রতি শ্রদ্ধা জানান তিনি। মিউনিখে অনুষ্ঠিত ISSF শুটিং বিশ্বকাপে আজ মহিলাদের 25 মিটার পিস্তলে ভারতের এশা সিং বিশ্ব রেকর্ড করে সোনা জিতেছেন। 21 বছর বয়সী এশা ফাইনালে 50 পয়েন্টের মধ্যে 43 পয়েন্ট নিয়ে দক্ষিণ কোরিয়ার কিম ইয়েজির 42 পয়েন্টের পূর্ববর্তী রেকর্ডটি ভেঙে দেন। প্রতিযোগিতায় জার্মান শুটার ডেরিন ভেনেক্যাম্প 38 পয়েন্ট নিয়ে দ্বিতীয় এবং বুলগেরিয়ার প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন মিরোস্লাভা মিনচেভা 31 পয়েন্ট নিয়ে তৃতীয় স্থান অধিকার করেছেন। হংকংয়ে অনুষ্ঠিত এশিয়ান অ্যাথলেটিক সংস্থা এএএর কার্যনির্বাহী পরিষদের বৈঠকে আগামী বছরের এশিয়ান রিলেস এবং 2028 সালের এশিয়ান ইনডোর চ্যাম্পিয়নশিপ আয়োজনের স্বত্ব ভারতের চণ্ডীগড় এবং ভুবনেশ্বরকে দেওয়া হয়েছে। নিউ চণ্ডীগড়ে PCA নিউ ক্রিকেট স্টেডিয়ামে আজ সন্ধ্যায় IPL এলিমিনেটর ম্যাচে রাজস্থান রয়্যালস সানরাইজার্স হায়দ্রাবাদের সামনে জয়ের জন্য 244 রানের লক্ষ্যমাত্রা রেখেছে। শেষ পাওয়া খবরে সানরাইজার্স হায়দ্রাবাদ 5 ওভার 1 বলে 4 উইকেট হারিয়ে 63 রান করেছে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরেকবার। কেন্দ্রীয় মন্ত্রিসভার অর্থনৈতিক বিষয় সংক্রান্ত কমিটি সার্থক PDS কর্মসূচি চালিয়ে যাওয়ার জন্য 25,300 কোটি টাকার একটি কেন্দ্রীয় অনুদানসহ প্রকল্পের অনুমোদন দিয়েছে। ভারতের আবহাওয়া দপ্তর IMD পূর্ব মধ্যপ্রদেশ এবং বিদর্ভ অঞ্চলে আগামীকাল তীব্র তাপপ্রবাহের লাল সতর্কতা জারি করেছে। দেশের বিভিন্ন স্থানে তীব্র তাপপ্রবাহের প্রেক্ষিতে প্রধানমন্ত্রী নাগরিকদের সাবধানতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন। খবর এখনকার মতো এ পর্যন্ত। এর পরের খবর আগামীকাল সকাল 6:20।
3: আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান শুনছেন 102.2 MHz FM প্রচার তরঙ্গে এবং নিউজ অন AIR অ্যাপে। একটু পরেই জলসাঘর।
4: গ্যাস্ট্রিকের সমস্যা, ন্যারো ব্যান্ড ইমেজিং এন্ডোস্কোপি, এন্ডোস্কোপির এক উন্নততর সংস্করণ যা ডিসপ্লাসিয়া, টিউমার মার্জিন ও এক্সটেনশন ইত্যাদি রোগ নির্ণয় করে। জিডি হসপিটাল এন্ড ডায়াবেটিস ইনস্টিটিউট দিয়ে থাকে পরিপাকজনিত চিকিৎসার সম্পূর্ণ পরিষেবা। 139 রেল লেন সরণি, কলকাতা 13।

ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত মণিমাণিক্য খচিত। সঙ্গীতের নানা ধারায় অমূল্য সমস্ত রতন ছড়িয়ে ছিটিয়ে আছে। একটা সময় ছিল এই মার্গ সঙ্গীত কিছু মানুষের মধ্যে, কিছু জনপদের মধ্যে আবদ্ধ ছিল। গোটা ভারতে তার সেইভাবে ব্যাপ্তি তখনও ঘটেনি। বিশেষ করে আমি হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতের কথা বলছি। এই সঙ্গীতের শব্দ যেহেতু হিন্দি বা উর্দু সম্বলিত, সে কারণে আঞ্চলিক যে সমস্ত ভাষা ছিল সেই সমস্ত জায়গায় এই হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতের ব্যাপ্তি সেই অর্থে প্রথম থেকেই যে খুব বেশি ছিল তা নয়। এই সঙ্গীত প্রকাশের এবং পরিবেশনের নানা সীমাবদ্ধতা ছিল। সেই সময়ে বাংলা ভাষায় মার্গ সঙ্গীতের মণিমাণিক্য শ্রোতাদের কানে বাংলাতে পৌঁছে দিয়েছিলেন একজন মানুষ। সঙ্গীতের ইতিহাসে তাকে আমরা শ্রদ্ধা জানাই, তাকে স্মরণ করি। শুধু সঙ্গীত বলবো কেন, কবিতা এবং সাহিত্যেও তার যে অবদান সেটা অনস্বীকার্য। তিনি কাজী নজরুল ইসলাম।

কাজী নজরুল ইসলাম যে সমস্ত রাগ সৃষ্টি করেছেন তার সংখ্যা গুনতে গেলে সংখ্যা পাওয়া যায় 18। এর ভেতরে 17টি গান কলকাতা বেতার কেন্দ্র থেকে প্রচারিত হয়েছিল 3টি পর্যায়ে। প্রথম পর্যায়ে 1939 খ্রিস্টাব্দের নভেম্বর মাসে উদাসী ভৈরব গীতিনাট্যের সাথে প্রচার হয়েছিল। এই উদাসী ভৈরব গীতিনাট্যে 6টি গান ছিল এবং 6টি গানই প্রচার হয়েছিল। সবকটি গানই কাজী নজরুল ইসলামের নতুন নতুন রাগের গান, অর্থাৎ গানগুলি নতুন এবং গানের যে রাগ সেগুলিও নতুন। ডেট অফ ব্রডকাস্ট 12 নভেম্বর 1939 রবিবার, বাংলার 26শে কার্তিক 1346 বঙ্গাব্দ। গীতি আলেখ্য উদাসী ভৈরব। টাইম অফ ব্রডকাস্ট 9:15 AM, অর্থাৎ সকাল 9:15। এই সময়ে যে গীতি আলেখ্য প্রচার হয়েছিল সেই গীতি আলেখ্যের প্রথম যে গানটা ছিল সেটা অরুণ ভৈরব রাগে, তাল ঝাঁপতাল। সেই গানটি ছিল জাগো অরুণ ভৈরব। আজকের জলসাগরের আসর শুরু করব আমরা এই গান দিয়ে। না, সেই দিন প্রচার হয়েছিল যে গানটি সেটি নয়, পরবর্তীতে গীত হওয়া যে গান সেই গানটি রেখেছি আমাদের প্লে লিস্টে। আসুন সবাই মিলে শুনি সেই গান।

কলকাতা বেতার কেন্দ্রে 12 নভেম্বর 1939 প্রচারিত হয়েছিল উদাসী ভৈরব গীতিয়ালেখ্য গীতিনাট্য। সেই গীতিনাট্যের প্রথম গান আমরা শুনলাম অরুণ ভৈরব রাগে। 6টি গান ছিল, দ্বিতীয় যে গানটি ছিল সেটি মৃত্যু নাই নাই দুঃখ আছে শুধু প্রাণ, আশা ভৈরবী রাগে নিবদ্ধ ছিল এই গান। তৃতীয় গান ছিল ভগবান শিব জাগো জাগো, শিবানী ভৈরবী এই রাগে নিবদ্ধ এই গানটি। চতুর্থ গান ছিল এসো শঙ্কর ক্রোধাগ্নি, রুদ্র ভৈরব রাগে এই গানটি নিবদ্ধ ছিল। পঞ্চম গান শান্ত হও শিব বিরহ বিহ্বল, যোগিনী রাগে নিবদ্ধ এই গান। আমি যে রাগগুলির কথা বলছি জানাচ্ছি সেই সবগুলি কাজী নজরুল ইসলাম সৃষ্ট। এবং এই যে উদাসী ভৈরব, এই যে গীতি আলেখ্য গীতিনাট্য, সেই নাট্যের শেষ গান ষষ্ঠ গান সতীহারা উদাসী ভৈরব কাঁদে, উদাসী ভৈরব রাগে নিবদ্ধ এই গান। আমরা আজকের জলসাঘরে এই গীতিনাট্য থেকে 2টি গান রেখেছি। প্রথম গানটি শোনালাম, এবারে শেষের গানটি অর্থাৎ সতীহারা উদাসী ভৈরব কাঁদে এই গানটি আপনাদের জন্য প্লে লিস্টে রেখেছি। আসুন সবাই মিলে শুনি।

0: গানটি শুনতে শুনতেই বন্ধু চলে এসেছেন কথা বলবার জন্য 9434921300-তে। কোন বন্ধু? হ্যালো, কে রয়েছেন সঙ্গে? 9434921300-তে হ্যালো, কে রয়েছেন সঙ্গে? হ্যালো, হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন?
1: আমি মালদা থেকে সায়ন ঘোষ কথা বলছি।
0: হ্যাঁ, আজকের বিষয় হচ্ছে রাগের রঙে কাজী নজরুল ইসলাম।
1: হ্যাঁ, রাগের রঙে কাজী নজরুল ইসলাম। একজন সমুদ্র নিয়ে আমরা বসেছি, সেই সমুদ্র থেকে এক আজলা জল, এক আজলার থেকে কম জল তোলার সময় রয়েছে আমাদের কাছে। তবে শুরু করি একটি গান দিয়ে, ভৈরবীতে, ভৈরবী ঠুঙ্গি বলছেন উনি, কোন রস যমুনার কুঞ্জে, হে কিশোর বেনুকা বাজার। এই যে রাগ ভৈরবীতে রয়েছে গানটি। তারপরেই যদি যোগিয়াতে আমরা আসি, যোগিয়াতে সাজিয়েছে যোগী, তারপরে রাগ মুলতানি। আমি একটু সিকোয়েন্স ওয়াইজ যাচ্ছি, রাগ মুলতানি কিন্তু বিকেলে, মানে দুপুরের রাগ,
0: আমি একটা
1: গানের কথা বলি, তাহলে আপনি তো সতীহারা গানটি শোনালেন। রাগ নীলাম্বরী, নীলাম্বরী শাড়ি পরি নীল যমুনায় কে যায়, বা বনকুন্তল এলায়, এই যে বনকুন্তল রাগে, বা এই যে নবরাগ মালিকার কথা বলছেন, বা হারামনিতে যদি আমরা দেখি, তাহলে কিন্তু ছায়ানটকে যেভাবে উনি নিয়ে আসছেন, দোলা লাগিল দক্ষিণারে বাইরে, বা শূন্য রূপে পাখিমরে ফিরে আয়, আরো আরো অনেক গান আছে, এখানে সংখ্যার কোনো শেষ নেই। তো এই ইত্যাদি অনেক প্রচুর গান, আর আমি এটুকুই বললাম তোমার।
0: হ্যাঁ, প্রচুর গান রয়েছে। কাজী নজরুল ইসলাম নিজেই অনেক রাগের বন্দিশ তৈরি করেছেন, যেগুলো বাংলাতে বন্দিশ হয়েছে, সেই রাগের একদম পুরো চলনটা সেই গানের মধ্যেই রয়েছে। এবং অনেক রাগের যে নাম, এবং সেই নামটা ওই গানের মধ্যেই প্রথম লাইনে আমরা দেখতে পাই। তো আমরা সেই সমস্ত আলোচনায় যাব অবশ্যই। বন্ধু, ভালো থাকবেন, আপনি আমাদের সঙ্গে জুড়ে জুড়েই থাকবেন যেমনভাবে আছেন। আমরা যে কথাগুলি বলছিলাম, যে 1934 খ্রিস্টাব্দের 23শে অক্টোবর 95টি সঙ্গীতের সংকলিত একটি গ্রন্থ প্রকাশ পায়, যেটি কাজী নজরুল ইসলামের গ্রন্থ। 95টি গান ছিল তার মধ্যে, গানের মালা সেই গ্রন্থটির নাম। নজরুল গীতির সংকলন, প্রথম সংকলন এটি, প্রকাশ করেন গুরুদাস চট্টোপাধ্যায় অ্যান্ড সন। গ্রন্থটির উৎসর্গ পত্রে লেখা ছিল এইরকম, যে পরম স্নেহভাজন শ্রীমান অনিল কুমার দাস কল্যাণ বরেশু, তাঁর প্রতি এই গ্রন্থটি উৎসর্গ করা হয়েছিল। আমরা নজরুল সৃষ্ট রাগের কথা বলছিলাম। 1940 খ্রিস্টাব্দে 2টি পর্বে নজরুল সৃষ্ট রাগের অনুষ্ঠান হয়েছিল কলকাতা বেতার কেন্দ্র থেকে। এই সময়ে কাজী নজরুল ইসলাম কলকাতা বেতার কেন্দ্রের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে যুক্ত ছিলেন, আপনারা জানেন সেটা। প্রথম পর্ব প্রচারিত হয়েছিল 13ই জানুয়ারি। এই পর্বে প্রচারিত হয়েছিল 6টি গান, এবং এর পরে আবার যেটি দ্বিতীয় পর্ব হয় সেখানেও 6টি গান ছিল, তার মধ্যে 5টি বাজানো হয়েছিল, সে কথায় পরে আসছি। তো রাগ মালিকা, এই যে নাম, এই নামে প্রথম পর্ব প্রকাশ হয়েছিল, মানে প্রচার হয়েছিল 13ই জানুয়ারি 1940 খ্রিস্টাব্দে, সোমবার ছিল সেটি, 29শে পৌষ সেটি ছিল, এবং 1347 বঙ্গাব্দ, সময় ছিল সন্ধে 7টা 20। এই যে 6টি গান এতে প্রচার হয়েছিল, তার মধ্যে প্রথম গানটি ছিল নির্ঝরিণী রাগে, গান ছিল রুমু ঝুমু রুমু ঝুম কে বাজায় জল ঝুমি জল ঝুমি। দ্বিতীয় গান ছিল রেণুকা, মাফ করবেন, বেনুকা রাগে, বেনুকা ও কে বাজায় মহুয়া বনে। এই গানটি রেখেছি আপনাদের জন্য প্লে লিস্টে। আমরা এই গানটি এবারে শুনব। গেয়েছেন হৈমন্তী শুক্লা, বেনুকা ও কে বাজাই মহুয়া বনে, রাগ বেনুকা।

0: গান শুনতে শুনতে বন্ধু এসে গেছেন আমাদের সঙ্গে কথা বলার জন্য। 9434921300 নম্বরে বন্ধু এসেছেন। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন?
1: নমস্কার।
0: নমস্কার, কে বলছেন? আপনার কণ্ঠস্বর খুব স্পষ্ট আসছে না, একটু ফোনের কাছে গিয়ে বললে সম্ভবত শুনতে ভালো পাবো আমরা।
1: আমি বাউল শিল্পী সার্জন শেখ।
0: হ্যাঁ, বুঝতে পেরেছি, বলুন।
1: আচ্ছা, রং বলতে আমি কি বুঝবো? নজরুলের কি রূপ রং বা কি বুঝবো? নজরুলের কি আপনি রূপ রং বলতে রং বুঝিয়েছেন না কিরকম রং?
0: রাগের রং।
1: রাগের রং?
0: হ্যাঁ, রাগের রং। নজরুল সৃষ্ট যে সমস্ত রাগ রয়েছে সেই রাগ নিয়ে আজকে বসেছি। আপনি কি প্রথম থেকে শুনছেন আমাদের অনুষ্ঠান?
1: হ্যাঁ, আমি এই অনুষ্ঠানের ঘোষণাটা শুনেছি, রাগ রং ঘোষণাই শুনেছি
0: প্রথম থেকে। আমরা সেটা বলেছি যে কি ধরনের অনুষ্ঠান আজকে করতে চলেছি এবং কি রকম ভাবে আমরা, কবে এই রাগটির প্রথম প্রচার হয়েছিল, তিনি কবে রেডিওতে প্রচার করেছিলেন, সেই সমস্ত কথা আমরা বলার চেষ্টা করছি আজকের অনুষ্ঠানে।
1: না, আমি আমি আপনার কথাটাকে দুভাবে বুঝেছি। ভাবলাম যে রাম এবং রং, রং বলতে রূপ রং বুঝাই। আপনারা বলছেন যে রাগের রং,

0: কথাগুলো দাদা বলে শোনা যাবে না, নিজেই তো বুঝবে।
1: ঠিক তাই, আপনি কি কিছু বলতে চাইছেন যে কোন রাগ কোন রং নিয়ে, রাগের কোন কথা আপনি কি বলতে চাইছেন এই অনুষ্ঠানে?
0: রাগের কথা বললে তো, রাগের কথা কোনটাই তো বলি, কোনটাই তো কিছু বলার নাই।
1: যদি কিছু বলার না থাকে তাহলে আমরা কথার বিরাম দিই। বিদ্রোহী এবং প্রেমিক কবি কাজী নজরুল ইসলাম, এই নিয়ে আমরা অন্য কোন অনুষ্ঠানে আলোচনা করব। আজকে তাঁর শ্রেষ্ঠ রাগের কথাই আছি। ভালো থাকুন, কথা হবে আবারও, কেমন?
0: ধন্যবাদ,
1: ধন্যবাদ আপনাকেও। এবং সেই সঙ্গে সমস্ত বন্ধুদের উদ্দেশ্যে বলি, আপনারা যখন ফোনে আসবেন তখন অবশ্যই বিষয়টা একটু জেনে আসবেন, এবং বিষয়টা জেনে সেই বিষয় সম্পর্কে যদি আমাদের সঙ্গে কথা বলেন তাহলে আমাদের ভালো লাগে, অনুষ্ঠানের ছন্দ পতন হয় না সেক্ষেত্রে। তো আমরা যে কথা বলছিলাম যে 1940 খ্রিস্টাব্দে নবরাগ মালিকা, এটার প্রথম যে পর্ব সেটা কলকাতা বেতার কেন্দ্র থেকে প্রচার হয়েছিল 13 জানুয়ারি 1940 খ্রিস্টাব্দ। 6টি রাগ ছিল নবরাগ, কাজী নজরুল ইসলাম সৃষ্ট নতুন 6টি রাগ, এর মধ্যে 2টি রাগের কথা আমরা এক্ষুনি বললাম। তৃতীয় রাগ ছিল মীনাক্ষী, গান ছিল চপল আঁখির ভাষায় হে মীনাক্ষী। চতুর্থ গান সোন ও সন্ধ্যা মালতি, রাগ ছিল সন্ধ্যা মালতি। পঞ্চম গান ছিল বনকুন্তল এলায়ে বন শবরী ঝুরে, এই গানটি বনকুন্তলা রাগে নিবদ্ধ ছিল। এবং ষষ্ঠ গান, যেটা নবরাগ মালিকার ষষ্ঠ গান তথা শেষ গান, দোলন চাঁপা বনে দোলে, এই গানটি তুলনামূলকভাবে জনপ্রিয়, দোলন চাঁপা রাগে এই গানটি নিবদ্ধ ছিল। এখন আমরা জলসাঘরের আসরে অবশ্যই দোলন চাঁপা বনে দোলে এই গানটি শুনব দেবব্রত বিশ্বাসের কণ্ঠে। দেবব্রত বিশ্বাসের কণ্ঠে আমরা রবীন্দ্রসঙ্গীত শুনি মূলত, কিন্তু তিনি নজরুলগীতিও গেয়েছেন, তার প্রমাণ এই গানটি।

কাজী নজরুল ইসলাম যে সমস্ত রাগ সৃষ্টি করেছেন সেই সমস্ত রাগের গানের সঙ্গে আজকে জলসা ঘরে রয়েছি আপনাদের বন্ধু সুমন চট্টোপাধ্যায়। 1940 খ্রিস্টাব্দের 11ই মে কলকাতা বেতার কেন্দ্র থেকে নব রাগ মালিকার দ্বিতীয় পর্ব প্রচারিত হয়েছিল। দিনটি ছিল শনিবার, 28শে বৈশাখ 1347 বঙ্গাব্দ। প্রচারের সময় সন্ধে 7:05। এই যে গানের সংখ্যা 6, এই গানের সংখ্যা 6-এর মধ্যে 5টি গান সেদিন প্রচার হয়েছিল, একটি গান প্রচার হয়নি। এই 5টি গান এর আগে কখনো প্রচার হয়নি, মানে এই যে নব রাগ মালিকার প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্ব এবং উদাসী ভৈরব যে গীতিনাটিকা তার যে গানগুলি, এগুলি এর আগে কোনো দিনই প্রচার হয়নি। প্রথম এগুলো প্রচার হয়েছিল সেই দিনগুলোতে। তো 6টি গানের মধ্যে 5টি গান যেদিন সেদিনকে যেগুলি প্রচার হয়েছিল তার মধ্যে প্রথম গান ছিল, অর্থাৎ দ্বিতীয় অনুষ্ঠানের প্রথম গান ছিল দেবযানীর মন প্রথম প্রীতির কলি জাগে। দেবযানীর মনে প্রথম প্রীতির কলি জাগে, এইটা দেবযানী রাগের ওপরে নিবদ্ধ ছিল। আমরা এই যে রাগের নতুন নতুন সৃষ্ট রাগের যে বাজানোর রাগগুলোতে যে গানগুলো তৈরি হয়েছে সেই গানগুলো বাজানোর চেষ্টা করছি, তো এবারের যে দ্বিতীয় পর্বের প্রথম গান সেটি প্লে লিস্টে রেখেছি আপনাদের জন্য। দেবযানীর মনে প্রথম প্রীতির কলি জাগে, দেবযানী রাগের ওপরে ভিত্তি করে এই গানটি তৈরি হয়েছিল।

কাজী নজরুল ইসলামের যে সমস্ত গানগুলি প্রকাশিত হয় পত্রিকায় এবং বইয়ের আকারে,

এর মধ্যে 1934 সালের এপ্রিলে গীতি শতদল বলে একটি গ্রন্থ প্রকাশ পায়। এর ভূমিকায় কাজী নজরুল ইসলাম লেখেন যে গীতি শতদলের প্রায় সমস্ত গানগুলি গ্রামোফোন এবং স্বদেশী মেগাফোন কোম্পানির রেকর্ডে রেখাবদ্ধ হইয়া গিয়াছে। আমার বহু গীতি শিল্পীবন্ধুর কল্যাণে রেডিও প্রভৃতিতে গীত হওয়ায় এই গানগুলি ইতিমধ্যে জনপ্রিয় হইয়া উঠিয়াছে। এই গ্রন্থে 101টি গান ছিল। অর্থাৎ প্রথমে যে গ্রন্থটি প্রকাশ পেয়েছিল কাজী নজরুল ইসলামের গীতি সম্ভারের গ্রন্থ, সেটিতে 95টি সঙ্গীত ছিল, 95টি গান ছিল। এরপরে দ্বিতীয় যে গ্রন্থটি প্রকাশ পায় সেখানে 101টি গান ছিল। আমরা কাজী নজরুল ইসলামের বিভিন্ন গান রয়েছে আমরা জানি, নারী জাগরণের গান, মার্চ সঙ্গীত, ছাত্রদলের গান, দেশাত্মবোধক গান, কোরাস গান, হাসির গান, রাগপ্রধান গান, শ্যামা সঙ্গীত, ইসলামী সঙ্গীত, এর মধ্যে অবশ্যই ঠুমরি ছিল। তো আমরা আজকে এই জলসাঘরের আসরে এই পর্যায়ে এসে তাঁর সৃষ্ট, তাঁর তৈরি একটি ঠুমরি গান শুনব।

শঙ্কর অঙ্গলীলা যোগ মায়া, এই গানটি শঙ্করী রাগে নিবদ্ধ ছিল এবং শেষের আগেরটি অর্থাৎ চতুর্থ গানটি ছিল রমুলা রাগে ফিরিয়া যদি সে আসে। এই গানটি অত্যন্ত জনপ্রিয় আপনারা জানেন, আমরা সেজন্য জলসাঘরের আসরের শেষ পর্যায়ে রেখেছি এই গানটি প্লে লিস্টে আপনাদের সকলের জন্য। তুষার দত্ত, পণ্ডিত তুষার দত্ত।

কাজী নজরুল ইসলামের সৃষ্ট বিপুল সম্ভারের মধ্যে এক গণ্ডুষ জল নিয়ে চেষ্টা করলাম মাত্র। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আপনাদের বন্ধু সুমন চট্টোপাধ্যায়, কারিগরি সহায়তায় ছিলেন সাধন চন্দ্র সর্দার। আজকের জলসাঘর এই পর্যন্তই।

আকাশবাণী মুর্শিদাবাদ এখন জানিয়ে দেব আগামীকালকের অনুষ্ঠান পরিচিতি। প্রতিদিনের মতো আগামীকাল বৃহস্পতিবার 28 মে-র অধিবেশন শুরু হবে ভোর 5:50। সকাল 6টায় অমৃতবাণী, 6:30 রবীন্দ্রসঙ্গীত, 6:50 নজরুল গীতি, সকাল 8টায় শুভ সকাল অনুষ্ঠান, সকাল 10টায় আকাশবাণী কলকাতা কেন্দ্রের বিভিন্ন অনুষ্ঠান রিলে করে শোনানো হবে। বিকেল 3:10 দিনান্তিকা, 3:30 বিবিধ ভারতীর বিবিধ অনুষ্ঠান, সন্ধে 6:05 শুনবেন একটি বিশেষ অনুষ্ঠান, 6:40 ভক্তিগীতি, 7:10 আজ সন্ধ্যায়, রাত 8:10 বিজ্ঞাপনী অনুষ্ঠান, রাত 10:10 কথা ও গানে অনুষ্ঠান এবং রাত 11টায় অধিবেশনের সমাপ্তি। আকাশবাণী মুর্শিদাবাদ এখন আবহাওয়ার বিজ্ঞপ্তি। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাঠানো সর্বশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত 24 ঘণ্টায় মুর্শিদাবাদ জেলার আবহাওয়া মূলত শুষ্ক ছিল, কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হয়েছে। আগামী 2 জুন মঙ্গলবার পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, মুর্শিদাবাদ জেলার অধিকাংশ অঞ্চলে বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ সহযোগে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। চাষিভাই এবং অত্যাবশ্যকীয় জনসেবা সমূহের উদ্দেশ্যে জানানো হচ্ছে, আগামীকাল এবং আগামী পরশু অর্থাৎ 28 মে এবং 29 মে মুর্শিদাবাদ জেলার কোনো কোনো অঞ্চলের ওপর দিয়ে 40-50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। পরবর্তী দুদিনের আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে। আবহাওয়ার বিজ্ঞপ্তি শুনলেন আকাশবাণী মুর্শিদাবাদ। আমাদের আজকের অধিবেশনের এখানেই সমাপ্তি। আগামীকাল আমাদের অধিবেশন শুরু হবে ভোর 5:50। স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 11:20। জয় হিন্দ।